0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো সাত সুরে সারা দিন। শুধু সারা দিন নয়, সারা দিন সারা রাত 24x7 107 FM রেইনবো প্রচার তরঙ্গে। এই মুহূর্তে যে গানটি শুনছিলাম, পথিক মেঘের দল জোটে, পথিকরা কত কিছুই করে, আর সেই কথাই তো তিনি তার লেখায় কতবার বলে গেছেন। শুধু পথিকরা কখন করেন এই বৃষ্টিতে, আর সেই বৃষ্টির কথাই তিনি তার জীবন স্মৃতিতে লিখেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। আবার কখনো কখনো লিখেছেন, আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে, আকাশ ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। আবার কবির শান্তিনিকেতনে যখন প্রথম বর্ষামঙ্গল উৎসব হয়েছিল, তখন রবি ঠাকুর গিয়েছিলেন, আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে। আবার কবিগুরুর গানের বাঁশিতে কত না কালজয়ী বর্ষার গান তিনি লিখে গেছেন। আর ঠিক এইরকম একজন রোম্যান্টিক, মানে বর্ষার বন্দনা করা রোম্যান্টিক মানুষ, তিনি অদ্ভুতভাবে এই বৃষ্টিকে দেখে কোথাও আবার বিরহ কাতর হয়ে লিখে গেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়।

বর্ষাকে নিয়ে তিনি কত রকম ভাবে ভেবেছেন, কখনো রোমান্টিক হয়েছেন, আবার কখনো বিরহে কাতর হয়েছেন। এই বর্ষাকে কখনো তার মনে হয়েছে যে এই বর্ষার মধ্যে দিয়েই যেন তার মনের উৎফুল্লতা জেগেছে, আবার কখনো কখনো এই বর্ষা যেন তার মনকে বড্ড ভারাক্রান্ত করে দিয়েছে। অদ্ভুত, এই বর্ষাকে তিনি কত রকম ভাবে ভেবেছেন, সেগুলো বোধহয় তার এই কবিতা, এই গান, এগুলো যখন আমরা পড়ি, পড়লেই বুঝতে পারি যে তিনি আমাদের কাছে কত রকমভাবে তাঁর উপলব্ধিকে আমাদের কাছে এনে দিয়েছেন। নিঃসন্দেহে সেই কারণেই আমরা দেখেছি যে এই বর্ষায়, বর্ষার যে লেখা, বর্ষার যে গান, বর্ষার যে কবিতা, সেগুলো অনেক অনেকটা বেশি। সেগুলো গ্রীষ্মের কথা হতে পারে, গ্রীষ্মের সময়ের যে গান সেগুলোর থেকে, আবার এরপরেই যখন শরৎ, তারপরেই হেমন্ত, আমাদের এই যে প্রকৃতিকে, প্রকৃতি যে আমাদের কাছে অদ্ভুতভাবে ধরা দেয়, ঋতু বৈচিত্র্য, আমাদের বৈচিত্র্যের মধ্যে কত রকমের ঋতুর প্রভাব, কত রঙের প্রভাব আমরা দেখতে পাই, সেগুলোকেই তিনি অদ্ভুতভাবে ধরেছেন, অদ্ভুতভাবে বর্ণনা করেছেন তার গানের মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে, তার রংতুলির মধ্যে দিয়ে, কত রঙে তিনি রঙিন করেছেন তার লেখাকে, তার কবিতাকে, তার নাটককে। তার ইয়ত্ত নেই, সেগুলো আমরা যখনই পড়ি, আর সেগুলোই যখন বারবার এই লেখাগুলো পড়ি, গান শুনি, তখন সত্যিই মনে হয় এই মন আমাদের সত্যিই বোধহয় মেঘের সঙ্গী।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 22শে জুন সোমবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 37 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 55 সেকেন্ড।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদী ও উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো আগাম সতর্কবার্তা নেই।

একটা কথা আমার অত্যন্ত দুঃখের সহিত মনে করিতেছি। আমার জীবনে আমি এমন দু একটি কৃতবিদ্য বাঙালিকে ঘনিষ্ঠভাবে জানিয়াছি, যাহারা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়াও মাতৃভাষা জানা এবং না জানার মধ্যে কোনো পার্থক্যই দেখিতে পাইতেন না। তাহারা সবকটাই পাশ করিয়াছেন এবং সরকারি চাকরিতে হাজার টাকা বেতন পাইতেছেন। অর্থাৎ যেসব অদ্ভুত কাণ্ড করিতে পারিলে বাঙালি সমাজে মানুষ প্রাতঃস্মরণীয় হয়, তাহারা সেই সব করিয়াছেন। অথচ বাংলায় একখানা চিঠি পর্যন্ত লিখিতে পারিতেন না। অবশ্য না শিখিলে কিছুই পারা যায় না, ইহাতেও অত দুঃখের কথা নাই। কিন্তু বড় দুঃখের কথা এই যে, তাহারা নিজেদের এই

অক্ষমতাটা বন্ধু বান্ধবের কাছে আহ্লাদ করিয়া বলিতে ভালোবাসিতেন। লজ্জার পরিবর্তে শ্লাঘা বোধ করিতেন। অর্থাৎ ভাবটা এই যে এত ইংরাজি শিখিয়াছি যে বাংলায় একখানা চিঠি লিখিবার বিদ্যাটুকু পর্যন্ত আয়ত্ত করিবার সময় পাই নাই। জানি না এরকম হাজার টাকার বাঙালি আরো কত আছেন, কিন্তু এটা যদি তাহারা জানিতেন যে মাতৃভাষা না শিখিহাও ওই অতটা পর্যন্ত পারা যায়, কিন্তু তার ঊর্ধ্বে যাওয়া যায় না, ওই চলা বলা খাওয়া টাকা রোজগার পর্যন্তই হয়, আর হয় না। যথার্থ বড় কাজ যা করিলে মানুষ অমর হয়, যার মৃত্যুতে দেশে হাহাকার উঠে, তেমন বড় কর্মী কিছুতেই হওয়া যায় না। তাহা হইলে নিজেদের ওই অক্ষমতার পরিচয় দিবার সময় অমন করিয়া হাসিয়া আকুল হইতে পারিতেন না। তাই আজ আমি এই কথাটাই আপনাদিগকে বিশেষ করিয়া স্মরণ করাইতে চাই যে যথার্থ স্বাধীন ও মৌলিক চিন্তার সাক্ষাৎ মাতৃভাষা ভিন্ন ঘটে না। যথার্থ বড় চিন্তার ফল সংগ্রহ করিবার পথ মাতৃগৃহ দ্বারের ভিতর দিয়ায়। বাঙালি যখন বাঙালি, সে যখন সাহেব নয়, তখন বিলাতি ভাষা মস্ত বড় ফাটকের সম্মুখে যুগ যুগান্তর দাঁড়াইয়াও কোনোদিনই সে পথের সন্ধান পাইবে না। যেমন করিয়া এবং যে যে উপায়ে শিশুচিত্তে প্রথম চৈতন্যের বিকাশ ঘটিয়াছিল জানিয়া এবং না জানিয়া যে সকল পদ্ধতি অনুসরণ করিয়া সেই তরুণ চিত্ত ভাব চিন্তা ও ধারণায় অভ্যস্ত হইয়া উঠিয়াছিল, যে সমস্ত জল হাওয়া ও আলোক পাইয়া তাহার জ্ঞানের অঙ্কুর পল্লবিত হইয়া আজ শাখা প্রশাখায় বড় হইয়াছে, সেই জল হাওয়া আলোককে বাদ দিয়া আর একটা অভিনব প্রণালীতে মানব চিত্ত কোনোমতেই নূতন জ্ঞান রাজ্যে প্রবেশ করিতে পারে না। অর্থাৎ যেমন করিয়া সে মাতৃক্রোড়ে বসিয়া চিন্তা করিতে শিখিয়াছিল, মরিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে পথ ছাড়িয়া যাইতে পারে না। পুরাতন জ্ঞানকে অস্বীকার করিয়া পুরাতন পদ্ধতি ত্যাগ করিয়া কাহারই নূতন জ্ঞান নূতন চিন্তা জন্মে না। আরো একটা কথা, ভাব ও চিন্তা যেমন ভাষার জন্মদান করে, ভাষাও তেমনি চিন্তাকে নিয়ন্ত্রিত সুসম্বন্ধ ও শৃঙ্খলিত করে। ভাষা ভিন্ন ভাবা যায় না, এটুখানি অনুধাবন করিলে দেখিতে পাওয়া যায়। যে কোনো একটা ভাষা মনে মনে আবৃত্তি করিয়াই চিন্তা করে, যেখানে ভাষা নাই সেখানে চিন্তাও নাই। আবার এই মাত্র বলিয়াছি, পুরাতন নিয়মকে উপেক্ষা করিয়া পুরাতনের উপর পা না ফেলিয়া নূতনে যাওয়া যায় না। আবার ভাষা ছাড়া সুসম্বন্ধ চিন্তাও হয় না। তাহা হইলে এই দাঁড়ায়, বাঙালি বাংলা ছাড়া চিন্তা করিতে পারে না, ইংরাজ ইংরাজি ছাড়া ভাবিতে পারে না। তাহার পক্ষে মাতৃভাষা ভিন্ন যথার্থ চিন্তা যেমন অসম্ভব, বাঙালির পক্ষেও তেমনি। তা তিনি যত বড় ইংরাজি জানা মানুষই হন, যে ভাষায় প্রথম মা বলিতে শিখিয়াছি, যে ভাষা দিয়া প্রথম এটা ওটা সেটা চিনিয়াছি, যে ভাষায় প্রথমে কেন প্রশ্ন করিতে শিখিয়াছি, সেই ভাষার সাহায্য ভিন্ন ভাবুক চিন্তাশীল কর্মী হইবার আশা করা আর পাগলামি করা এক।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ বিলাসখানি টোড়ি ও গুণকেলি রাগে শুনবেন সুরবাহার, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

প্রথম আলো অনুষ্ঠানে এতক্ষণ বিলাস খানি টোড়ি ও গুনকেলির আগে শুনলেন সুরবাহার, বাজিয়ে শোনালেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসকে বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামে সামুদ্রিক খাদ্যপণ্য রফতানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকে 7 শ্রমিকের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুগুয়ে কাবুভার্দের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারাল স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দোনাগিরি, সংশোধক এবং অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ।

0: भारत अपने पूरे मैरिटाइम इकोसिस्टम को सशक्त बना रहा है, इसलिए भारत अपने बंदरगाहों का आधुनिकीकरण कर रहा है, नई क्षमता तैयार कर रहा है, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है, सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতে এই তিনটি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গতকাল দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিপুল উৎসাহে উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। দেশের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে, নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালনের আয়োজন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করবেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও পর্যটক গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি শিবপুর থেকে গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে নতুন দিল্লি ফিরে আসবেন তিনি। উল্লেখ্য, 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আনা 8টি চিতা কুনো জাতীয় উদ্যানে ছাড়ার মাধ্যমে ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের সূচনা হয়। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা, এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে। সভাপতি তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য https://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল স্নাতক স্তরের চিকিৎসা বিজ্ঞান কোর্সে ভর্তির জন্য নিট ইউজি 2026 পরীক্ষা আবার নেওয়া হয়েছে। ভারতের 551টি এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত ইংরেজি এবং 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষাটি নেওয়া হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুর পেরিয়াপালায়ামে গতকাল একটি সামুদ্রিক খাদ্যপণ্য রফতানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত 7 শ্রমিক প্রাণ হারিয়েছেন, 70 বেশি আহত। উদ্ধার কাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এনডিআরএফ এবং রাসায়নিক ও পারমাণবিক পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ দলগুলি দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং কঠোর নিরাপত্তা বিধি মেনে গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং 3 একটি কমিটিকে 24 মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও অন্যায্য ব্যবসায়িক কার্যকলাপের জন্য 2 FMGC কোম্পানিকে 1 লক্ষ টাকা করে জরিমানা করেছে। এই কোম্পানিগুলি তাদের খাদ্যপণ্যের বিবরণে 100% শব্দ ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করেছে বলে অভিযোগ। সিসিপিএ জানায় 100% একটি সুনির্দিষ্ট

0: গাণিতিক সংখ্যা, এটিকে পণ্যের বিবরণে আনুমানিক হিসেবে ব্যবহার করা উচিত নয়। 62,42,00,000 টাকার ব্যাংক জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই মুম্বাইয়ের একটি সংস্থার অংশীদারদের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান এবং অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়েছে। সিবিআই জানিয়েছে, মুম্বাইয়ের ইন্ডিয়ান ব্যাংকের SAM শাখার অভিযোগের ভিত্তিতে চলতি মাসের 18 তারিখে একটি মামলা দায়ের করার পর এই তল্লাশি অভিযান চালানো হয়। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক শুরু হয়েছে। কাতার ও পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতা করছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি। লেবাননে ইসরায়েলের তরফে হামলার জেরে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে তেহরানের তরফ থেকে দাবি করা হলেও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই জলপথটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদে 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির ম্যাচে আজ নিউজিল্যান্ড মিশরের বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে কিছুক্ষণ পরই সকাল 6:30। এদিকে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথম কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের সংযুক্ত সময়ে অগাস্টিন ক্যানোব্বিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21-24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কাউর ও সুনালিতা টপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। চীনের শাওকসিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারতের মহিলাদের 4x100 মিটার রিলে দল সোনা জিতেছে। দলটি 43.85 সেকেন্ড সময় নিয়েছে। এছাড়া ভারতের মিক্সড 4x400 মিটার রিলে দল 3:17.06 সেকেন্ড সময় নিয়ে রূপো পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। আন্তর্জাতিক যোগ দিবসকে বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। খবর শেষ হল, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন মুন্সী প্রেমচন্দের জীবন কথা।
2: গোদান, নির্মলা, প্রতিজ্ঞা, কায়কল্প, রঙ্গভূমি, নামগুলো শুনলেই যার কথা মনে পড়ে, তার প্রকৃত নাম ধনপত। জন্ম 1880 খ্রিস্টাব্দের 31শে জুলাই। মা বাবা ডাকতেন তাকে নবাব বলে। বাবা ছিলেন ডাক বিভাগের একজন কর্মচারী। 8 বছর বয়সে ধনপতের মা মারা যান। বাবা আবার বিয়ে করেন। সৎমার সঙ্গে ধনপতের সম্পর্ক ভালো ছিল না। 7 বছর বয়সে ভর্তি হন গ্রামের পাঠশালায়। মৌলভীর কাছে শিখেছেন ফার্সি আর উর্দু। সংসারে তিনি ছিলেন একরকম নিঃসঙ্গ। 15 বছর বয়সে স্কুলে ভর্তি হন। 9ম শ্রেণীতে ওঠার আগেই বিয়ে, আর বিয়ের কিছুদিন পরেই বাবার চলে যাওয়া। সৎমা, 2টি সৎ ভাই ও স্ত্রীর দায়িত্ব এসে পড়ল ধনপতের ঘাড়ে। অভাব অনটনে সংসার তখন ধুঁকছে। 10ম শ্রেণী পাশ করে নিরুপায় ধনপত শহরে চলে এলেন। পড়াতে শুরু করলেন এক বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের। সৌভাগ্যবশত সেখানে আলাপ হয় এক স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে। তিনি তাঁর স্কুলে ধনপতকে নিয়োগ করেন শিক্ষক হিসাবে। পরবর্তীকালে তিনি চুনারের কুইন্স কলেজে শিক্ষকতার কাজ পান। 20 বছর বয়সে উর্দুতে লেখেন একটি উপন্যাস, অসরাব ই মাভিদ।

0: লেখায় ছিল স্বপ্নচারী কল্পনাবিলাসী মনের ছোঁয়া, কিন্তু এরপর নিজের কঠোর জীবন সংগ্রাম ও বাস্তবের রূঢ় আঘাত তাঁর চিন্তায় আমূল পরিবর্তন ঘটায়। জীবনে চলার পথে তিনি লাভ করেছিলেন বিচিত্র অভিজ্ঞতা, তাই তাঁর লেখায় ফুটে ওঠে সমাজের নিচুতলার মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার জলছবি। এক বাল্যবিধবার দুঃখময় জীবনের কাহিনী নিয়ে লেখা তার প্রেমা উপন্যাস প্রকাশিত হল 1907 খ্রিস্টাব্দে। সেই রচনায় তিনি সমর্থন করলেন বিধবা বিবাহ। প্রেমা প্রকাশের 2 বছর পর প্রকাশিত হল তার বিখ্যাত ছোট গল্প সংকলন মজ ই ওতন। রচনাগুলির মধ্যে ছিল ইংরেজ শাসকের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। ছোট গল্পের এই সংকলনটি প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি ইংরেজ সরকারের রোষ দৃষ্টিতে পড়লেন। বাজেয়াপ্তে হল মজ ই ওতন বা মাতৃভূমির ব্যথা। অদম্য সাহসী ও তেজি ধনপত নিজের নাম পরিবর্তন করে প্রেমচন্দ ছদ্মনামে লিখতে শুরু করলেন। দেশ বিদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে পরিচিত ছিলেন প্রেমচাঁদ। রুশ বিপ্লবের সংবাদ তার মনে গভীর রেখাপাত করেছিল। এই সময় তার চিন্তাভাবনাতেও যে পরিবর্তন সূচিত হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় তাঁর গোসা ই আফিয়াত উপন্যাসে। সমসাময়িক সময়ের সামাজিক রাজনৈতিক সংকট, আন্দোলন ও জনমতের বাস্তব চিত্র রূপায়িত হয়েছে তাঁর উপন্যাসে। দেশাত্মবোধক ছোট গল্প ছাড়া 2টি উপন্যাসও লিখেছিলেন প্রেমচাঁদ, জলওয়া ই ইশার এবং বাজার ই হুসন। প্রথম উপন্যাসটি ছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অনুসরণে লেখা। 1921 খ্রিস্টাব্দ, ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। জনজাগরণের উদ্দেশ্যে গান্ধীজি ঘুরছেন ভারতের বিভিন্ন প্রান্তে। এভাবেই তিনি এলেন গোরখপুরে। এখানেই গান্ধীজির বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হলেন প্রেমচাঁদ। তিনি সিদ্ধান্ত নিলেন সরকারের চাকরি আর করবেন না। স্কুলের চাকরি ছেড়ে কাজ নিলেন পত্রিকায়, কিন্তু সে চাকরিও বেশিদিন করতে পারলেন না। ছেড়ে দিয়ে নিজেই প্রকাশ করলেন হংস আর জাগরণ পত্রিকা। কিন্তু ব্যবসায়িক বুদ্ধির অভাব পত্রিকা সম্পাদনাতে বাদ সাধল, ফলে নানাভাবে খুঁজতে হতো আর্থিক সংকট মোকাবিলার উপায়। কিন্তু এসবের সঙ্গেই চলত তাঁর লেখনী। প্রকাশিত হল প্রতিজ্ঞা, নির্মলা, কায়কল্প, রঙ্গভূমি। 1931-32 সালে প্রকাশিত হল তাঁর অন্যতম উপন্যাস কর্মভূমি। প্রথম জীবনে উর্দুতে সাহিত্য রচনা করলেও পরবর্তীকালে হিন্দিতেই রচনা করেছেন। জীবনরসে সিক্ত তাঁর অন্যতম শ্রেষ্ঠ গল্পগুলি হল পিসনহারির কুয়া, শতরঞ্জ কি খিলাড়ি, কফন, সদগতি, নিমাকের দারোগা প্রভৃতি। সিনেমার চিত্রনাট্য লেখার কাজও করেছেন কিছুদিন। 1936 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর তিনি পাড়ি দেন অমৃতলোকে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মুন্সী প্রেমচন্দের জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন বাংলাদেশ প্রেস রিভিউ। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেদেশের 58টি জেলায় নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে প্রথম আলো। সেদেশের স্বাস্থ্য দপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পক্ষ থেকে শনিবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 জুনের মধ্যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টি জেলাতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন। ডেইলি অবজারভার জানিয়েছে, বাংলাদেশের 11 প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাস পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটি প্রথম সরকারি বিদেশ সফর। প্রায় 38 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রবিবার ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সেখান থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন। বাংলাদেশে মূল্যবৃদ্ধির কারণে অনেকেই একাধিক চাকরি করতে বাধ্য হচ্ছে। ডেইলি স্টার জানিয়েছে, সেদেশে দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। এর জেরে মানুষের সহ্যের বাঁধ ভেঙেছে। এই বাস্তব পরিস্থিতিতে বর্তমানে অনেক তরুণ তরুণী একাধিক চাকরি বেছে নিচ্ছেন, এমনকি কেউ কেউ তিনটি চাকরিও করছেন বলে জানিয়েছেন। গত মে

মাসে বাংলাদেশের সামগ্রিক মূল্যস্ফীতি 16 মাসের মধ্যে সর্বাধিক বেড়ে হয়েছে 9.42%। খাদ্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। আওয়ামী লীগ ব্রিটেনের আদালতে হাসানাত সহ এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। নিউওয়েজ জানিয়েছে, সম্প্রতি ব্রিটেন সফরকালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর করার অভিযোগে ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের প্রধান সংগঠক ও কুমিল্লার সংসদ সদস্য হাসানাত আবদুল্লাহ সহ 4 জন নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের খবর থেকে জানা গেছে, গতকাল কোতোয়ালি এলাকায় ছাত্রলীগের ব্যানারে 50 জনেরও বেশি নেতাকর্মী হঠাৎ একটি মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি 2026-27 অর্থবর্ষের বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী হিসেবে অভিহিত করলেও এতে মূল প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে তারা। ফিনান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুসারে সিপিডি রবিবার জানিয়েছে, এই বাজেটে মানব উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট উদ্দেশ্য প্রতিফলিত হলেও এর অর্থনৈতিক লক্ষ্যমাত্রাগুলি দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বাজেট বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সিপিডি উল্লেখ করেছে, সরকার 6.5% জিডিপি বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা 2026 অর্থবর্ষের সংশোধিত বাজেটের আনুমানিক 5% থেকে বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী ওই অর্থবর্ষে প্রকৃত বৃদ্ধির হার ছিল মাত্র 4.14%। ঢাকা থেকে প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভল সং পারমার এই প্রতিবেদন পাঠিয়েছেন। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন রসুন চাষের সম্ভাবনা। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
3: আমাদের দৈনন্দিন প্রয়োজনে রসুন একটা অন্যতম মশলা ফসল। আমরা এই রসুনের ব্যবহারটা তরকারি মশলাতে বিভিন্নভাবে ব্যবহার করা হয়, তাছাড়াও এর যে পুষ্টি গুণাগুণ বা ঔষধি গুণ বিভিন্ন রোগের ক্ষেত্রে, ধরুন হৃদরোগে, কাশি, হুপিং কাশি, তারপরে অন্যান্য যে সমস্ত হজম করার ব্যাপার ট্যাপার, এই সমস্ত বিষয়গুলোতে এর উল্লেখযোগ্য ভূমিকা আছে। আমাদের রাজ্যে মূলত নর্থ বেঙ্গলে এবং কিছুটা নদিয়ার মুর্শিদাবাদ লাগোয়া ওই করিমপুর এইসব জায়গায় কিছুটা হয়, কিন্তু জাতগুলো হচ্ছে সেরকমভাবে উল্লেখযোগ্য জাত নয়। প্রথাগত জাত বছরের পর বছর হয়ে আসছে, সেখানে ফলনটা অনেকটা কম, কিন্তু সুবিধা আছে যেটা যে এক্ষেত্রে ফসল থেকে অনেকদিন রাখা যায় এবং এর দামটাও বাজারে ভালো পাওয়া যায়। সেই জন্য চাষিরা, এখনও কম ফলন হলেও চাষিরা কিন্তু রসুন চাষে আগ্রহ আছে, এবং সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা যদি মনে করি আরও এই এলাকাটাকে বাড়ানো যাবে, যদি উন্নত জাত দিয়ে এটাকে করা হয় তাহলে চাষির আয়ও বাড়বে। এবং সাধারণভাবে

0: রসুন ওই অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত লাগানো যায়। এবং রসুনের যে জাতগুলো আছে সেগুলো হচ্ছে যমুনা সফেদ 2, 3, 5, 10 অথবা ভীমা, ওঙ্কার, ভীমা, পার্পল, এই জাতগুলো লাগালে ফলন ভালো পাওয়া যায়। এবং যেই এক হেক্টর জমিতে লাগানোর জন্য মোটামুটি আমরা ছাড়ানো কোয়া 500 কেজির মতো লাগে। এবার রসুনের কোয়া বলতে যেটা হচ্ছে একটা বাজারে যে আমরা রসুনটা দেখি সেইটা নিয়ে এসে আমরাকে ভালোভাবে ছাড়াতে হবে, কোয়াটাকে আলাদা করতে হবে, এবং সেই কোয়াটাকে মূলত জমিতে জল দাঁড়াবে না সেরকম জমিকে বেছে নিয়ে সেখানে ভালো করে চাষ দিয়ে তারপরে নানা রকমের যে সার, জৈব সার, নাইট্রোজেন সার, ফসফরাস, পটাশ এইগুলো দিয়ে নির্দিষ্ট দূরত্ব বলতে 15 সেন্টিমিটার দুটো সারির মধ্যে থাকবে, আর 10 সেন্টিমিটার হচ্ছে দুটো সারিতে সারির মধ্যে দুটো কোয়ার দূরত্ব থাকবে। এইভাবে লাগানো হয়। এবং লাগানোর আগে যেটা হচ্ছে জমিতে যেন রসটা থাকে, তা নাহলে শুকনো অবস্থায় যদি লাগিয়ে দেওয়া যেতে পারে দিয়ে তারপরে জল দেওয়া, সেটা করলে অসুবিধার যেটা হচ্ছে অনেক সময় মাটি শক্ত হয়ে যায় উপরটা, তাতে হচ্ছে গাছটা বেরোতে অসুবিধা হবে এক নম্বর, আর 2 নম্বর হচ্ছে বেশি জল থাকলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। লাগানোর পরে যেটা হচ্ছে সারের ক্ষেত্রে মোটামুটি 100 কেজি নাইট্রোজেন সার এবং ফসফরাস, পটাশ 50 কেজি করে। আর একটা জিনিস দেওয়া হয়, দেখবেন রসুনের একটা গন্ধ হয়, সেটা অ্যালিসিন বলে একটা পদার্থ থাকে যার জন্য হচ্ছে গন্ধটা হয়, এবং সেটা সালফার কম্পাউন্ড, সালফার যৌগ, সেক্ষেত্রে আমরা সালফার পেঁয়াজের মতো রসুনেও দিতে বলি, এবং সেটার ক্ষেত্রে হচ্ছে মোটামুটি 40 থেকে 50 কেজি পার হেক্টারে, আর যদি বিঘাতে হিসেব করি তাহলে হচ্ছে 4 থেকে 5 কেজি আমরা দিতে পারি, সেটা হচ্ছে কিন্তু মূল সার হিসেবে দেওয়া হয়। এবং নাইট্রোজেন ছাড়া অন্যান্য জিনিসগুলোকে আছে ফসফরাস, পটাশ, এগুলোকে মূল সার হিসেবে দেওয়া। আর আগাছা যেহেতু এত ঘন ঘন করে লাগানো হয় সেক্ষেত্রে আগাছা একটা সমস্যা হয়, এবং সেই আগাছা সমস্যাকে এড়াতে গেলে আমাদের আগে কোনো আগাছানাশক ঔষধ দেওয়া যেতে পারে, এবং লাগানোর 3-4 দিন আগে যদি আমরা লাগিয়ে দিই মানে স্প্রে করে দিই তাহলে কিন্তু আগাছা যেটা হয় সেটাতে মোটামুটি 1 মাস পর্যন্ত সমস্যা হয় না। এরপরে মাটিটাকে একটু নিড়িয়ে দিতে গিয়ে মানে হাওয়া বাতাসটা চলাচল করতে পারে সেরকম অবস্থায় সেক্ষেত্রে যে ঘাসটা থাকে সেটা সরিয়ে দিতে পারলে তারপরে আর আগাছাটা সমস্যা হয় না। আর সেচের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা সেচটা হচ্ছে প্রাথমিক অবস্থায় সেচ দেওয়া হয় ঘন ঘন, এবং সেক্ষেত্রে যেটা হয় যে এতটা মানে পেঁয়াজের মতো শিকড়টা খুব বেশি দূর যায় না, সেক্ষেত্রে হালকা সেচ দিতে হবে কিন্তু ঘন ঘন দিতে হবে মাটির প্রকার ভেদে। আমাদের যে ফলনের দিক থেকে যদি আমরা বলি, গাছটা আগে তোলার সময়টা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঢলে পড়লেই আমরা গাছটা তোলার উপযুক্ত বলে মনে করি। ফলন হচ্ছে মোটামুটি হেক্টর প্রতি 5 থেকে 6 টন পাওয়া যায়, তবে আমরা যে সমস্ত জাতগুলোর কথা উল্লেখ করলাম সেই জাতগুলো থেকে এর থেকে ভালো পরিচর্যায় ভালো ফলন পাওয়া যাবে।
1: এতক্ষণ শুনলেন রসুন চাষের সম্ভাবনা, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী এখন আপনাদের জানিয়ে দেব আজ অর্থাৎ 22 জুন সোমবার আকাশবাণী মৈত্রীর সারা দিনের বাকি সমস্ত অনুষ্ঠান সম্পর্কে। কিছুক্ষণ বাদেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজ শুনবেন মণিপুর সম্পর্কে, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 8:30 অতিথি কবি গীতিকার বটকৃষ্ণদের সঙ্গে আলাপচারিতায় থাকবেন ডক্টর মানস প্রতিম দাস, আজ শুনবেন দ্বিতীয় পর্ব, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভৈরবী রাগে সেতার পরিবেশন করবেন মেলভিন অ্যান্টনি ললিত গোমস, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সরকার, 9:30 মনের মতো গান উপস্থাপনায় পুনম বাগ, 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে ভজন শুনবেন সোমলতা বেরার কণ্ঠে, তারপর পুরাতনী গান পরিবেশনে থাকবেন কাজল বিশ্বাস, বেলা 11:00 সংগ্রহশালা থেকে গান, 11:15 নজরুল গীতি শিল্পী শ্রীমন্তী দাস, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 12:30 লোকসঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 1:00 বেতার নাটক মাকড়সার রস রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ

নন্দিনী ভট্টাচার্য এবং প্রযোজনা কৌশিক সেন। 1:40 বাংলা ব্যান্ডের গান এবং আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 প্রতিদিনের মতোই অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসরে আজ থাকছে ছবি ঘর, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ড মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ড মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। ভারতীয় সময় সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, পশ্চিমবঙ্গের কৃষি ও ভৌগোলিক নির্দেশক, এ বিষয়ে আলাপচারিতায় থাকবেন ড মানস ঘোষ ও রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, ডায়াবেটিক রোগী কি খাবেন, এই বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। সন্ধ্যা 7:00 বেতার নাটক মাকড়সার রসের পুনঃসম্প্রচার। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শ্যামল লাহিড়ী বাগেশ্রী রাগে, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। রাত 10:45 উপমহাদেশের খবর এবং ভারতীয় সময় রাত 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান, আজ উপস্থাপনায় থাকবেন দীপান্বিতা দাস। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 22 জুন 2026 সোমবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠানসূচি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। কিছুক্ষণ বাদেই শুনবেন লোকগীতি।

শুনছেন লোকগীতির অনুষ্ঠান। এই গানটি শুনছিলেন রঙ্গিলা নাওর পরিবেশনায় সমবেত কণ্ঠে, এবং আজকে শেষ গানটি রইল প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আজ আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে আপনাদের শোনাব চিত্রাঙ্গদার দেশের কথা। হ্যাঁ হ্যাঁ শ্রোতা বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে মেইতেই সংস্কৃতি ও নৃত্যশৈলীর প্রতি আগ্রহ থেকে আমাদের রবি ঠাকুর যে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য রচনা করেছিলেন, সেই রাজকন্যার জন্মস্থান অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম ছোট্ট সুন্দরী রাজ্য মণিপুরেই আজ আপনাদের মানস ভ্রমণ করাব। মণিপুর রাজ্যের কেন্দ্রস্থলে রয়েছে ইম্ফল উপত্যকা। এই ইম্ফল উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে 790 মিটার উচ্চতায় অবস্থিত। আর আপনারা তো জানেনই মণিপুরের রাজধানীও হল ইম্ফল। এও সবার জানা যে ভারতের এই ছোট্ট রাজ্যটা ঐতিহাসিক ও রাজনৈতিক অভিঘাতে ক্ষতবিক্ষত হয়েছে বারবার, কিন্তু তা সত্ত্বেও পর্যটকদের চিরকাল হাতছানি দেয় মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি। মণিপুর রাজ্যের পূর্ব দিকে রয়েছে ভিন্ন রাষ্ট্র মায়ানমার, বাকি তিন দিকের সীমানা স্বদেশ দিয়েই মোড়া। কিন্তু যাই হোক, মণিপুরের পশ্চিমে আসাম, উত্তরে নাগাল্যান্ড আর দক্ষিণ দিকে অবস্থিত

আপনিও আপনারাও মণিপুর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত মণিপুরের বেশিরভাগ অঞ্চলই পাহাড়ি আর জঙ্গল দিয়ে ঘেরা, তাই খরচ সাপেক্ষ হলেও বিমানপথেই সব থেকে সহজ ও আরামদায়ক উপায়ে মণিপুর যাওয়া যেতে পারে। ইম্ফল বিমানবন্দর শহর থেকে 8 কিলোমিটার দূরে, তবে কলকাতা এবং গুয়াহাটির মতো উল্লেখযোগ্য বিমানবন্দর থেকে বেশ কিছু ডোমেস্টিক এয়ারলাইন্স মানে অন্তর্দেশীয় বিমান সংস্থা এখন নিয়মিত বিমান পরিষেবা দিয়ে থাকে ইম্ফল পর্যন্ত। তারপর বিমানবন্দর থেকে ট্যাক্সি করে মূল শহর বা অন্যান্য জায়গায় ঘোরা যেতে পারে। ট্রেনেও যেতেই পারেন, তবে মণিপুরের নিজস্ব কোনো রেলপথ নেই। মণিপুর থেকে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হল নাগাল্যান্ডের ডিমাপুর, তবে সব থেকে কাছে বললেও তার দূরত্বও কিন্তু নেহাত কম নয়, বেশ অনেকটাই দূরে। ইম্ফল থেকে ডিমাপুরের দূরত্ব 201 কিলোমিটার, তবে ডিমাপুর স্টেশনটা দিল্লি, কলকাতা ও গুয়াহাটির সঙ্গে যুক্ত রয়েছে, তাই ডিমাপুর পর্যন্ত ট্রেনে গিয়ে বাস বা ট্যাক্সিতে ইম্ফলে যাওয়া যায়, কিন্তু তাতেও 7-8 ঘন্টার ওপর সময় লেগে যায়। আর সড়কপথে 2 নম্বর, 37 নম্বর ও 39 নম্বর জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত রয়েছে মণিপুর। ডিমাপুর ও গুয়াহাটি থেকে ইম্ফলের উদ্দেশ্যে ঘন ঘন বাস পাওয়া যায় ঠিকই, কিন্তু স্বাভাবিকভাবেই বাসে ভ্রমণ আরও বেশি সময় সাপেক্ষ হবেই তো। একে তো পাহাড়ি রাস্তা, তার উপর গুয়াহাটি থেকে সড়কপথে ইম্ফলের দূরত্ব 479 কিলোমিটার এবং ডিমাপুর থেকে দূরত্ব 210 কিলোমিটার। তবে সবকিছুরই তো দুটো দিক থাকে, তাই ভালো ব্যাপারটি হল অপরূপ সৌন্দর্য আকণ্ঠ পান করতে করতে যেতে পারবেন প্রকৃতি প্রেমিক পর্যটকরা। মণিপুর খুব বড় জায়গা নয়, মাত্র 22,500 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। মণিপুরে বাস করেন 30 লক্ষ মানুষ, কিন্তু তার মধ্যেই রয়েছেন অনেক জনজাতির মানুষ। তাদের মধ্যে প্রধান হল মেইতেই, কুকি ও নাগা। খ্রিস্টের জন্মের 33 বছর পর থেকে মেইতেই গোষ্ঠীর নিংথাউজা রাজবংশের উল্লেখ পাওয়া গেলেও মণিপুরের সুস্পষ্ট ইতিহাস পাওয়া যায় 15 শতকের মাঝামাঝি সময় থেকে। না, ইতিহাস শোনানোর অনুষ্ঠান এটা নয়, তবে মণিপুরে ঘুরতে গেলে ইতিহাসের ও মণিপুরি সংস্কৃতির প্রসঙ্গ ঘুরে ফিরে আসবেই। মণিপুরের দর্শনীয় স্থানগুলো হল কাংলা ফোর্ট, লোকটাক লেক, কৈবুল লামজং ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এন্ড্রু ভিলেজ ইত্যাদি। এগুলো সবকটাই রয়েছে ইম্ফল উপত্যকা সংলগ্ন অঞ্চলে। মণিপুরের সুদীর্ঘ ইতিহাসের অনেকখানি জুড়ে রয়েছে কাংলা ফোর্ট বা দুর্গ। এই দুর্গটা অনেক কারণেই বিশিষ্ট, তবে অনন্য একটাই কারণে। কেন? কারণ আর 5টা দুর্গের মতো পাঁচিল দিয়ে নয়, বরং জলাশয় দিয়ে ঘেরা এই কাংলা ফোর্ট। এমন নামকরণের পিছনেও রয়েছে প্রাচীন বিশ্বাস। মণিপুরীদের বিশ্বাস, ড্রাগনের মতো 2 শিংওয়ালা মাথা আর সিংহের মতো দেহধারী অদ্ভুত দর্শন এক প্রাণী কাঙালসা হল নিংথৌজা রাজবংশের অভিভাবক। তাই দুর্গের মধ্যে কাঙালসার 2টো মূর্তিও আছে, রাজবংশের রয়্যাল সিম্বলও কাঙালসা। 2 কাঙালসা মূর্তির মাঝখানে সিঁড়িতেই আবার 1891 সালে বীর টেকেন্দ্রজিৎ সিং এর সেনা হত্যা, মাফ করবেন, 1891 সালে বীর টেকেন্দ্রজিৎ সিং এর হত্যা করেছিল 5 জন ব্রিটিশকে তিনি হত্যা করেছিলেন, আর তারপরেই শুরু হয়েছিল ইঙ্গো মণিপুর যুদ্ধ। আর সেই যুদ্ধে মণিপুরের পরাজয়ের পরেই ব্রিটিশ আধিপত্য কায়েম হয়েছিল মণিপুরে। কাঙালসা দুর্গের ভেতরে পুরনো গোবিন্দজির মন্দির আছে জানা যায়, সেটি অবশ্যই দেখার মতো জায়গা, কারণ সেই উঠোনেই প্রথম ট্র্যাডিশনাল মণিপুরি ডান্স ফর্ম শুরু হয়েছিল। মন্দিরের লাগোয়া মাঠে শুরু হয়েছিল প্রথম পোলো খেলা। যে দুর্গের সঙ্গে এভাবে পরতে পরতে মিশে আছে ইতিহাস, সেই জায়গাটি তো দেখতেই হবে, দেখতে সময় লাগবে প্রায় 2.5-3 ঘন্টার মতো ভালোভাবে দেখতে গেলে। কাংলা ফোর্ট দেখার জন্য টিকিট লাগে এবং গাইডও পাবেন। কাংলা ফোর্টের মধ্যেই রয়েছে কাংলা মিউজিয়ামও। মণিপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য এখানে সংরক্ষিত রয়েছে। এবারে একটু বলি ইম্ফলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোকটাক হ্রদের কথা। ইম্ফল শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলার মাইরাঙে অবস্থিত

উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হল এই লোকটাক হ্রদ। এর সর্বাধিক দৈর্ঘ্য 35 কিলোমিটার আর প্রস্থ 13 কিলোমিটার এবং গড় গভীরতা 8.9 ফুট। আশেপাশের প্রায় 55টা গ্রামের জলের প্রধান উৎস এই হ্রদ। জলবিদ্যুৎ উৎপাদন, সেচের কাজ এবং পানীয় জলের চাহিদাও মেটায় এই সুন্দর লোকটাক হ্রদ। তবে এই হ্রদের মূল আকর্ষণ কিন্তু বিখ্যাত ফুমদির জন্য। হ্যাঁ, ফুমদি হল এক অনন্য প্রকৃতির ভাসমান দ্বীপ যা গাছপালা, মাটি এবং ক্ষয়ে যাওয়া জৈব পদার্থের মিশেলে তৈরি। এই ফুমদিগুলোর মাত্র 20% জলের উপরে ভেসে থাকে আর 80% থাকে জলের তলায়। স্থানীয় বাসিন্দারা ফুমদিতে ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি করে শাকসবজি চাষ করে, মাছ ধরে। এটা পৃথিবীর একমাত্র ভাসমান দ্বীপও বটে। মণিপুরের নৃত্যরত হরিণ সাংগাইয়ের অবস্থান হল কেইবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যান। বন্য জন্তুপ্রেমীদের জন্য এই জায়গাটি আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। আর ইম্ফলের পূর্বে 25 কিলোমিটার দূরে অবস্থিত অ্যান্ড্রু ভিলেজ খাঁটি মণিপুরী ও সংস্কৃতির এক প্রাণকেন্দ্র। মণিপুরি উপজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীলতাকে তুলে ধরার উদ্দেশ্যে এই গ্রামকে গড়ে তোলা হয়েছে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ধরনের মৃৎশিল্পের নিদর্শন পাওয়া যায় এই গ্রামে। এখানকার পুতুল ঘরে রয়েছে 29টা বিভিন্ন ধরনের পুতুল যা মণিপুরী উপজাতিদের আন্তঃসাংস্কৃতিক মিশ্রণকে বুঝতে সাহায্য করে। আর ইমা মার্কেটে মণিপুরী সংস্কৃতির সব রকম আভাস পাবেন খুব ভালোভাবেই। ইমা মার্কেট 500 বছরেরও বেশি পুরনো এবং এখানকার সব দোকানিরাই মহিলা। আর মণিপুরে যদি যান, মণিপুরী থালি কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। তাছাড়া ওখানকার কালো চালের পায়েসটাও বেশ অন্যরকমের, চেখে দেখতেই পারেন। আজ আর সময় একদম নেই, তাই এখানেই অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেইল আইডিতে মেইল করে। আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। এখন শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুকুয়ে কাবুভার্দের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারাল স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল একথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়, ইসলিয়ে ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है, सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতেই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি

অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও ট্যুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা, এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। এনটিএ পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে সিবিএসই জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য https://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। উল্লেখ্য, 1 জুন সেদেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজুল রহিম মুশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মহিলাদের এফআইএইচ নেশনস কাপ হকি

ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টাপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লীগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21-24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রীর সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের সকালের আড্ডায়। গান গল্পের এই আসরে আজ জন্মদিনে স্মরণ করব এক বিখ্যাত সুরস্রষ্টাকে। থাকছে ফিফা ওয়ার্ল্ড কাপের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু কথা। খেলা কেমন দেখলেন সেগমেন্টে শুনবেন শ্রোতাদের কমেন্ট। শোনাব ওশানস লিটল গার্লের কথা। থাকছে আজকের দিনে পালিত হওয়া বিশেষ দিবসের উল্লেখ। আর তার সঙ্গে রোজ যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা, আবহাওয়ার খবর আর সুন্দর সুন্দর গান, সেসব তো থাকছেই। আর সঙ্গে থাকছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তবে প্রথমেই বেশি কথা না বলে আড্ডার মেজাজটা একটু চাঙ্গা করে নিই একটি গান শুনে হিমিকা খামুরাইয়ের কণ্ঠে। আপনারাও ভালোভাবে ঘুমটা ছাড়িয়ে নিন, রাতের খেলা দেখার জন্য ভালো করে ঘুম হয়নি নিশ্চয়ই। আসছি গানের পরে কথায়।

আকাশবাণী ভবনে অনুষ্ঠান করতে বসে মৈত্রীর সকালের আড্ডা শুরুতে আজ ২২শে জুন ভিএসতাপ আদর্শী বালসারার জন্মদিনে কি কি কি কার কার কার বলল কি এ কথাই ভাবছেন শ্রোতা বন্ধু? কার কথা বলছি? বলছি ভি বালসারার কথা। সত্যি নামের সংক্ষিপ্তকরণ হতে হতে আসল নামটি এভাবেই হয়তো চলে যায় স্মৃতির অন্তরালে, পুরনো হয়ে যায় সেসব দিনের কথা। কিন্তু না, যাক সেসব কথা, আজকে নতুন দিনের শুরুতে জন্মদিনে বলছি ভি বালসারার কথাই এবং তাকে এই পরিচিত নামেই সম্বোধন করছি। ১৯৪২ সালে আজকের দিনেই তিনি পৃথিবীতে এসেছিলেন। আজ তার জন্মদিনে যদি তার কথা দিয়ে শুরু না করি তাহলে কি ব্যাপারটা সঙ্গত হয় শ্রোতা বন্ধুরা বলুন? এমনিতে অনেকেই তার গোটা নামটাই ভুলে বসে আছি, তার উপর স্মরণ করতে ভুললেও কি কখনো চলে? না, একটা নতুন দিনের শুরুতে তেমন অনুচিত কাজ করবই বা কেন আমি? কিন্তু তাকে নিয়ে, মানে ভি বালসারাকে নিয়ে বলার কথা তো প্রচুর, তাই খুব বেশি না ভেবে চট করে একটা বিষয়কে ভেবে নিচ্ছি। আকাশবাণীর LMU অর্থাৎ লাইট মিউজিক ইউনিট, আরও সহজ করে বলতে গেলে আপনাদের অতি পরিচিত রম্যগীতির সঙ্গে ভি বালসারার সম্পৃক্ত থাকার ব্যাপারে দু চার কথাই বরং আজ শোনাই। ১৯৫৪ সাল থেকে পরবর্তী সময় আকাশবাণীর রম্যগীতি ফিল্ম মিউজিকের সঙ্গে রীতিমতো টক্কর দিতে শুরু করলেও লাইট মিউজিক ইউনিট কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ১৯৫৯-৬০ সাল নাগাদ ভি বালসারা একটি

গেলেও দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সেটি বাজিয়ে সম্প্রচার করার অনুমতি মেলেনি। কিন্তু তৎকালীন কলকাতা বেতারের আধিকারিক মিসেস মীনা ব্যানার্জি এবং বুলবুল সরকারের জোরালো সুপারিশের জন্য ভি বালসারাকে একটি ট্রায়াল ব্রডকাস্টের সুযোগ দেওয়া হয়। তারপর তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, বাকিটা পুরোটাই ইতিহাস, আকাশবাণী কলকাতার আর্কাইভের আরো সমৃদ্ধ হয়ে ওঠার ইতিহাস। ভি বালসারা তাঁর ইউনিভক্স যন্ত্রটিকে তখন থেকে পুরোপুরি ব্যবহার করতে শুরু করেন। তাছাড়া স্যাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট প্রভৃতি যখন যেমন প্রয়োজন সেই সব বাজনাও ব্যবহার করতেন আকাশবাণীর জন্য সুরসৃজনের সময়। এবং সেই সময় তিনি প্রত্যেক ব্রডকাস্টের জন্য ৫০ টাকা সম্মান দক্ষিণা পেতেন। আর এসব কথা আমি এত জোর দিয়ে কি করে বলছি জানেন? কারণ তিনি নিজেই লিখে গেছেন তার আত্মজীবনী জেগে থাকি সপ্ত সুরে বইটিতে। না, ভোলা যায় না তো সেসব দিনের কথা। অবাঙালি হওয়া সত্ত্বেও তিনি যে বাংলার প্রেমে পড়েছিলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিতে মজে গিয়েছিলেন, এ কথাও আপনাদের অনেকেরই জানা। কিন্তু রবীন্দ্র প্রেমটা তাঁর হলো কি করে বলুন তো? যখন লতা ও হেমন্তের দ্বৈত কণ্ঠে গাওয়া মধুগন্ধে ভরা ও তোমার হলো শুরু, এই দুটি রবীন্দ্রসঙ্গীতে প্রথমবার পিয়ানো বাজিয়েছিলেন ভি বালসারা, তখনই সেই প্রথমবারেই তিনি আকৃষ্ট হন রবি ঠাকুরের রচনার প্রতি। আর তার সেই স্নিগ্ধ মিষ্টি মধুর রবীন্দ্রসঙ্গীতকে ভালোবেসে ফেলেন। আর রবীন্দ্রসঙ্গীতের সুরে এখন আমি যে আবহটি ব্যবহার করছি, বিখ্যাত সেই পুরানো সেই দিনের কথা গানটির ইনস্ট্রুমেন্টাল ফিলারটিও তাঁরই তৈরি করা। এবং আজকের অনুষ্ঠানে আমি বাকি যে ফিলার ব্যবহার করব সেটিও তাঁরই সৃষ্টি। আজ ভি বালসারার জন্মদিনে যখন তাঁকে তাঁর কথা দিয়েই স্মরণ করলাম, যখন রবি ঠাকুরের প্রসঙ্গ এলোই, তখন আমার আপনার সবার সেই প্রিয় রবীন্দ্রসঙ্গীতটি বরং শোনা যাক দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ, সারা পৃথিবীর একেবারে উন্মাদনার অন্যতম কারণ। সারা পৃথিবী ফুটবল জ্বরে আক্রান্ত, বাছাই পর্বে বাদ হয়ে গেলেও ভারত সরাসরি ফুটবল বিশ্বকাপে টিম হিসেবে যুক্ত থাকতে না পারলেও ফুটবল জ্বরের উত্তাপ আমাদের গায়ে তো লাগছেই। তাই এবারে যখন নিশান ভেলুপিল্লাই, স্যামুয়েল মুথুস্বামী, তাসিন মাহমুদ এবং সরপ্রীত সিং এই চারজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার ফিফা বিশ্বকাপের ময়দানে নামছেন, তাদের পরিচয় একটু আলাদা করে মনে করাই যায়, কি বলেন? নিশান ভেলুপিল্লাই খেলছেন অস্ট্রেলিয়ার হয়ে, তার বাবা শ্রীলঙ্কান তামিল এবং মা অ্যাংলো ইন্ডিয়ান হলেও তার জন্ম অস্ট্রেলিয়াতেই। ভেলুপিল্লাই দুবছর ধরে খেলছেন অজি জার্সিতে। ডিআর কঙ্গোর হয়ে ফিফাতে অংশগ্রহণকারী স্যামুয়েল মুথুস্বামীর বাবার দিকের পূর্বপুরুষরা ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা, কিন্তু মায়ের দিক থেকে তিনি পেয়েছেন কঙ্গোর রক্ত। তাসিন মোহাম্মদ জামশেদের পরিবার আগে বাস করত কেরলে, কিন্তু তাঁর জন্ম ও বেড়ে ওঠা কাতারেই। ফুটবলার বাবার শিক্ষাতেই মাঠে নামার হাতে খড়ি, থুড়ি থুড়ি থুড়ি থুড়ি থুড়ি, হাতে খড়ি কেন, পায়ে বল, ফুটবল। ১৯ বছর বয়স থেকেই তাসিন জাতীয় দলের হয়ে অর্থাৎ কাতারের হয়ে খেলছেন। আর ভারতীয় বংশোদ্ভূত সরপ্রীত সিং খেলছেন নিউজিল্যান্ডের হয়ে, তাঁর পরিবারও পাঞ্জাব থেকে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছেন অনেক আগেই, কিন্তু পাঞ্জাবের আত্মীয়দের সঙ্গে এখনও তাদের যোগাযোগ রয়ে গেছে। তাই তিনি মাঠে থাকলে পাজিরা তো একটু বেশি বললে বললে করবেনই। আর আমরা, আপনারা, স্টুডিও থেকে শুধু আমি বকবক করে গেলেই হবে? খেলা মানে বিশ্বকাপ মানে একটা হই হুল্লোড়, জমজমাটি ব্যাপার, আবেগের ব্যাপার, সেখানে অনেকের পার্টিসিপেশন চাই তো। কিন্তু কাল রাতে আজ সকালে খেলা দেখার জন্য চোখ দুটো ঢুলে আসছে নিশ্চয়ই ঘুমে, গান শুনতে শুনতে চোখে জল দিয়ে নিন, কারণ গানের পরে পড়ব খেলা কেমন দেখলেন সেগমেন্টে শ্রোতাদের কমেন্ট। চলে যাই পরের গানে।

এই শ্রোতা বন্ধুরা, লগ্নজিতা চক্রবর্তী ও তিমির বিশ্বাসের কণ্ঠে এরকম একটা ধুমধারাক্কা গান শুনে আপনাদের ঘুম নিশ্চয় পালিয়ে গেছে। তাহলে আর সময় নষ্ট না করে এবার সরাসরি খেলা কেমন দেখলেন এই সেগমেন্টে পড়ে নেব আমাদের শ্রোতা সোহম মণ্ডলের কমেন্ট। তিনি আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন, শোনা যাক তিনি কি লিখেছেন। সোহম মণ্ডল লিখছেন, এইবারের বিশ্বকাপ ফুটবল সব দিক থেকেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 48টা দেশ একসাথে ওয়ার্ল্ড কাপে লড়াই করছে। বেশ কিছু ম্যাচ দেখলাম, তার মধ্যে শেষ কিছুদিন দারুণ কিছু ম্যাচ হলো। নেদারল্যান্ড 5-1 গোলে সুইডেনকে হারিয়ে দিল, খেলা শুরুতেই 2 গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। পুরো একতরফা বল ঢোকালো, রাখা ছিল তারা সুইডেন। ইনি ঠিক কি লিখতে চেয়েছেন আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে পুরো একতরফা বল এটি বলতে চেয়েছেন। আমি তারপর উনি বলতে চাইছেন, সুইডেনও বেশ কিছু চেষ্টা করেছে, গোল একটি করলেও আরেকটি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে গেল। তাও চেষ্টা করেছিল সুইডেন, কিন্তু তীব্র গতির কাছে পরাজিত হলো তারা। সেকেন্ড ম্যাচটি আমার প্রিয় টিম জার্মানির সঙ্গে আইভরি কোস্টের। প্রথমে গোল দিয়ে আইভরি কোস্ট এগিয়ে গেলেও জার্মানি খেলল পুরো চ্যাম্পিয়ন টিমের মতো, শেষ অবধি জয়লাভ করল 2-1 গোলে, একেবারে 94 মিনিট মানে এক্সট্রা টাইমে গোল করে। আর শেষ যে ম্যাচটি দেখলাম সেটি হলো জাপান ভার্সেস তুনিসিয়া, মাফ করবেন, সেটি হলো জাপান ভার্সেস তুনিসিয়ার কথাই তিনি বলতে চাইছেন। আসলে তিনি শুধু কমেন্ট তো করেননি, মনে হচ্ছে একেবারে কমেন্ট্রি লিখেছেন। এটাই তো আমরা চাই, আপনাদের এইরকম পার্টিসিপেশনই চলে যাই চাই। আমরা চলে যাই তার পরের বক্তব্যে, মানে একটি কমেন্টে তিনি অনেক কিছু লিখেছেন। জাপান ভার্সেস তুনিসিয়ার কথা হলো, তারপর এশিয়ার পাওয়ার হাউস জাপান এইবারে কিন্তু বেশ শক্তিশালী টিম নিয়ে এসেছে, একা আধিপত্য দেখিয়ে 4-0 গোলে জিতে গেল। শেষ গোলটি দেখার মতো আশ্চর্য রকম একটি হেডে গোল হলো। আচ্ছা, উনি বলছেন শেষ গোলটি একেবারে দেখার মতো, তিনি তার নিজের অনুভূতি মিশিয়ে বলছেন আশ্চর্য রকমের একটি হেডে গোল হলো, বাস্তবেই তেমনই ঘটেছে সেটি তিনি বলতে চেয়েছেন। বলটি একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর অনেকে মনে করে বল মনে হয় বাইরে বেরিয়ে যাবে, কিন্তু না, একেবারে গোলে ঢুকে পড়ল।

0: দারুণ উপভোগ করলাম বেশিরভাগ ম্যাচ। এইবার বিশ্বকাপে ছোট্ট টিম বড় টিম এই ধরনের আর কোনো ধারণা থাকছে না, যে নিজেদের শ্রেষ্ঠ তো প্রমাণ করতে পারবে সেই টিমই অন্য যে কোনো টিমকে হারিয়ে দিতে পারবে। সব দলের প্রতি শুভেচ্ছা রইল, কিন্তু আমার প্রিয় টিম জার্মানি জিতলে সবথেকে বেশি খুশি হব। লিখেছেন সোহম মণ্ডল, তিনি বেশ আবেগের সঙ্গে অনেক কিছুই লিখেছেন, কিন্তু শ্রোতা বন্ধুরা এই কমেন্টটি পড়তে গিয়ে আমি যে অসুবিধার সম্মুখীন হলাম সেই সূত্র ধরে বলি, এখন তো চলবে ফিফা বিশ্বকাপ, যতদিন চলবে আপনাদের কমেন্ট করাও চলবে। আপনারা দয়া করে কমেন্ট যদি একটু বাংলায় লেখেন তাহলে আমাদের সুবিধা হয়, কারণ একে তো অন্যের ভাষা আমরা পড়ব, লাইভ অনুষ্ঠানে পড়ব, তাই যদি বাংলায় বাংলা হরফে কমেন্টগুলো লেখেন তাহলে আমাদের বিশেষ সুবিধা হয়, অনুরোধ রইল। কথা এগোই, চলছে সকালের আড্ডা আর আমি চলছি আপনাদের সঙ্গে মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় এখন সময় হয়েছে দৃষ্টিকোণের। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনায় আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ।
1: মন কি বাত।

বলে সুর স্বপ্ন দেখায়, সুর মন ভোলায়। আসলে সুর জাদু জানে, সুরের জাদুতে মানুষের আবেগের বাঁধ ভাঙে, ভাঙে দেশকাল সময়ের সীমানা। তাই এই ভুবনডাঙ্গার সমস্ত মানুষের সঙ্গীতময় সম্মিলন ঘটাতে বিশ্ব সঙ্গীত দিবসের ভাবনা। সারা বিশ্বে 21শে জুন দিনটিকে ওয়ার্ল্ড মিউজিক ডে হিসেবে পালন করা হয়।

সঙ্গীতের বাঁধ ভাঙা আবেদনে সমস্ত মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ার বিশ্ব সঙ্গীত দিবসের অনুভবটির প্রথম স্ফুরণ হয়েছিল ফ্রান্সে 1982 সালে। সেদিন থেকেই 21 জুন সঙ্গীত নেমে আসে স্মরণেতে। সমস্ত সঙ্গীতানুষ্ঠানে এদিন সমস্ত মানুষের প্রবেশ অবাধ, অবাধ অংশগ্রহণ। মিউজিক জাস্ট রক্স।

আমরা ফিফা বিশ্বকাপ থেকে কিছুতেই বেরোতে পারছি না। বিশেষ করে গত রাত থেকে আজ সকাল অবধি তিনটি ম্যাচ ছিল, কিন্তু না, ম্যাচের কথা নয়, এবারে বলবো বিশ্বকাপ সম্পর্কিতই, কিন্তু অন্য একটি দারুণ খবর আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য আরও একবার। পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপের জোরদার আলোচনায়, নিজের যোগ্যতায় আলোচনায় উঠে আসছেন এক ভারত তনয়া। তিনি গীতিকা তালুকদার, আসামের মধ্যবিত্ত পরিবারে জন্মানো ও বেড়ে ওঠা গীতিকার ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বেশ ঝোঁক ছিল। কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই তার ইচ্ছে জেগেছিল স্পোর্টস জার্নালিস্ট হওয়ার, কিন্তু মধ্যবিত্ত পরিবারে তার সেই ইচ্ছে খুব একটা প্রশ্রয় পায় না, বরং আত্মীয় স্বজনদের কাছ থেকে ধেয়ে আসে কটাক্ষ। কিন্তু কোনো প্রতিকূলতাই তার অদম্য ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে না। শেষ পর্যন্ত তার বাবা মা বাধ্য হন মেয়ের ইচ্ছাকে মেনে নিতে, মেয়ে পাড়ি জমায় সাউথ কোরিয়ায়। তারপর সেখানকার একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্লোবাল স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করেন গীতিকা তালুকদার, এবং সাউথ কোরিয়ান স্পোর্টস অ্যান্ড কালচারাল মিনিস্ট্রি থেকে স্কলারশিপ পাওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না।

ইন্টারন্যাশনাল স্পোর্টস জার্নালিজমে তরতর করে এগিয়ে যান গীতিকা। আর এখন তিনি ফিফা কর্তৃপক্ষের নির্বাচনে কভার করছেন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। মেসি, নেইমার, রোনাল্ডোদের বিশেষ বিশেষ মুহূর্তগুলো লেন্সবন্দী করছেন, করবেন গীতিকা তালুকদার। ভারতীয় হিসেবে এও আমাদের এক গর্বের বিষয় বৈকি। তবে এই প্রথম নয়, এই নিয়ে তৃতীয়বার ফিফা ওয়ার্ল্ড কাপ কভার করছেন তিনি। প্রথমবার 2018 ফটো জার্নালিস্ট হিসেবে এবং 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপ কভার করার সুযোগ পেয়েছিলেন তিনি। 2019 ফ্রান্স এবং 2023 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মহিলা ফুটবল বিশ্বকাপও লেন্সবন্দী করেছিলেন আসামের মেয়ে গীতিকা তালুকদার। আর ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত এমন জোরদার খবরের পর চলে যাব আর একটি গানে, সেখানেও প্রাধান্য ফুটবলেরই রইল সিধুর কণ্ঠে।

0: হ্যাঁ, সব খেলার রাজা ফুটবলের জন্য এইরকম একটু কোলাহল, এইরকম শব্দ হতেই পারে, কিন্তু শব্দ দূষণের ব্যাপারটিও আমাদের ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। অনেক কিছুই তাই এখন রইল মৈত্রীর নিয়ম মাফিক কিছু সতর্কবার্তা।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার।

0: আর বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
3: সকালের আড্ডায় এখন আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া কেমন থাকছে। আজ সকাল 6:30 আলিপুর আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকারই সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ থাকবে সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 69%। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য এখনো পর্যন্ত কোনো আগাম সতর্কবার্তা নেই। প্রকৃতির মন মেজাজ তো বোঝা গেল, কিন্তু আমাদের তো আপনাদের মন মেজাজও বুঝতে হয়, আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা। তাই আজকের সকালের আড্ডা আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো, আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টের নিচে কমেন্ট করে জানাতেই পারেন। এবং আকাশবাণী মৈত্রীর সব অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তাও কিন্তু জানাতে ভুলবেন না আমাদের মেল করে। আমাদের মেল আইডি তো আপনাদের জানা, maitribondhu23@gmail.com। তাও আরও আরেকবার বলছি, maitribandhu maitribondhu23@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে V9B। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। আর আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজের একদম ওপরে মানে পিন করা রয়েছে এখন একটি পোস্ট, আপনারা দেখতে পাবেন। সেখানে রয়েছে খেলা কেমন দেখলেন সেই সংক্রান্ত একটি পোস্ট, সেখানে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমরা পড়ব সকালের আড্ডায় এবং আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। আরও বেশি বেশি করে কমেন্ট করুন, আপনারা যুক্ত হন আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠানের সঙ্গে সরাসরিভাবে এই রকমভাবে কমেন্ট করেও।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: গত 12 বছর ধরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিকে আমাদের দেশে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সম্পর্কে বারে বারে রাজ্য সরকারগুলিকে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অঙ্গীকার করেছেন গঙ্গার দুপারকে আবর্জনা ও দূষণমুক্ত করার। এই মর্মে বাগবাজার মায়ের ঘাটে তাঁকে এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে সম্মার্জনী হাতে অর্থাৎ ঝাঁটা হাতে ঘাট চত্বর পরিষ্কার করতেও দেখা গিয়েছে। কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাই তো ব্যাপার নয়, দূষণের সঙ্গে যুক্ত থাকে আরও অনেক কিছু। স্থলভাগের সঙ্গেই জুড়ে থাকে জলদূষণও। তার মধ্যে অন্যতম চিন্তার বিষয় হল প্লাস্টিক দূষণ। প্লাস্টিক যেমন মাটির ক্ষতি করে তেমনই ক্ষতি করে জলের ও জলজ প্রাণীদেরও। সেই প্রসঙ্গেই এক দৃষ্টান্ত সৃষ্টিকারী উদাহরণ এবার আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কিন্তু না, বড় বড় কোনো মানুষের কথা নয়, ছোট্ট একটা মেয়ের কীর্তির কথা শোনাব এখন। মেয়েটির বয়স মাত্র 12 বছর, মানে নিতান্তই কিশোরী সে। তার বয়সটা কৌতূহলের, রোমাঞ্চের, আর সমুদ্রের তলদেশ সম্পর্কে কৌতূহল, আগ্রহ, জলের তলার জগৎকে এক্সপ্লোর করার রোম্যান্টিসিজম প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের মধ্যেও তো কিছু কম থাকে না বলুন। আপনারা যারা শুনছেন, আপনাদেরও কি সমুদ্রের তলদেশ সম্পর্কে জানতে আগ্রহ হয় না? হয়তো। তবে হ্যাঁ, হয়তো সবার সেই সুযোগ হয় না, আর সুযোগ হয় না বলেই স্কুবা ডাইভিং বিশেষ বিশেষ জায়গার বেড়াতে যাওয়ার জন্য অন্যতম আকর্ষণও বটে। কিন্তু চেন্নাইয়ের চেন্নাইয়ের বাসিন্দা থারাগাই যে মাত্র

শুধু তাই নয়, সমুদ্র সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে থারগায় আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটিয়েছে। জলের নিচে সে ভারতনাট্যম পরিবেশন করেছে, আবার সাঁতরে দীর্ঘ পথ অতিক্রম করেও সে মানুষের নজর কাড়ছে, এবং স্কুল কলেজের নানান অনুষ্ঠানে গিয়ে সে প্লাস্টিক ব্যবহারের ক্ষতি ও সমুদ্র দূষণ সম্পর্কে তার বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, ওইটুকু মেয়ে যখন প্রকৃতিকে রক্ষা করার জন্য এত কিছু করছে, তখন আমরা পারবো না? পারতেই হবে। আমাদের কেন শুধু শুধু সরকারকে জরিমানার ভয় দেখিয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য সতর্ক করতে হবে বলুন তো? আমরা নিজেরাও দূষণ ছড়াবো না, রাস্তাঘাটে কোথাও থুতু ফেলবো না, মূত্রত্যাগ করবো না, এবং অন্যদেরও করতে দেব না। একটু সচেতন থাকলেই হবে, ধীরে ধীরে নিজেদের চিন্তাভাবনাকে স্বচ্ছ করলেই হবে। না, আর বেশি কথা না বলে থারগাইকে উৎসর্গ করে আরেকটি গান আমরা এখন শুনে নিই বরং।

0: এখন শুনবেন বিজ্ঞানের কথিকা জানা অজানা।
1: জানা অজানা,
2: জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন অ্যালান অক্টেভিয়ান হিউমের কথা। আজ দ্বিতীয় পর্ব, ব্রিটিশ মিউজিয়ামে হিউমের সংগ্রহ। লিখেছেন ডক্টর অসীম মিত্র। 1870 সালে উচ্চ পদে উন্নীত হওয়ার পর 1871 সাল থেকেই হিউম সিমলায় থাকতে শুরু করেন। তার বাড়িটি ছিল রাজপ্রাসাদের মতো। সিমলার জ্যাকো হিলসে রথনি হাউস নামের একটা পুরনো বাড়ি ছিল। এডওয়ার্ড রথনি নামের এক সামরিক অফিসার খাড়া পাহাড়ের মাথায় এই বাড়িটি তৈরি করেছিলেন। তার কাছ থেকে অন্য একজন বাড়িটি কিনে নেন। হিউম আবার দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে বাড়িটি কেনেন এবং একটা বিশাল প্যালেসে পরিণত করেন। বাড়িটির নাম দেন রথনি ক্যাসল। এতে তার খরচ হয়েছিল 2,00,000 পাউন্ড। তার আশা ছিল ব্রিটিশ সরকার তার এই বাড়িটা কিনে নেবেন, কিন্তু ব্রিটিশ সরকার সেটা কিনেননি। এই বাড়িটিই হয়ে উঠেছিল হিউমের মিউজিয়াম বা সংগ্রহশালা এবং হিউমের গ্রন্থাগার। কিন্তু খাড়াই পাহাড়ের উপর থাকার জন্য বর্ষাকালে প্রায়ই ধস নামত। একটা সময়ে সে ধসে তার সংগ্রহশালার ঘর ভাঙতে শুরু করে। এর আগেই চুরি গেছে তার হাতে লেখা খুঁটিনাটি তথ্য। তিনি বুঝতে পারেন এখানে পড়ে থাকলে একে একে তার সমস্ত সংগ্রহ নষ্ট হয়ে যাবে। আবার এই বিশাল সংগ্রহের দায়িত্ব কেউ তো সহজে নিতে চাইবেন না। সবকিছু খতিয়ে দেখার পর তিনি তার সমগ্র সংগ্রহ ব্রিটিশ মিউজিয়ামে দান করার সিদ্ধান্ত নেন। কিন্তু এ ব্যাপারে তার কিছু শর্ত ছিল। তার মধ্যে একটি ছিল ইংল্যান্ডের ডক্টর আর বোডলার সাওপেকে দিয়ে তার সমস্ত সংগ্রহ পরীক্ষা করানো। ব্যক্তিগতভাবে তাকে ইংল্যান্ড থেকে সিমলায় এসে সেগুলো প্যাক করে ব্রিটিশ মিউজিয়ামে পাঠাতে হবে। এর জন্য সার্পের পদোন্নতি করতে হবে ও মাইনে বাড়াতে হবে। প্রথমে তার কোনো শর্তই ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষ মানেননি। কিন্তু 1885 সালে হিউমের সংগ্রহের 20,000 নমুনা নষ্ট হয়ে যাওয়ার পর সার্পে ব্রিটিশ মিউজিয়ামের উপর চাপ

0: সৃষ্টি করেন। ফলস্বরূপ মিউজিয়াম কর্তৃপক্ষ তাকে ভারতে পাঠান হিউমের সমস্ত সংগ্রহ পরীক্ষা করে ব্রিটিশ মিউজিয়ামে পাঠাবার জন্য। সার্পে যত্ন সহকারে হিউমের সংগ্রহের 80,000 নমুনা 47টি দেওদার কাঠের বাক্স করে ব্রিটিশ মিউজিয়ামে পাঠান। লোহার পেরেক ছাড়াই বাক্সগুলি হিউমের বাড়িতে বসে তৈরি করা হয়েছিল। তার এই বিপুল সংগ্রহের মধ্যে ছিল নানা প্রজাতির 15,965টি পাখির ডিম। একসময় তো তাঁর সংগ্রহে ছিল 60টি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের ডিম। এই সংগ্রহের 75,575 নমুনা লন্ডনের কাছে ট্রিংয়ের রথচাইল্ড এস্টেটের একটি আলাদা বাড়িতে এখনও যত্ন করে রাখা আছে। উপযুক্ত অনুমতি নিয়ে সেগুলো দেখার ব্যবস্থাও আছে। তার এই বিপুল সংগ্রহের মধ্যে আছে 258টি টাইপ স্পেসিমেন। টাইপ স্পেসিমেন হল সেই সংগ্রহ যার উপর ভিত্তি করে প্রথম কোনো গণ বা প্রজাতির বর্ণনা করা হয়, অর্থাৎ তিনি 258টি পাখির প্রথম বর্ণনা করেছিলেন। এদের মধ্যে 148টি ছিল একেবারে নতুন আবিষ্কার। শুধু প্রজাতি নয়, তিনি পাখির দুটি নতুন গণও সৃষ্টি করেছিলেন 1873 সালে। একটি গণের মধ্যে ছিল ফরেস্ট আউলেট, যা এখন প্রায় বিলুপ্ত। অন্যটির মধ্যে ছিল কয়েকটি ধনেশ প্রজাতির পাখি। প্রাণীজগতের পাখি সমেত কয়েকটি প্রজাতির সঙ্গে হিউমের নাম জড়িয়ে আছে, সেই সব ক্ষেত্রে প্রজাতিগত নামটি দেওয়া হয়েছে হিউমি আই। শুধু পাখি নয়, তার সংগ্রহে ছিল 400 স্তন্যপায়ী প্রাণীর নমুনা। এর মধ্যেও কয়েকটি ছিল নতুন প্রজাতির। এই সমস্ত নমুনার সঙ্গে পাঠানো হয়েছিল তার প্রকাশিত 200টি প্রবন্ধ। তার দ্বারা সম্পাদিত ও প্রকাশিত স্ট্রে ফেদার্সের অনেকগুলি সংখ্যা, পাতার হিসেবে যা প্রায় 5,000। তার সংগৃহীত গাছের নমুনাগুলি তিনি ভারতীয় উদ্ভিদ সর্বেক্ষণকে দান করে গেছেন। জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন অ্যালান অক্টেভিয়ান হিউমের কথা। আজ শুনলেন ব্রিটিশ মিউজিয়ামে হিউমের সংগ্রহ বিষয়ে। লিখেছেন ডক্টর অসীম মিত্র।
1: আমরা সকালের আড্ডার একদম শেষ পর্যায়ে এসে পড়েছি, কিন্তু যেতে যেতে উল্লেখ করে যাই যে আজ 22 জুন কিন্তু ইন্টারন্যাশনাল রেইন ফরেস্ট ডে। পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে রেইন ফরেস্টগুলি। প্রকৃতির বেশিরভাগ প্রাণীজগতের আবাসস্থল এগুলি। এই চিরহরিত অরণ্য আমাদের মিষ্টি জল সরবরাহ করে এবং জলবায়ুকে স্থিতিশীল রাখার জন্য অপরিহার্য। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, তাই দুর্ভাগ্যজনকভাবে প্রতি বছর 78 মিলিয়ন হেক্টর রেইন ফরেস্ট ধ্বংস হয়ে চলেছে। তাই দিন দিন এই দিবস পালনের গুরুত্ব বাড়ছে। এবারে রেইন ফরেস্ট ডের থিম হল দ্য ফরেস্ট উইদিন ইউ, কারণ আমরা তো প্রকৃতপক্ষে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নই, বরং আমরা সবাই প্রকৃতি ও বনভূমির সঙ্গে যুক্ত। তাই গাছ কাটা রোধ করে জলবায়ু পরিবর্তনের, মানে বিশেষ করে আরও উষ্ণায়নের হাত থেকে আমাদের গ্রহকে রক্ষা করা, খরা ও বন্যার হাত থেকে রক্ষা পাওয়া, পৃথিবীর জীব বৈচিত্র্যকে আগলে রাখার মতো বিষয়গুলিকে মাথায় রেখে বনভূমিকে রক্ষা করতে হবে সচেতনভাবে। তবেই তো আমাদের এই স্বাধীন পৃথিবী তার আপন ছন্দে ঘুরে যেতে পারবে, প্রাণ থাকবে আমাদের নীল গ্রহে। আজ সকালের আড্ডার আসর থেকে গানে গানে সে বার্তা দিতে দিতেই আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় বিদায় নিচ্ছি। রইল রূপঙ্কর বাগচির কণ্ঠে আজকের শেষ গান।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি স্টুডিওতে রয়েছেন অতীতের বিশিষ্ট কবি ও গীতিকার বটকৃষ্ণ দে। তাঁর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান অতিথি। আজকেও আমাদের অতিথি বটকৃষ্ণ দে, একজন সফল কবি, গীতিকার, একজন আইএএস অর্থাৎ প্রশাসক, তিনি একজন সফল ছাত্র, এবং সবথেকে বড় কথা আমরা যেটা বারবার বলতে চাইছি তার সঙ্গে কথা বলার প্রসঙ্গে, যে তিনি একজন চলমান ইতিহাস। 94-95 বছরের একজন তরুণ যেন আমাদের সামনে বসে আছেন, আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না, আর তাই জেনে নিতে চেষ্টা করছি যতটা পারি তার কাছ থেকে। কিন্তু আজকের অনুষ্ঠান শুরু করব তার লেখা কবিতা শুনে। কি শোনাবেন আমাদের?
1: আমার কবিতার জীবন শুরু হয় সেই ছোটবেলায় স্কুলে থাকার সময়। কিন্তু আমি একটু অন্যভাবে বলি, আমি কবিতা লেখার আগে গান লেখা শুরু করেছিলাম। তো গান আর কবিতার পার্থক্য আমি তখন খুব বুঝতাম যে তা নয়। তখন ছিলাম বউবাজার অঞ্চলে, আর বউবাজার ক্রসিংয়ের কাছেই ছিল একটি সিনেমা হল, রূপম নাম। ওটা খুব বড় হাই ক্লাস সিনেমা নয়, এবং হাই ক্লাস ছবিও আনতো তা নয়, পুরনো ছবি বেশি আনতো। তো সেখানে আমি ছুটি পেলেই বউবাজার থেকে হেঁটে গিয়ে ফ্রপাচানের টিকিট, সবচেয়ে লোয়েস্ট টিকিটটা, আমার তো তখন টাকা নেই, আমি তো ছাত্র, স্কুলের ছাত্র,
0: মানে আমরা 90 পয়সা অব্দি জানি, আপনি আরো কোথায় যে চাচ্ছেন।
1: হ্যাঁ, ফ্রপাচান 21 পয়সা, মানে এখনকার পয়সা 21 পয়সা হয়তো হবে। তো টিফিনের টাকা দিয়ে টিকিট কেটে আমি সন্ধ্যাবেলা দেখতাম, আর লুকিয়ে লুকিয়ে দেখতাম, লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরে আসতাম। সবাই ভাবতো হাঁটতে গেছে বা কিছু করতে গেছে পড়াশুনো। তো যাই হোক, আমার প্রায় মনে হতো বাড়িতে এসে, আচ্ছা এই যে গানটা সিনেমাতে গাওয়া হলো, এই গানটা এমন করে গাইল কেন, এমন করে লিখলোই বা কেন? তখন আমি গীতিকার কে, সুরকার কে, অত সব আমার জ্ঞান হয়নি, কিন্তু একটা আবছা আবছা এটা ভাবছিলাম যে গান লেখাটা ভালো হয়নি, এটাকে এরকম করে বলে কেউ, প্রেম করতে হলে কে এরকম বলে? কিন্তু প্রেম কি আমি তো নিজেও জানি না, কিন্তু আমার তবু মনে হতো শব্দ বন্ধগুলো ঠিক ঠিক হচ্ছে না।

0: আমি তখন নিজের মতো করে আমি একটা দুটো লাইন বা তিনটে লাইন বা একটা স্যাঞ্জাল লিখে ফেললাম। এই করে আমার গান লেখার হাতে খড়ি হলো। তো আমি এই গানের একটা স্যাঞ্জাল দুটো স্যাঞ্জাল করে লিখতে লিখতে কবে যে গীতিকার হয়ে গেছে সেটা আমি নিজেই জানি না। তবে আমার এইটা মনে আছে যে আমি রূপম সিনেমাতে প্রভুদেব বড়ুয়া এবং কাননবালার সিনেমাটার নাম কি ছিল আমার এখন মনে পড়ছে না, যাই হোক গান ছিল আমি বন ফুল গো, সে প্রচন্ড জনপ্রিয় হলো সেই গান, মানে সব সব জায়গায় গান রেডিওতে।
1: আমি থামিয়ে একটা কথা বলি, হ্যাঁ বিস্ময় তো ধরে রাখতে পারছি না, আমি বন ফুল গো এটা আমরা ইতিহাস হিসাবে লিখি, হ্যাঁ আমার সামনে বসে একজন বলছেন সেই প্রথম বেরোলো আমি বন ফুল গো দেখতাম, আমি না ঠিক নিজেকে আমি কোথায় 2026 আছি না কততে আছি নিজে ধরে রাখতে পারছি না।
0: না কিন্তু আমি তো সেই যুগের লোক যখন প্রমোদিন বড়ুয়া আর যমুনা প্রচণ্ডভাবে প্রেম করে যাচ্ছে, এবং তখন কাননবালা, কানন দেবীও হয়নি, কাননবালার সঙ্গে ওটার নাম বোধ হয় ছিল শেষ উত্তর ছবিটার নাম। তো আমি বন ফুল গো গান শুনে আমার মনে হলো এই গানটাকে ইম্প্রুভ করা যাবে না। আরও কয়েকটা গান ছিল সেখানে বোধ হয় আমি আমার কারিগরি কিছু দেখাবার চেষ্টা করেছিলাম। তো এই করতে করতে করতে করতে আমি অঙ্কের খাতার পেছনে সাদা পাতা থাকতো সেইখানে আমি লুকিয়ে লুকিয়ে, কেন অঙ্কের খাতা আবার মাস্টারমশাই দেখবে স্কুলে, তো লিখতাম। এই লিখতে লিখতে লিখতে লিখতে অঙ্কের খাতা শেষ হয়ে গেল, তখন আবার অন্য খাতা ধরলাম, ইংরেজি খাতা বাংলা খাতা যাই হোক ধরলাম। তো এইভাবে সিনেমার দেখে দেখে বাড়িতে এসে এই গান লেখা শুরু। তখন আমরা বউবাজার থেকে আমাদের বাড়ি শিফট করে শ্যামবাজারে চলে গেলাম। তো শ্যামবাজারে যাওয়ার পরে একটু আউট অফ সোর্স হয়ে গেলাম, সিনেমা দেখবো কোথায়, ওখানে তো উত্তরা আর বোধ হয় শ্রী এই দুটো পাশাপাশি শ্যামবাজারে ছিল, তো সেটা দেখতাম। তবে সেটা এতটা ইনফর্মেল বা কমফোর্টেবল ব্যাপার ছিল না, ওটা যেন টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা যাচ্ছে এরকম, এখানে যেমন যেন আমার দ্বিতীয় ঘর সেরকম ছিল। সেইখানে একদিন আলাপ হলো, ওই যে বললাম নচিকেতা ঘোষের বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল আলাপ হলো, নচিকেতা ঘোষ একদিন বলল বহে বট, উনি তো আমাকে আগেই বলেছি যে উনি আমাকে বট না বলে বট বলতেন, ওহে বট আজকে তুমি কী করছো সন্ধ্যাবেলা? কিছুই না, কী করবো, আমি আপনার কাছে তো এলাম। তো বলে ঠিক আছে চলো, বলে উনি গাড়িটা নিয়ে সে উত্তরা সিনেমায় এসে দুটো টিকিট কেটে আমরা ভেতরে চলে গেলাম। তো ওর সঙ্গে আমি প্রথম সেই সিনেমা দেখি, প্রথম সিনেমা দেখি মানে ওর সঙ্গে আলাপের পরে এই প্রথম সিনেমায় উনি আমাকে নিয়ে গেলেন। এইভাবে আমাদের নচিকেতা ঘোষের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো। কিন্তু
1: আমরা বোধ হয় কবিতা থেকে সরে যাচ্ছি, যে কবিতা আমরা
0: ও গান গান আমি তো গান দিয়ে শুরু করেছিলাম,
1: গান দিয়ে শুরু করুন কিন্তু পৌঁছবেন তো কবিতাতে।
0: আমি একটা গান প্রসঙ্গে বলে নিয়ে না বললে ইতিহাসটা একটু মানে গ্যাপ থেকে যাবে, সেটা হচ্ছে আমি বিয়ে করে যেমন বলেছিলাম না সিথি বলে একটা জায়গায় আমি ফ্ল্যাট ভাড়া করেছিলাম যেখানে আমার সব চুরি হয়ে গেল, সেখানে আমার আলাপ হয়েছিল সুদিন দাশগুপ্ত বলে একজন সুরকারের সঙ্গে, পরে উনি তো প্রচণ্ড ফেমাস হয়ে গেলেন, ওর সঙ্গে আমার আলাপ হলো, আলাপ হলো কিন্তু সেইভাবে আমি ওর গান লিখবো সেরকম কিছু হয়নি। চুরি হওয়ার পরে আমি স্মৃতি ছেড়ে চলে এলাম, ভুলেও গিয়েছিলাম সব। কিন্তু আমার জীবনের আরেকটা যোগাযোগের কথা বলছি, আমি নিজেকে অ্যাক্সিডেন্টাল লিরিসিস্ট বলতাম, তো এটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট যে আমার অনেক কবিতা তখন দেশে বেরোচ্ছে, তার মধ্যে একটা কবিতা তো আমি আগেই বললাম পথ আর কতদূর, আরেকটা কবিতা ছিল কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বানে, তো এই বলে একটা কবিতা বেরিয়েছিল, চারটে স্যাঞ্জল ছিল অর সামথিং লাইক দ্যাট। হঠাৎ একদিন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, যেতে যেতে রেডিওতে বাজতে শুরু করলো যে কৃষ্ণচূড়া আগুন তুমি, আমি কৃষ্ণচূড়া আগুন তুমি এই লাইন করতে খেলো, এটা তো আমি লিখেছিলাম একবার মনে হচ্ছে, তবে দেখি পুরো গানটাই হলো, চারটে স্ট্যান্ডাই একটু চেঞ্জ চেঞ্জ করে দু একটা জায়গায় দু একটা ওয়ার্ড ওয়ার্ড চেঞ্জ করে গান হলো। আমি তখন কিউরিয়াস হয়ে কে গাইছে কে ব্যাপারটা কি

0: আনবার চেষ্টা করলাম, কিন্তু তক্ষুনি তক্ষুনি কিছু ধরতে পারলাম না যে কি হলো। তারপরে তো আমি ওটা ছেড়ে দিলাম। এর মধ্যে আমি আবার কলকাতা ছেড়ে দিল্লি চলে গেলাম পরে। তো আমি আমি ও ব্যাপারটা ভুলে গেছিলাম। এইটা গানটা করেছিলেন গীতা দত্ত বম্বেতে, কিন্তু আমি তো গীতা দত্তকেও চিনি না। সুধীন দাশগুপ্তকে আমি চিনতাম, কিন্তু সুধীন দাশগুপ্তকে তো আমি এই গান দিইনি।
1: তাহলে কপিরাইটের কি,
0: তাহলে কি হলো, তাহলে করতে গিয়ে কি হলো? তারপরে বুঝলাম যে সুধীন দাশগুপ্ত নচিকেতা ঘোষের মতন, সেই পথার কত দূরের মতন, দেশের থেকে, দেশ পত্রিকার থেকে এই কৃষ্ণচূড়া আগম তুমি কবিতাটা যেটা বেরিয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেটা নিয়ে উনি গান করে উনি গীতা দত্তকে দিয়ে করিয়েছেন।
1: আমাদের এখানে না অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান, কম্পেয়ার্ড মিউজিক্যাল প্রোগ্রাম, সেখানে আমরা কবিতা থেকে গান এরকম থিম নিয়ে অনুষ্ঠান করি। আমার কেমন মনে হচ্ছে আমি সেই অনুষ্ঠানটাই করছি আজকে।
0: না, আমার
1: উদাহরণগুলো যেটা আমি এতক্ষণ শুনলাম,
0: তুমি এই কথাটা বলে আমাকে আবার টেম্পট করলে,
1: না টেম্পট করলে কবিতা থেকে সরা যাবে
0: না। আরেকটা নাম কবিতা আছে, আসছি তো, এবং যদি না তোমার সময়ের সীমা লঙ্ঘন করে যায়।
1: ইতিহাস শুনছি, সময়ের কোনো সীমা নেই।
0: কবিতার থেকে গানের প্রসঙ্গ যখন আনলে, তখন আমি দুটো আরো উদাহরণ দিয়ে বলবো। আরেকটি গান, সেটাও কবিতা দেশেই বেরিয়েছিল এবং সেটা নচিকেতা ঘোষ সুর করেছিলেন, তার নাম ছিল সাঁওতালি মেয়ে দল ঝিলের জলে পা ভিজিয়ে সার বেঁধে টিপে টিপে চলে, সোনালি রঙেতে তার ভুরু দুবল আঁকা, সামথিং, পুরো লাইনটা এখন মনে পড়ছে না, কিন্তু শরৎ কুমার সিংহ গাইলেন সাঁওতালি মেয়ে দল ঝিলের জলে নচিকেতার সুরে। সেটাও প্রচন্ড আবার পপুলার হয়ে গেল তখন। নচিকেতা যাই করছেন সেটাই পপুলার হচ্ছে। তো ওটা করলেন, ওইটা কবিতার থেকে গান। তো এইরকম কবিতার থেকে গান আমার আরো একটা দুটো গান করেছে, যাই হোক সেটা আবার অনেক অনেক বড় বড় কাহিনী হয়ে যাবে, ওটা না হয় এখন ছেড়ে দিই, কবিতাতে আসি। কবিতা থেকে আমরা ডিভিট করে গানে আবার চলে এসেছিলাম।
1: আপনি একবার উল্লেখ করলে সেটা না শুনে আমরা থামতে পারব না, হোক সে কাহিনী হোক।
0: না, সে তো বলছি, আরো আমার এরকম গান একটা দুটো গান আছে যেটা কবিতার থেকেই নিয়েছিল, দেশে বা অন্যত্র যেখানে বেরিয়েছিল। যেমন আন্দামানের শুনশান সমুদ্রকূলে, তো এটা ছিল কোভিড পিরিয়ডের লেখা। কোভিড পিরিয়ড যখন হচ্ছে, তার উপরে, কোভিডের উপরে আমাকে অনুপ ঘোষাল বলেছিলেন যে একটা গান লিখে দিন। তা আমি বললাম, যেহেতু কোভিডের উপরে কবিতা লিখেছি, তুমি সেটা দেখো সেটা তোমার চলে কিনা, আবার কোভিডের উপরে আবার লিখবো, এই সাবজেক্টটাই এত বেশি মোরস, কথাটাই এমন নেই আর বারবার ওইটা নিয়ে লিখতে ইচ্ছে করে না। তখন ও বলল, ঠিক আছে ওই গানটাই দেখি, ওই কবিতাটা, কবিতাটা দেখলো যে আন্দামানের শুনশান সমুদ্রকূলে দাঁড়িয়ে রয়েছে একা আমি, এক অভাগিনী বিরহিণী মা, মানে কোভিডে ওর ছেলে মারা গেছে, ও ওখানে দাঁড়িয়ে আছে, ও তখন বিলাপ করছে।
1: কিন্তু আপনি একটা বড় ঝাঁকুনি দিয়ে গেলেন, আমরা বেশ ঘোরাঘুরি করছিলাম স্বাধীনতার পরের দশকটাতে, আপনি সোজা কোভিড পর্বে এনে ফেললেন এই এই শতকে, মানে আমরা আশা করতে পারিনি
0: না। এটা এসে গেল শুধু ওই কবিতার থেকে গানের প্রসঙ্গে। তো যাই হোক, এবার কবিতায় আসি।
1: এবার কবিতায় আসি।
0: আচ্ছা,
1: মানে কবিতা সময় পাচ্ছিল না আর কি আমাদের আলোচনা।
0: একবার গানের প্রসঙ্গে এলে কি আর কবিতা,
1: কবিরা খুব রাগ করবে, খুব
0: রাগ করবে। কবিতা আমি পড়ি, কেন আমাকে চিরাচরিত ভাবে সবাই কবি বলেই জানে, গীতিকার হিসেবে জানে মেইনলি কৃষ্ণচূড়া আগম তুমি গানের গীতিকার হিসেবে প্রথমে। তো কবি হিসেবে যখন আমি লিখি, ছোটবেলা থেকেই আমার কবিতা লেখার একটু শখ ছিল। তারপরে তো আমি বললাম যে প্রেসিডেন্সি কলেজের যখন দ্বিতীয় বর্ষ কি তৃতীয় বর্ষ ম্যাক্সিমাম, তখন আমি দেশের সঙ্গে আমার প্র্যাকটিক্যালি খুব ভিন্নতা হয়ে যায়। সাগরময় ঘোষ উনি এডিটর ছিলেন, উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন এবং গুণের আদর করতেন। আমি গুণী সেটা বলছি না, কিন্তু উনি নতুন কে, তার বয়স কত, সেই সব না দেখে কবিতা ভালো হলেই উনি কবিতা ছাপতেন। ওকে তো আমি চিনতাম না, জানতামও না, আমি ওর অফিসে যাই উনি করদিন, কয়েকটা কবিতা ওকে, তিনটে কি চারটে কবিতা পাঠিয়ে দিয়েছিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে আমি ভুলে গেছি যে কবিতা আমি ওখানে পাঠিয়েছি। হঠাৎ একদিন মাস ছয়েক কি আটেক পরে বছরখানেক ও ঘুরে গেছিল কিনা আমার মনে নেই সেই সময়।

0: হঠাৎ কে একজন আমাকে বললো, এই দেখেছিস আজকে দেশ বেরিয়েছে সকালবেলা, বেরিয়ে যেত সকালবেলায়, তো তোর কবিতা বেরিয়েছে। আমি, আমার কবিতা বেরিয়েছে? আমি প্রায় ভুলে গিয়েছিলাম। তবে দেখি, হ্যাঁ এই কবিতাটা তো আমিই লিখেছিলাম। তো সেই কবিতা সাগর্ম ঘোষ ওর পত্রিকার দেশের ছেপে আমাকে বাংলাদেশে বিখ্যাত করে দিলেন। তো তারপর থেকে আমি আর পেছনে তাকাইনি। উনি আমাকে প্রচুর কবিতা, এবং শেষে এমন হলো যে লোকে আমাকে খেপাতে শুরু করলো কলেজে, কফি হাউসে, সবাই বলতে হলো, ও এখন তো তুমি দেশের কবিতা। আমরা, হ্যাঁ দেশের কবিতা না আমাদের পশ্চিমবঙ্গের কবিতা, বলে ওই দুই হলো আর কি, তারপরে দেশ হবে, ভারত হবে। যাই হোক, সেটা তো কবিতা গেল। আমি ছাত্র জীবন থেকেই কবিতা লিখি। আমার ছাত্র জীবনের একটি কবিতা দিয়ে আমি আরম্ভ করতে চাই।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি বটকৃষ্ণ দেশ সঙ্গে। যারা নামটা শুনেই বুঝতে পারেন তারা তো জানেনি তিনি কে, আমরা একটু শুধু যোগ করে দিচ্ছি মাঝে মাঝে, তিনি চলমান একজন ইতিহাস, তিনি গীতিকার, তিনি কবি, তিনি একজন প্রশাসক। আজকে অনেক কিছুর মধ্যে তার কবিতা শুনব, এই প্রয়াসে আমরা শুরু থেকেই নিবদ্ধ আছি। এবার কিন্তু কবিতাটা শুনছি।
0: যে কবিতাটা দিয়ে আমি এখন শুরু করতে চাই, সেই কবিতাটি আমার মনের মতো কবিতা ছিল ছাত্র জীবনে। কেন ছাত্র জীবনে আমি এই কবিতাটি লিখেছি, এবং এমন একজনের প্রতি যিনি হয়তোবা আমার মনে মনে আমাকে প্রত্যাখ্যান করেছিলেন।
1: আবার প্রেম পর্ব চলে আসবে, বলে আমরা কবিতা আগে ঢুকি।
0: তো কবিতাটির নাম ছিল স্বাতী সেন। সত্যি কথা বলতে গেলে আমাদের সঙ্গে একজন সহপাঠিনী ছিলেন, তার নাম স্বাতী সেন নয়, স্বাতীও নয়, তার নাম ছিল লীনা। কিন্তু লীনা নামে লিখলে ধরা পড়ে যাব, এই জন্য আমি ওটা একটু চেঞ্জ করে বিলীনা বসু করে দিয়েছিলাম, মানে কায়দা করে। এবং আরও যেটা আমি কায়দা করে আরেকটা কবিতা লিখেছিলাম, কবিতা প্রসঙ্গে বলছি, সেটা আমার কলেজ ম্যাগাজিনে, প্রেসিডেন্সি কলেজের ম্যাগাজিনে, এই আমার এই ট্রিকি কবিতা কেউ বুঝতে পারেনি, শুধু আমি একবার বলে দিলাম আমার এক বন্ধুকে, সে গিয়ে চারদিকে বলে দিল, এই দেখো এটা এইভাবে পড়তে হবে। সেটা হচ্ছে, বলেই ফেলি ট্রিকটা,
1: না না সবাই তো জানতে চায়, খুব স্বাভাবিক।
0: সেটা হচ্ছে, যদি মেয়েটির নাম হয় লীনা বসু মজুমদার, তাহলে লীনার ল, লীনা ওটার ন, বসুর ব, শয়ের স, ইত্যাদি ইত্যাদি, ওর প্রথম অক্ষরগুলো আমার কবিতার প্রথম অক্ষরগুলো, এই মিলিয়ে একটা আমি সনেট লিখেছিলাম, এবং সেটা কেউ জানত না। যেমন লীনা, আমি লীলার ওটা করেছিলাম, লীলাই তো সমুদ্রের, তারপরে লীনা না দিয়ে আবার নাবিকের স্বপ্ন নিয়ে চলেছিল সামথিং, তো সমুদ্রের স্বপ্ন, যাই হোক, তো এইভাবে চলেছিল। তো আমি অনেক ট্রিকি কবিতা ওইভাবেও লিখেছিলাম। এখন আমি যে কবিতাটি পড়ছি সেটা সেই ছাত্র জীবনের সেই একটি কবিতা, স্বাতী সেন। স্বাতী সেন ভাবলেন, বসু মিত্র চৌধুরী বা রায় সকলে সকালবেলা ঘুম থেকে উঠেই সাজায় তার নামে ফুলদানি, তারপর সারাটা সকাল ঘুরিয়ে ফিরিয়ে দেখে স্বাতী সেন গোলাপি না লাল। স্বাতী সেন ক্লাসে আসবেন যেন পৃথিবী বিজয়, তেমনি তার হাবভাব। আজ রায় নিশ্চয় নিশ্চয় রেস্তোরাঁয় তার পায় দেবে কিছু, নয়তো চৌধুরী আছেই হাতের পাঁচ, ইশারায় আসবে ছুঁয়ে বুড়ি যা কিছু আদিষ্ট হবে, খরচা শুধু একটুখানি হাসি, এতেই হাসিল কাজ, ছেলেটাও হবে খুশি টুসি। স্বাতী সেন পথে হাঁটবেন, পথে গিয়ে প্রায়ই ভাববেন কেউ তার পিছু নিয়ে স্বর্গ হাতে পেল, যেন তারই কথা শুনে শুনে সব চলে, এই শহর এই ট্রাম মানুষ কলকাতা। স্বাতী সেন জানলে না সেও এক সমুদ্রের ফেনা, বালিতে শুকোতে যার মুহূর্তের বেশি লাগবে না, ধূপ পুড়ে ছাই হয় তেমনি সময় সব নিয়ে ওপারের জাদুঘরে একে একে রেখেছে সাজিয়ে এপারের সব কিছু, জীবনের গোল সিঁড়ি সোজা সেই এক পথে গেছে যে পথের

0: অবশ্য আজও যা সাধু সেন জানলে না, সে পথের রোদ বৃষ্টি বালি কাকে পেতে সারাক্ষণ বাজিয়ে চলেছে করতালি। সময়ের হাসি শোনাও সাধু সেন, তোমার ভ্রুকুটি বলি রেখা একে একে, তোমাকেই রোজ দেয় ছুটি খেলার খুশির থেকে একটু একটু আগে। সাধু সেন, সময়ও পাতবে হাত ছেলেদের মতন, কি দেবেন সেদিন তাকে? এই চুল, এই চোখ, এ মসৃণ ত্বক, চমক দেবে কি তেমনি? ভুলবে তাতে কালের যুবক।
1: আচ্ছা, এই কবিতা কি লীনা দেবী পড়েছিলেন?
0: এখন সেটাই প্রশ্ন। আমার এক বন্ধু, বান্ধবী বলা চলে, সে আবার লীনারও বান্ধবী, সে জানতো এই কবিতাটা, উদ্দেশ্যটা লীনার। লীনা আসলে তো আমার নিজের দুর্বলতা ছিল, যাকে বলে 50% প্রেমিক, সেটা ছিলাম 50%। কারণ আমাকে জিজ্ঞেস করেছিল, বলে তুমি কি করে এটা বলছো? আমি না, 50% মানে আমি ভালোবাসি, ও ভালোবাসে কিনা আমি জানি না, সেটা নিয়ে আমার,
1: এটাকে 50% প্রেমিক,
0: এটা 50% প্রেমিক।
1: আচ্ছা,
0: তো সেই সেই তখনকার দিনের কবিতা, উনি হয়তো জানতেন কি জানতেন না সেটা আমি বলতে পারি না।
1: আচ্ছা, কথায় কথায় একটা জায়গায় আমরা আসতে চাই, রেডিওর কথা বা অল ইন্ডিয়া রেডিওর কথা বেশ অনেকবার এসে গেছে আমাদের আলোচনায়। তো অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে আপনার যোগ কীরকম বা কীভাবে শুরু হলো? একটা দিক দেখুন, আপনার লেখা গান, তাতে সুর দেওয়া হচ্ছে, কেউ গাইছেন, রেডিওতে বাজছে, জনপ্রিয় হচ্ছে, সেটা একটা দিক। কিন্তু সরাসরি রেডিওতে আপনি আসছেন, সেটা কবে থেকে শুরু হলো?
0: না, সেটা কিন্তু আমার সঙ্গে শুরু হয়েছিল, আমি যখন HMV-তে গান লেখা শুরু করলাম সেই সময়ের কিছু আগের থেকে, অর্থাৎ ছাত্র জীবনেই। তো আমাকে কে একজন আলাপ করে দিয়েছিলেন রেডিওর একজন কোন অফিসারের সঙ্গে, প্রোগ্রাম এক্সিকিউটিভ বা তার অ্যাসিস্ট্যান্ট বা এই জাতীয় কিছু, আমার ঠিক সময়টা এখন মনে পড়ছে না। সেটা তখন অল ইন্ডিয়া রেডিওর গার্স্টিন প্লেসে, কলকাতায় গার্স্টিন প্লেসে অফিস ছিল, সেখানে একটা গলির মধ্যে ঢুকে তারপরে অফিসটা ছিল। তো আমাকে সেখানে আলাপ করিয়ে দিয়েছিল এক আমার পুরনো বন্ধু, সে আবার আমাকে নিয়ে গিয়েছিল একজন প্রোগ্রাম এক্সিকিউটিভের সঙ্গে, এক ভদ্রমহিলা, ভদ্রমহিলা সেখানে ছিলেন, আমি নামটা ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু উনি অত্যন্ত মানে কোমল হৃদয়া, দয়াবতী। তো আমাকে ওর কাছে নিয়ে গেলেন, উনি আমাকে দেখে প্রথমে একটু অবাকই হয়েছিলেন, কেননা আমি তখন ছোটোখাটো দেখতে ভীষণ ছিলাম, এখনো বড় নই। সে উনি আমাকে দেখে বললেন, তুমি কবিতা পড়বে, তুমি কবিতা লেখো, তুমি লেখো। তো যাই হোক, ওর সন্দেহ দূর করে আমি আমার গোটা 7-8 কবিতা ওকে দেখালাম। উনি দেখে বললেন, আমি বিশ্বাস করি না এগুলো তুমি লিখেছো, আমি অন্যের লেখা তো আমি কি করে চুরি করে নিয়ে আসবো, তো যেগুলো যদি লিখে থাকো আমি বলবো তুমি প্রোগ্রাম পেয়ে গেছো। তো যাই হোক, উনি আমাকে বন্দোবস্ত করে দিয়েছিলেন, উনি আমাকে কবিতা পড়ারও সুযোগ করে দিলেন। এবং তারপরে শুধু কবিতা নয়, আমি অল ইন্ডিয়া রেডিওতে গার্স্টিন প্লেস থেকে প্রবন্ধ কিংবা গল্প, এই আমি ঠিক ভুলে গেছি, গদ্য, কবিতা নয়, গদ্যেরও উনি প্রোগ্রাম আমাকে করিয়ে দিয়েছিলেন, সেটাও আমি পড়েছিলাম। এই গল্পের প্রসঙ্গে বলছি, আমি গল্প পড়লাম, আরেকজন ছোট গল্প, আরেকজন পড়লেন, মানে আধ ঘন্টা কি এক ঘন্টার একটা প্রোগ্রাম ছিল, আমরা তিনজনে মিলে প্রোগ্রামটা করেছিলাম, এটা আমার মনে আছে, তিন প্রকারের গদ্য নিয়ে।
1: এখন যেমন আমাদের শ্রবণী নামে অনুষ্ঠানটি সেভাবেই হয়।
0: ও আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, মানে সাহিত্য পত্রিকা হিসাবে যেটা সম্প্রচার হয়, সেরকমই কোনো একটা অনুষ্ঠানে আপনি
0: হয়তো করেছিলাম। তো এখন তো আবার অত পুরনো অনেক জিনিস মনে নেই।
1: এখানে একটা কথা জানার আছে, যে আলাদা করে কলকাতা বেতার কেন্দ্রের জন্য আপনি কখনো গান লিখেছিলেন?
0: না, কলকাতা বেতার কেন্দ্রের জন্য আমাকে কেন্দ্র থেকে চেয়েছিল, এইরকম আমি গান লিখিনি কোনোদিন। তবে আমার লেখা কিছু গান যেগুলো আমি পাঠিয়েছিলাম অথবা আমার কোনো বন্ধু নিয়ে গিয়ে দিয়েছিল, এইরকম গান ওরা ওদের সুরকার দিয়ে সুর করিয়ে দিয়েছিল, সেগুলো আমার অজান্তে। কিন্তু আমাকে যখন জানিয়েছিল তখন আমাকে ওই যে সোয়া পাচানা মানে 21 পয়সা, আমাকে দক্ষিণা দিয়ে।

0: ছিলেন, এটা আমার মনে আছে। তো আমি যখন HMV এবং কলম্বিয়াতে গান লিখতে শুরু করলাম, তখন এই অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে HMV এর একটা দ্বন্দ্ব চলছিল। উনি আমাকে HMV থেকে বললেন যে তুমি যদি অল ইন্ডিয়া রেডিওতে গান লিখতে চাও, আমাদের এখানে আমরা রেকর্ড করব না। তখন আমি অল ইন্ডিয়া রেডিওকে বললাম যে দেখুন, এটা HMV এই ধরনের কন্ডিশন দিচ্ছে, তো আমি কী করব, তোমার চয়েস, তুমি অল ইন্ডিয়া রেডিওর পাবলিসিটি চাও না রেকর্ডের পাবলিসিটি চাও। তো আমি তো তখন বাচ্চা ছেলে, আমি বুঝতেও পারলাম না কী করবো কী না করবো। আমাকে সবাই বলো, আরে HMV কলম্বিয়ায় রেকর্ড হবে, এর এর এটা তো একটা প্রেস্টিজ আলাদা, অল ইন্ডিয়া রেডিওতে হবে। তখন আবার সবসময় গীতিকারের নামও বলতো না, এটা আবার একটা আশ্চর্যের ব্যাপার ছিল। কখনো কখনো বলতো, হয়তো সদয় কেউ থাকলে বলে দিত, কিন্তু তা নাহলে গীতিকারের নাম বলতো না। আমি গীতিকারের নামও বলে না মাঝে মাঝে, আবার আমার নাম বলবে কেন জানে না, আমি তো একদমই আনকরা নতুন। তারপরে সোয়া পাচানা দক্ষিণা, HMV কলম্বিয়া দু পিঠে যদি রেকর্ড হতো 25 টাকা। তো যাই হোক, এইভাবে টাকাটা নিয়ে ইম্পর্টেন্ট ব্যাপার নয়, আমি বলছি সেটা কোনো পেইং ব্যাপার ছিল না। আমি আমার মনের তাগিদে নেশার ঘরে লিখতাম, পেশার জন্য নয়।
1: এখানে একটা জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে আপনি দিল্লিতে প্রশাসক হয়ে কাজ করছেন, তো সেখানে আপনার কাছে পৌঁছতো অনুরোধ গান লিখে দেওয়ার জন্য?
0: পৌঁছতো দুভাবে। এক হচ্ছে আমার কিছু কিছু বন্ধু যারা নাকি কলকাতায় ছিলেন, আমি তো চলে গেলাম দিল্লি, কিন্তু কলকাতায় তো আমার কিছু কিছু বন্ধু থেকে গিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন শৈলেন মুখার্জি, উনি নতুন এবং আনকরা নতুন আমার মতনই, সুর দিয়ে বা রেকর্ড করেননি কোনোদিন। ওই শৈলেন মুখার্জি আমার গান নিয়ে প্রথম রেকর্ড করলেন জীবনের, পরে তো উনি প্রচণ্ড বিখ্যাত হয়ে গেলেন আমি শুনেছি তখন আমি দিল্লিতে। যাই হোক, তো উনি আমার দুটো গান করলেন, এবং উনি করলেন না, উনি সুর দিয়ে নির্মলা মিশ্রকে দিয়ে ওর ক্যারিয়ারের প্রথম দুটি গান শৈলেন মুখার্জি সুরে করলেন।
1: কি গান ছিল?
0: শৈলেন মুখার্জির গানটা ছিল সাতি তারা ডুবে গেল কামরাঙা ডালে, রাঙা পাখিটির আঁখি ভূমেতে জড়িয়ে এলো। আর নির্মলা মিশ্রের গান ছিল ধূসর গোধুলি আকাশের মেঘ রঙে আলপনা গেল আঁকি। আর আরেকটা গান ছিল মনে আমার ফাগুন এলো কোন অজানার গুঞ্জনে। এই দুটো নির্মলা মিশ্র করলো। শৈলেন করলো ওই যে বললাম স্বপ্ন আমার ওগো সপ্ত রঙের প্রজাপতির পাখা, আর সাতি তারা ডুবে গেল কামরাঙা ডালে রাঙা পাখিটি রাখি।
1: আচ্ছা, এই তারা সাথী হিসেবে সাথী তারা তো নাকি সেই সাথী সেন ফিরে?
0: না না না, সেই সাথী সেন নয়, এটা সাথী শত বিশাল সাথী, তারার সাথী। আর উনি হারিয়ে গেছেন অনেকদিন,
1: অনেকদিন আগে হারিয়ে গেছেন। নদীর বহমান স্রোতকে কাটা যায় না, ঠিক একইভাবে চলমান ইতিহাসের স্রোতকেও কাটা যায় না। কিন্তু কি হয়, আমাদের অনুষ্ঠানগুলো তো সময়ের নিগড়ে বাঁধা, তো কোথায় একটা থামতে হয়, অপেক্ষা করতে হয় পরবর্তী পর্বের জন্য। আজকে এখানে থামি, আমরা অপেক্ষা করি পরবর্তী পর্বের জন্য। আমরা ধন্যবাদ জানাই বটকৃষ্ণ দেকে, কিন্তু বলা যায় তাকে আমরা ছাড়ছি না। কথা হবে অতিথির পরের পর্বে।

0: অতিথি অনুষ্ঠানে শুনলেন অতীতের বিশিষ্ট কবি ও গীতিকার বটকৃষ্ণদের সাক্ষাৎকার। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, আলাপচারিতা ও প্রযোজনা ড. মানস প্রতিম দাস। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।
1: অতিথি অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায়।

মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী মৈত্রী এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মেলভিন অ্যান্টনি ললিত গোমস ভৈরবী রাগে সেতার পরিবেশন করবেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন দেবাশিস সরকার।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভৈরবী রাগে সেতার পরিবেশন করলেন মেলভিন অ্যান্থনি ললিত কুমস। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন দেবাশিস সরকার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের কিছুটা নতুন এবং মিষ্টি সুরেলা একটি অনুষ্ঠান, মনের মতো গান, যেখানে এখন থেকে এক ঘন্টা ধরে থাকবে আপনাদের সকলের মনের কাছের গান, সঙ্গে কিছু কথা। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। রবি ঠাকুরের এই প্রেমালাপ, এই এই ভালোবাসার গান মনকে বড়ই আবেগ তাড়িত করে বহু মানুষকে। আজকের যত মনের মতো গান রইল ভালোবাসায় সিক্ত হয়ে, প্রথমে শুনুন রবি ঠাকুরের এই গানটি, শিল্পী শুভমিতা।

চর্যাপদে আমরা একটু যদি বারেক ফিরে যাই, চর্যাপদে ভালোবাসার সম্পর্ক মূলত দুই স্তরে বিভক্ত, বাহ্যিক বা লৌকিক এবং আধ্যাত্মিক প্রেমের ব্যঞ্জনা। বৌদ্ধ সহজিয়ারা মনে করতেন জাগতিক প্রেমের মাধ্যমেই পরমার্থিক বা মহাপ্রেমের উপলব্ধি সম্ভব। সেখানে এই বৈশিষ্ট্যগুলি একটু যদি জানা যায় যে লৌকিক এবং সমাজচিত্রে চর্যাপদে তৎকালীন সাধারণ নরনারীর প্রেমের সম্পর্ক অত্যন্ত সাবলীল এবং স্পষ্ট ছিল। শবরী বা চণ্ডালিনীর মতো প্রান্তিক নারীদের প্রেম এখানে প্রাধান্য পেয়েছে। কুক্কুরিপার পদে গৃহবধূর ছলনার উল্লেখও রয়েছে, যেখানে দিনের বেলা লোকলজ্জার ভয়ে সে কাঁপে, কিন্তু রাতের বেলা প্রেমিকের সঙ্গে মিলনে ব্যাকুল হয়। চর্যাপদের কবিরা রূপক অর্থেও ব্যবহার করেছেন। পার্থিব প্রেমের সম্পর্ককে তারা সাধনার প্রতীক হিসেবে দেখিয়েছেন। এখানে পুরুষ হল বোধিচিত্ত এবং নারী হল প্রজ্ঞা, অর্থাৎ শূন্যতা। এই এই দুইয়ের মহামিলনে যে পরম আনন্দের সৃষ্টি হয় তাকে মহালুক বা নির্বাণ বলা হয়েছে। সুতরাং চর্যাপদের ভাষায় ভালোবাসা শুধুমাত্র নারী পুরুষের দেহজ প্রেম নয়, এটি জীবনের চরম সত্যের সন্ধানে সকাম প্রেম থেকে নিষ্কাম হয়ে আধ্যাত্মিক সাধন মার্গে পৌঁছানোর সুমাধ্যম। রইল এমনই একটি লালন ফকিরের গান, যেখানে দেহতত্ত্বের ব্যাখ্যা এবং তার মাধ্যমে সাধনায় উত্তীর্ণ হওয়ার জয়গান গাওয়া হচ্ছে। শিল্পী স্বাগতম।

আবার এই ভালোবাসাকে বাউলেও ব্যাখ্যা করছে এক পরম সত্যের সন্ধান অর্থে। রইল বাউলাঙ্গের একটি ভালোবাসার গান আপনাদের সবার জন্য পূর্ণদাস বাউলের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা মনের মতো গান। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আজ আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। ভালোবাসা, যেখানে একে অপরের প্রতি প্রবল বিশ্বাস থাকাটাও দরকার, ঠিক এইখানেই রবি ঠাকুরের গান বড় মনে পড়ে, যেখানে ঠিক যেমনি ভাবে ভালোবাসার মানুষটিকে কল্পনা করেছিল ঠিক তেমনি তার মনের মানুষ, আবার বিশ্বাস নিয়ে সেই প্রেমিক যুগল একে অপরের সঙ্গে প্রাণকে বেঁধে রাখছে অপরূপ এক বন্ধনে। রইল তেমনি দুটি রবি ঠাকুরের গান, প্রথমটি রুদ্র রায়ের কণ্ঠে, দ্বিতীয়টি শুনবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যর দ্বৈত।

এমন গভীর ভালোবাসাও রয়েছে যেখানে প্রেমিক বা প্রেমিকা বহু দূর থাকলেও হৃদয় জুড়ে থাকে তার অবস্থান। এমন নির্লিপ্ত প্রেমের গৌরব ফুটে উঠেছে গানের সুরেও। শিল্পী সহজ মা।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান মনের মতো গান। ভালোবাসা, রবি ঠাকুরের ভালোবাসার রচনা সে এক বিশাল গভীর সমুদ্র। তার লেখায় ভালোবাসা কেবল নরনারীর সম্পর্কে সীমাবদ্ধ থাকেনি, বরং তা রূপান্তরিত হয়েছে বিশ্বপ্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মিক উপলব্ধিতে। অনন্ত প্রেম তিনি কবিতায় ফুটিয়ে তুলেছেন, ভালোবাসার অবিনশ্বর রূপকে তিনি জন্ম দিয়েছেন তার লেখনীর দ্বারা। জন্ম জন্মান্তর ধরে প্রিয়জনকে পাওয়ার যে আকুলতা, তা তার লেখায় বার বার ফিরে এসেছে। তার কাছে ভালোবাসার মানুষ এবং ঈশ্বর মূলত একই সত্তার ভিন্ন রূপ। বৈষ্ণব পদাবলীর দ্বারা প্রভাবিত হয়ে তিনি মানব প্রেম ও দিব্য প্রেমকে একই সুতোয় বেঁধেছেন। ভালোবাসা আসলেই শর্তহীন সমর্পণ। ভালোবাসা আসলে একরকমের পূজা, সে চায় না, শুধুই দিতে জানে, এবং এটি তার সাহিত্য ও জীবনের মূল মন্ত্র। রবি গানে এখন শিল্পী সঞ্জিদা খাতুন।

আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে। প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাবো। রবি গানে শিল্পী এখন সৌমি ভট্টাচার্য।

এই বিশ্ব সংসারে ভালোবাসার ঊর্ধ্বে সত্যিই কিছু আছে কি? একত্রে মিলে মিশে বেঁধে বেঁধে থাকতে দরকার ভরসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে রেখে গেলাম ভালোবাসায় মোড়ানো এই গানটি আপনাদের সবার জন্য আশা ভোসলের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনুতে প্রথমেই শুনবেন ভজন সোমলতা বীরার কণ্ঠে, দ্বিতীয়তে শুনবেন পুরাতনী গান কাজল বিশ্বাসের কণ্ঠে। তাই প্রথমেই শুনুন ভজন শিল্পী সোমলতা বীরা।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন অনুষ্ঠান রামধনু। এবারে রামধনুতে শুনুন পুরাতনী গান শিল্পী কাজল বিশ্বাস।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রামধনু আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমেই শুনবেন অনল চট্টোপাধ্যায়ের কথায় অলোকনাথদের সুরে, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই গানটি।

সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠানে এখন শুনুন সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে এই গানটি।

এতক্ষণ শুনলেন সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে নজরুল গীতি। নজরুল গীতি শুনবেন শ্রীমন্তী দাস।

এতক্ষণ শুনলেন নজরুল গীতির অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী ছিলেন শ্রীমন্তী দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আজ অনুষ্ঠানে প্রথম রম্যগীতি শুনবেন শিপ্রা বসু এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার অলোকনাথ দে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্য গীতির অনুষ্ঠান। এবারে জ্ঞান প্রকাশ ঘোষের কথায় ও সুরে শিল্পী ললিতা ঘোষ।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্য গীতির অনুষ্ঠান। এবারে সলিল চৌধুরীর কথায় ও সুরে শিল্পী সবিতা চৌধুরী।

রম্য গীতিতে এবারে শিল্পী নির্মলা মিশ্র, গীতিকার অনাদি ঘোষ দস্তিদার, সুরকার অলোকনাথ দে।

রম্যগীতিতে আজকের অন্তিম নিবেদনে শিল্পী রিনি চৌধুরী, গীতিকার মিল্টু ঘোষ, সুরকার ভি বালসারা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00।

মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় ৭:১৫ বাংলাদেশ সময় ৭:৪৫ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। ৫৯৪ কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে ২৮ জুন ঠিক সকাল ১১টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি।

0: সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় থাকবেন অন্বেষা চট্টোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ির কাঁটায় ভারতীয় সময়ে বলছে বেলা 12:02, আর বাংলাদেশের সময়ে বেলা 12:32। আর আজকে তোমার সঙ্গে যুববাণীর অল্প অল্প গল্প কথার আসরে গল্প করতে চলে এসেছি আমি তোমার যুববাণীর বন্ধু অন্বেষা। দেখো, প্রথমেই বলি, প্রতিটা দিন আমি তো তোমাদের সঙ্গে কিছু না কিছু নিয়ে গল্প করি আমরা, আর আজকে ঠিক তেমনই একটা দিন। আর আজকে গল্প করব বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি কালিদাস রায়কে নিয়ে, যিনি কিন্তু সারা বাংলা এবং বাঙালির কাছে কবি শেখর এই নামে অত্যন্ত জনপ্রিয়। কেন, আসছি সে কথায়। এই যে বললাম, তিনি কবি শেখর নামে জনপ্রিয়। তার বিভিন্ন সাহিত্য, যেমন তোমাকে কয়েকটা নাম বলছি, তার লেখাগুলো মানে মূলত কাব্যগ্রন্থগুলো হচ্ছে কুন্দ, পর্ণপুট, ঋতুমঙ্গল, হৈমন্তী, ব্রজবেণু, চিত্তচিতা, পূর্ণাহুতি, সন্ধ্যামণি, দিন ফুরানোর গান, মাধুকরী কাব্য সংকলন। এছাড়াও কিন্তু তিনি একটা অত্যন্ত ছোটদের মানে ছাত্রদের জন্য একটা জনপ্রিয় কবিতাও লিখেছিলেন, ছাত্রধারা। এছাড়াও তিনি ছোটদের জন্য মানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম হাসির মজার গল্পও লিখেছিলেন, যে গল্পগুলোর কথা লাইন দিয়ে বললে তো শেষই হবে না বন্ধু। আসলে কি বলতো, কালিদাস রায় বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একজন কবি, যিনি রবীন্দ্রনাথ অনুসারী কবি হিসাবে বিশেষ পরিচিত ছিলেন। কাব্য রচনার পাশাপাশি তিনি একজন প্রাবন্ধিক, পাঠ্যপুস্তক রচয়িতা এবং সাহিত্য সমালোচকও ছিলেন। এই যে আমরা বলি না গ্রাম বাংলা, আর এই গ্রাম বাংলা বলতেই আমাদের মাথায় চোখের সামনে ভেসে ওঠে কি অপরূপ একটা দৃশ্য, যে একদম সবুজ মাঠ, তারপর হচ্ছে অনেক রকম গাছে ভর্তি একটা নীল আকাশ, মুক্ত হাওয়া, একসঙ্গে যেন একে অপরের মেলবন্ধনে পরিপূরক। তো তিনি খুব সুন্দরভাবে গ্রাম বাংলার প্রকৃতিকে বর্ণনা করেছিলেন তার লেখার মাধ্যমে। তার গ্রাম বাংলাকে দেখার প্রতি দৃষ্টি, আগ্রহ, এমনকি রোম্যান্টিকতা, আর এই যে আমাদের পল্লী জীবন, সেই জীবন যাপন, সবটা মিলিয়ে সেই সমাজ ঐতিহ্য তার মনে কিন্তু গভীর প্রভাব ফেলেছিল। আর তার লেখায় কিন্তু আমরা বৈষ্ণবভাবেরও একটা দিক দেখতে পাই। তো এইসবই ছিল তার লেখার মূল বৈশিষ্ট্য বা প্রধান উপকরণ বলতে পারো। তেমনই একটা লেখার নাম আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে গৃহস্থ জীবনরসই সেখানে দেখানো হয়েছে রাঙাচুরি, এই লেখাটার মাধ্যমে মানে কবিতাটার মাধ্যমে। আচ্ছা বন্ধু, এবার যদি আমরা তার জীবনের মানে ছোটবেলার শুরুটা শুরু থেকেই শুরু করি, তাহলে দেখব 1889 সালের 22শে জুন, অর্থাৎ আজকের দিনে কালিদাস রায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের অন্তর্গত করুই গ্রামে জন্মগ্রহণ করে।

তার পিতা যোগেন্দ্রনাথ রায় ছিলেন মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির একজন এস্টেটের কর্মচারী এবং তার মা ছিলেন রাজবালা দেবী। এবার জন্মসূত্রে কালিদাস রায় ছিলেন শ্রী চৈতন্যদেবের জীবনীকার লোচনদাস ঠাকুরের উত্তরাধিকারী, ফলত তার লেখায় বৈষ্ণব ভাব যে একটা থাকবে সেটা অজানা বিষয় নয়। তো তিনি ছিলেন তার মা বাবার অষ্টম সন্তান। তবে জানো তো বন্ধু, তিনি ছোটবেলায় অসুস্থতায় ভুগতেন প্রায়। এবার সেই জন্য তাকে কাশিমবাজারে বারবার তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হতেন। এবার সেই জন্য তাকে 5 বছর বয়সে তিনি মামার বাড়ি চলে যান। তাকে মামার বাড়িতে রেখে আসা হয়েছিল। তো সেখানে তিনি দেখলেন যে গ্রামের, এবার দেখো একটা অসুস্থ ছোট শিশু, সে যখন সেই অবস্থায় মামার বাড়ি থাকেন, এবার অসুস্থতায় ভুগছেন, তিনি তখন ওই মানে তার মনের আশপাশটা তিনি সবসময় দেখছেন যে একটা গ্রামের পরিবেশ। তিনি এতটাই মুগ্ধ হয়ে সেই পরিবেশের মানে অবজারভেশন করতেন বা পর্যবেক্ষণ করেছেন, যেটা পরবর্তীকালে তার লেখায় কিন্তু ফুটে উঠেছে। তো যথারীতি তিনি অসুস্থ থেকে একটু যখন তার সুস্থ শরীর হলো, তখন তিনি আবার তার নিজের বাড়িতে ফিরে আসেন। এভাবেই তিনি গ্রাম বাংলার প্রতি আকৃষ্ট হতে শুরু করেন, কারণ তিনি অনেকটা জীবন মানে জীবনের অনেকটা সময় তিনি তার মামার বাড়িতে কাটিয়েছেন এবং সেখানে তিনি গ্রাম বাংলার পরিবেশকে খুব ভালোভাবে আত্মস্থ করেছেন বলা যেতে পারে। এভাবেই তিনি আস্তে আস্তে হয়ে উঠলেন কবি, সাহিত্যিক এবং পরবর্তীকালে শিক্ষক। আসবো সে কথায়, তবে তার আগে তোমার জন্য রয়েছে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে সুন্দর গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরেলাম একটা সুন্দর গান শুনে। তুমি শুনছো যুববাণীর অল্প অল্প গল্পকথা, তোমার সঙ্গে রয়েছি অন্বেষা। আজ আজকে কথা হচ্ছে বন্ধু কবি কালিদাস রায়কে নিয়ে। তো যেমনটা গানে যাওয়ার আগে বলছিলাম, তিনি প্রকৃতির প্রতি তার আকৃষ্ট তিনি ছিলেন, সেই প্রভাবটা তার কবিতায় তার লেখার মধ্যে পড়েছিল। তো আমরা যদি তার জীবনের ছোটবেলাটা যদি দেখি, তাহলে তিনি দেখব যে কালিদাস রায়ের লেখাপড়া শুরু হয় বর্ধমানের গ্রামে শশী দৈবজ্ঞের পাঠশালায়। এখানে তিনি বন্দে মাতা সুরধ্বনি এই কবিতাটি শুনে শুনে মুখস্থ করে ফেলেছিলেন, এবং এই কবিতাটির সুর আর ছন্দ তাকে এতটাই প্রভাবিত করেছিল যে পরবর্তীতে তার অনেক কবিতায় এই কবিতাটিরও প্রভাব দেখা যায়। 7 বছর বয়সে তিনি একটি মাইনর স্কুলে ভর্তি হন, এবং পাশাপাশি আশুতোষ চতুষ্পাঠীতে তার সংস্কৃত অধ্যয়ন চলতে থাকে। এরপর তিনি কাশিমবাজার খাগড়া লন্ডন মিশন স্কুলে ভর্তি হন 1902 সালে। এই স্কুলে তিনি পরীক্ষায় প্রথম হয়ে শেক্সপিয়ার, কিডস, কোলরিজ এই সমস্ত বিখ্যাত কবিদের বই উপহার হিসেবে পেয়েছিলেন। তো এই বইগুলি তার শিল্পী সত্তাকে আরও বিকশিত করতে সাহায্য করেছিল, বলা ভালো গভীরভাবে ভূমিকাও পালন করেছিল। ইংরাজি সাহিত্যের কবি ছাড়াও শৈশবে বঙ্কিম সাহিত্য, রবীন্দ্র সাহিত্য দ্বারা তিনি প্রভাবিত হন। 1906 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় বৃত্তিসহ উত্তীর্ণ হন। এবার 1911 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ডিস্টিংশন সহ স্নাতক হন। এরপর তিনি কলকাতায় চলে আসেন। আসার পর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর অর্থাৎ এমএ ভর্তি হয়েছিলেন। তবে বার্ষিক পরীক্ষার আগেই তার কর্মজীবন শুরু হয়ে যায়। এখানে তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 1912 সালে তিনি ডালটনগঞ্জের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ভূপেন্দ্রচন্দ্র মালিকের মেয়ে সুকৃতি দেবীকে বিবাহ করেন। তো বিবাহের পরের দিনই তার মাতৃবিয়োগ হয়। তো নিজের বিয়েতে তিনি নববধূর আগমন উপলক্ষে ব্রজভুলি ভাষায় একটি কবিতাও লিখেছিলেন। এবার যদি আমরা তার কর্মজীবনের দিকে দেখি, তাহলে দেখতে পাব যে 1913 সালে তিনি রংপুরের উলিপুর মহারানী স্বর্ণময়ী হাইস্কুলে সহশিক্ষক হিসেবে কালিদাস রায়ের কর্মজীবন শুরু হয়েছিল। এর কিছু বছর পর মানে 1920 সালে তিনি 24 পরগনার বরিশা হাইস্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। আর 1931 সালে রায় বাহাদুর

দীনেশচন্দ্র সেনের সহযোগিতায় মিত্র ইনস্টিটিউশনে কালিদাস রায় প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং 1952 সাল অর্থাৎ তিনি অবসর গ্রহণের আগে পর্যন্ত মানে সেই সময়কাল অবধি তিনি সেই ইনস্টিটিউশনেরই প্রধান শিক্ষক ছিলেন। তো 19 শতকের নতুন কাব্যধারায় যে সমস্ত কবি কাব্য সৃষ্টি করে গেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। শিশু বয়স থেকেই তার মধ্যে কাব্য রচনার শক্তির একটা স্ফুরণ ঘটেছিল। রবীন্দ্রধারার বাহক হওয়া সত্ত্বেও তার মধ্যে স্বতন্ত্রতা বজায় ছিল। তিনি মোট 19টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার রচনায় আমরা দেখি যে আমাদের সহজ সরল জীবনের মানে মানুষ্য জীবনের যে সরল দিকগুলো সেগুলো কিন্তু আমরা তার কবিতায় বেশি দেখতে পাই। এরপর ওই যে বললাম গ্রাম বাংলার প্রকৃতি, বৈষ্ণব প্রাণতা এবং বিভিন্ন তত্ত্বকথা ছিল তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য, যেমনটা আগে বললাম। তো মানুষের প্রতি এই যে অটল বিশ্বাস, মানুষের মহত্বের প্রতি শ্রদ্ধাবোধ ও জীবনের এই সহজ সৌন্দর্যই ছিল তার কবিতার বিষয়বস্তু, যা তাকে অন্যদের থেকে সত্যিই আলাদা করে তুলেছিল। এবার তুমি ভাবছো তো যে এত সুন্দর যিনি সাহিত্যে যার প্রতিভা, এত সুন্দর কাব্য তিনি সৃষ্টি করেন, তার শুরুটা কিভাবে হলো? বলছি, তার সাহিত্য চর্চা শুরু হয় 1907 সালে বহরমপুর কলেজে পড়াকালীন। কালিদাস রায়ের প্রথম কাব্যগ্রন্থ কুন্দ প্রকাশিত হয়, যেটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এই কলেজে পড়ার সময় তিনি অধ্যাপক ইএম হুইলারের সংস্পর্শে আসেন, আর কাব্যচর্চার ক্ষেত্রে অধ্যাপক হুইলারের কাছে বহুভাবে ঋণী ছিলেন বলে তিনি স্বীকারও করেছিলেন। তো 1911 সালে তিনি কলেজ পাশ করার পর ওই বছরই কলকাতায় এসে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সদস্য হয়েছিলেন এবং যেখানে তার পরিচয় হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শিশির কুমার ভাদুরী, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের সঙ্গে। তাদের সহচর্যও তার কাব্য জীবনের মানে কাব্য রচনার একটা সত্যি ভূমিকা নিয়েছিল, তার কাব্য রচনার একটা প্রসার বা ব্যাপ্তি ঘটেছিল। এই সময় সাহিত্য চর্চার কারণে তার পড়ার ব্যাঘাত ঘটতে থাকে, আর যখন এই ব্যাঘাতের প্রশ্ন এলো তখন এর পরে কি হলো তোমাকে বলছি। তবে তার আগে তোমার জন্য রয়েছে রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে। তুমি শুনছো যুববাণীর অল্প অল্প গল্প কথা, তোমার সঙ্গে গল্প করছি অন্বেষা। আর আজকে কথা হচ্ছে বন্ধু কবি কালিদাস রায়কে নিয়ে। গানে যাওয়ার আগে বলছিলাম তার কর্মজীবন অর্থাৎ সাহিত্য রচনার পাশাপাশি তিনি যে শিক্ষক সেই জীবনটার কথা। তো এবার তোমাকে যদি আমি বলি যে পুরোপুরি তার মানে কাব্য রচনা সেই সময়টার কথা, তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে 1911 সালে তিনি বেশ কিছু ছোট ছোট কবিতা নিয়ে কিশলয় নামে একটি গ্রন্থ প্রকাশ করেন এবং সেটা অত্যন্ত জনপ্রিয়তাও লাভ করে লেখক মহলে। এরপর তিনি আস্তে আস্তে ভারতী পত্রিকায় মেঘ ময়ূরী নামে একটি কবিতা প্রকাশ করলেন। তারপর বিভিন্ন রকম মানে কবিতা কাব্যগ্রন্থ চলল। এরপরে তিনি 4টি কাব্যগ্রন্থ রচনা করলেন, যার মধ্যে 1914 সালে তিনি পর্ণপুটের প্রথম এবং 1921 সালে পর্ণপুটের দ্বিতীয় খণ্ড রচনা করেছিলেন, যার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলির মধ্যে এটা কিন্তু একটা। এবার তিনি ছোটবেলা থেকেই বৈষ্ণব ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন, ফলত তার উদ্যোগে মানে রাজবাড়িতে বিভিন্ন রকম দোল উৎসব, রাসযাত্রা উপলক্ষে কীর্তন, যাত্রা, কবিগান, থিয়েটার বিভিন্ন জিনিস কিন্তু অনুষ্ঠিত হতো মহারাজার অনুপ্রেরণায়। তো তিনি সেটা দেখতেন এবং এই করে তিনি কীর্তন আর কবিগানের প্রতিও কিন্তু আস্তে আস্তে অনুরাগী হয়ে পড়েছিলেন এবং তিনি ব্রজবুলি ভাষায় কবিতা রচনা করার জন্য কিন্তু একদম সচেষ্ট হয়েছিলেন। আর আস্তে আস্তে তিনি এভাবেই তার বিখ্যাত কবিতা বৃন্দাবন অন্ধকার সৃষ্টি করেন, যেটা তাকে কবি হিসেবে প্রথম জনপ্রিয়তা এনে দেয়। এরপর আস্তে আস্তে তিনি লেখেন 1916 সালে ঋতুমঙ্গল, তা এটা মূলত একটা প্রেম বিষয়ক একটা কবিতা। এরপর প্রকাশিত হয় বৈকালী, 1930 সালে গীতগোবিন্দ এবং 1932 সালে গীতালহরী। এভাবেই 1942 সালে তিনি জীবন সায়ণে এসে বেশ কিছু কাব্য সমালোচনা গ্রন্থ কিন্তু প্রকাশ করেছিলেন। এছাড়াও তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যেমন চনক সংহিতা, চালচিত্র, রঙ্গচিত্র, প্রাচীন বঙ্গ সাহিত্য, সাহিত্য প্রসঙ্গ, পদাবলী সাহিত্য এবং শরৎ সাহিত্য, যার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য। শুধু তাই নয়, তার বিভিন্ন রকম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থও আছে, সেগুলি হচ্ছে বল্লরী, খুঁতকুড়া, তারপর লাজাঞ্জলি, রসকদম্ব, সন্ধ্যামণি ইত্যাদি। এভাবেই তিনি আস্তে আস্তে সবার মাঝখানে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং শিশুতোষ গল্প কাহিনীতেও তিনি শিশুদের জন্য প্রচুর ভালো ভালো মজার হাসির গল্প লিখেছিলেন। যেমন বলতে পারি গাথাঞ্জলি একটা খুব সুন্দর, তারপর হচ্ছে 1964 সালে প্রকাশিত গাথা কাহিনী, তৃণদল ইত্যাদি। এছাড়াও কিন্তু তিনি মানে কবি শেখর তার যে একটা ছদ্মনাম, এর পাশাপাশি তিনি কিন্তু বেতাল ভট্ট এবং উপগুপ্ত শর্মা এই দুটো ছদ্মনামেও তিনি কিন্তু অনেক

লেখা লিখেছেন। এরপর তিনি প্রকৃতি, প্রেম, শিশু, তোষ, গল্প এই সবের মধ্যে দিয়েও কিন্তু কখনো কখনো হয়ে উঠেছিলেন সমাজ ব্যবস্থার সমালোচনা তিনি কিন্তু করেছিলেন। তিনি আশ্রয় নিয়েছেন হাস্যরসের মধ্যে সেই দৃষ্টান্তগুলো, যেমন আমরা সেখানে দেখতে পাই পূর্ণাহুতি, কৌমুদী ইত্যাদি। এছাড়াও তিনি কিন্তু রসচক্র নামে একটি সাহিত্য সভাও গড়ে তুলেছিলেন, যেখানে সাহিত্য আলোচনা ছাড়াও চলত বিতর্ক সভা, সঙ্গে রঙ্গরসিকতা। এই সংগঠনটি অবশ্য ছিল নবীন আর প্রবীণ সাহিত্যিকদের মেলবন্ধনের একটা ক্ষেত্র। তিনি বসুধারা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন সেই সময়। এছাড়া কালিদাস রায় ভারতবঙ্গ সাহিত্য সভাপতি দায়িত্ব পালন করেছেন। এভাবেই তিনি 1920 সালে রংপুর সাহিত্য পরিষদ তাকে সাহিত্যে অবদানের জন্য কবি শেখর উপাধিতে ভূষিত করেন। 1953 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধি প্রদান করে। ওই বছরই তিনি সরোজিনী স্বর্ণপদক লাভ করেন। কবি সম্মেলনে তিনি হয়ে উঠেছিলেন বাংলার প্রতিনিধিত্ব। সেই পেছনেও রয়েছে একটা গল্প, সেটা হচ্ছে 1959 সালে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে আকাশবাণী আয়োজিত সর্বভারতীয় কবি সম্মেলনে বাংলার হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। আর 1975 সালে 25 অক্টোবর সেই দিন, অর্থাৎ তিনি প্রয়াত হয়েছিলেন তার নিজের টলিগঞ্জের বাড়িতে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে বন্ধু, ঘড়িতে এখন ভারতীয় সময় বলছে বেলা 12:27 হয়ে গিয়েছে। এবার আমায় উঠতে হবে, তবে গল্প করতে আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। আর এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম অন্বেষা, আর আমরা তো শুধু গল্প করে যাই না, তার সঙ্গে তোমার জন্য রয়েছে একটা গান। এখন যাওয়ার পথে তোমার জন্য রেখে গেলাম অরিজিৎ সিং এবং অন্বেষার কণ্ঠে এই গানটা। শুনতে থাকো তাহলে আজকের মতো, বাই।

আশা চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে লোকসঙ্গীতের আসর। এই আসরে আজ প্রথমে শুনুন শিল্পী শান্তিনাথ দের কণ্ঠে এই লোকগীতিটি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা লোকসঙ্গীত। লোকসঙ্গীতের একটি অন্যতম বিশেষ ধারা হল ভাটিয়ালি। আজ শুনছেন সেই ভাটিয়ালি। ভাটিয়ালিতে এখন পরপর দুটি গান শুনুন প্রমথেশ দাসের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা লোকসঙ্গীত। লোকসঙ্গীতের এক অন্যতম ঘরানা হল ভাটিয়ালি গান। সেই ভাটিয়ালি গান এখন শুনছেন এবারে শিল্পী শৈবাল রায়।

এখানেই শেষ হল লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক, আজকের নাটক মাকড়সার রস।

0: মাকড়সার রস, অতি অতি বিষাক্ত, তীব্র নেশা হয়। স্বভাব তো সে, যারা সর্বদা স্নায়ুবিক উত্তেজনার খোরাক খোঁজে তাদের কাছে এটি এক ভারী লোভনীয় দ্রব্য। অথচ নিয়মিত ব্যবহার করলে প্যারালিসিস হয়ে মৃত্যুও হতে পারে।
1: আজকের নাটক মাকড়সার রস, কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য, প্রযোজনা কৌশিক সেন। নাটক মাকড়সার রস।

0: ব্যোমকেশ, ও ব্যোমকেশ, আরে বাবা কি তখন থেকে হু হু করছো, ভালো করে সাড়াটা দাও না। ব্যাপারটা কি বলো দেখিনি, কদিন ধরে দেখছি সারাক্ষণ তুমি বই মুখে বসে রয়েছ। আমি কেমন দিব্যি এক ঘুম দিয়ে উঠলাম, তুমি তখন থেকে জেকে সেই ঠায় বসে।
1: না না ও কিছু নয়।
0: কিছু না মানে কিছু নাটা কি? না না না আমি কোনো কথা শুনবো না। ওঠো তো, ওঠো ওঠো ওঠো ওঠো ওঠো ওঠো বলছি ওঠো।
1: অজিত অজিত
0: ওঠো, আগে
1: ছাড়ো ছাড়ো, বইখানা ছাড়ো।
0: না না ছাড়বো না ছাড়বো না।
1: দেখছো না এসব গভর্নমেন্টের দরকারি কাগজ, একটা এদিক ওদিক হলে কেলেঙ্কারি হয়ে যাবে।
0: কি চেহারা হয়েছে তোমার, দেখেছো? হ্যাঁ, নাই দেখেতে পর্যন্ত হুঁশ থাকে না, চোখের কোণে কালি, না কেস না পত্তর, শুকনো সরকারি দলিল পড়ে পড়ে তোমাকে আমি অসুখ বাঁধাতে দেব না। শোনো ভালো কথা বলছি, বেলা পড়ে এসেছে, চলো একটু লেকের হাওয়া খেয়ে আসি।
1: কিন্তু মন্ত্রী মশাই রিপোর্ট চাইছেন, খুব তাড়া দিচ্ছেন।
0: আবার কথা, মন্ত্রী মশাই অসুখ করলে কে দেখবে? হ্যাঁ তোমার মন্ত্রী মশাই, তবে যদি ঘরে একটা বউ থাকতো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পাঞ্জাবিটা কোথায় রেখে? দরজাটা দিয়ে দে বাবা, আমরা একটুখানি ঘুরে আসছি।

0: চমৎকার। কি ব্যোমকেশ, কেমন লাগছে বেড়াতে বলো?
1: বেশ
0: দিব্যি হাওয়া দিচ্ছে। চা হলে পরে মন্দ হতো না,
1: খেলে হতো। চলো। আরে ওই তো পাড়েজি।
0: পাড়েজি দুটো চায় তৈরি করিয়ে তো। পাড়েজি একটু কম চিনি দেখে। কম চিনি,
2: মাফ করবেন, আপনি কি অজিত বন্দ্যোপাধ্যায়? মানে 43 স্কটিশে?
0: হ্যাঁ, আপনিও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মুখটা খুব চেনা চেনা। মানে আমি ঠিক,
2: আমি মোহন, আইএসসির পর ডাক্তারি পড়তে।
0: আরে কি আশ্চর্য মোহন, কতদিন পরে, কি খবর বঙ্কেশ? এসো আলাপ করে দি। মোহন মাইতি আইএসসিতে আমার সঙ্গে পড়তো।
2: বড় খুশি হলাম বঙ্কেশ বাবু, আপনার সব কীর্তি আমি পড়েছি। অবশ্যই এই লেখক যে আমার বন্ধু এটা আমি ভাবিনি।
0: পাড়াজি দোঠো না দোঠো না, তিনঠো চায় বানাও তিনঠো।
1: মোহন বাবু আসুন না, ওই বেঞ্চিটাতে গিয়ে বসা যাক।
0: এসো এসো মোহন এসো।
2: কি আশ্চর্য যোগাযোগ দেখুন, একেই বোধহয় বলে ভবিতব্য। আসলে আসলে একটা সমস্যা নিয়ে আমি, মানে অবশ্য ব্যোমকেশ বাবুকে এ কথা বলতেও, মানে মানে ব্যাপারটা এতই সামান্য
1: যে। ব্যাপার বলুন তো মোহন বাবু, এত ইতস্তত করছেন কেন?
2: না মানে মানে ভয় হচ্ছে, শুনে আপনি বোধহয় হাসবেন, কিংবা হয়তো একবার শুনেই আপনি ব্যাপারটা সুরাহা করে দিতে পারবেন। আমি তো মশাই একেবারে থতমত খেয়ে গেছি।
0: ও মোহন তুমি বলোই না।

0: একজন পঙ্গু বৃদ্ধ আমাকে একেবারে বোকা বানিয়ে ছেড়ে দিচ্ছে, আর শুধু আমাকেই নয়, সারা পরিবারকে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে।
1: মোহন, তুমি ব্যাপারটা একটু ঠিক করে বলো দেখি। একটা কথা বলি, ব্যোমকেশ যখন আছে তোমার কোনো চিন্তা নেই, কোনো খুন জখমের কেস টেস নয় তো?
0: আরে না না, একেবারে ইয়ে ব্যাপার, আমার একজন রুগী আছেন, নাম নন্দদুলাল বাবু, বয়স বেশি হবে না, এই 60-62, কিন্তু সারা জীবনে নানা অত্যাচারে শরীর একেবারে ভেঙে পড়েছে, যাকে বলে রোগের ডিপো, ইদানিং প্যারালিসিসের মতন হয়েও প্র্যাকটিক্যালি শয্যাশায়ী হয়ে পড়েছেন।
2: শরীরটা তো বুঝলাম, মনটা
0: একেবারে কদর্যতায় ভরা, কটুভাষী, সন্দেহবাতী, হিংসুটে, খল, মানে এত নিজ স্বভাব আমি তো আর দ্বিতীয় দেখিনি। বাড়িতে তো কেউ মানে কথা টথা ওর সঙ্গে বলে না।
2: বলেন কি, তো সারাদিন ভদ্রলোক কি করেন?
0: শরীরে শক্তি নেই, ঘরে বন্দি, তাই বিশ্বব্রহ্মাণ্ডের উপর তার সমস্ত রাগ তিনি উজাড় করে দিচ্ছেন ওই দিস্তে দিস্তে কাগজে আবোল তাবোল লিখে। ওফ, সে যে কি অশ্লীল লেখা, কি বলবো ভাই অজিত, আমি ডাক্তার, পড়তে গিয়ে আমারই লজ্জা করে, লেখার রগরগে জায়গাগুলো আবার লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছেন, পাছে কারো নজর এড়িয়ে যায়।
1: বলো কি, এ তো পুরো পাগল মনে হচ্ছে। হ্যাঁ মুকেশ, এটাকে কি বলবে, তুমি এক ধরনের পারভার্সন না?
2: দেখো অজিত, অশ্লীল সাহিত্য রচনা করেন সেটা তার খেয়াল, তা মোহন বাবু আপনি সত্যান্বেষের সন্ধান করছেন কেন?
0: আসুন সিগারেট নিন।
1: কি কাণ্ড দেখো আশ্চর্য মোহন, নিজের ডাক্তারি করছো অথচ সিগারেটের নেশাটি এখনো ছাড়তে পারোনি।
0: আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কিন্তু আছে, এর আরও একটি গুণ আছে, ইনি অদ্ভুত এক নেশা করেন। আপনারা তো নানা রকম নেশাখোর মানুষের সংস্পর্শে এসেছেন, মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি?
1: মাকড়সার রস? কি ব্যোমকেশ,
2: স্পেনে শুনেছি ট্যারান্টুলা মাকড়সার কামড় খেয়ে লোকে বুঁদ হয়ে থাকত, তবে এদেশে এমন কোনো ঘটনার কথা অবশ্য শুনিনি।
0: খুবই রিয়ার, এই রস অতি অতি বিষাক্ত, তীব্র নেশা হয়, স্বভাব দোষে যারা সর্বদা স্নায়বিক উত্তেজনার খোরাক খোঁজে তাদের কাছে এটি একটি ভারী লোভনীয় দ্রব্য, অথচ নিয়মিত ব্যবহার করলে প্যারালিসিস হয়ে মৃত্যুও হতে পারে। উনি বোধহয় সেই পথেই হাঁটছেন।
2: আর তাই মোহনবাবু ডাক্তার হিসেবে এটা আপনার প্রেস্টিজের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তাই তো?
0: ঠিকই বলেছেন, দিনের পর দিন আমারই চোখের সামনে নেশা চালিয়ে যাচ্ছে বুড়োটা, আর আমি ধরতে পারছি না যে কোন পথে এটি তার শরীরে যাচ্ছে। উনি আমাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, বুঝলেন, উনি নেশা করবেনই, পারিত আমি যেন আটকাই।
1: সে কি মোহন, ভাবতে পারছো ব্যোমকেশ? আচ্ছা পরিবারের আর সবাই কি বলছেন?
0: পরিবারের স্ত্রী ছেলেরা 24 ঘন্টা পাহারা দিচ্ছে, চোখ এড়িয়ে কারুরই ঘরে ঢোকার জো নেই, কিন্তু এত কড়াকড়ি সত্ত্বেও কিভাবে যে উনি নেশা চালিয়ে যাচ্ছেন, কোথা থেকে নেশার জোগাড় করছেন, আমি কিছুই বুঝতে পারছি না।
2: নন্দদুলাল বাবুর মতো মহামান্য লোককে তো এভাবে বেঘরে হারাতে পারি না, কিছু একটা করতে পারলে খুবই ভালো লাগত, কিন্তু এটা সরকারি কাজে এমন ফেঁসে গেছে, সন্দেহ হয়ে এলো, আজ তো আর হবে না, কাল বরং।
0: হবে না, আমি বড় আশা করেছিলাম ব্যোমকেশ বাবু।
2: বুঝতে পারছি, বুঝতে পারছি মোহন বাবু। আচ্ছা একটা কাজ করা যেতে পারে, আমার বদলে অজিত বরং আপনার সঙ্গে ওর বাড়ি যাক।
0: অজিত?
2: না না, অত হতাশ হবেন না, অজিতের উপর পুরোপুরি ভরসা রাখুন, অজিত আজকাল আগের মতো অতটা ইয়ে নেই, কি বলো অজিত, আমার ট্রেনিংয়ে ও অনেকটা ইম্প্রুভ করেছে। অজিত ভাইয়া, আমার মানটা রেখো, খুঁটিয়ে সব দেখো, কিন্তু রাত্রিরে সব শুনবো, চলে।

0: অরুণ, বাবা কেমন আছেন এবেলা?
1: ভালো না, আবার খেয়েছেন। ইনি?
0: হ্যাঁ, ইনি অজিতবাবু।
2: নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, তোমাকে সব খুলে বলবো, এখন চলো ওনাকে একবার দেখবো। অজিতবাবু ব্যাপারটা তদন্ত করতেই এসেছেন।
1: তদন্ত? তাই নাকি? আমরা তো প্র্যাকটিক্যালি হাল ছেড়েই বসে আছি। আপনি আপনি এদিকে আসুন, চৌকাটা দেখে আসবেন।
2: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক।
1: পুরনো বাড়ি তো?
3: এখন হারামজাদা আবার দরজা ঢাকাচ্ছে।
1: বাবা, আমি অরুণ, ডাক্তারবাবু এসেছেন।
3: ডাক্তার? আবার এ কাকে টাকে করে নিয়ে এলি? হ্যাঁ, কি চাই? হ্যাঁ, যেতে বল, যেতে বল। এটা কি চিড়িয়াখানা? আমাকে দেখতে এসেছে? হ্যাঁ,
0: আবার আপনি খেয়েছেন?
3: বেশ করেছি, বেশ করেছি। কার বাবার কি? হ্যাঁ, চারপাশে পেয়াদা বসিয়ে তো ধরতে পারছো না।
0: এ যে কতটা ক্ষতি হচ্ছে তা তো আর আপনি বুঝবেন না। শুধু শুধু
3: মা ধরতে পারে না, দুও দুও দিনটা দিনা পাকানো না, দিনটা দিনা পাকানো না। কাঁচকলা কাঁচকলা লবরঙ্কা লবরঙ্কা, দূরা দূরা।
0: নাও অজিত, যা দেখার দেখে শুনে নাও, আর পারা যাচ্ছে না।
3: কে তুমি? হ্যাঁ, আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ?
2: হ্যাঁ,
3: চালাকি করবার জায়গা পাওনি? ওইটা ফন্দি ফিকির, এখানে চলবে না জাদু।
1: বাবা
2: ভুল করছে,
3: কিচ্ছু ভুল করছি না। চটপট সরে পড়ো, সরে পড়ো, নইলে পুলিশ যাবো। যত সব ছিঁচকে চোরের দল, গ্রেট গ্রেট গ্রেট।
1: কিছু কিছু মনে করবেন না অজিতবাবু, বাবা ওটা খেলে আর মানুষ থাকেন না।
2: না না না, উনি আপনি একদম ভাববেন না, এসব আমাদের খুব অভ্যেস আছে। অরুণবাবু, আমি ঘরটা একটু ঘুরে টুরে দেখছি, কেমন?
1: ব্যস্ত ব্যস্ত, কিছু দরকার হলে বলবেন।
2: হুম, অবশ্যই। রুগীর ঘরে যে বেশি আসবাব রাখেননি এটা ভালো করেছেন। নন্দদুলালবাবু লিখছেন বুঝি, দাঁড়ান তো একটু দেখি কি লিখলেন। বাপরে, দুগা দুগা দুগা দুগা, কি বিভৎস, কি ভয়ঙ্কর, অসম্ভব অশ্লীল। টেবিলে গুটি দু চার কলম, মোমবাতি, কাগজ, এদিকটায় কি এটা? পাউডার। অরুণবাবু, এই পাউডারের কৌটো থেকে একটুখানি আমাকে খামে করে পাউডার দিয়ে দেবেন তো, আমি নিয়ে যাব, অ্যানালিসিসের জন্য দরকার হতে পারে। আচ্ছা, এদিকটাতে বাথরুম বোধ হয়? না না না, ঠিক আছে ঠিক আছে, বাথরুমে আর ঢুকে দেখতে হবে না।
3: বাথরুম বাদ থাকবে কেন? আরে মানে হাত ঢুকিয়ে দেখ না, যা খুঁজছিস ওইখানেই পেয়ে যাবি।
2: মোহন, আমার মোটামুটি যা দেখবার দেখা হয়ে গেছে। অরুণবাবু, হ্যাঁ, আপনাকে কটা কথা জিজ্ঞেস করার ছিল।
1: ব্যস্ত, বাইরে চলুন না, কথা বলা যাবে, বাবার সামনে আবার সব কথা ওই।
2: আচ্ছা একটা কথা বলুন তো অরুণবাবু, আপনার বাবাকে কি সর্বদাই এরকম চোখে চোখে রাখা হচ্ছে?
1: আগে হ্যাঁ, আমি নইলে মা নইলে কেউ না কেউ সর্বদাই ওর ঘরে থাকে। আসলে উনি তো একা বাথরুমেও যেতে পারেন না, এক গ্লাস জলও নিয়ে খেতে পারেন না, তাই কখন কি দরকার হয়।
2: আচ্ছা, ওই এটা মাকড়সার রস, ওকে আপনারা কখনো খেতে দেখেছেন?
1: না, মানে উনি শয্যাশায়ী হয়ে পড়ার পর তো কখনো খেতে দেখিনি, তবে খেয়েছেন সেটা মেজাজ দেখে বুঝতে পারি।
2: আচ্ছা, জিনিসটা দেখতে কেমন?
0: দেখতে একেবারে জল।

0: পথ, স্বাদ গন্ধ বর্ণ কিচ্ছুটি নেই।
1: আগে যখন বাবা সামনেই ওটা খেতেন, তখন আমার মনে আছে হোমিওপ্যাথি শিশিতে থাকত, কয়েক ফোঁটা কিছুতে মিশিয়ে নিতেন।
2: তা সেরকম শিশি টিশি
0: কিচ্ছু নেই, সেরকম শিশি টিশির কোনো চিহ্নই নেই।
1: আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি।
2: তার মানে বোঝা গেল জিনিসটা বাইরে থেকেই সাপ্লাই হয়। আচ্ছা, বাইরের লোক কি কেউ ঢোকে ঘরে? ধরুন ওর কাছে কোনো চিঠিপত্র বা পার্সেল টার্সেল?
1: হ্যাঁ, ওই বাবার কাছে ফি হপ্তা একটা পার্সেল আসে।
2: তাই নাকি? পার্সেল কোথা থেকে আসে, মানে কে কে পাঠায়?
1: মানে আসে তো কলকাতা থেকেই, ওই রেবেকা লাইট বলে একজন স্ত্রী লোক পাঠান।
2: বটে, পার্সেলে কি থাকে আপনারা দেখেছেন?
1: সাদা কাগজ।
2: সাদা কাগজ?
1: হ্যাঁ, একদম সাদা কাগজ। ওই খালি কতগুলো সাদা কাগজ পার্সেলে করে আসে, আর উনি ওই কাগজেই লেখাটেখাগুলো করেন আর কি।
2: বলেন কি, ভারী আশ্চর্য তো।
1: কি বলবো বলুন তো, প্রতি মাসে ওই সাদা কাগজ পাঠানোর জন্য ভদ্রমহিলাকে 500 টাকা মানি অর্ডার করা হয়।
2: 500?
0: ভাই অরুণ, আমি বলি অজিতবাবুর কাছে দেখো লজ্জা পেলে হবে না। আসলে অজিত, এই যৌবনকালে ওই মেয়ে মানুষটির সঙ্গে নন্দবাবুর একটা সম্পর্ক ছিল, সে কথা মনে রেখেই বোধ হয় উনি এখনো তাকে মাসে মাসে কিছু সাহায্য করেন। আপনারা মানে
2: বুঝলাম অসুম, এরকম কিন্তু কথা শোনা যায় না মোহন। আরে বাবা, আরে কোথায় কোথায় রাত 9টা হয়ে গেল যে। মোহন, অরুণবাবু আমি আজকে যাই, কেমন? আমি দেখি ব্যোমকেশ সব শুনে টুনে কি বলে।
1: ঠিক আছে,
2: আমি খবর দেবো অরুণবাবু, আপনি চিন্তা করবেন না। ব্যোমকেশ যখন দায়িত্ব নিয়েছে আপনি জানবেন একটা সুরাহা হবে।
1: ধন্যবাদ, ধন্যবাদ,
0: চলো।

0: অজিত, খাওয়াটা বেশি হয়ে গেল, রান্নাটা জব্বর হয়েছিল।
1: এই তো বাঙালির দোষ, রান্না ভালো হলো কি খাবার পরিমাণটা ভালো বেড়ে।
0: একদম।
1: তো যাক, বঙ্গে সব তো শুনলে, কি মনে হচ্ছে বলো দেখিনি।
0: দেখো, মনে হবার তো কিছু নেই, সমস্যাটা জলের মতো পরিষ্কার।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: সত্যি? মানে তুমি তার মানে কেসটা সমাধান করে ফেলেছো? বাহ বাহ বাহ বাহ, চমৎকার। এই না হলে সত্যান্বেষী, বলো বলো আমাকে, বলো কি ব্যাপারটা প্লিজ। মানে আমি আমি সত্যি আর কৌতূহল ধরে রাখতে পারছি না।
0: আরে ভাবো ভাবো, কষ্ট না করলে কি কেসটা পাওয়া যায়? হাঁ করে দেখছো কি? আরে কি করে জিনিসটা ঘরের ভেতর আসে, কি করে নন্দদুলাল বাবু সকলের সামনে সেটা মুখে দেন, তারপর ধরো ওই রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে, ওই স্ত্রীলোকটিকে কেন নন্দদুলাল বাবু নিয়মিত টাকা পাঠান, এইসব কথা ভেবে দেখো অজিত। আরে এটা আবার কোনো সমস্যা হলো নাকি?
1: শুরু হলো। তার মানে সোজা করে কোনো কথাটি বলবে না কেমন?
0: আরে পাঁচ মিনিট ভাবার কষ্টটা তো করবে নাকি? আমার বলে সরকারি রিপোর্ট নিয়ে একবার মাথা খারাপ হবার জন্য
1: সেই সরকারি।
0: হ্যাঁ, আর তাছাড়া আমি একাই বা কষ্ট পাবো কেন বলো? এক নৌকায় থরি এক বাসায় যখন দুজনে চলেছি, তখন তুমিও একটু নাটা ঝামটা খাও অজিত।

0: আচ্ছা, পাউডারটা যে নিয়ে এলাম তার মধ্যেই কি তাহলে? না না না না, তা কি করে হবে, পাউডার তো ছেলেরাই কিনে দেয়। তাহলে সাদা কাগজ, সাদা কাগজে কি অদৃশ্য কালিতে ধর কি সব আবল তাবল ভাবছি। ওই মহিলার কি নাম? রেবেকা লাইট, এককালে নন্দদুলারের রক্ষিতা ছিল, এখনো তাকে মাসে মাসে টাকা পাঠানো হয়। স্ট্রেঞ্জ, নিশ্চয়ই খুব গভীর ভালোবাসা ছিল। আহা, বুড়ো এখনো ভুলতে পারেননি। নিশ্চয়ই রেবেকা লাইট খুব সুন্দরী, যাকে মুরগে চাই। বোমকেশ তোমাকে মুখের উপর চ্যালেঞ্জ করে গেল, কিন্তু আরে তাই তো,
1: অমন চমকে উঠলে কেন, কিছু পেলে সমাধান?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি বোধ হয়।

0: সরল। আরে রক্ষিতাকে কেউ পেনশন দেয়? ওরীতি কোথাও প্রচলিত আছে বলেও তো শুনিনি। তাছাড়া উনি দিন রাত অশ্লীল গল্প লেখেন কেন সেটা নিশ্চয় বুঝেছ।
1: সে আর বুঝিনি, বুড়ো হয়েছেন, শরীরে তেমন জুত নেই, নিজের ফ্রাস্ট্রেশন ঢাকতেই।
0: রাবিশ রাবিশ, অজিত ওসব কিছু নয়। মনে হয় কেসটা সমাধান হয়ে গেছে, খালি একটা কথা আমার জানা দরকার।
1: কি বল?
0: নন্দদুলালবাবুর জিপটা কোন রঙের?
1: কি কোন রঙের?
0: জিপ জিপ
1: জিপ নন্দদুলালবাবু?
0: হ্যাঁ,
1: মানে ওহ বোমকেশ, তোমার সব ব্যাপারই ঠাট্টা না? আমি আমি আমি সত্যি বলছিলাম, গিয়ে দেখেছি ব্যাপারটা কিন্তু সত্যি খুব সিরিয়াস। তুমি ভাবতে পারবে না, ভদ্রলোক তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, না তুমি তাই নিয়ে ঠাট্টা?
0: না অজিত, না, একেবারে ঠাট্টা নয়। দেখো সবকিছু নির্ভর করছে ওর জিভের রঙের উপরে। অজিত তুমি নিশ্চয়ই ওর জিভটা লক্ষ্য করনি?
1: না করিনি, ওর জিভ টিপ লক্ষ্য করার কথা আমার মনেও হয়নি, যত সব উদ্ভট থিওরি তোমার।
0: কিন্তু নন্দদুলালবাবুর জিভের রঙটা এক্ষুনি জানতে পারা চাই। অজিত অজিত একটা কাজ করো।
1: বলো।
0: তোমার বন্ধু মোহন, ওই ডাক্তার মোহন যে কার্ডে দিলেন না, সেখান থেকে ওর ফোন নাম্বারটি নিয়ে একটা ফোন করে জেনে নেবে নন্দদুলালবাবুর জিভের রঙটা কি।
1: বলছো যখন করছি। হ্যালো হ্যালো মোহন, আমি আমি অজিত বলছি। আচ্ছা শোনো, ব্যোমকেশ বোধহয় তোমার ওই নন্দদুলালবাবুর রহস্যটা সমাধান করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলো, নন্দদুলালবাবুর জিভের রঙটা কি? হ্যাঁ হ্যাঁ, জিভ জিভ, জিভ জিভ। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ব্যোমকেশ, মোহন বলছে নন্দদুলালবাবুর জিভের রং টকটকে লাল, অথচ উনি নাকি পান টান কিছুই খান না।
0: অজিত, মোহনবাবুকে বলে দাও টেবিল থেকে লাল কালির শিশিটা সরিয়ে দিতে, ব্যাস।
1: মোহন শোনো, ব্যোমকেশ বললো এই মুহূর্তে তুমি ওই নন্দদুলালবাবুর টেবিল থেকে লাল কালির শিশিটাকে সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই, আর কি হয় না হয় আমাকে খবর দিও। হ্যাঁ রাখি, কেমন? খানিক খানিক যেন বুঝতে পারছি, তবে পুরোটা নয়। এবার একটু দয়া করে আমাকে বুঝিয়ে বলবে কি?
0: নিশ্চয়ই অজিত, গোড়া থেকেই তুমি ভুল পথে হাঁটছিলে। দেখো নন্দদুলালবাবুর ঘরে ঢোকেন সাকুল্যে ডাক্তার, ওর স্ত্রী, ছেলে এবং আর একজন। প্রথম তিনজন নিশ্চয়ই হাতে করে সে বিষ ওঁকে দেবেন না, তাই আমি দৃষ্টি দিলাম চতুর্থ জনের ওপর।
1: চতুর্থ জন মানে?
0: ডাকপিয়ন। খেয়াল করে দেখো, প্রতি সপ্তাহে রেজিস্টারি ডাক দেবার জন্য সে একবার নন্দদুলালবাবুর ঘরে ঢোকে, তারপর কোনো একটা সুযোগে সে মাকুরসার রস ও টেবিলে রেখে যায়।
1: কিন্তু কিভাবে?
0: সেটাই তো ভেবে পাচ্ছিলাম না অজিত। তারপর ধীরে ধীরে অনেকগুলো সমাপতন মিলিয়ে মিলিয়ে আমাকে বের করতে হল। নন্দদুলালবাবু ওর পূর্বতন মানে শ্রীমতী রেবেকা লাইটকে টাকা দেন ওষুধ সাপ্লাই করার জন্য। নন্দদুলালবাবু বিছানা থেকে উঠতে পারেন না, পিয়নকে আনাবার জন্যই ওর এই ভ্রষ্ট সরস্বতীর সাধনা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: হঠাৎ আমার মনে হলো, আচ্ছা কালির মধ্যে জিনিসটা নেই তো, পিয়ন যদি চট করে কালির শিশিটা ফি সপ্তাহে বদলে দিয়ে যায়। হ্যাঁ হুম হুম হুম, একমাত্র এই পথই খোলা আছে।
1: কিন্তু মুকেশ, কালি তো ধরো কালো লাল দুরকমেরই আছে।
0: পাগল, কালো কালির খরচা বেশি না? নন্দদুলালবাবু ওই অমূল্য ধন অত খরচ করতে পারেন, তার চেয়ে লালই ভালো, জায়গা বুঝে দাগাবেন আর ফাঁক পেলেই নিবটি মুখে পুরে চুপ চুপ করে চুষে

0: নেবেন, চট করে কারোর বোঝার ক্ষমতা হবে?
1: ও সত্যি ভাই বঙ্কেশ, আমি কি বলবো তোমাকে, দেখো আবার ফোন এলো কার।
0: হ্যালো, ব্যোমকেশ বক্সী বলছি। কে বলছেন? ও ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলালবাবু খুব চেঁচেমেচি করছেন, হাত পা ছুটছেন। তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বললেন? অজিতকে যাচ্ছে তাই গালাগাল দিচ্ছেন, এটা কিন্তু ভারী অন্যায়, ভারী অন্যায়। যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি বলুন? অজিত অবশ্যই সব কিছু গ্রাহ্য করে না। ও জানে মধু আর হুল, কমলে কণ্টক, এই জগতের নিয়ম। আচ্ছা, নমস্কার।

0: মাকড়সার রস নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ব্যোমকেশ, দেবাশিস বসু, মোহন, অসিত সমাদ্দার, অরুণ, চন্দন মজুমদার, অজিত, সতীনাথ মুখোপাধ্যায় ও নন্দদুলালের চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। মাকড়সার রস নাটকটির প্রযোজনা করেছেন কৌশিক সেন।
1: মাকড়সার রস নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ড অসীম দাস স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্যপদ পূরণের করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতিদের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাঁদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারে প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত এবং নিখোঁজ প্রায় 18 জন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকেরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ

0: হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে।
1: আগামী দিনে 100,000 পদে নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে।
0: রাজ্য সরকারি অফিসগুলোতে 100,000 পদ পূরণ করা যাবে, যা 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক এবং শিক্ষক কর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে।
1: অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকারও বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা, উচ্চশিক্ষাক্ষেত্রে 7,000 কোটি টাকারও বেশি, স্বরাষ্ট্র পার্বত্য বিভাগে 17,925 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনডিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছে অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনীদেরও 1,000 ভাতা বৃদ্ধির টাকা ঘোষণা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছেন তিনি। সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বদের সাক্ষাৎ করবেন, সেদেশে বিদেশমন্ত্রী বি বাৎসেগের সঙ্গে আলোচনা করবেন। বুধ ও বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের সিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে, এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেন। তিনি চিতা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। বন আধিকারিকেরা রাষ্ট্রপতিকে জানান যে, বর্তমানে ভারতে মোট 52টি চিতা রয়েছে। এর মধ্যে 49টি কুনো জাতীয় উদ্যান এবং 3টি গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। এছাড়াও চিতাদের জন্য বনের ভেতরে গড়ে তোলার গতিবিধির অনুসরণ বা ট্র্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ উদ্যোগ এবং পানীয় জলের সুব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার মধ্য দিয়েই প্রজেক্ট চিতার সূচনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বাতসোয়ানা থেকেও আরও চিতা আনা হয়। ধারাবাহিক সংরক্ষণ ও প্রজনন প্রচেষ্টার ফলে কুনোতে চিতার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচিতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের সমীক্ষা শুরু করেছেন। জুন মাস ছানি নিমারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার

0: এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় 18 জন। সরকারি সূত্রে জানা গেছে আঞ্চলিক সমস্যার জেরে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে কাজকর্ম পুনরায় চালুর চেষ্টার সময় গতরাতে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান শিল্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এর ফলে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাতার সরকার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কোনো নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতন অভিজ্ঞ খেলোয়াড়েরা। দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিশান, ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হরসিত রানা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্গ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ 18 জন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমেই শুনুন চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে এই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এবারে শুনুন গান লক্ষ্মী ছাড়া দল থেকে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 32 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:48 সেকেন্ড।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস, সে স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 98% ও 69%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.62 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা রয়েছে। বাতাসের গতিবেগ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে এবং কখনও তা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটারও হতে পারে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল জুড়ে আজ এমন পরিস্থিতির সম্ভাবনার কারণে তৎসংলগ্ন অঞ্চলে আজ সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর আকাশবাণী মৈত্রী।

এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আজ 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 4:05 মহিলাদের আসর অনুষ্ঠানে

শুনবেন ছবি ঘর, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ভারতীয় সময় বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি শেড, সন্ধ্যা 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, পশ্চিমবঙ্গের কৃষি ও ভৌগোলিক নির্দেশক, আলাপচারিতায় থাকবেন ডক্টর মানস ঘোষ ও রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, ডায়াবেটিক রোগী কি খাবেন, এই বিষয়ে কথা বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। 7:00 বেতার নাটক মাকড়সার রস, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য, প্রযোজনা কৌশিক সেন। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় দীপান্বিতা দাস, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাগে শ্রীরাগে খেয়াল শিল্পী শ্যামল লাহিড়ি, তাকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় দীপান্বিতা দাস। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় 12:00। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের অনুরোধের আসরে। আপনাদের প্রিয় অনুরোধের আসর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। বন্ধুরা, আষাঢ় মাস এবং ভরা বর্ষার সময়, তাই অনুষ্ঠানে রয়েছে আজকের তালিকায় আপনাদের পছন্দের অজস্র বৃষ্টির গান, মেঘের গান। শুরু করব তেমনি একটা গানে। রইল অনুরোধের আসরের আজকের প্রথম নিবেদন, মণিহার ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন হোটু দেওয়ান নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে তপতী সরকার, রমা সরকার, যোগেশ চন্দ্র দাস, অয়ন চক্রবর্তী ও কোয়েল চক্রবর্তী। এবং আরও অনুরোধ জানিয়েছেন কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ, পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে অনুরোধ করেছেন প্রবীর কুমার। আপনাদের সকলের পছন্দের অনুরোধের গানে শুরু করছি আজকের অনুরোধের আসর।

রয়েছি মৈত্রী প্রচার তরঙ্গে। আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসরে এবার চলে যাব দ্বিতীয় অনুরোধের গানে। কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অরহন জানা বড়জাগুলি নদিয়া থেকে।

হ্যাঁ, বিকেলের মুখেই এই সময়ে এই মেঘলা আকাশের সামনে বসে এক কাপ চা হাতে নিয়ে অনুরোধের আসর শুনতে বেশ ভালোই লাগে। তাই সময় নষ্ট না করে চলে যাব তৃতীয় গানে। সবিতা চৌধুরীর কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সরসোনা কলকাতা থেকে সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার।

চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলি গড় দরজা বিষ্ণুপুর থেকে তারাও অনুরোধ করেছেন আবারও বর্ষার গান। বললাম না আজ তালিকায় অনেক বর্ষার গান রয়েছে, তাই আবারও বর্ষার গান। আর এই গান কিন্তু মনে করিয়ে দেবে কালিদাসের মেঘদূতের কথা।

সত্যি মেঘ কখনো কাউকে হাসায়, কখনো কাউকে কাঁদায়। আবারও ফিরে আসবো আমরা মেঘের কথায়, বর্ষার কথায়। তবে তার আগে অনুরোধের আসরে আবারও একটু অন্যদিকে মোড় ঘোরাবো, ছায়াছবির গানে যাব। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে হংসরাজ ছবি থেকে এই গানটির জন্য অনুরোধ করেছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য। রইল আপনাদের পছন্দের গান অনুরোধের আসরের এবারের নিবেদনে।

আবার ফিরে আসি মেঘের কথায়। ওই হয় না অনেক সময় যে আকাশের মুখ ভার থাকলে কেমন যেন মনটাও খারাপ হয়ে যায়, তেমনই একটি গানের জন্য অনুরোধ করেছেন নিমাই ও মীনাক্ষী মিশ্র, কাজোড়া গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে। সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আপনাদের প্রিয় গান রইল অনুরোধের আসরের এবারের নিবেদনে।

চলে যাব অনুরোধের আসরে, পরবর্তী নিবেদনে। পরের গানটি শুনতে চেয়ে যিনি অনুরোধ করেছেন সেই বন্ধু কিন্তু আমাদের ঠিকানাটা জানাননি, পরের বার কিন্তু ঠিকানা অবশ্যই জানাবেন। পতিত পাবন দাস জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনতে চেয়েছেন এই আধুনিক গানটি।

দেখতে দেখতে অনুরোধের আসরের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর এই বিশ্বকাপ আবহে শেষ পর্যায়ে ফুটবল সংক্রান্ত গান থাকবে না তা কি হয়, তাই আজকের শেষ নিবেদন রইল ধন্নি মেয়ে ছবি থেকে মান্নাদের কণ্ঠে সেই প্রিয় খেলার গান শুনতে চাই। অনুরোধ করেছেন নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে লালু ও দেবলীনা নে। শেষ করছি আজকের অনুরোধের আসর এই গানের সঙ্গে। সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

শুনছিলেন এতক্ষণ অনুরোধের আসর উপস্থাপনায় ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মহিলাদের আসর উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকের মহিলাদের আসরে ছবি ঘরে কিন্তু একটু অন্য বিষয়, একটু অন্য দিকের কথা আমরা বলব। ছবি ঘরে সাধারণত আমরা ছবি, চলচ্চিত্র এবং চলচ্চিত্র সংক্রান্ত অনেক কিছু কথা বলি এবং তাদের সাথে যারা রয়েছেন সেই সব অতিথিরা আমাদের মধ্যে আসেন, তাদের কথায়, তাদের কাজের কথা শুনে, তাদের ভাবনার কথা শুনে আমরা সমৃদ্ধ হই। কিন্তু আজকে আমরা কথা বলব আমাদের বাংলার অতি প্রাচীন একটি আর্ট ফর্ম, একটি শিল্পরূপ, যেটা শুধু প্রাচীন বললেও হয়তো ভুল হবে, এখনও সেটি সমান আধুনিক। সেটি হল যাত্রা। আজকে আমরা কথা বলব যাত্রা নিয়ে, যাত্রার সেকাল ও একাল নিয়ে। এবং আমাদের মধ্যে যিনি আছেন, আজকে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি, তিনি একাধারে সাংবাদিক এবং গবেষক। যাত্রা নিয়ে তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন। আমাদের মধ্যে আছেন শ্রী সম্রাট মুখোপাধ্যায়, সাংবাদিক এবং গবেষক সম্রাট মুখোপাধ্যায়। সম্রাট চলে যাই সরাসরি তার কাছে যাত্রার সেকাল ও একাল নিয়ে। আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমরা জানি আপনি একাধারে সাংবাদিক এবং আপনি গবেষকও বটে, এবং বাংলার যে একটি অতি প্রাচীন লোকায়তের ধারা বা আর্ট ফর্ম আমরা বলি যাত্রা, সেই যাত্রা নিয়ে আপনার অনেক কাজ, অনেক গবেষণা। তো আমরা জানতে চাইব আপনার কাছে যে একটা খুব

0: প্রচলিত কথা আমরা যেটা বলে থাকি যে যাত্রার একাল যাত্রার সেকাল, যাত্রার সেকাল একাল নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন।
1: যাত্রা কথাটার মধ্যেই খেয়াল করে দেখবেন যে যদি আপনি আভিধানিক অর্থের জায়গা থেকেও ধরেন, তাহলে একটা গমন এই ব্যাপারটা রয়েছে যে যাত্রা। এবং এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে বাংলা যাত্রা তার যে দীর্ঘ ইতিহাস, এবং সেই ইতিহাস 100-200 বছরের নয়, যদি আমরা চৈতন্যদেবকে বাংলা যাত্রার আদি পুরুষ বলে আমরা গণ্য করি, তাহলে কিন্তু 500 বছর ছাড়িয়ে গেছে এই যাত্রা, অর্থাৎ অর্ধ সহস্র বছর ধরে যাত্রা চলেছে। মানুষের সুখ দুঃখ হাসি কান্না এই সমস্ত কিছু যাত্রা শিল্পের মধ্যে দিয়ে প্রতিভাত হয়েছে। এবং আমি এইখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরুন চৈতন্যদেব তিনি যাত্রা শুরু করেছিলেন, তার যে যাত্রা সেটার বিষয় ছিল হচ্ছে কৃষ্ণ রাধার প্রেম, সেই যাত্রার বিষয় ছিল বৈষ্ণব প্রিয় ভক্তিতত্ত্ব, এবং তিনি রুক্মিণীর চরিত্রে অভিনয় করতেন, এবং সে অভিনয় তার যে চৈতন্য জীবনী সেগুলো পড়লে জানা যায় যে অতি উচ্চাঙ্গিত ছিল। কিন্তু যাত্রাকে শুধুমাত্র কিন্তু একটা প্রাচীন শিল্প বা লোকশিল্পের কোটাতেই আপনি যদি ধরে রাখেন, তাহলে কিন্তু যাত্রার সামগ্রিক চেহারাটা আপনার কাছে ধরা পড়বে না। একদিকে এর ভেতর যেমন একটা প্রাচীন শিল্প মানে ঐতিহ্য বা ধরুন লোকশিল্প এই জায়গাটা যেমন রয়েছে, সেরকম যাত্রার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর আধুনিকতা রয়েছে। যে তার মানে আপনি দেখুন যে চৈতন্যদেবের মতো বাঙালি ইতিহাসের একজন সামর্থ্যবান পুরুষ, তিনি যাত্রাকে একটা বিরাট জায়গা থেকে ভেবেছেন। আমাদের আরেকজন লোকনায়ক শ্রীরামকৃষ্ণদেব, আমরা জানি যে তিনিও ছোটবেলা থেকে ওই যাত্রার আবহে লালিত হয়েছেন এবং তিনি যাত্রায় অভিনয়ও করেছেন
0: তার
1: কম বয়সে। এইরকম দুজন যুগপুরুষের সান্নিধ্য পেয়েছে যাত্রা। এবং আমাদের বাংলা থিয়েটারের গ্রুপ থিয়েটারের শুরুর পর্বের এবং তার আগের পর্বের যে মানুষেরা যাত্রাকে জাতীয় নাট্যের সর্বোচ্চ রূপ বলতে চেয়েছেন, আপনি দেখুন যে এই যাত্রা একটা ঐতিহ্যের জায়গা থেকে সূচনা হলো, কিন্তু পথ চলতে চলতে চলতে চলতে কিন্তু যাত্রা এমন একটা জায়গায় গেল যে তার মধ্যপথে যখন ব্রিটিশরা আমাদের দেশে এলো এবং তাদের দেশে পরীক্ষিত একটা অত্যন্ত শক্তিশালী একটা থিয়েটার রূপ এই প্রসেনিয়াম থিয়েটার সেটাকে আমাদের দেশে প্রতিষ্ঠা দিল, তারপর সে কিন্তু যাত্রার সঙ্গে প্রতিযোগিতায় আমি বলবো সে কিন্তু হেরে গেল।
0: ঠিক আচ্ছা, একটা কথা আপনার কথার খেই ধরেই মনে পড়ছে যে এই যে চৈতন্যদেব রুক্মিণীর চরিত্রে যাত্রায় অভিনয় করেছেন, এবং তখন আমরা জানি যে নারীরা কিন্তু অভিনয় করতেন না, মানে সেটাকে খুব ভালো চোখে দেখা হতো না, পুরুষরাই নারী সেজে অভিনয় করতেন। কিন্তু পরবর্তীকালে আমরা তো অনেক নারীদের পেয়েছি যাত্রায়, নাম ভূমিকায় অনেককে পেয়েছি, অনেক অনেক অভিনেত্রীকে পেয়েছি,
1: বিরাট বিরাট অভিনেত্রী, বিরাট অভিনেত্রী, একজন সদ্য প্রয়াত হলেন বর্ণালী ব্যানার্জি।
0: তো সেইটা যদি বলেন যে সেই যে প্রতিকূল সময়টা পেরিয়ে এই যে নারীরা যাত্রা মঞ্চে তাদের যে অধিকারটা ছিনিয়ে নিলেন, এই লড়াইটার কথা যদি একটু বলেন।
1: এই নারীদের নায়িকা হয়ে ওঠার পেছনে, তার পেছনে একটা ছোট্ট সলতে পাকানোর পর্ব আছে। মেয়েরা যাত্রা দলে এসেছিল আসলে 50-এর দশকের শেষ দিক থেকে। এই 50-এর দশকের শেষ দিক থেকে আসার আরো কতগুলো নির্দিষ্ট কারণ আছে। এই কারণটা হচ্ছে যে আসলে আমরা যতই শিল্পগত দিক থেকে ভাবি, আসলে এই সমস্ত কারণগুলোর পেছনে তো কিছু সামাজিক এবং কিছু অর্থনৈতিক কারণ কাজ করে।
0: অবশ্যই
1: যাত্রা আমাদের এখানে কিন্তু মূলত প্রসার লাভ করেছিল পূর্ববঙ্গে, যে এই যে পূর্ববঙ্গে তারা কিন্তু মূলত যাতায়াত করত গরুর গাড়ি এবং নৌকো, প্রধানত নৌকো ছিল প্রধান বাহন যাত্রা।

0: দলের, এবং এরা গিয়ে কোন একটা মাঠ, কোন একটা খোলা জায়গা, সেখানে তাবু টাবু ঘেরে আশ্রয় নিত এবং শো করে আবার সেখান থেকে বেরিয়ে আসতো। এবং শো করা
1: এই ছবি, এই মানে আপনার এই কথাতে সেই পলাতক ছবির
0: একদম একদম পলাতক আগমন, তরুণবাবু এগুলো ধরে রেখেছিলেন একদম খুব যত্নের সঙ্গে। এবার এই যে শো করতে যাওয়া হতো, তখন কিন্তু মনে রাখতে হবে যে ধরুন এখন আমরা যেগুলো দেখে অভ্যস্ত যে কোথাও একটা যাত্রা উৎসব হচ্ছে, তিন নাইট বা সাত নাইট যাত্রা হচ্ছে, সাত দিনে সাতটা দল করছে, তখন কিন্তু এরকম ছিল না। তখন কিন্তু একটি দল যাবে এবং সেই দলটি সাত রাত্রি যাত্রা করবে, যে জন্য এক একটা দলের তখন কিন্তু পাঁচটা ছটা সাতটা করে বই বলা হতো। তো সাতখানা আটখানা করে বই তাদের কণ্ঠস্থ রাখতে হতো এবং ওই সাত আট রাত্রি ওরা ওই গ্রামে থাকতেন। এখন সমস্যাটা হচ্ছে যে যদি দলে মেয়েরা থাকে তাহলে তাদের থাকা ইত্যাদি নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে। এইটা ছিল হচ্ছে একটা বড় কারণ যে যাত্রায় মেয়েদের না থাকা। শুধুমাত্র যে কোনো সংস্কারগত কারণে মেয়েরা অভিনয় করতো না, মেয়েদের নেওয়া হতো না, এইটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। আসল কারণটা ছিল অর্থনৈতিক কারণ। এইবার পাঁচের দশকে শেষ দিক থেকে আস্তে আস্তে যেটা শুরু হলো সেটা হচ্ছে দেশভাগের পরে যাত্রার পূর্ববঙ্গে যে দলগুলো ছিল তাদের বহু দলই পশ্চিমবঙ্গে চলে এলো। এইবার এই যে যাত্রার শো, এই যাত্রার শো গুলো কিন্তু আর শুধুমাত্র গ্রামে থাকলো না, এখান থেকে যাত্রার চেহারা, তার গুরুত্ব, তার সামাজিক অবস্থান সবকিছু কিন্তু বদলাতে শুরু করলো। কেন? তার কারণ এই যে পূর্ববঙ্গের মানুষেরা যারা যাত্রা দেখতেন, দেশভাগের পর একটা বড় অংশের মানুষ তারা দেশভাগের পর এই বঙ্গে চলে এসেছেন এবং তারা কলোনি স্থাপন করেছেন। সেই কলোনিগুলো কোথায় হয়েছে? কলোনিগুলো কিন্তু গ্রামে হয়নি, কলোনিগুলো হয়েছে কিন্তু শহরকে কেন্দ্র করে, শহর এবং শহরের বাইরে ধরুন 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, অর্থাৎ ধরুন কলকাতা থেকে রানাঘাট বা কলকাতা থেকে বারুইপুর, এইরকম ভাবে একটা বড় নগরকে কেন্দ্র করে কলোনিগুলো তৈরি হয়েছে এবং যাত্রার শো। এইবার কলোনিগুলোতে যখন যাত্রা যেতে শুরু করলো তারা কিন্তু যাত্রা শিল্পীদের জন্য থাকার ঘর, স্কুল ঘর খুলে দিতে লাগলো। কারণ একই সঙ্গে যেমন এই কলোনিগুলোতে যাত্রার আসর বসতো শীতকালে, সেই রকম এই কলোনিগুলোতে যেগুলো আমরা ঋত্বিক ঘটকের ছবিতে দেখতে পাই, সেই কলোনির মানুষেরা তারা কিন্তু অনেক লড়াই টড়াই করে তারা কিন্তু স্কুলও তৈরি করেছেন। ওই স্কুল বাড়িগুলোর সঙ্গে যাত্রা দলের একটা সংযোগ তৈরি হতে লাগলো। যাত্রা দল যখন যেত ওই স্কুল বাড়ি খুলে দেওয়া হতো থাকবার জন্য। এইবার যাত্রা দলগুলো প্রথম যে এক্সপেরিমেন্টটা করলো সেটা হচ্ছে তখনো পর্যন্ত সখীর নাচ রয়েছে। এইখান থেকে আপনার প্রশ্নের মূল জায়গাটায় ফিরছি, যে সখীর নাচ রয়েছে তখনো কিন্তু নায়িকা বা পার্শ্ব নায়িকা বা মায়ের চরিত্র এগুলো পুরুষ অভিনেতারাই করে, কিন্তু ওই নাচ শুরুতে যে সখীর নাচ হতো ওই সখীর নাচে কিন্তু মেয়ে নেওয়া হতো।
1: আচ্ছা,
0: এই যে মেয়েদের নেওয়া হতো, এই মেয়েরা ধীরে ধীরে ওই যাত্রা দলের সঙ্গে থাকতে থাকতে বড় হতে লাগলো।
1: আচ্ছা,
0: বড় হতে লাগলো। পাঁচের দশকের শেষে যে মেয়েটিকে নেওয়া হয়েছে, যে মেয়েটি কিশোরী, সেই মেয়েটি কিন্তু ছয়ের দশকের গোড়ায় এসে সে কিন্তু যুবতী। এইবার এই যুবতী মেয়েটিকে নিয়ে কি করা হবে? এই শুরু হলো এই মেয়েদের যাত্রায় অভিনয়। যাত্রায় অভিনয়, এবং এ ব্যাপারে পথিকৃত হচ্ছেন, পায়ানিয়ার হচ্ছেন জ্যোৎস্না দত্ত, যাকে আমরা যাত্রা জগতের প্রথম বড় অভিনেত্রী বলে মনে করি। জ্যোৎস্না দত্ত কিন্তু ওই সখীর দলেই ছিলেন, সেখান থেকেই কিন্তু তিনি উঠে আসেন এবং অভিনয় শুরু করার এক দু বছরের মধ্যেই সোনাই দিঘি, যেটা যাত্রার লিজেন্ডারি পালা, এবং তিনি ওই সোনায়ের চরিত্র অভিনয় করেন এবং অবিশ্বাস্য জনপ্রিয়তা পেয়ে যান। মানে এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে যেমন ওই সিনেমায় আমরা শুনি যে সুচিত্রা সেনের শাড়ির কথা, এই সুচিত্রা শাড়ি, অগ্নি পরীক্ষা শাড়ি,

0: হ্যাঁ
1: বা
0: হ্যাঁ
1: সেই রকম সোনাই শাড়ি বেরিয়েছিল তখন।
0: আচ্ছা
1: তো এই রকম জনপ্রিয়তায় চলে গেলেন, এবং যেটা হলো 6-এর দশকের গোড়ায় জ্যোৎস্না দত্ত এলেন,
0: হুম
1: মানে নিমেষের মধ্যে, মানে 6-এর দশক শেষ হওয়ার আগে আমরা দেখলাম
0: হুম
1: যে একের পর এক অসামান্য প্রতিভাময়ী সমস্ত অভিনেত্রী, তারা ওই রকম ভাবে, কেউ সখীর দল থেকে
0: হুম
1: উঠে এলেন, কেউ অ্যামেচার থিয়েটার, এটা এটা কিন্তু খুব মজার ব্যাপার।
0: হুম
1: সেটা হচ্ছে যে পেশাদার থিয়েটারে মেয়েরা এসেছে পরে,
0: হুম
1: কিন্তু অ্যামেচার থিয়েটার গুলোতে কিন্তু, মানে যাত্রাগুলোতে কিন্তু,
0: হুম
1: অপেশাদার যাত্রাগুলোতে কিন্তু মেয়েরা এসে গেছে।
0: আচ্ছা
1: এবং এটার ক্ষেত্রে ওই কলোনির ভূমিকা,
0: আচ্ছা
1: কলোনিতে হতো কি, শীতকালে যাত্রা হলো, যাত্রা উৎসব হলো, দল
0: হুম
1: এলো
0: হুম
1: সিজনে,
0: হুম
1: দেখলো এইবার এর ভেতর থেকে কোনো একটা বই
0: হুম
1: হয়তো আগের সিজনে দেখেছে,
0: হুম
1: সেইটা ওই কলোনি কমিটি,
0: হুম
1: তারা নিজেদের মধ্যে অ্যামেচার যাত্রা দল তৈরি করে তারা অভ্যাস করতে শুরু করলেন। উৎপল দত্ত মনে করতেন যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী তার সময়ে বর্ণালী ব্যানার্জি,
0: আচ্ছা
1: বর্ণালী ব্যানার্জি কিন্তু এসেছিলেন অ্যামেচার যাত্রা থেকে।
0: আচ্ছা
1: এই বর্ণালী ব্যানার্জি, ধরুন বর্ণালী ব্যানার্জি প্রায় লেখাপড়া জানতেন না।
0: আচ্ছা
1: এইবার মজার ব্যাপার হচ্ছে, আপনি ভাবুন
0: হুম
1: যে এই ভদ্রমহিলা, ইনি উৎপল দত্তের ঝড় পালাতে
0: হুম
1: ইনি করছেন এমিলিয়া ডিরোজিও, অর্থাৎ ডিরোজিওর বোন,
0: বোন আচ্ছা
1: সেখানে একজন অ্যাংলো পরিবারের সদস্য হিসাবে তার সংলাপে প্রচুর ইংরেজি শব্দ রয়েছে,
0: হুম
1: ইংরেজি বাক্য রয়েছে, তিনি ডিরোজিওর সঙ্গে বাড়ির মধ্যে যখন কথা বলছেন
0: হুম
1: সেখানে প্রচুর ইংরেজি বাক্য রয়েছে,
0: হুম
1: অবিকল বিশুদ্ধ উচ্চারণে বর্ণালী ব্যানার্জি ওই ইংরেজি বলে যাচ্ছে। 1977 সালে
0: হ্যাঁ
1: মুক্তি দীক্ষা পালা হচ্ছে,
0: হুম
1: মুক্তি দীক্ষা পালার বিষয় হচ্ছে ফরাসি বিপ্লবের পরের দিনগুলো।
0: আচ্ছা
1: চার্লস ডিকেন্স এ টুয়েলভ অফ টু সিটিজ লিখেছিলেন, আপনি জানেন যে
0: হুম হুম
1: ফরাসি বিপ্লবের পরের দিনগুলোকে নিয়ে,
0: হুম
1: সেই কাহিনীর সঙ্গে
0: হুম
1: প্যারি কমিউনের পতন, ফল অফ প্যারি কমিউন, এইটা মিশিয়ে উৎপল দত্ত পালা লিখেছেন মুক্তি দীক্ষা।
0: আচ্ছা
1: এই মুক্তি দীক্ষা পালায় বর্ণালী বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন
0: হুম
1: ক্লোদেদ গ্রানব বলে একজন ওই বিপ্লবের নেত্রীর চরিত্রে,
0: হুম
1: এবং সেই ক্লোদেদ গ্রানবের মুখে ছত্রে ছত্রে ফরাসি শব্দ,
0: সেটা উনি
1: ফরাসি
0: বলছেন
1: শব্দ
0: হুম হুম
1: সেটাও উনি বলতেন।
0: আচ্ছা
1: আপনি ভাবুন যে মানুষ যিনি বাংলা যুক্তাক্ষর পড়তে তার সমস্যা হয়, তিনি অবলীলায় রাতের পর রাত তিনি বিশুদ্ধ অ্যাকসেন্টে ইংরেজি বলছেন, ফরাসি বলছেন, কি পরিমাণ নিষ্ঠা, কি অপরিসীম প্রয়াস থাকলে এইটা সম্ভব।
0: সম্ভব
1: ছন্দা চ্যাটার্জি,
0: হুম হুম
1: ছন্দা চ্যাটার্জি একটি যাত্রা করতেন,
0: হুম
1: তো সেইটা সেই সেই চরিত্রটা ছিল বিখ্যাত গুপ্তচর মাতাহারির আদলে তৈরি করা।
0: আচ্ছা
1: উনি ওই চরিত্রটা করবার জন্যে 6টা ইউরোপিয়ান ভাষা রপ্ত করেছিলেন,
0: বাবা
1: এবং একটি গান গাইতেন,
0: হুম
1: সেই গানটি ওই 6টা ভাষায়। এইটা ছিল এদের নিষ্ঠা। বীণা দাশগুপ্তা,
0: হুম
1: এই যে অনেকে ভাবেন যে যাত্রায় বোধহয়
0: হুম
1: এই এই এই যে নামগুলো দেওয়া হয়,
0: হুম
1: এই নামগুলো বোধ হয় এমনি এমনি দেওয়া হয়, কোনো এমনি দেওয়া হয় না, প্রত্যেকটি শিল্পীর বৈশিষ্ট্য ধরে তার নামের আগে ওই বিশেষণগুলো ব্যবহার করা হয়।
0: বসানো হয়
1: এই যে বীণা দাশগুপ্তাকে যাত্রা লক্ষ্মী বলা হয়,
0: হ্যাঁ হ্যাঁ
1: জ্যোৎস্না দত্ত যাত্রা সম্রাজ্ঞী, কিন্তু বীণা
0: সম্রাজ্ঞী
1: দাশগুপ্ত যাত্রা লক্ষ্মী কেন?
0: হুম হুম
1: তার কারণ একটা কথাই চালু ছিল যে বীণা দাশগুপ্তাকে যে প্রযোজক নিজের দলে নিয়ে যাবেন,
0: হুম
1: 2 বছর পরে তিনি 3তলা থেকে 4তলা বাড়ি তুলে ফেলবেন, এবং সত্যি সত্যি এটা ঘটেছে। তো এদের এই এই যে যাত্রার অভিনেত্রীরা,
0: হুম
1: এদেরকে আপনি যদি বিচার করতে বসেন, এরা হয়তো অনেক পরে এসেছে,
0: হুম হুম
1: কিন্তু শুধু অভিনয় দিয়ে না,

0: বিশেষ ভাবনা আছে, সেটা একেবারে একান্ত আমার ভাবনা। সেটা হচ্ছে, আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, যে প্রধানত আমাদের এখানে যাত্রা নিয়ে যে চর্চাটা হয়েছে এবং লব্ধ প্রতিষ্ঠ যারা যাত্রা গবেষক, তারা সবাই যাত্রাকে লোকশিল্পের কোটায় ফিরিয়ে দিয়েছে। আমি কিন্তু মনে করি না যে যাত্রা শুধু লোকশিল্প। বিশেষত বিশেষত 6-এর দশকের মধ্যভাগ থেকে যাত্রা কিন্তু আমি মনে করি নাগরিক শিল্পেরই একটা এক্সটেনশন। আপনি ভাবুন, যে সময় সাধারণ রঙ্গালয়ে আর ঐতিহাসিক নাটক হচ্ছে না, আর কোন সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে নাটক হচ্ছে না, সেই সময় কিন্তু বাংলা যাত্রায় শান্তিগোপাল চলে এলেন। শান্তিগোপাল সেই সময় দাঁড়িয়ে কিন্তু লেনিন, হিটলার, কার্ল মার্কস, এমনকি এর বাইরেও 8 ঘন্টার লড়াই, স্পার্টাকাসের যে বিদ্রোহ, দাস বিদ্রোহ, সেই নিয়ে তিনি নাটক করছেন, রক্তাক্ত তেলেঙ্গানা করছেন, এগুলো করছেন। একের পর এক ঐতিহাসিক যাত্রা হচ্ছে, জীবনীমূলক যাত্রা হচ্ছে, বিদ্যাসাগর যাত্রায় হচ্ছে। বাংলা রঙ্গমঞ্চ থেকে বিদ্যাসাগর মাইকেলরা বিদায় নিয়েছেন, মাইকেল মধুসূদন করছেন, স্বপন কুমার, একের পর এক জীবনীমূলক যাত্রা হচ্ছে। শুধু তাই নয়, সমকালীন কোন রাজনৈতিক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তার প্রেক্ষিতে যাত্রা নেমে যাচ্ছে। উৎপল দত্ত সন্ন্যাসীর তরবারি করছেন, উৎপল দত্ত ডিরোজিওর জীবন নিয়ে ঝড় করছেন যাত্রায়, মানে যেগুলো সাধারণ রঙ্গালয়ে হওয়ার কথা ছিল। তার মানে যাত্রা কিন্তু হয়ে উঠল সাধারণ রঙ্গালয়ের পরিপূরক। এবং এই যে আপনি যে কথাটা বললেন, এটাই তো আমাদের সাধারণ রঙ্গালয়ের ঐতিহ্য ছিল, যে কোনো একটা ঘটনা সমাজে আলোড়ন ফেলেছে, সঙ্গে সঙ্গে সেইটা থেকে নাটক তৈরি হয়ে যাচ্ছে। যেটা আমরা টিনের তলোয়ারে দেখেছি, ওখানে বলছেন কাপ্তেন বাবু যে গজদানন্দ নাটক নেমেছে, হ্যাঁ, যে একদম একেবারে সমকালীন ঘটনা, 1 সপ্তাহের মধ্যে নাটক লিখে নাটক মঞ্চে নেমে যাচ্ছে। এইটাই কিন্তু আমাদের থিয়েটারের ঐতিহ্য ছিল। সেইটা আমাদের সাধারণ রঙ্গালয় যখন পরিত্যাগ করলো, সেইটা কিন্তু লুফে নিল বাংলার যাত্রা। একেবারে তাৎক্ষণিক ভাবে কিন্তু যাত্রা করেছে, এবং আমি বলবো যে সেটা কিন্তু এখনো হচ্ছে। বহু সামাজিক ঘটনা, আমি সবগুলো ঘটনা উল্লেখ করলে এখানে রাত কভার হয়ে যাবে, সেটাতে যাচ্ছি না, কিন্তু বহু ঘটনা আপনি যদি যাত্রা দেখেন, এখন এখন এখনো যদি যাত্রা দেখেন, আপনি দেখবেন থিয়েটারে আসতে বরং আমি বলবো সময় লাগছে,
1: সময় লাগছে,
0: বা হয়তো আসছেই না, কিন্তু যাত্রায় কিন্তু সেটা দুটো সংলাপ হোক, দুটো দৃশ্য হোক, আর গোটা যাত্রাই হোক, সঙ্গে সঙ্গে কিন্তু, মানে যাত্রার মানে যে পালাটা চলছে, ধরুন একটা কোন আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হয়তো গ্রাম বাংলায় ঘটলো, সঙ্গে সঙ্গে ওরা ওই শো শুরু করার আগেই নিজেরা বসে মেকআপ করতে করতে নিজেদের মধ্যে মহলা করে একটা দৃশ্য ওই ঘটনা ঢুকিয়ে দিচ্ছে। এটা কিন্তু যাত্রার একটা বড় জোর, আপনি খুব সঠিক জায়গাটা মেনশন করেছেন।
1: আচ্ছা, আর একটা কথাও মনে হচ্ছে যে এই যে এখন তো বিনোদনের হাজারো মাধ্যম এবং খুব হাতে হাতে খুব সহজেই সেগুলো পাওয়া যায়, তো এই রকম অবস্থায় কি যাত্রার কদর সেই আগের মতো আছে নাকি তার বাজার?
0: দেখুন, মাঝখানে কয়েক বছর যাত্রা একটু যাত্রা পাড়ার ভাষায় ডাউন গিয়েছিল।
1: আচ্ছা,
0: এটা একদম সত্যি কথা, এটা অস্বীকার করলে ইতিহাসের অপলাপ হবে বিভিন্ন কারণে, কিন্তু সেইটা কিন্তু আবার এই শেষ 3-4 বছরে আবার ভীষণ ভাবে উঠেছে।
1: তাহলে মানে আমাদের নিজস্ব, একেবারে নিজস্ব যে প্রাচীন যে যে শিল্প ধারাটা, সেটা যে এতখানি উন্নতি করছে এবং এতখানি
0: উন্নতি করছে, এবং আমি আপনাকে বলবো
1: শুধু
0: শিল্প হিসাবে নয়, মানে শিল্প কথাটার তো দুটো তাৎপর্য আছে, যে একটা তাৎপর্য হচ্ছে যে ললিত কলা, আর একটা তাৎপর্য হচ্ছে যে যেখানে উৎপাদন হয় কিছু এবং মানুষের রুজি রোজগার নির্ভর করে। আপনি ভাবুন, শুধুমাত্র শুধুমাত্র চিতপুরেই বড় ছোট মাঝারি সব মিলিয়ে 60টার কাছাকাছি দল আছে,
1: দল আছে।
0: তাহলে এই 60টা দলে যদি 70-80 জন, 70 জন করে যদি কাজ করে,

0: নানাভাবে যদি তার আয়ের সংস্থান যদি জড়িত থাকে 60 থেকে 70 জন করে, আমি 60 জন করেই যদি ধরি,
1: হুম হুম
0: তার মানে সরাসরি 3,500 থেকে 4,000
1: চার
0: লোক
1: হাজার মানুষ
0: এখানে কাজ করে, তার মানে এটি কিন্তু একটা ইন্ডাস্ট্রি।
1: অবশ্যই
0: এবং এই 4,000 মানুষের পরিবারের লোক যদি আপনি ধরেন তাহলে কত হয়? আচ্ছা, এখানে কিন্তু শেষ নয়,
1: হুম
0: কারণ এটা শুধু চিতপুর আপনাকে আমি বললাম,
1: হুম হুম
0: এর বাইরে মেদিনীপুর, বাঁকুড়া,
1: হুম
0: দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এই যে জেলাগুলোতে যে যাত্রার দল আছে
1: হুম
0: সেগুলো পেশাদার যাত্রার দল, অ্যামেচার নয়। কিন্তু
1: আচ্ছা
0: সেই যে দল আছে, আপনি এগুলো যদি সব যোগ করেন তাহলে কিন্তু প্রায় 400-র কাছাকাছি দল হবে, তার থেকে বেশি হবে।
1: বাবা,
0: তাহলে এই যে 400, 450 দল সারা বাংলা জুড়ে রয়েছে এবং তার সঙ্গে জড়িত যে মানুষরা, তাদের কর্মসংস্থানের জায়গাটা যদি দেখেন, তার মানে এটা কত বড় মাপের একটা শিল্প, আপনি বুঝতে পারছেন?
1: ঠিক। তো আমাদের কাছে এটা খুব গৌরবের এবং খুব ভালো লাগার একটা বিষয় যে এই শিল্পটা এখনো এরকম প্রবল ভাবে রয়েছে, এবং আমরা চাইবো আরো বহুদিন এই শিল্প তার সগৌরবেই এগিয়ে চলুক।
0: একদম,
1: তো আমাদের ঘড়ির সময় বলছে যে এবার বোধহয় আমাদের বিদায়
0: আমরা
1: নিতে হবে,
0: যাত্রা পথ বেয়ে অনেক দূর
1: অনেকটা
0: যাত্রা
1: দূর
0: করে
1: এগিয়ে,
0: ফেলেছি,
1: হ্যাঁ এগিয়ে
0: কিন্তু
1: চলেছে
0: এটা এত বড় বিষয় যে
1: এইটুকু
0: এটা
1: সময়
0: কয়েক
1: সেটাকে,
0: পর্বে
1: হ্যাঁ হ্যাঁ
0: অনুষ্ঠান হলে তাহলেও বোধহয় শেষ করা যাবে না।
1: একদমই একদমই, এইটুকু সময় তো কিছুই জানা যায় না। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার এত ব্যস্ত সময় থেকে আপনি এত সুন্দর করে, মানে এইটুকু সময়ের মধ্যে এতখানি আমাদের বললেন, অনেক ধন্যবাদ মহিলাদের আসরের পক্ষ থেকে।
0: আপনাদেরকেও ধন্যবাদ,
1: তাহলে নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ সত্যি, যাত্রার কথা শুনতে শুনতে আমরা অনেকটা পথ এগিয়ে এলাম, আমাদের যাত্রাও হলো অনেকখানি পথ, এবং ক্রমশ আমরা মহিলাদের আসরের শেষ পর্যায়ে চলে এলাম। কিন্তু আমরা আবারও ধন্যবাদ জানাই সাংবাদিক গবেষক শ্রী সম্রাট মুখোপাধ্যায়কে, এত সুন্দর করে আমাদের এই শিল্প রূপটা নিয়ে আমাদেরকে বললেন। আমরা অনেকেই কিন্তু যাত্রা দেখতে খুবই ভালোবাসি, কিন্তু হয়তো সব সময় যাত্রা হয় না, একটি নির্দিষ্ট সময় যাত্রা হয় এবং সেই কারণে হয়তো আমাদের অনেকের দেখা হয়ে ওঠে না, এবং অনেকে আমরা সেই পুরনো দিনের গল্প শুনে বা লেখা পড়ে বা এই রকম কিছু মানুষের গবেষণাধর্মী কিছু কাজ দেখে বা পড়ে আমরা সেই আমাদের যে না দেখা না পাওয়াটা সেটা আমরা কিছুটা হলেও পুড়িয়ে নিতে চেষ্টা করি। তো যাই হোক, আমরা আজকে অনেকটা, সত্যি অনেকটা জানতে পারলাম, এইটুকু সময় যতটা জানা যায় তার থেকেও আরো অনেকটা বেশি বোধহয় জানতে পারলাম। যাত্রা এগিয়ে চলুক তার যাত্রা পথে, এবং আরও গৌরবের মধ্যে সে খুব গৌরবের সঙ্গে এগিয়ে চলুক এবং থাকুক আরো বহু বহু দিন, এটাই আমাদের চাওয়া। কিন্তু ঘড়ির সময় বলছে ক্রমশ আমরা শেষ দিকে চলে যাচ্ছি, সুতরাং একটি গান না শুনলেই নয়। মান্না দের কণ্ঠে মঞ্জুরি অপেরা ছবির এই গানটি।

এই গানটা শুনতে শুনতেই আজকের মতো মহিলাদের আসর থেকে বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা। ভালো থাকুন, মহিলাদের আসরের সঙ্গে থাকুন। নমস্কার।

শুনছিলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা দত্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস।

0: নমস্কার।
1: নমস্কার।
0: শুরু করছি বন্ধু তোমারই জন্য। প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানে আপনাদের চিঠি, আপনাদের ইমেল, এই নিয়ে আমরা বসি, জানতে পারি আপনারা কি শুনছেন, কি ভাবছেন, এবং সেই অনুযায়ী আমরাও আপনাদের কাছে আমাদের ভাবনা প্রস্তুত করি। আজকে সুতপা এবং আমি রয়েছি, আমরা কথা বলবো আপনাদের চিঠি নিয়ে, আপনাদের ইমেল নিয়ে।
1: মানসদা, শুরুতেই আগে মেইল আইডিটা একটু জানাবো।
0: ঠিক।
1: মৈত্রী বন্ধু 23@gmail.com, MAITREBANDHU, মৈত্রী বন্ধু 23@gmail.com। আর যারা ডাকযোগে লিখবেন তারা লিখবেন, বন্ধু তোমারই জন্য, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানায়। তাহলে শুরু করি। প্রথম যার লেখা আমার হাতে, তিনি আনন্দমোহন বাইন, প্রেসিডেন্ট RFI পরিবার বন্ধু, SWL ক্লাব, শিবাজীনগর, স্ট্রিট নম্বর 14, পোস্ট সুপেলা, ভিলাই, জেলা দুর্গ, ছত্তিশগড়, ভারত। আকাশবাণী মৈত্রী কলকাতা, বন্ধু তোমারই জন্য নমস্কার। আজকের অনুষ্ঠান শুনলাম। এই অনুষ্ঠানে আমরা নিয়মিত শ্রোতাদের পাঠানো মতামত শুনি। আজকের অনুষ্ঠানে আমার ইমেল সামিল হয়েছে, এজন্য ধন্যবাদ। আমার রিসেপশন রিপোর্টে প্রথমে ইংরেজিতে লেখা হয়েছে, কারণ এর এক কপি দিল্লি পাঠানো হয়েছে, আর এটাই নিয়ম, রিসেপশন রিপোর্ট ইংরেজিতেই লিখতে হবে। আকাশবাণী মৈত্রী আমি মাঝে মাঝে শুনি, বেশ ভালো লাগে। এবার একটি ছোট প্রশ্ন, বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানটি কবে শুরু হয় এবং প্রথম কে কে পেশ করেন? আমি বাংলা ভালো লিখতে পারি না, সময় পেলে গুগলের সাহায্য নিতে হয়, আবার কোনো অনুষ্ঠান শুনে লিখব। সবাই ভালো থাকবেন। আনন্দমোহন বাইন, প্রেসিডেন্ট

0: আরএফআই পরিবার বন্ধু এস ডব্লিউএল ক্লাব শিবাজী নগর স্ট্রিট নম্বর 14 পোস্ট সুপেলা ভিলাই জেলা দুর্গ ছত্তিশগড় ভারত।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আপনি রিসেপশন রিপোর্টের কথা বলেছেন। আমরা যদিও এই বিষয়টা নিয়ে আলোচনায় যাব না, কেননা রিসেপশন রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেটা একটা কারিগরি ব্যাপার, এবং সেটা নিয়ে যারা কারিগরি বিভাগে আছেন বা আপনি ধরুন যেটাকে উপযুক্ত মনে করেছেন যেখানে পাঠিয়েছেন দিল্লি, সেটা সেখানেই নিশ্চয়ই দেখা হবে। আমরা এই বিষয়ে খুব একটা বলতে পারবো না, সেই অধিকার আমাদের নেই। আমরা যেটা বলবো আপনার অনুষ্ঠান সম্পর্কিত ভাবনা, যে আপনার ইংরেজি বা বাংলা এটা ব্যবহার করা, এটা তো ঘটনাই যে আজকের এআই যুগে বাংলা করাটা খুব একটা কঠিন নয়, খুব সহজেই বাংলা করে ফেলা যায়, ইংরেজি থেকে বাংলা এমনকি হিন্দি থেকে বাংলাও করে ফেলা যায়। এবার আপনি কি ধরনের টুলস ব্যবহার করছেন সেটা তো আপনি ভালো বলবেন, কিন্তু আমরা আপনার চিঠি বা ইমেল পাচ্ছি এবং আমরা যত ইমেল বা চিঠি পাই চেষ্টা করি তো সবগুলো পড়ার। বন্ধু, তোমার এই জন্য অনুষ্ঠানে তো মনে হয় না কখনো চিঠি বা ইমেল বাদ যায়, কেননা এটা স্বীকার করে নিতে আমাদের কোনো অসুবিধা নেই যে উৎসকালের মতো অনুষ্ঠানের তুলনায় বন্ধু তোমার এই জন্য অনুষ্ঠানে অনেক কম চিঠি আসে, ফলে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, এছাড়া আপনি যেটা আরো বলেছেন যে প্রথম কে কবে করেন, দেখুন আকাশবাণীতে প্রতিদিন নানা অনুষ্ঠান হচ্ছে, প্রতিটি অনুষ্ঠান প্রতিটি সাল ধরে প্রত্যেকটি মানুষকে শুরু করেছেন, এভাবে লিখে রাখলে ভালো হতো কিন্তু সম্ভব হয় না। এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে 2016 সালে যখন এই চ্যানেল শুরু হয়েছে তখন আমরা এই অনুষ্ঠান শুরু করেছি, তার কারণ একটাই, যে কোনো প্রচার তরঙ্গে কোনো না কোনো অনুষ্ঠান থাকবে যেটা শ্রোতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চিঠির মাধ্যমে, পরবর্তীকালে ইমেলের মাধ্যমে, কিছু কিছু ক্ষেত্রে আমরা তো ফেসবুকে কমেন্টের মাধ্যমেও আপনাদের প্রতিক্রিয়া জানতে পারি, সেও হয়। তো 2016 সাল থেকে শুরু হয়েছে আমাদের চ্যানেল, তখন থেকেই শ্রোতাদের সঙ্গে যোগাযোগের সেতু বন্ধু তোমারই জন্য। কিন্তু এই মুহূর্তে আপনাকে আমরা জানাতে পারছি না ঠিক যে প্রথম দিন কে বসেছিলেন অনুষ্ঠানে, হয়তো আমাদের কাছে চলে আসবে বিভিন্ন তথ্য ঘাটতে ঘাটতে, তখন হয়তো জানাতে পারবো। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, ইমেলের জন্য ধন্যবাদ, এবং আপনি নিয়মিতভাবে নিজে শুনতে না পারলেও অন্যদের যে জানাচ্ছেন এ খবরও আমরা পাচ্ছি, এভাবেই হয় বেতার শ্রোতার যে পরিবার বৃদ্ধি এভাবেই কিন্তু ঘটে, এবং আপনি সেই দারুণ কাজটি করছেন, ফলে আমাদের দিক থেকে একটা প্রশংসা তো থাকবেই আপনার জন্য। আপনি কাজ করতে থাকুন, আমরাও সমৃদ্ধ হই, শ্রোতারাও সমৃদ্ধ হন, এভাবেই চলুক, ধন্যবাদ।
0: গয়াচরণ রানো ধানদোলসা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, বন্ধু তোমারই জন্য পরিচালক সমীপেশু, গত 18 মে 2026 9:45 জ্ঞান বিজ্ঞান অনুষ্ঠানে ডক্টর মানসবাবুর পরিচালনায় রাসায়নিক সার ও কীটনাশক নিয়ে জানালেন, আমরা জমিতে যে সার দিই তা 30% ফসল গ্রহণ করে, বাকি মাটির ভিতরে গিয়ে আমাদের খাবার জল দূষণ করে। কীটনাশক যেমন ঘাস মারা বিষ একই ক্ষতি করে, কিন্তু ঘাস মারা বিষ যেমন 100 টাকা খরচ করে 5 কাঠা জায়গা ঘাস মরে, সেটি লেবার করলে 2 জন লেবার লাগে, 800 টাকা খরচ হয়। তাহলে আমরা কি করব, বিকল্প কি করব জানাবেন। গয়াচরণ রানো ধানদোলসা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।
1: এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অস্বীকার করে লাভ নেই, তার কারণ এই জিনিসগুলো যখন আমরা প্রয়োগের ক্ষেত্রে যাই তখন বিকল্প কোনটা সঠিক এই প্রশ্ন আসে। এবার দেখুন, আমাদের এখানে কৃষি বিভাগের অনুষ্ঠান হয় যেখানে আপনাকে বীজ সার সেচ এবং কৃষি দপ্তরের সঙ্গে কখন কিভাবে যোগাযোগ করবেন সে সম্পর্কে পরামর্শ দেওয়া হয়, কিন্তু দেখুন যখন বিজ্ঞানের অনুষ্ঠান আমরা করি আমরা সরাসরি সেই পরামর্শে যাই না, তার কারণ কি, বিজ্ঞানের বিশ্লেষণ বিজ্ঞানের গবেষণা সেটা একটা দিক, কিন্তু নিয়মিতভাবে কেমন করে আমরা সেচ দেব সার দেব কীটনাশক প্রয়োগ করব সেটা সম্পূর্ণ অন্য একটা দিক। আপনি যেগুলো বলেছেন সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেমন মানুষের দেহে একটা ওষুধ ঢুকলে সে ওষুধের সবটুকু শরীর গ্রহণ করে না, আমাদের সিস্টেম গ্রহণ করে না,

0: একটা বড় অংশই যাকে বলে রেচন তন্ত্রের মাধ্যমে বেরিয়ে যায়, তেমনি কিন্তু এই যে সারের কথা বলছেন, কীটনাশকের কথাও বলেছেন, পুরোটা কিন্তু গ্রহণ করে না জমি বা শস্য বা যেভাবেই বলি মাটি, ফলে সেগুলো বের হয়ে যায়। এবার আপনি একটা জায়গায় পৌঁছতে চাইছেন যেখানে রেশিওটা ঠিক থাকবে, অনুপাতটা ঠিক থাকবে, খরচটা যা হবে তা দিয়ে আপনার কাজও মিটবে, এদিকে দূষণটা হবে না। এটা অত্যন্ত উচ্চমানের চিন্তা বলে আমরা মনে করি, কিন্তু এ সম্পর্কে আমরা সরাসরি পরামর্শ দেব না। কেননা দেখুন, আপনি যে লেবার সেখানে যুক্ত করার কথা বলছেন, এবার জন খাটানো বলুন, মজুর খাটানো বলুন, যেভাবেই শব্দগুলো প্রয়োগ করুন না কেন, সবসময় যে সুলভ হয় তাও নয়। আবার এক এক জায়গা এমন আছে, জমির যে চেহারা, জমির যে আয়তন, তার উপর নির্ভর করে হয়তো সার বা কীটনাশক প্রয়োগ করাটাই হয়তো যথাযথ মনে হয় মালিকের। ফলে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে ঢুকে পড়ে, শুধু আপনার কথার উত্তরে একটা হ্যাঁ বা না বলে দেওয়া সম্ভব নয়, আর সেই জায়গাটায় আমরা নেইও। সেই জন্য এই বিষয়টা কৃষি বিভাগই জানাতে পারে, তাদের অনুষ্ঠানের মাধ্যমে তারা জানায়, আমরাও নয় চেষ্টা করব তাদের বলার যে এটা একটু যদি জানানো যায় ভালো হয়। কিন্তু আপনার যে বক্তব্য সেটা অত্যন্ত ভালো, ধন্যবাদ।
1: এবারে নিমাই মিশ্র লেখা মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে এসেছে। আজ অর্থাৎ 9 জুন 2026, বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান ভালো লাগলো, ভালো না লাগার কথা তুলে ধরতে চাই আপনার সদুত্তরের আশা নিয়ে। আমি কথায় গানে অনুষ্ঠানটির নিয়মিত শ্রোতা। আজকের কথায় গানে অনুষ্ঠানে ভানু সিংহের পদাবলী থেকে বেশ কিছু গান শুনতে পেলাম। মাধুর্যে ভরা উক্ত অনুষ্ঠানটি যেন শক্তি রত্নাবলী, রত্ন দিয়ে সাজানো ভালো লাগার অনবদ্য অনুষ্ঠান। আমি আকাশবাণী মৈত্রীর অনুরোধের আসরের নিয়মিত শ্রোতা, প্রতি পর্বেই গান শুনতে চেয়ে অনুরোধ জানাই। কিছুদিন যাবত আমার পছন্দের গান শোনানো হয়নি, কিছু সংখ্যক শ্রোতার গান এক মাসে 4 বার শুনতে পাই। কেন এই দ্বিচারিতা ও একঘেয়েমি নীতি জানতে ইচ্ছে করে। তবে কি আমরা স্বেচ্ছায় অবসর নেব? ধন্যবাদ সহ নিমাই মিশ্র, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান।
0: সুতপা, আমি তো প্রায় অর্ধবৎসর এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকিনি, তো আজকে অনুষ্ঠান করতে বসে আবার দেখতে পাচ্ছি যে পৃথিবীটা একই রকম আছে, পৃথিবীর কোনো পরিবর্তন হয়নি। তার কারণ শ্রোতার নাম এবং শ্রোতার লেখা বিষয়বস্তু, তার কোনো পরিবর্তন ঘটেনি। মানে যে নামে যে বিষয়বস্তু 6 মাস আগেও এসেছে, আজও সেটাই এসেছে। হ্যাঁ, গান শোনা, ভালো লাগা, গান সম্পর্কে অনুরোধ, সে অনুরোধ না রাখা, মান অভিমান, হালকা একটা ভীতি প্রদর্শন, মানে অবসর নেওয়াটা তো ওই রকম গোছে না, তো এটাও একটা মিষ্টি মিষ্টি ভীতি প্রদর্শন আর কি। তো সব মিলিয়ে ব্যাপারটা একই আছে, চলুক এইরকম ভাবেই চলুক। মানে পৃথিবী যখন একই থাকবে সেটাই আমাদের ইচ্ছে, অনুষ্ঠানও একই থাকবে। সুতরাং আমাদের খুব একটা উত্তর দেওয়া এখানে সাজে না, তবে এটা তো ঘটনা যে যিনি লিখছেন তিনিও জানেন যে অনুরোধ করলে গান শোনানো হয়। আবার এমনও আমরা দেখেছি যার গান প্রতি সপ্তাহে শোনানো হয়েছে, তিনি আবার ইচ্ছে করে অনুযোগ করছেন যে আমার গান শোনানো হয়নি। মানে চাপটা বজায় রাখা এটা দরকার। যে কোনো ধরুন, এখন বিশ্বকাপ ফুটবল চলছে, আপনি যদি ক্রমাগত আক্রমণের চাপটা না রাখেন কি হবে, বিপক্ষ আপনার দিকে আবার আক্রমণ করবে, উল্টো দিকে গোল হয়ে যেতে পারে। তো এমনি খেলার কৌশলেও কোচরা বলেন এটা, যে চাপটা রাখতে হয়। তো আপনিও যা করছেন একেবারে সঙ্গত, সঠিক করছেন, অনেক ধন্যবাদ।
1: এবারে লিখেছেন কাপাসডাঙ্গা কলোনি হুগলির বাসুদেব দে প্রিয়মজিৎ পাল। আকাশবাণী সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। রত্নভাণ্ডারে রক্ষিত নাটক দাদা ঠাকুর অথবা তার সাক্ষাৎকার শুনতে চাই। তাছাড়া জবচার্ণকের কলকাতা নাটকটি শুনতে পারলে খুশি হব। ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ এদের অভিনীত হাস্যরসাত্মক নাটক শোনালে আনন্দ পাব। বিনীত বাসুদেব দে প্রিয়মজিৎ পাল, লিখেছেন কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে।
0: যে কোনো অনুরোধ যেমন শ্রোতার পছন্দ বয়ে আনে, আর একটা ভালো কাজ হয় যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এমন বহু নাটকের কথা উচ্চারিত হয় যে নাটক হয়তো কোনো কারণে, বলা যায় স্বাভাবিক কারণে, 2-1 মাস 4 মাস বাজেনি, বা আরো বেশি দিন হয়তো বাজেনি, ফলে সেগুলো উঠে আসে। ইংরেজিতে যাকে বলে

0: আর্নিং তো সেরকম একটা বেশ হয়, ফলে খুব ভালো এই ব্যাপারটা। এবং উনি বেশ কিছু অনুরোধ করেছেন, অনেক অভিনেতার কথা বলেছেন, নাটক তো আলাদা করে বলেইছেন, তো এই অনুরোধ সম্পর্কে আলাদা করে কিছু জানানোর নেই, আমরা চেষ্টা করব বাজানোর এই আর কি।
1: এবারে যে মেল আমি পেয়েছি তাতে জায়গার নাম পাচ্ছি কিন্তু প্রেরকের নাম পাচ্ছি না। মঞ্জুরি বহরমপুর, গতকাল আর্কাইভের গানের অনুষ্ঠান খুব সুন্দর হলো, অনুরোধ রইল শ্রাবণ মাসে রবীন্দ্র প্রয়াণ দিবসে আকাশবাণীর আর্কাইভের রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনুষ্ঠান করার। লিখেছেন মঞ্জুরি বহরমপুর থেকে আমাদের কোন এক বন্ধু।
0: বেশ, আর্কাইভের যে গান সে গান নিয়মিতভাবে বাজানোর অনুষ্ঠান আকাশবাণী মৈত্রীতে রয়েছে এবং সেটা রয়েছে অনেক দিন ধরে, ফলে বহু গান বাজানো হয়েছে। এবার এটা তো আমরা বুঝতেই পারি, যারা শ্রোতা তারা সবসময় তো রেডিওর পাশে থাকছেন না বা মোবাইল খুলেও শুনছেন না, ফলে তাদের নানা কাজ আছে, তারা কোনো কোনো দিন শুনতে পাচ্ছেন, সেদিন তাদের ভালো লাগছে। আলাদা করে 22শে শ্রাবণে আর্কাইভের গান বাজবে সে তো বাজতেই পারে, কিন্তু নিয়মিত বাজছে এটাও ঠিক, প্রতিদিনই কোনো না কোনোভাবে সেটা তুলে আনা হচ্ছে। আবার আর্কাইভে গানের মধ্যে কিছু কিছু গান জনপ্রিয় হয়ে যাওয়ায় সেগুলো শুনে মনে হয় যে না এটা বোধহয় আর্কাইভের নয়, কিন্তু ঘটনা হচ্ছে সেটা আমাদের আর্কাইভ থেকেই বাজানো। যেমন এই রম্যগীতির কথাই ধরা যাক, রম্যগীতি তো আকাশবাণীর নিজস্ব এবং রম্যগীতির ক্ষেত্রে সেই যে বিরাট মাপের শিক্ষক মানুষটি জ্ঞান প্রকাশ ঘোষ, তার যে অবদান, আরও অনেকে আছেন, বিমান মুখোপাধ্যায়ের কথা বলা যায়, আরও অনেকে এসে যুক্ত হয়েছেন, তো ফলে সেটা আমাদের নিজেদের গান মানে তৈরি করা এখানেই, তো আকাশবাণীর সংগ্রহশালা থেকেই সেগুলো বাজানো হয়। আবার রবীন্দ্রনাথের গানের কথাও যদি বলেন সেখানেও নিয়মিতভাবে বাজছে। হ্যাঁ, একটা বিশেষ দিন রবি ঠাকুরের প্রয়াণ দিবস, সেদিন তো আমরা বিশেষ কিছু করতে চাইবই, সেভাবে আমরা একটু দেখব যে যদি কিছু করা যায়, যেমন আপনি অনুরোধ করলেন। ধন্যবাদ আপনাকে।
1: বেশ, তাহলে আসি পরের লেখায়। আমাদের নিয়মিত লেখেন প্রসেনজিৎ পাত্র, প্রযত্নে শর্মা পাত্র, ধরমপুর ইনপুর বাঁকুড়া থেকে আপনি লিখেছেন, শাশ্বত ভারত অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কথা ভালো লেগেছে, আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে চিকিৎসায় পরিচর্যাকারীদের গুরুত্ব ভালো লেগেছে, পৌলমী ভট্টাচার্যের উপস্থাপনায় আসুন বেরিয়ে যান ভারতে অরুণাচল প্রদেশের কথা ভালো লেগেছে, এই মহাজীবন অনুষ্ঠানে জীবনানন্দ দাসের জীবন কথা ভালো লেগেছে, স্পন্দন দাসের উপস্থাপনায় আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে উত্তর সিকিমের কথা ভালো লেগেছে, এক মাটি এক সুর অনুষ্ঠান ভালো লেগেছে। প্রসেনজিৎ পাত্র, প্রযত্নে শর্মা পাত্র, ধরমপুর ইনপুর বাঁকুড়া থেকে আমাদের নিয়মিত লেখেন।
0: আমরা যত পোস্টকার্ড পাই তার মধ্যে যদি একটা সমীক্ষা করা হয় তাহলে দেখা যাবে যে প্রসেনজিৎ পাত্রের পোস্টকার্ডের সংখ্যা বিপুল, তো তার চিঠির যে একটা বৈশিষ্ট্য আমরা এত দিন নয় এত বছর ধরে লক্ষ্য করেছি সেটা এটাই, তিনি যে অনুষ্ঠানেই আমাদের শোনেন সে অনুষ্ঠানেই তার ভালো লাগে, এর থেকে ভালো কথা তো আর হতে পারে না। দেখুন, একজন শ্রোতার সব পরিবেশন যে ভালো লাগবে এমন তো নয়, কিছু কথা ভালো লাগবে, কিছু গান ভালো লাগবে, কিছু হয়তো জিঙ্গলস ভালো লাগলো, কিছু ফিচার ভালো লাগলো, একই সঙ্গে হয়তো তার কিছু গান পছন্দ হবে না যে এই গান কেন, আবার হয়তো কোনো সময় সুরকার গীতিকারের নাম না বলা নিয়ে তিনি অভিযোগ করবেন, অথবা এমনকি যেটা আমরা অনেকের কাছ থেকে পেয়ে থাকি যে রাগ সঙ্গীত পরিবেশন করাটা ঠিক হয়নি বা ঘোষণাটা ঠিক হয়নি বা ধরা যাক অনুরোধের আসরে অনুরোধ করেছিলাম অনুরোধটা রাখা হয়নি, এরকম নানা বিষয় থাকতে পারে যেগুলো নিয়ে আপত্তি অভিযোগ অনুযোগ থাকতে পারে। কিন্তু প্রসেনজিৎ বাবুর ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, তিনি যত অনুষ্ঠান শোনেন তার প্রত্যেকটি তার ভালো লাগে, এইটা আমরা খুব আনন্দ পাই তার চিঠি দেখে, এবং যে পরিমাণ চিঠি তিনি পাঠান তাতে এই প্রশংসাই থাকে। আরেকটা জিনিস বুঝতে পারি তার চিঠি শুনে, যে তিনি এখন কোন কোন সময় অনুষ্ঠান শুনছেন, কখনো তিনি সন্ধ্যেবেলার অনুষ্ঠান শোনেন, আবার কখনো সকালে অনুষ্ঠান শোনেন, প্রত্যেকটি মানুষেরই তো কাজকর্ম আলাদাভাবে বিন্যস্ত, তো তার ফলে যেটা হয় যে শোনার সময় অতটা হয় না, আবার কাজকর্মের মধ্যে তো সেই অর্থে কানে ইয়ারফোন গুঁজে কৃষিকথার আসর বা নাটক শোনা যায় না সবসময়, সেই জন্য যখন বাড়িতে এসে অবসর সময় পাওয়া যায়, ফাঁকা জায়গা পাওয়া যায়,

0: তখনই মানুষ শোনেন। তো জানবো কি করে? ধরুন এর জন্য একটা অডিয়েন্স রিসার্চ ইউনিট আছে। হ্যাঁ, আমাদের এখনকার যে বাজারি পদ্ধতি, যেখানে বিভিন্ন রকম চ্যানেল রয়েছে, তারা আবার নানা রকম পদ্ধতি অবলম্বন করে শ্রোতা সমীক্ষার ক্ষেত্রে। তো সেইভাবে আমরা জানতে পারি যে কে কখন শুনছেন এবং কে কখন শুনছেন, এটা খুব বড় কথা। কিন্তু প্রসেনজিৎ বাবুর ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়, কেননা তিনি যখন শোনেন তখন নির্দিষ্ট সময়টাই শোনেন, হয়তো সকালের টুকুই শোনেন, সকালে যে সময় আসুন বেরিয়ে যান ভারতে সেটাই উনি শুনতে পারেন। ফলে আমরা জানতে পারি যে তিনি আসুন বেরিয়ে যান শুনছেন, অথবা সন্ধ্যেবেলায় তিনি হয়তো স্বাস্থ্যের কিছু শুনছেন। তো এইটাও একটা আমাদের শ্রোতা সমীক্ষার পক্ষে খুব সহায়ক। এবং যেটা বললাম, তার সব কিছুই ভালো লাগে, এই ভালো লাগাটা আমাদের কাছে পরম প্রাপ্তি। তিনি ভালো থাকবেন এবং এইরকম বিপুল সংখ্যায় পোস্টকার্ড পাঠাবেন এবং তার ভালো লাগা নিয়মিতভাবে ব্যক্ত করবেন, এটা তো আমাদের আশা থাকতেই পারে, তাই না? তাকে অনেক ধন্যবাদ জানাই, পরবর্তী ইমেলে যাওয়ার চেষ্টা করি।
1: ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগ্বার বাঁকুড়ার। হারানো দিনের গানে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, গৌরী প্রসন্ন সুরে, বিভিন্ন শিল্পীর কণ্ঠের গান শোনালে সবাই খুব আনন্দিত হবে। পুজোর গান শুধু পুজোর সময় নয়, রেকর্ড কোম্পানির এই গান আজও প্রাসঙ্গিক। যেমন হৈমন্ত শুক্লার এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, শ্যামল মিত্রর কি নামে ডেকে উল্লেখযোগ্য। এইসব আধুনিক গানের মণিমুক্ত তুলে আনার জন্য অনুরোধ জানাই ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগ্বার বাঁকুড়ার।
0: এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে যে অনেক দিন হয়ে গেলে, অর্থাৎ কোনো গান যদি পুরনো হয়ে যায়, তাহলে আলাদা করে সালকে উল্লেখ না করলে কখনোই বোঝা সম্ভব না যে সেই গানটা সত্যি সত্যি কখন লেখা হয়েছিল, কখন রেকর্ড করা হয়েছিল। এইবার পূজোর গানে তো পূজোর কথা থাকে না। আমাদের বাঙালির সংস্কৃতির এই যে একটা দারুণ দিক যে পূজো একটা উৎসব, সেখানে যেমন মণ্ডপে প্রতিমার আরাধনা হয়, আরতি হয়, পাশাপাশি সেই উৎসবকে কেন্দ্র করে নানা বিষয়ের যাকে বলে একটা উচ্ছ্বাস ঘটে। নিয়মিতভাবে যা ঘটতো তার থেকে বেশি ঘটে। হয়তো আমরা খাওয়া দাওয়া করছি, সে পুজোর সময় বেশি খাওয়া দাওয়া করছি, হয়তো প্রেম করছি পুজোর সময় বেশি প্রেম করছি, হয়তো বেড়াতে যাচ্ছি পুজোর সময় অনেক বেশি বেশি করে বেড়াতে যাচ্ছি।
1: সাজগোজটা বাদ দেবেন না,
0: হ্যাঁ সাজগোজটাও বেশ একটা শীর্ষবিন্দুতে পৌঁছে যায়। তো এই সবকিছু নিয়েই কথকতাও যেমন হয় গানও হয়। সুতরাং পুজোর গান মানে পুজোর কথা বলা নয়, ওই আরাধনা আরতি মন্ত্রের কথা বলা নয়। বাঙালি সংস্কৃতির এটা একটা অন্যতম দিক, যে দিকটি সম্পর্কে আমাদের ধারণা যে প্রত্যেকটি বাঙালি গর্বিত, যে সবটা নিয়ে আমাদের উৎসব। তো এই রকম যদি হয় তাহলে কি দাঁড়ায়, যে একটা গান যদি পুরনো হয়ে যায় অনেকেই মনে রাখতে পারেন না যে সেই গানটা পুজোর সময় লেখা হয়েছিল বা পুজোর সময় রেকর্ড হয়েছিল বা পুজোর রিলিজ হিসেবে সেটা বাজারে এসেছিল। তার ফলে আপনি পুজোর গান বলবেন কি করে? এইবার এমন হতে পারে যে উপস্থাপক পুজোর গান উল্লেখ না করে গানটি বাজিয়ে দিলেন, তখন শ্রোতা ভাবলেন ও এটা তো বোধহয় বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যে কোনো সময়ের গান হতে পারে। কিন্তু এমনও হতে পারে যে একটা অনুষ্ঠানে পাঁচটা পুজোর গান বেজে গেল, কিন্তু বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় ওটাকে সেভাবেই গ্রহণ করা হলো, আলাদা কিছু ভাবা হলো না। তো এই হচ্ছে ব্যাপার, যে পুজোর গান পুজোর সময় বাজবে না অন্য সময় বাজবে আপত্তি নেই, এবং বাজছে, আলাদা করে সেটা খেয়াল করা আমাদের হয়ে ওঠে না। এইটা যেমন একটা আছে, আরেকটা আপনি যাদের কথা বললেন সুরকার গীতিকারদের কথা, এদের নিয়েই তো অনুষ্ঠান হয়, এ আর আলাদা করে উল্লেখ করার কি আছে? বরঞ্চ নতুনত্ব যদি সত্যি সত্যি চিঠিতে থাকে আমরা উৎসাহিত হই। দেখুন এই দুনিয়াটা পাল্টে গেছে, ডিজিটাল দুনিয়া না, আমাদের ভাবনা চিন্তা সব কিছু পাল্টে দিয়েছে। এবার নির্ভর করছে আমরা সেটা লক্ষ্য করি না করি না, আমরা গ্রহণ করি না করি না, আমরা গুরুত্ব দিই না দিই না। আজকে ডিজিটাল দুনিয়ায় শুধুমাত্র বাংলা গান নিয়ে, যদিও বাংলা গানের আলোচনা সেখানে কমই হয়, অন্যান্য গানের আলোচনা অনেক বেশি হয় স্বাভাবিক, তো বাংলা গান নিয়ে যে পরিমাণ আলোচনা নতুন নতুন ভাবে উঠে আসছে, হয়তো পুরনো বিষয়বস্তু উপর নির্ভর করেই উঠে আসছে, সেই গ্রন্থগুলো একই আছে, সেই রেকর্ডগুলো একই আছে, কিন্তু তারা যেভাবে আলোচনা করছেন সেটা সত্যি সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। কোনোভাবেই বলা যাবে না সেগুলো ম্যাড়মেড়ে, কোনোভাবেই ঘ্যান ঘ্যান করে একই নাম একই গানের কলি বলা না, বরঞ্চ সেই গানের পিছনে কি ঘটনা থাকছে, সেই গানের মধ্যে কোনো একটা জায়গায় শিল্পী কিভাবে তার কণ্ঠ

0: মানুষগুলোকে আলাদা করে কাঁপিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে পরিস্থিতি অন্তত অন্য গানে কখনো পাওয়া যায়নি। তো আমরা সেইগুলো চাই চিঠিতে, সেগুলো যদি না আসে, শুধুমাত্র কয়েকটা নাম দশ বছর ধরে আবৃত্ত হতে থাকে, তাহলে কিসের নতুনত্ব? শ্রোতা যেমন ওই রকম লিখবেন, উপস্থাপক ওই রকম ভাববেন, কেননা ফিডব্যাক সিস্টেমটা যদি দুর্বল হয় তাহলে ফিড সিস্টেমটা তো খুব একটা সবল হতে পারে না। ফলে বন্ধু তোমারই জন্য যতদিন দুর্বল থাকবে অনুষ্ঠানের উপর তার ছাপ পড়তে বাধ্য, এটা অস্বীকার করা কোনো জায়গা নেই, কেউ করতে পারবেন না, কেউ করছেনও না আমার মনে হয়। তো যাই হোক, আপনারা যে শিল্পীদের কথা, যে স্রষ্টাদের কথা বলছেন, তাদের গান বাজছে, কিন্তু আমরা কিন্তু সেভাবে ভালো ফিডব্যাক পাচ্ছি না যেটা আমাদের নতুন করে ভাবাতে পারে। এটা সত্যি আক্ষেপের কথা, অত্যন্ত আক্ষেপের কথা। যাই হোক, উপায় যখন নেই, গত্যন্তর যখন নেই, তখন এইভাবেই চলবো আমরা, এভাবে চলতে চলতে পরের ইমেলে চলে যাব।
1: শক্তি শঙ্কর সামন্ত ধারসা হাওড়া থেকে লিখেছেন, একটু বড় চিঠি, মৈত্রীর জনপ্রিয় অনুষ্ঠানগুলির তথ্যভিত্তিক তাৎপর্য। এটি তিনি সাবজেক্টে উল্লেখ করেছেন। বাংলায় একটি আধা প্রবাদ বাক্য আছে, কাউকে ভালোবেসে ফেললে হাজার বাধাও প্রতিবন্ধক হয়ে উঠতে পারে না। হ্যাঁ, আমার ক্ষেত্রে বিষয়টি মিলে যাচ্ছে কোনো না কোনোভাবে। আজকাল প্রায়শই মনে হয় পড়াশুনোটা বাড়াতে হবে, জীবনের সীমান্তবর্তী অবস্থান বেশি দূরে নয়, তাই মন বলে চলো পাঠের সাম্রাজ্য জয়ের পথে পা রাখি। কিন্তু ভাবলে কি হবে, অতীতে আকাশবাণীর যে প্রচার তরঙ্গ তেমন আকর্ষণের কেন্দ্রে ছিল না, সেই মৈত্রীর সঙ্গেই এখন আমার প্রেম প্রেম অবস্থান। প্রিয়জনদের পরামর্শে একটা একটা করে বিশেষ অনুষ্ঠান দেখতে দেখতে, মানে শুনতে শুনতে, কেমন করে যেন নিজের লক্ষ্যেই এগোতে শুরু করেছি। এখন বিশেষ অনুষ্ঠান হিসেবে বেছে নিতে হচ্ছে আসুন বেরিয়ে যান ভারতে, সকালের আড্ডা, ষোলো আনা বাঙালি, বুধ সকালে নাটক প্রভৃতি অনুষ্ঠানমালা। বেয়ারা মন, প্রশ্ন না করার লগ্নজাত নই আমি, সুযোগ যখন আছে জেনে নিতে ক্ষতি কি। আর তাই আবার কলম খুলে বসে পড়া। সহজ প্রশ্নগুলো খুব সংক্ষেপে সাজিয়ে দিলাম বন্ধু, উত্তর দেবেন আন্তরিক ভালোবাসা দিয়ে। এ অধম নিশ্চিত, আপনাদের সমীক্ষা রিপোর্ট তৈরি হয় মাঝে মাঝেই, জানতে চাই বর্তমানে মৈত্রীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান কোনগুলি, বলা যাবে নাকি এভাবে উত্তর দেওয়ার ক্ষেত্রে মাঝপথেই কেউ আব্বুলিশ দিয়ে দেবেন। যা হোক, মন চেয়েছে তাই হারিয়ে যেতে ইচ্ছে হলো অজানার ভিড়ে। এবার সিদ্ধান্ত মৈত্রীর। ব্যক্তিগতভাবে মনে হয়েছে মৈত্রী আসরে বাংলাদেশের লেখক শ্রোতা অপেক্ষাকৃত বেশ কম, এটা ঠিক না ভুল? এই প্রচার তরঙ্গের নির্মাণের সার্থকতা আসলে ঠিক কতটুকু? আনুমানিক পরিসংখ্যান জানার ইচ্ছে রইল। হয়তো অনুমান করছেন শৈশব কৈশোরে নিজের কর্তব্যে ফাঁকি দেওয়া মানুষটি বর্তমানে রেডিওর এক অন্যতম মনস্ক শ্রোতা। অর্থাৎ আমিও সূর্যের ঢলে পড়া পশ্চিম আকাশে তাকিয়ে চাই আগামীর দিনগুলো আর অবহেলায় কাটিয়ে না দিতে। বিশেষত আপনাদের মতো সহৃদয় সহযাত্রী যখন পাশে আছেন, তখন আমার এহেন ভাবনা অযথার্থ হতে পারে না। সকলে সুস্থ সুন্দর থাকুন প্রতিদিন। অন্তে শক্তি শঙ্কর সামন্ত ধারসা হাওড়া।
0: না, পরিবেশনের ক্ষেত্রে কতগুলো নীতি আছে যেটা কুশলী মানুষরা খুব অনুসরণ করেন। যে কোনো ক্ষেত্রে কড়া প্রশ্ন করলে শেষে একটা প্রশংসা বাক্য জুড়ে দেওয়া হয়, যাতে কড়া প্রশ্নটাও যে যথার্থ এটা মনে হয় আর কি। তো তিনিও সেই পদ্ধতিটা অনুসরণ করেছেন, অসুবিধা নেই। কিন্তু সত্যি সত্যি আপনি যেটা করেছেন সেটাই একটা সমীক্ষা। এরকম সমীক্ষা আমরা পাই মাঝে মাঝে, তবে বেশি পাই না। আপনি যেমন দীর্ঘ চিঠি লিখেছেন, আসলে চিঠি লেখা তো শুধু নয়, আপনি একটা সমীক্ষাই করেছেন, সমীক্ষা আপনার মতো করে করেছেন। উত্তরগুলো প্রায় আপনি দিয়ে দিয়েছেন, নিজেকেই আব্বুলিশ বলে আটকে দিয়েছেন, ফলে পরের চিঠিতে হয়তো উত্তরগুলো আপনি দিয়ে দেবেন। এবার যেগুলো আপনি জানতে চেয়েছেন যে সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান কোনটি, কিভাবে বলি বলুন তো, কি নিরিখে বলি? শ্রোতৃমণ্ডলীর বয়সের নিরিখে, মানে গড় বয়সের নিরিখে, নাকি চিঠি বেশি আসে তার নিরিখে? এবার সেটা আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি পরের বার ঠিক করে দেবেন সেই নিরিখটা, তাহলে হয়তো মানে অসঙ্গত হবে না, আপনি হয়তো দেবেন, তখন আমরা বলতে পারবো। আবার এরকমভাবে শ্রোতা কোথায় কম কোথায় বেশি, আপনি ধরুন আপনার কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী একটা ভাবনা

0: তৈরি করে নিয়েছেন এবং প্রশ্ন যখন তুলেছেন প্রায় প্রশ্নটা উত্তরের মতো করেই এসেছে আমাদের কাছে। ফলে সেই প্রশ্নের উত্তর কি দেব বলুন, আপনি নিজেই সমীক্ষা করেছেন এবং সব সমীক্ষাই আমাদের কাছে গ্রহণীয়। এবার তিনে আপনি যে কথাগুলো লিখেছেন সে তো আপনার একান্ত ব্যক্তি জীবনের কথা, আমরা এই চিঠির অংশ হিসেবে সেটা পাঠ করলাম, এর বেশি তো কিছু বলতে পারবো না। তবে জানতে পারলাম আপনি কোন কোন অনুষ্ঠান শোনেন, সেটা শুনে মনে হলো আপনি সকালের দিকের অনুষ্ঠান একটু বেশি শোনেন, কেননা আসুন বেরিয়ে যান ভারতে সকালের আড্ডা, বুধ সকালে এগুলো রয়েছে। তবে হ্যাঁ, নাটক তো আবার সন্ধ্যেবেলায় হয়, সেও আছে, ষোলো আনা বাঙালি দুপুরে হয়, কিন্তু সকালের দিকে ঝোঁকটা একটু বেশি মনে হচ্ছে। এইটুকু আপনার চিঠি থেকে জানতে পারলাম, বাদ বাকিটা তো আপনার নিজস্ব সমীক্ষা যেটা বলছিলাম। তবে হ্যাঁ, ওই যেটা আগে উল্লেখ করেছি, প্রশ্নগুলো প্রায় উত্তরের আকারেই এসেছে, ফলে আমাদের খুব বেশি কিছু যোগ করার এখানে আছে বলে মনে হয় না। শুধু পরের বার যদি নিরিখটা ঠিক করে দেন, কোন মানদণ্ডে ঠিক করব কোনটা বেশি জনপ্রিয়, তাহলে আরো সুবিধা হবে আমাদের। আজকে বন্ধু তোমারই জন্য এই পর্যন্তই, আপনারা সঙ্গে থাকবেন, ইমেল করবেন, চিঠি লিখবেন এবং আমরা সেগুলো পাঠ করব। এভাবেই চলছে, এভাবেই চলবে। আজকে বিদায় নিচ্ছি, কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার।

শুনলেন বন্ধু তোমারই জন্য উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ সন্ধ্যায়।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে সময় এখন ঠিক 5:06 হয়ে 21 সেকেন্ড, অর্থাৎ সময়টা আজ সন্ধ্যায়, মানে আজ সন্ধ্যায় অনুষ্ঠানের। আর আজকের এই পর্বে দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাতে স্টুডিওতে হাজির হয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। প্রতিদিনের মতোই নানা গল্পে গানে আসর তো সেজে উঠবেই, থাকবে জানা অজানা বেশ কিছু কথা, জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি পর্ব, বেড়ানোর নতুন হদিশ, স্বাস্থ্য কথা, সচেতনতা বার্তা এবং যা না হলে আড্ডাটা ঠিক জমে না, অর্থাৎ মন ভরানো বেশ কিছু গান। আর নানা চিন্তার কোনো কারণ নেই, ফুটবল ফুটেজও নিশ্চয়ই থাকবে, তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আসর। রইল আড্ডার নির্ভেজাল উপকরণ মন ভরানো গানের তালিকা থেকে আজকের প্রথম গান, দশম অবতার ছবি থেকে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং এর কণ্ঠে।

ভালোবাসার টানে বাউন্ডুলে ঘুড়ি হয়ে কল্পনার আকাশে তো উড়ে বেড়াতে ইচ্ছে করেই, আবার ভালোবাসার টানে সত্যিকার আকাশে সব বাধা বিঘ্ন অগ্রাহ্য করে 13,000 কিলোমিটার পথও চাইলে পাড়ি দেওয়া সম্ভব, সেটাই করে দেখিয়েছে ক্লেপেতান তার মারলেনার জন্য। আজ বরং তাদের প্রেমের আখ্যান দিয়েই শুরুটা হোক। 1993 সালে ক্রোয়েশিয়ার এক গ্রামে আহত মারলেনাকে উদ্ধার করেন এক বৃদ্ধ, জায়গা করে দেন নিজের বাড়ির ছাদে। ধীরে ধীরে সুস্থ করে তুললেও মারলেনা হারায় নিজের ওড়ার ক্ষমতা। মারলেনা একটি সারস পাখি, মেয়ে সারস পাখি, রোদ ঝলমলে আকাশে ডানা মেলে উড়তে গিয়ে পায়ে হঠাৎ গুলি লেগে তার ডানা ভেঙে যায়। বছরের পর বছর বাড়ির ছাদে দিন কাটতে কাটতেই জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো তার। সেটা কিরকম? 8 বছর পরে সেখানে হাজির হয় ক্লেপেতান। সেই প্রথম দর্শনেই শুরু হয় এক অবিশ্বাস্য প্রেমের গল্প। ডানা ভাঙা মারলেনাকে প্রতিদিন নদী থেকে মাছ ধরে এনে খাওয়াতে শুরু করে ক্লেপেতান। ক্রমশ গভীর হতে থাকে সারস যুগলের সম্পর্ক। ঝড় বৃষ্টি, শিকারীদের আক্রমণ, দীর্ঘ ক্লান্তিকর যাত্রাপথ সব ভুলে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে 13,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতি বছর শীত শেষে বসন্তে ক্রোয়েশিয়ায় ফিরে আসত ক্লেপেতান। অপেক্ষার অবসান হতো মারলেনার। এমন বিরল ভালোবাসাকে যত্ন না দিয়ে কি পারা যায়? সেই বৃদ্ধ ছাদের বাসাটিকে না বড় করে তৈরি করে দিলেন। শুরু হলো সারস দম্পতির সংসার। 15 বছরে জন্ম হয় তাদের 66টি ছানার। সন্তানদের জন্য খাবার সংগ্রহ, তাদের লালন পালন সবটাই করত ক্লেপেতান। তাদের মা যে উড়তে পারে না, বৃদ্ধ সেই ব্যক্তি অবশ্য সাহায্য করতেন। দীর্ঘ সময়ে অনেক কিছুই বদলালো। সন্তানরা উড়তে শিখল, বদলাল না মারলেনা ক্লেপেতানের ভালোবাসা। তারপর হঠাৎ একবার ক্লেপেতান আর এল না। বাড়ির ছাদে দাঁড়িয়ে দিন, সপ্তাহ, মাস কেটে যায় মারলেনার, ক্লেপেতানের দেখা নেই। বিচ্ছেদ বিরহ মারলেনাকে কুড়ে কুড়ে খাচ্ছে বুঝে এই বৃদ্ধ লেবাননের রাষ্ট্রপতিকে চিঠি লিখে পরিযায়ী পাখি শিকার বন্ধ করার আর্জি জানান। আসলে হয় কি, ইউরোপ আফ্রিকার মাঝে লেবাননে বিশ্রামের সময়েই শিকারীদের হাতে প্রাণ হারায় বহু পরিযায়ী পাখির দল। তারপর সংবাদ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল এই প্রেমের কাহিনী। মারলেনার বাসার কাছে ক্যামেরা বসিয়ে লাইভ সম্প্রচার

শুরু হয়। গোটা বিশ্বের মানুষ অপেক্ষায় দিন গণে। অবশেষে 2020 সালের এপ্রিলে ক্যামেরায় ধরা পড়ল ক্লেপেতান। শরীরে নানা আঘাতের চিহ্ন নিয়েও সে ফিরে এসেছে মার্লেনার কাছে। সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না প্রমাণ করে দিল সে। তারপর 2021 সালের 7 জুলাই মৃত্যু হল মার্লেনার। তাকে নিজের বাগানে সমাধিস্থ করেন বৃদ্ধ। তবে ক্রোয়েশিয়ার বিভিন্ন প্রতিবেদন কিন্তু বলছে এখনও নাকি ওই সমাধির আশপাশে দেখা যায় ক্লেপেতানকে। বিশ্বাস, অপেক্ষা, ত্যাগ এবং অটুট ভালোবাসা, সাহিত্যের পাতায় আমরা তো পড়েছি। মনুষ্য জীবনেও অনেকেই এর সার্থক রূপ নির্মাণ করেছেন। কিন্তু প্রকৃতির বুকেও যে এমন ভালোবাসার কাহিনী বাস্তব হয়ে উঠতে পারে তা হয়তো আমরা কেউই খুব একটা ভাবি না। প্রকৃতিকে আমরা আমাদের প্রয়োজনে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার আগে যেন একটু ভাবি, সেখানেও গড়ে ওঠে নানা অলিখিত প্রেমের কাহিনী। এবার গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: বন্ধু উপদেশ দিয়েছিলেন, যাচ্ছ যাও, কিন্তু ওখানে বাঙালিরা তোমায় টিকতে দেবে না। শুনে তার উত্তর ছিল, টিকতে না দিলে চলে আসব। 1954 সালে পকেটে তিনটে টাকা আর একটা শার্ট প্যান্ট কাগজে মুড়ে কলকাতায় চলে এসেছিলেন। বো স্ট্রিটে পার্সিদের গেস্ট হাউসে উঠলেন বটে, কিন্তু এর পর ঠিক কি করবেন তখন জানতেন না তিনি। অপ্রত্যাশিতভাবেই অগ্নি পরীক্ষা ছবির একটি গান রেকর্ডিংয়ের সময় একরকম জোর করেই সবাই মিলে বসিয়ে দিলেন পিয়ানোতে। নানা ধরনের গ্লাস, শিশি, ধাতু, পাথর, ঘণ্টি থেকে সুরেলা ধ্বনি তৈরির নেশায় বুঁদ হয়ে থাকতেন তিনি সবসময়। পাত্রে ভাঙা এবং গোটা মুগ বা মুসুর ডাল রেখে ধ্বনির তারতম্য বুঝতে চেষ্টা করতেন তিনি। হরেক রকমের খালি শিশি জোগাড় করে তৈরি করেছিলেন বটল ফোন, তারপর গ্লাসোফোন, স্টিলোফোন, বেলোফোন। সুর সৃষ্টির লক্ষ্যে কত যে নতুন নতুন ম্যাজিক তিনি সৃষ্টি করতেন। সাইকেলের 12টা ঘণ্টি জোগাড় করে একটা সাইকেলের বিভিন্ন জায়গায় রেখে তারপর স্টেজে চালিয়ে সুরেলা সঙ্গীত তৈরি করতেন। মঞ্চে কোনো বিখ্যাত গানের সুর বাজানো হচ্ছে, তার সঙ্গে সমান লয় রেখে পুরো গানটা সাদা কাগজে টাইপ করে ফেলতেন। টাইপিংয়ের শব্দটা ওই কাস্টিনাট বা উড বক্সের মতো শোনাতো। টাইপ করা গানের কাগজ দেখে বিস্মিত হতেন দর্শক। সুরের এই আশ্চর্য জাদুকর কে? নাম ভিএস তাপ। বম্বের এক পার্সি পরিবারের শিক্ষক পিতার সন্তান কলকাতায় আসার পর নামের ভি অক্ষরটাই কিন্তু রইল শুধু। সঙ্গে পদবি জুড়ে এই শহরের বুকে সুরের মূর্ছনা ছড়িয়েছেন তিনি ভি বালসারা পরিচয়ে। 22-এর 22 অর্থাৎ 1922 সালের জুন মাসে জন্ম হয় তাঁর। সুরের ম্যাজিশিয়ানকে আমরা আকাশবাণী মৈত্রী পরিবার আজ জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। রবীন্দ্রনাথের গান ছিল তাঁর প্রাণের আরাম। তাঁর আঙুলের জাদুতে বহুবার বেজে উঠেছে অজস্র রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণীর সংগ্রহ থেকে রইল তারই এক টুকরো সুর।

আব্বাস কিয়ারোস্তামি। সিনেমার পাশাপাশি কবিতা, চিত্রশিল্প এবং গ্রাফিক ডিজাইনের জগতেও তাঁর দক্ষ অবস্থান ছিল। সমসাময়িক ইরানি কবিতার প্রভাব সহজেই লক্ষ্য করা যায় আব্বাস কিয়ারোস্তামির ছবিতে। হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হোম, ক্লোজ আপ, টেস্ট অফ চেরির মতো অসংখ্য সফল ছবির নির্মাতা, বহু পুরস্কারে সম্মানিত আব্বাস কিয়ারোস্তামি 1940 সালের 22 জুন জন্মগ্রহণ করেন মৈত্রী পরিবার। তাকে আজ জন্মদিনে জানায় শ্রদ্ধাবনত প্রণাম। আজকের এই শ্রদ্ধা নিবেদন পর্ব আমরা শেষ করব ভি বালসারার সুরের জাদুতেই। রইল শিবদাস বন্দ্যোপাধ্যায় রচিত গান অপরেশ লাহিড়ির কণ্ঠে।

0: আজ সন্ধ্যার আসরে আরো বেশ কিছু কথা এবং গান বাকি রয়েছে, তবে তার আগে একবার চটপট মনে করে নেওয়া যাক সুস্থ সুন্দর স্বাস্থ্য ও সমাজ, সুস্থ সমাজ তার লক্ষ্যে বেশ কিছু কথা রইল বার্তা মৈত্রী প্রচার তরঙ্গের উদ্যোগে সকলের জন্য।
1: মশার বার বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন, বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না, সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
3: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড

0: বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: এবার বলি সেই নতুন বেড়ানোর ঠিকানার কথা। সেখানে রয়েছে হ্রদ ও পাহাড়ের এক নৈসর্গিক মেলবন্ধন, আর রয়েছে নির্জনতার সৌন্দর্য। কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে দূরত্ব বেশি নয়, পড়শি রাজ্য উড়িষ্যার কটক শহর কলকাতা থেকে প্রায় 420 কিলোমিটার দূরে, আর সেখান থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বেই পাবেন প্রকৃতির এমন অপরূপ শোভা। বাঁকি ব্লকের উপর দিয়ে বয়ে গিয়েছে মহানদী, তারই বাঁদিকে রয়েছে অংশুপা, একটা সুবিশাল হ্রদ যাকে ছুঁয়ে গিয়েছে পাহাড়। এই জলাশয় ঘিরে রয়েছে নানা কাহিনী। কেউ বলেন এর অশ্বক্ষুরাকৃতির জন্যই নাকি নাম অংশুপা, কেউ বলেন জলাশয়ে ফুটে থাকা পদ্ম আর রোদের ঝিকিমিকি প্রতিফলন থেকেই এমন নাম। তবে নামের কারণ যাই হোক না কেন, এখানকার পরিবেশ কিন্তু আপনার ক্লান্ত জীবনে প্রশান্তির পরশ বুলিয়ে দেবে। হ্রদের পশ্চিমে সারান্ডা পাহাড়। এই পাহাড়ের গায়ে রয়েছে একটি পুরনো দুর্গের ধ্বংসাবশেষ। সারান্ডার রাজা এই দুর্গ তৈরি করিয়েছিলেন বলে শোনা যায়। ভোর অথবা সূর্যাস্তের সময় অংশুপা হ্রদে নৌকোবিহার, এটা কিন্তু দারুণ উপভোগ্য হতে পারে। শীতকালে আবার এই হ্রদে অজস্র পাখির আগমন ঘটে, আর হ্রদের জলে যে পদ্ম ফোটে সেটা তো আগেই বলেছি। তাই ছোট্ট ছুটিতে খানিক বেড়ানো আর খানিকটা নির্জনতার স্বাদ পেতে অংশুপাকে বেছে নিলে মন্দ হয় না বলুন। ফেরার পথে কটকে নেতাজি সুভাষচন্দ্র বসু নামাঙ্কিত মিউজিয়াম এবং কটক চণ্ডীর মন্দির সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থানও ঘুরে আসা যেতে পারে। কটক থেকে রাজ্য সড়ক ধরে গেলে পড়বে আতাগড়। আতাগড় এবং বাঁকি ব্লকের মধ্যেই হ্রদ অংশুপা। হ্রদের কাছেই গাছগাছালি ঘেরা শান্ত এবং সুন্দর সরকারি অতিথি নিবাস কিন্তু রয়েছে। কলকাতা থেকে সড়ক পথে অথবা ট্রেন ধরে কটকে পৌঁছে বাকি পথটুকু গাড়িতে যেতে পারেন। যাওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করতে করতেই বরং শুনে নেওয়া যাক রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গান।

এবার সময় এসে গেছে ফুটবল ফুটেজের। শহর থেকে শহরতলি, গলি থেকে রাজপথ, সর্বত্র আলোর মালা দিয়ে সাজানো পোস্টার, প্রিয় প্লেয়ারের কাট আউট, রাস্তার দুপারের দুই বাড়ির মাঝে দড়িতে লম্বা করে ঝোলানো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, পর্তুগালের বড় বড় পতাকা। এই মুহূর্তে বিশ্বকাপ জ্বরে বাংলার চেহারাটা এমনই হয়ে পড়েছে। অবশ্য বাঙালি সারা বছর ধরেই মেতে থাকে এই উন্মাদনায়। মূলত মোহনবাগান ও ইস্ট বেঙ্গল এই দুই ক্লাবকে ঘিরে বাঙালির আবেগ আর রেশারেশি সিনেমা, সাহিত্য, সঙ্গীতেও ধরা পড়ে। বাঙাল ঘটি, ইলিশ চিংড়ি, নৌকো মশালের দৈরথ যেন একটা অঘোষিত ঠান্ডা লড়াই। এই বিশ্বকাপ আবহে সেই আবেগ প্রবণতার কথা কি না ভেবে পারা যায়? নিজের দেশ খেলছে না, তাতে কি? আসল তো ফুটবল, আসল তো সেই ভালোবাসার টান। ১৯৭৫ সালে যে টানে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান সিথির এক সবুজ মেরুন সমর্থক। ইস্ট বেঙ্গলের কাছে 5-0 মোহনবাগানের হার সেদিন সহ্য করতে পারেননি তিনি। আর এক ইস্ট বেঙ্গল সমর্থক আবার একদিন মাঠে পৌঁছলেন প্রায় বিরতি পার করে, ছেলেকে দাহ করে এসেছিলেন প্রিয় দলের কাছে। দল জেতায় দুঃখটা বোধহয় কিছুটা ভুলতে পেরেছিলেন। শচীন দেব বর্মন কট্টর ইস্ট বেঙ্গল সমর্থক, তার সামনে মান্না দে, অশোক কুমার মোহনবাগানের সমর্থক হয়েও প্রাণ খুলে চেঁচাতে পারছেন না কিছুতেই, পাছে কর্তা রেগে যান। শোনা যায় একবার ইস্ট বেঙ্গলের জয়ে শচীন কর্তা আত্মহারা হয়ে একটা ট্রাম কেনার জন্য নাকি বেপরোয়া হয়ে উঠেছিলেন। এমনই আবেগ ফুটবল প্রেমী বাঙালিকে আবিষ্ট করে রেখেছে আজও। তাই তো আমরা আকাশবাণী মৈত্রী পরিবার আপনাদের সেই আবেগকে স্পর্শ করতে চাই। প্রিয় দলের প্রতি, ফুটবলের প্রতি আপনাদের ভালোবাসার প্রকাশ জানতে এবার উঁকি দেব আমাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে। ২০২৬ ফিফা বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে কেপ ভার্দে এবং ডিআর কঙ্কো। কেপ ভার্দে স্পেন এবং উরুগুয়ের মতো দলকে এবং কঙ্গো পর্তুগালকে দারুণ খেলে আটকে দিয়েছে। এই দলগুলি অর্থনৈতিকভাবে এবং জনসংখ্যার দিক থেকে অনেক ক্ষুদ্র হয়েও ফুটবল দিয়ে সকলের মন কিন্তু জয় করে নিয়েছে। লিখেছেন প্রান্তিক চক্রবর্তী, বালি, হাওড়া থেকে। কেপ ভার্দে এবং আফ্রিকা মহাদেশের কেপ ভার্দের মতো আফ্রিকা মহাদেশের একটা দ্বীপ রাষ্ট্র বিশ্বকাপে আজ উরুগুয়ের মতো দুবারের বিশ্বকাপ জয়ী দেশকে ড্র করে আটকে দিয়েছে। ম্যাচের ফলাফল কিন্তু 2-2 টু অল। এই দলই আবার প্রথম ম্যাচে স্পেনকে আটকে দিয়েছে, তাই ছোট ছোট দেশগুলো এগিয়ে আসছে, লড়ছে কিন্তু সমানতালে। এশিয়ার জাপান তিউনিশিয়াকে 4-0 পরাস্ত করেছে।

ও পরের রাউন্ডে যাওয়ার জন্য তার রাস্তা পরিষ্কার রেখেছে। ইরান বেলজিয়ামের মতো শক্ত প্রতিপক্ষকে রুখে দিয়েছে। আজ দেখব ফুটবলের জাদুকর মেসির সেই মায়া মাখানো স্বপ্নের ফুটবল। প্রথম ম্যাচেই হ্যাট্রিক করে দেখিয়ে দিয়েছে কেন সে সেরা। এমবাপেও ফর্মে রয়েছে সেটা বুঝিয়ে দিয়েছে। ইয়ামালও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কাল সৌদি আরবকে উড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা শুধু নেইমারের মাঠে নামা ও ব্রাজিলের সাম্বা জাদুর ঝলক দেখা। অদ্বিতীয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেকেন্ড ম্যাচে পুরনো ঝলকের প্রতীক্ষায় আছি আমরা সকল ফুটবল প্রেমীরা। এছাড়া গাকপো ফর্মে আছে সেটা বুঝিয়ে দিয়েছে হ্যারি কেনও ছন্দে, এবং সর্বোপরি হ্যালান্ড, তারও ফুটবলের ঝলক আমরা ইতিমধ্যেই উপভোগ করেছি। তাই জমে গিয়েছে এবারের ফুটবল বিশ্বকাপ। সঞ্জয় মুখার্জি বালি হাওড়া থেকে লিখেছেন। হল্যান্ড 5-1 গোলে সুইডেনকে হারিয়ে এই বিশ্বকাপে নিজেদের শক্তির স্পষ্ট বার্তা দিয়েছে। আক্রমণের গতি, মাঝ মাঠের নিয়ন্ত্রণ এবং দলগত সমন্বয়ে তারা ছিল দুর্দান্ত। কিন্তু হল্যান্ডের গল্প শুধু এই জয়ের গল্প নয়, বরং বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় অপূর্ণতার গল্প। তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেও, মানে 1974, 1978 এবং 2010, এই তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি হল্যান্ড। অথচ ফুটবলের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দলগুলির মধ্যে একটি অবশ্যই তারা। ইয়োহান ক্রুইফ, মার্কো ভ্যান বাস্টেন, রুড গুলিথ, ডেনিস বার্গকাম্প, অ্যারিয়ান রবিনের মতো কিংবদন্তীরা এই দেশের জার্সি পরে ফুটবলকে নতুন ভাষা শিখিয়েছেন। টোটাল ফুটবলের মাধ্যমে তারা শুধু ম্যাচ জেতেননি, ফুটবল খেলার ধারণাটাই বদলে দিয়েছে। বিশ্বকাপ জয়ী অনেক দলকে সময়ের সঙ্গে মানুষ ভুলে যায়, কিন্তু হল্যান্ডকে ভোলে না, ভোলা যায় না। কারণ তারা শুধু ট্রফির জন্য নয়, খেলার সৌন্দর্যের জন্য তারা স্মরণীয়। তাই প্রতিটি বিশ্বকাপে হল্যান্ডের যাত্রা আসলেই একটি স্বপ্নের যাত্রা। প্রতিভা, ইতিহাস এবং দীর্ঘদিনের দুর্ভাগ্যকে হারানোর লড়াই। সুইডেনের বিপক্ষে এই জয় সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করেছে। ফুটবল প্রেমীদের আশা এবার হয়তো বিশ্বের সবচেয়ে বিখ্যাত অপূর্ণ গল্পটি অবশেষে পূর্ণতা পাবে। অসাধারণ লিখেছেন সৈকত ঘোষ দমদম।

আকাশবাণী মৈত্রী পরিবার আপনাদের অনুভূতিকে স্পর্শ করতে পেরে কিন্তু অত্যন্ত আপ্লুত। এভাবেই বাড়তে থাকুক রেডিওর দুই পারে আমাদের পরিচিতি, আসতে থাকুক আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে আরও বেশি বেশি করে, যতদিন বিশ্বকাপ চলবে। ভালোবাসার এই বন্ধন হোক আরও দৃঢ়, ঠিক যেমন বঙ্গজীবনে ভালোবাসায় বাঁধা রয়েছে ফুটবল। এবারের গান ভালোবাসার সেই বৈপ্লবিক উদযাপনকে স্মরণ করে। এ গান কিন্তু শুধু 1911 সালে ইংরেজদের বিরুদ্ধে শিবদাস ভাদুড়ির নেতৃত্বে মোহনবাগান ক্লাবের 11 জন বাঙালির IFA শিল্ড জয়ের গর্বর কথাই বলে না। এ গান কিন্তু পৃথিবীর যে কোনো দেশের যে কোনো খেলোয়াড় তথা ফুটবল প্রেমীর মনের কথা। 11 ছবির গান এখন রইল অরিজিৎ সিং এবং অভিকের দ্বৈত কণ্ঠে।

আজকের মতো বন্ধুরা বিদায় নেবার পালা, তবে আগামীকাল আবারও নতুন সাজে সজ্জিত আজ সন্ধ্যায় অনুষ্ঠান আপনাদের অপেক্ষায় থাকবে অন্য কারো হাত ধরে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ইমেল করুন maitribondhu23@gmail.com, এই ঠিকানায় maitribandhu23@gmail.com ঠিকানায়, অথবা আকাশবাণী মৈত্রী AKASHBANIMAITRWE, অর্থাৎ মাঝে ভি নয় রয়েছে বি, আমাদের একমাত্র ফেসবুক পেজ। সেখানে নির্দিষ্ট পোস্টে কমেন্ট করে জানান আপনার মতামত। আজকের পর্বে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। সকলে ভালো থাকুন এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে।

আকাশবাণী মৈত্রী এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

0: নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর নিয়মিত কান রাখছেন মৈত্রী ক্রীড়াঙ্গনে, যেখানে থাকে দেশ বিদেশের খেলার খবর, বিভিন্ন প্রতিযোগিতার পূর্ব আলোচনা, পর্যালোচনা, বিশেষজ্ঞদের মতামত, অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা, বিভিন্ন খেলোয়াড়ের সাক্ষাৎকার আর সেই সঙ্গে বেতার প্রতিবেদন। আর আজ আপনারা জানেন এই মুহূর্তে চলছে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ 2026। আর এই নিয়ে রয়েছে আমাদের আজকের আলোচনা। আর আমাদের সঙ্গে স্টুডিওয় রয়েছেন প্রাক্তন ফুটবলার শুভ কুমার। হ্যাঁ শুভ, আপনাকে স্বাগত জানাই মৈত্রী ক্রীড়াঙ্গনে।
1: ধন্যবাদ।
0: আমাদের আলোচনা থাকবে বিভিন্ন খেলা নিয়ে, বিভিন্ন খেলোয়াড়ের প্রদর্শন নিয়ে, এবং সেই সঙ্গে আলোচনা করব আগামী কয়েকদিনে কি হতে চলেছে তা নিয়েও। বিশ্বকাপ 2026, ফিফা বিশ্বকাপ 2026 আমাদের আজকের মূল আলোচনার বিষয়। তবে তার আগে রয়েছে দেশ বিদেশের খেলার খবর। ফিফা বিশ্বকাপে ছন্দে ফিরেছে স্পেন। স্পেন বড় ব্যবধানে হারাল সৌদি আরবকে। গোল করলেন ল্যামিনে ইয়ামাল, যারা গোল করলেন মিকেল ওবারজাবাল। এর সঙ্গে ইরান রুখে দিল বেলজিয়ামকে। খেলা শেষ হল গোল শূন্য অবস্থায়। ক্যাবো ভার্দে আবারও চমক দেখাল স্পেনের পর, এবার উরুগুয়েকেও আটকে দিল আফ্রিকার এই দেশ, যারা এবার প্রথমবার বিশ্বকাপ খেলছে। ওদিকে আফ্রিকার আরেক দেশ মিশর হারালো নিউজিল্যান্ডকে 3-1 গোলে, এটাও আফ্রিকার একটা বড় সাফল্য। আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা, ফ্রান্সের মুখোমুখি ইরাক। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত ভারত। দক্ষিণ আফ্রিকা জিতেছে 6 উইকেটের ব্যবধানে। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 158 রান করেছে। ভারতের হয়ে শফালি ভার্মা করেন 31 রান 15 বলে। হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে আসে 24 রান, তিনি 22 বলে 24 করেন। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় শেষ ওভারে 19.1 ওভারে 161 রান করে, 4 উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা। ম্যারিজানা ক্যাপ করেছেন 81 রান, 45 বলে তিনি 81 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 7টি 4 এবং 6টি 6। ভারতের হয়ে শ্রী চারণী 24 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, দক্ষিণ আফ্রিকা জিতে যায়। এই নিয়ে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানান যে তাদের অনেকগুলো সুযোগ নষ্ট হয়েছে, অর্থাৎ ফিল্ডিংয়ে বেশ কিছু উন্নতি

সরকার বেশ কিছু ক্যাচও ড্রপ করেছে ভারতীয় ফিল্ডাররা। ইংল্যান্ডে আসন্ন একদিনের সফরের জন্য ভারতীয় দল ঘোষিত হল। ভারত ইংল্যান্ডে তিনটি একদিনের ম্যাচ খেলবে। ভারত 14 জুলাই এজবাস্টনে প্রথম ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচ রয়েছে কার্ডিফে। তৃতীয় ম্যাচ 19 তারিখ লর্ডসে, অর্থাৎ লন্ডনের ঐতিহ্যশালী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল, সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার, আপনাদের বাকি দলের বাকি দলের বাকি সদস্যদের নাম জানিয়ে দিই। কে এল রাহুল রয়েছেন, রয়েছেন রোহিত শর্মা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, আশদীপ সিং এবং গুরনোর ব্রার। তিনটি একদিনের ম্যাচ রয়েছে, আগে বলেছি, এজবাস্টনে, কার্ডিফে এবং লন্ডনের লর্ডসে। টি টোয়েন্টি দলে প্রসিদ্ধ কৃষ্ণা এসেছেন, তার কারণ বরুণ চক্রবর্তী চোটের জন্য দল থেকে বেরিয়ে গেছেন, অর্থাৎ এই জায়গায় একটি পরিবর্তন হয়েছে। টি টোয়েন্টি সফরে প্রথমে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে দুটি ম্যাচ, 26 এবং 28 জুন বেলফাস্টে এই দুটি খেলা হবে, এবং তারপর ইংল্যান্ডে যাবে ভারতীয় টি টোয়েন্টি দল, সেখানে রয়েছে 5টি টি টোয়েন্টি খেলা ম্যাচ। FIH প্রো লিগে ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়েছে। স্কোরার যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং।

0: সপ্তম বায়ুসেনা অর্জুন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল। এই প্রতিযোগিতার আসর বসছে বেঙ্গালুরুতে। বেশ কয়েকটি ভালো দল খেলবে এমনটাই জানানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার আমরা আমাদের আজকের মূল আলোচনার বিষয় চলে আসবো। আমাদের মূল আলোচনার বিষয় অবশ্যই ফিফা বিশ্বকাপ 2026। ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন প্রাক্তন ফুটবলার শুভ কুমার। হ্যাঁ শুভ, এখনো পর্যন্ত যা খেলা হয়েছে আমরা বেশ কয়েকটি বড় দলকে প্রথম ম্যাচে আটকে যেতে দেখেছি, কিন্তু তারপর তারা আবার ক্রমেই ছন্দে ফিরছে এবং বেশ কয়েকটি ছোট দল যথেষ্ট ভালো খেলছে এবং চমক সৃষ্টি করছে। সব মিলিয়ে কেমন লাগছে এবারে বিশ্বকাপ?
1: প্রথমেই দর্শকদের আমার শুভেচ্ছা অভিনন্দন। ওয়ার্ল্ড কাপের মতনই শুরু হয়েছে। যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা একটু টাফ থাকে, আমরা সবাই জানি, একটা প্রেশার থাকে, একটা টেনশন কাজ করে। তবুও সেইগুলো বড় টিমরা ওভারকাম করে, তার কারণ তারা সেই জন্যই বড় মঞ্চের বড় টিম। তো যাই হোক, ওভারঅল বিশ্বকাপ যেরকম শুরু হওয়ার কথা সেরকম শুরু হয়েছে। আমরা যদিও দেখেছি স্পেন ফার্স্ট ম্যাচ ড্র করেছে, ব্রাজিল ফার্স্ট ম্যাচ ড্র করেছে, কিন্তু তারা আবার ওভারকাম করেছে। আজকে আর্জেন্টিনা রাত্রে নাবছে, ইংল্যান্ড ফার্স্ট ম্যাচ জিতেছে, বেলজিয়াম পরপর দুটো ম্যাচ ড্র করেছে। আর ছোটো টিমগুলো তারা অনেক আশা প্রত্যাশা নিয়ে, তাদের একটা আলাদা এনথুসিয়াজম থাকে, একটা ওয়ার্ল্ড কাপের মতন মঞ্চে তারা ফুটবল পার্টিসিপেশন করছে। তো তাদের একটা আলাদা একটা মানসিকতা, আলাদা একটা এনার্জেটিক ব্যাপার থাকে। তো তারা সেই অনুযায়ী নিজেদের শক্তি অনুযায়ী পারফর্ম করছে। ওভারঅল এখনও পর্যন্ত ফার্স্ট রাউন্ড বা কিছু সেকেন্ড রাউন্ডের খেলার শেষে এটুকুনি বলতে পারি, 2026 বিশ্বকাপ ওয়ার্ল্ড বিশ্বকাপের মতনই শুরু হয়েছে।
0: অর্থাৎ মানের দিকে অনেকেই প্রথম দিকে ভাবছিলেন যে বোধহয় এবার সেই রকম উচ্চতায় পৌঁছতে পারবে না, তোমার সেটা মনে হয় না তাই তো?
1: একদমই তাই। আমরা প্রথমে অনেকের অনেক রকম শুনছিলাম যে আজকে 32টা টিম থেকে বাড়িয়ে 48টা টিম শুরু এসছে পার্টিসিপেট করছে, হয়তো খেলার মান পড়তে পারে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত আমরা জানাতে পারি যে যে কটা ম্যাচ আমি এখনো পর্যন্ত দেখেছি বা ফার্স্ট রাউন্ড বা কিছু সেকেন্ড রাউন্ডের ম্যাচ হয়ে যাওয়ার পর, তারা কিন্তু সেই আশানুরূপ ফুটবলটাই খেলছে, যে আশা আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা ভালো ফুটবল

0: খেলবে এবং তথাকথিত যে সমস্ত ছোট টিম, বিশেষ করে আফ্রিকান কান্ট্রির টিমগুলো, তারা কিন্তু আমাদের চমক দেওয়ার জন্য রেডি, মানে প্রস্তুত হয়ে আছে। আমরা অপেক্ষা করুন, তাদের কাছ থেকে আমরা আরও বেশি চমক পাব।
1: একদম, আফ্রিকা থেকে বেশ কিছু দল, এবার সবচেয়ে বেশি দল আফ্রিকা থেকে খেলছে, 10টি দল খেলছে, এর আগে 9টি দল খেলেছে। শুরুতে একটি দল আমরা যদি আপনাদের মনে করি দিই, সেই 1934 সালে প্রথম মিশর খেলতে গিয়েছিল এবং সেটাই একমাত্র দল ছিল। তারপর দীর্ঘ কয়েক দশক আফ্রিকা কোনো বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে খেলতে পারেনি। 66 সালে আফ্রিকার দলগুলো বিশ্বকাপে প্রতিবাদ করেছিল, বয়কট করেছিল, তার কারণ সেই সময় আফ্রিকা থেকে আলাদা করে কোনো দলকে নেওয়া হতো না, সেই দাবিতে তারা সবাই একত্রিত হয়েছিল, যে কারণে ফিফা মেনে নিয়েছিল এবং তার পরের বার থেকে কিন্তু আফ্রিকা থেকে অন্তত একটি করে দল এই বিশ্বকাপে খেলেছে। এবং 1974 সালে জাইর প্রথম খেলেছিল সেই 34-এর পর, এবং সেখানে প্রতিটি ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচেই তারা পরাজিত হয়েছিল, অর্থাৎ তেমন ছাপ ফেলতে পারেনি। কিন্তু 78-এর তিউনিশিয়া প্রথম আফ্রিকার দেশ হিসেবে একটি ম্যাচ জেতে বিশ্বকাপের মূল পর্যায়ে, এবং তারা মেক্সিকোকে 3-1 গোলে হারিয়েছিল। 1982 সালে আমরা জানি আলজেরিয়া চমক সৃষ্টি করেছিল, সাবেক পশ্চিম জার্মানিকে তারা 2-1 গোলে হারিয়েছিল, চিলিকে তারা 3-2 গোলে হারিয়েছিল, কিন্তু গ্রুপ স্টেজের পর তারা উঠতে পারেনি। এবং এখানে একটা অভিযোগ ছিল, পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়া দুটি দল শেষ ম্যাচটি খেলেছিল এবং 1-0 গোলে পশ্চিম জার্মানি জিতেছিল, এবং এমন একটা স্কোর হয়েছিল যাতে দুটি দলই পরবর্তী পর্যায়ে পৌঁছেছিল। হ্যাঁ, এবং এটা অনেকে অভিযোগ করেছিলেন, বোধহয় বেশি বন্ধুত্বপূর্ণভাবেই খেলাটি হয়েছিল। যাই হোক, আলজেরিয়া বাদ পড়ে গিয়েছিল। কিন্তু তারপর আমরা জানি যে 1986 সালে প্রথম দল হিসেবে মরক্কো আফ্রিকা থেকে পরের রাউন্ডে উঠেছিল, যদিও সাবেক পশ্চিম জার্মানির কাছে প্রি কোয়ার্টার ফাইনালে অর্থাৎ রাউন্ড অফ 16-এ তারা পরাজিত হয়েছিল, কিন্তু প্রথম একটা একটা স্টেপ আমরা বলতে পারি এগিয়েছিল। এবং তারপর মরক্কো তো আমরা জানি যে 2022-এ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল আফ্রিকার একটি দেশ হিসেবে। এর মধ্যে 1990-এ ক্যামেরুন সেই রজার মিলার নেতৃত্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছিল প্রথম ম্যাচে, মারাদোনার আর্জেন্টিনাকে,
0: রজার মিলার।
1: এবং পরবর্তীকালে অবশ্য কোয়ার্টার ফাইনালে তারা ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল 2-3 গোলে। তারপর একের পর এক আফ্রিকার দেশ উঠে এসেছিল, নাইজেরিয়া একবার উঠে এসেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের 94 সালে। তারপর আস্তে আস্তে আফ্রিকার দেশের সংখ্যা বাড়ে বিশ্বকাপে, এবং 2010-এ 6টি দল খেলে, এবং পরবর্তীকালে 2010-এ আফ্রিকাতে প্রথমবার বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, এবং এবারে 10টা দল, তার মধ্যে ইতিমধ্যেই কিন্তু অনেকে ছাপ ফেলছে, মরক্কো তার মধ্যে অবশ্যই একটা, এবং ক্যাবো ভার্দে লাকতিনেক লোক থাকেন সেখানে, একটা দ্বীপ পশ্চিম আফ্রিকার বাইরে আটলান্টিকে একটা দ্বীপ, তারা কিন্তু প্রথম দুটো ম্যাচে ড্র করলো।
0: একদম, দেখুন কিছু কিছু আমরা বলি না যে কোনো একটা সময় একটা মানুষের টাইম চলে বা কোনো একটা টিমের টাইম চলে, আমার মনে হচ্ছে কেভ ভার্দের প্রতি সেটা চলছে, এবং তাদের যে গোলকিপার আমাদের দেখছি ভার্জেনা, তারও একটা তো একটা সময়, ভালো সময় একটা মানুষের চলে, সেই সময়টা তো তারা শুরু করেছে, এবং তারা যে ফুটবলের প্রতি এত অনুগত্য এবং এত পারফেকশনিস্ট, সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা আজকে এই টিম পারফর্ম করছে, এবং তাদের যে অদম্য ইচ্ছা, অদম্য জেদ এবং তাদের যে ডেডিকেশন, সেই জন্যই আজকে তারা এই জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং আজকে স্পেনের মতন টিমকে তারা আটকে দিয়েছে। পরবর্তীকালে উরুগুয়ের মতন আমার একটা, আমরা জানি যে ল্যাটিন আমেরিকার একটা অন্যতম শক্তিশালী দল, তাদেরকেও আজকে দিয়েছে কালকে, আমি আটকে দিয়েছি কথাটা বলা ভুল হবে, যে কালকে তারা ড্র করেছে। তো এই তাদের অদম্য উদ্যোগ এবং অদম্য জেদ, এটাই তাদেরকে প্রথম বিশ্বকাপে একটা রেখাপাত করতে সাহায্য করছে।
1: এবং অবশ্যই গোলরক্ষকের কথা বললেন, মানে অনবদ্য খেলেছেন স্পেনের খেলোয়াড়রা ভাবছেন যে আর কি করলে
0: গোল করতে পারবো, আমার তো মনে হচ্ছিল না ভার্জিনিয়া ভার্সেস স্পেন খেলা হচ্ছে।
1: একদম ঠিক, এবার কিন্তু বেশ কিছু ভালো গোলকিপিং আমরা দেখেছি। তবে ফুটবলে আমরা গোল দেখার জন্য সবাই আগ্রহী হয়ে বসে থাকি, ফিফার মন্ত্রই হচ্ছে গো ফর গোলস, আর সেই গো ফর গোলসে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু দল বেশ বড় ব্যবধানে জিতেছে, তার মধ্যে জার্মানি একটি। জার্মানি ইতিমধ্যেই কিন্তু নক আউট পর্যায়ে পৌঁছে গেছে, প্রথম ম্যাচে তারা 7টি গোল দিয়েছিল, এটা বিরাট ব্যবধানে জয়, 7-1 কুরাসাওকে হারিয়েছিল, কুরাসাও এবার প্রথম খেলছে, এবং তারপর জার্মানি আইভরি কোস্টকে হারিয়েছে 2-1 গোলে, যদিও সেটা কিন্তু লড়াই করে করতে হয়েছে।

0: জার্মানি কিন্তু মানে একদম শেষ পর্যন্ত লড়াই করে,
1: একদম জার্মানি, আমি যত আমি বলছি একই আগে কথা আগেও বলেছি এখনো আবারও বলছি, যতক্ষণ না রেফারির হুইসেল শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ধরতে পারি না যে জার্মানি এই ম্যাচটা হেরে গেল। জার্মানির ওই ডেডিকেশন, যে জার্মানি বলে না জার্মান ব্লাড, তো সেই ব্লাডটা ওদের মধ্যে কাজ করে এবং যতক্ষণ না পর্যন্ত রেফারি শেষ হুইসেল বেজে ম্যাচটা শেষ হচ্ছে ততক্ষণও ম্যাচটা শেষ ছাড়ে না। আমরা একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, দেখুন 1986 বিশ্বকাপকে যদি আমরা মনে করাই, যে আর্জেন্টিনা দু গোলে এগিয়ে যাওয়ার পরও কিন্তু রুডি ভলার এবং রুমেনিঙ্গে গোল করে ম্যাচটা সমতায় ফেলে এসেছিল, কিন্তু বলে না ফুটবল ঈশ্বর একজন ছিলেন মাঠে, আর্জেন্টিনার ডিয়েগো আর্মান্ডো মারাদোনা, তারই সেই ওই ডিফেন্সেরা পাস, তার থেকে বুলুসেকার গোল এবং আলটিমেটলি 1986 বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে ওঠে। এবং আপনারা যদি দেখেন যে আর্জেন্টিনা যে বছর এর কাছে মেসি 2000 মোস্ট প্রবাবলি আমার ওটা মনে হচ্ছে 2014 ওয়ার্ল্ড কাপ, যেটা হচ্ছে আমাদের আর্জেন্টিনা এক গোলে জিতে এক গোলে হারলো, গোর্সে গোল করলো ফাইনালে 112 মিনিটে গোল করলেন,
0: পরিবর্তিত খেলোয়াড় হিসেবে
1: নেমে
0: অসাধারণ একটি বল
1: ভলি। এবং সেই ম্যাচটা যদি আমরা দেখেন যেভাবে হিগুইন এবং মেসি যেভাবে মিস করেছে, তো সেই ম্যাচটা আর্জেন্টিনারও বার করা উচিত ছিল কিন্তু বেরোয়নি। বাট ওই যে বললাম জার্মান টেনাসিটি, জার্মান মানসিকতা, সেই জোরেই কিন্তু জার্মান আবার ট্রফিটা নিয়ে চলে গিয়েছিল।
0: এবং এর মধ্যে আরেকটা ম্যাচের কথা মনে পড়ছে, 2006 জার্মানির সঙ্গে আর্জেন্টিনা খেলছিল এবং রিকেল মে সেবার জার্মানি আর্জেন্টিনার বড় তারকা ছিলেন, তাকে হঠাৎ করে প্রশিক্ষক তুলে নিয়েছিলেন 72 মিনিটের মাথায় কোয়ার্টার ফাইনাল, এবং সেখানে তখন কিন্তু আর্জেন্টিনা জিতছিল এবং মনে হচ্ছিল যেন অনায়াসেই জিতে
1: যাবে,
0: এবং রিকেল মে পুরো খেলাটাকে তৈরি করছিলেন এবং তাকে তুলে নেওয়ার পরই কিন্তু ওই সুযোগ সন্ধানী মেরোস্লাভ ক্লোজে চট করে একটি গোল করে দিলেন 80 মিনিটের মাথায় এবং তারপর টাই ব্রেকারে জার্মানি জিতে গেল। অর্থাৎ জার্মানিকে কখনোই ছাড় দিতে
1: জার্মানি ওই জার্মান মানসিকতা কোনোদিন মানে করে না, হার মানে না আর কি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন। আমরা আজ আলোচনা করছি ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন ফুটবলার শুভ কুমার। জার্মানিকে নিয়ে আমরা আলোচনা করলাম, আরও দুটো দল কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে। মেক্সিকো উঠে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র উঠে গেছে, এবং তারা দুজনেই আয়োজক দেশ। আয়োজক দেশ হওয়ার একটা অ্যাডভান্টেজ তো আছে
1: অবশ্যই। আয়োজক দেশ দেখুন, একটা তাদের পুরো দর্শক ভর্তি স্টেডিয়াম নিয়ে খেলে, এবং তারা জানে যে আয়োজক দেশ হিসেবে আমাদের কিছু পারফর্ম করতে হবে। তবে এটাকে দেখুন, একটা একটা দর্শক ভর্তি স্টেডিয়ামে যেরকম একটা অ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। কেন, এত দর্শকের চাপ, সেই প্রত্যাশা যে আমাদেরকে সেই পারফর্ম করতে হবে, তো সেই জায়গায় প্লেয়াররা এই চাপটাকে ম্যাচের মধ্যে যত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তারা ম্যাচে থাকবে এবং পরবর্তী স্টেপে যাওয়ার পসিবিলিটি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই চাপটা আমি দেখলাম মেক্সিকো এবং আমেরিকা, সেই চাপটা নিয়ে কিন্তু তারা প্রথম দুটো ম্যাচ জয় করে পরবর্তী রাউন্ডে কিন্তু চলে গেছে। এবং মেক্সিকো এবং আমেরিকা যে ফুটবল খেলছে, যে স্পেস অফ ফুটবল তারা খেলছে, তাতে আশা করি তারা অনেকটা দূরই যাবে।
0: মেক্সিকো প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে 2-0 গোলে, এটাই ছিল এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এবং সে তার মধ্যে একটু অন্য আলোচনার বিষয় চলে এসেছে, তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন সেই ম্যাচে। এবং পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে, দক্ষিণ আফ্রিকার দুর্ভাগ্য বলতে হবে, তারা খুব ভালো খেলেছে। কিন্তু মেক্সিকোর কথা বলতে হবে, মেক্সিকো কিন্তু অসাধারণ ডিফেন্ড করেছে, গোল লাইন সেভ হয়েছে, আর সেই সঙ্গে গোলটি, রোমো যে গোলটি করেছেন 50 মিনিটের মাথায়, সেটা কিন্তু সুযোগ সন্ধানী,
1: একদমই তাই। তারা সুযোগের মানে সুযোগের সদ্ব্যবহার করেছে, এবং তখন ম্যাচটা ফার্স্ট হাফ ড্র ছিল, সেকেন্ড হাফে কিন্তু মেক্সিকো ম্যাচে ফেরে এবং তাদের আধিপত্য বজায় রাখে, এবং তারা কিন্তু ম্যাচটা সেখান থেকে একটা সুযোগ সন্ধানী বলে না, ফুটবল একটা অপরচুনিস্টির জায়গা। অপরচুনিটি যত তুমি অপরচুনিস্টকে কাজে লাগাতে হবে ফুটবলে, তবেই তুমি সেই সাকসেস পাবে। তো মেক্সিকো সেই অপরচুনিস্ট জায়গাটাকে কাজে লাগিয়েছে এবং তারা সাকসেস পেয়েছে।
0: মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে কিন্তু চমক দিয়েছে, 4-1 গোলে প্যারাগুয়েকে হারিয়েছে। এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি, তার কারণ প্যারাগুয়ে এবার আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ের মতো দলকে হারিয়ে এসেছে।
1: একদম, এবং 4-1 গোলে হারিয়েছে। ওই যে বললাম না, একটা আয়োজক দেশ, একটা আলাদা মোটিভেশন, আলাদা একটা ডেডিকেশন, এবং সমর্থকদের সেই প্রত্যাশা, সমর্থকদের সেই মানে আমি কি বলবো, যে আওয়াজ মাঠের মধ্যে থাকে, যে কোলাহল সেটা থাকে, সেই চাপটা আমেরিকান প্লেয়াররা অনেক কুইকলি ম্যাচ শুরু হওয়ার পর সেটাকে সামলে নিয়েছে, তার জন্য এই আজকে এই সাফল্য। এবং তার পরবর্তীকালে আমেরিকা কিন্তু অস্ট্রেলিয়াকে হারায় এবং পরবর্তী রাউন্ডের জায়গা তারা নিশ্চিত করে ফেলেছে।
0: আমেরিকাকে অনেকে এবার ডার্ক হর্স বলছেন,
1: এখনও পর্যন্ত আমেরিকা খেলা থেকে সেটা মনে হচ্ছে। তো আগামী দিন আরও বেশি কথা বলবে, কারণ ওদের ওনাদের যে কোচ পাতে চিনি আছেন, তো তিনি সেই টিমটাকে

0: এরমভাবে সাজিয়েছেন, এবং আমেরিকার যে পেস অফ ফুটবল, যে ফুটবল অফ স্টাইল, সেই স্টাইলটাকে তারা অ্যাডাপ্ট করতে পেরেছেন এবং তার জন্যই এই সাফল্যটা তাদের কাছে ধরা দিচ্ছে বলেই আমার মনে হচ্ছে।
1: ডার্ক হর্স তো অবশ্যই প্রত্যেক বিশ্বকাপেই কোনো না কোনো দল থাকে, কিন্তু প্রত্যেক বিশ্বকাপেই যে দল খেলেছে, যতবার বিশ্বকাপ হয়েছে মূল পর্যায়ে খেলেছে, 23 বার তারা খেলেছে, 5 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি বলছি ব্রাজিলের কথা। ব্রাজিল প্রথম ম্যাচে আটকে গেছে এবার মরক্কোর কাছে, কিন্তু পরের ম্যাচে তারা 3-0 গোলে হাইদিকে হারিয়েছে। কি মনে হচ্ছে, সেই সাম্বার ছন্দ কি ফিরে এলো?
0: দেখুন, প্রথমে একটা কথা বলি দর্শকদের, আমরা যে সমস্ত ব্রাজিলিয়ান খেলা দেখে অভ্যস্ত, যে সমস্ত ব্রাজিলিয়ান প্লেয়ারদের আমরা দেখেছি, তাদের সেই খেলা আমাদের মনের মধ্যে ভেসে আছে। রবার্টো কার্লোস বলুন, রোনাল্ডো বলুন, রোনাল্ডিনহো বলুন, রিভাল্ডো বলুন, রোমারিও বেবেতো বলুন, তো এদের এই যে সাম্বার ছন্দটা আমাদের মনে না এখনও সেই চোখের সামনে ভাসে। আমরা যখনই চোখ বুঝি সেই ব্রাজিলের সাম্বাটা চোখের সামনে ভাসে। এবং আমাদের একটা কথা মনে করে দিই, ব্রাজিল এবারে বিশ্বকাপটা শুরু করে এমন একটা টিমের এগেনস্টে যে টিমটা 2022 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট মরক্কো, এবং তাদের সেই পাওয়ার, সেই স্পেস অফ ফুটবল তাদের কাছে, সেইখানটায় ব্রাজিল একটা, আমি প্রথমেই বলেছিলাম যে একটা টুর্নামেন্টের যে কোনো প্রথম ম্যাচ একটা ক্রুশিয়াল হতে চায়, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ব্রাজিলের সেই শক্ত প্রতিজ্ঞতাকে, প্রতিপক্ষকে ফেস করতে হয়েছে। ব্রাজিল সেই জায়গাটায় ওভারকাম করেছে, ম্যাচটা ড্র হয়েছে। তো তাতে আমি দর্শকদের কাছে একটা কথা বলবো যে ব্রাজিল কিন্তু পরের ম্যাচে দেখুন হাইতেকে 3-0 গোলে হারিয়েছে। অতএব এত ব্রাজিল সেই ছন্দে নেই, ব্রাজিল সেইটা খেলতে পারছে না, সেই বলার সময়টা কিন্তু এখন আমাদের আসেনি। ব্রাজিলের সমর্থকদের আমি একটা কথা বলবো যে আমরা ধৈর্য ধরুন, ব্রাজিল ব্রাজিলের মতন জায়গায় ফিরবে এবং আমাদের যে আশা প্রত্যাশা আসে সেটা অবশ্যই ব্রাজিল মেটাবে। এবং আপনারা একটা কথা আমি এর সঙ্গে যোগ করবো, আপনারা মনে রাখবেন ব্রাজিলের কোচ কিন্তু আনসেলত্তি। হ্যাঁ, তো সেই এক্সপিরিয়েন্স একজন ভদ্রলোক যিনি ব্রাজিলের রাজ্যে ডাগাউটে দাঁড়িয়ে আছেন, তার তো একটা কিছু মহিমা আছেন। তো নিশ্চয়ই ব্রাজিল সেই জায়গাটায় ফিরবে এবং আমি আশা করছি যে ব্রাজিলের লাস্ট থার্ড ম্যাচটা আমরা ব্রাজিলের নয়নমণি নেইমারকে দেখতে পাবো। জানি না তার চোট কতটা কি আছে, নিশ্চয়ই তিনি ফিরবেন, আর নেইমার ফিরলে হয়তো টিমটা আরেকটু ছন্দে আসবে।
1: অ্যানসেলোতি কিন্তু জাতীয় দলের হয়ে কোনো সাফল্য এখনো সেভাবে পাননি, তিনি একবার সহকারী কোচ ছিলেন ইটালির, যেবার ইটালি রানার্স আপ হয়েছিল, ব্রাজিল জিতেছিল।
0: একদম একদমই তাই, কিন্তু ওনার যে প্রডেন্সিয়ালিটি আছেন ক্লাব ফুটবলে, তো সেই প্রডেন্সিয়ালিটিটা তিনি ব্রাজিলের, আজকে দেখুন ব্রাজিলের নিয়ামক সংস্থা ব্রাজিলের ফুটবল ফেডারেশন কিন্তু আজকে এত কোথায় ওনাকে ইলেক্টেড করেছেন, তো নিশ্চয়ই তার পেছনে কোনো এ আছে। তো আশা করি ওনার হাত ধরেই ব্রাজিল একটা ভালো জায়গায় যাবে। এবং আমি ব্রাজিলের সমর্থকদের বলবো যে আপনারা এত তাড়াতাড়ি হসাত হবেন না, আপনাদের নিশ্চয়ই সেই ব্রাজিলের সুসময় ফিরবে, ব্রাজিল আগামী দিনগুলো আরও ভালো পারফর্ম করবে এবং আমাদের মনের আশা পূর্ণ করবে।
1: এবং অ্যানসেলোটি দায়িত্ব নেওয়ার পরই কিন্তু ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছিল, অর্থাৎ প্রাক বিশ্বকাপে, না হলে বিশ্বকাপ
0: তারাও
1: কিন্তু উঠতে পারবো না পারবো না করে উঠেছিল এবং উঠে শেষ ম্যাচ তারা চ্যাম্পিয়ন হয়েছিল।
0: তো এটাও আমি দেখেছি, এটা কাকতালীয় ব্যাপার হতে পারে, এটা আমিও বিশ্বকাপ শুরু আগে শুনেছি যে 2002 বিশ্বকাপটা সেরকম ভাবে চলে, আবার 2026 সেই ব্রাজিলকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, দেখা যাক ভবিষ্যৎ সেটা বলবে।
1: এবার যদি ব্রাজিল জেতে তাহলে ষষ্ঠবার তারা বিশ্বকাপ জিতবে, এবার যদি না জেতে তাহলে ষষ্ঠবার তারা জিতবে না,
0: একদম
1: দুটোই কিন্তু একটা রেকর্ড,
0: একদম রেকর্ড হবে, একদমই তাই।
1: ব্রাজিলের কথা বললে আর্জেন্টিনার কথা এসেই যায়। আর্জেন্টিনার লিওনেল মেসি কিন্তু এখনো আরও অনেক কিছু দেখাবেন এমনটাই তিনি ইঙ্গিত দিলেন প্রথম ম্যাচে, হ্যাট্রিক করলেন।
0: অবশ্যই দেখুন, মেসির মতন একটা খেলোয়াড়, যে খেলোয়াড় যাকে নিয়ে আমাদের মতন মানুষের আলোচনা করাটাই খুব দৃশ্যটা মনে করি আমি, তো এই মানুষটি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছেন যে তার এই সাফল্য, তার এই ডেডিকেশন, তার এই মানসিকতা সমস্ত জায়গাটায় তিনি একটা ঊর্ধ্বে পৌঁছে গেছেন। এবং অনেকে এখন আমি বলতে শুনছি যে তিনি ওয়ার্ল্ড কাপ, তার জীবনে সব কিছু পাওয়া হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই বড় মঞ্চে মেসির মতন একটা খেলোয়াড় আবার যদি যে পাওয়ার ব্যাপারটা না, তাকে আরও বেশি পেতে হবে, তার যে সেই মনের ইচ্ছা এখনও ক্ষুধা আমি দেখলাম আগের দিন ম্যাচের মধ্যে, তো কেন আমি পরপর 2 বছর কেন হবে না, এই জায়গাটা কিন্তু মেসির সেই ডেডিকেশনটা রয়েছে এবং মেসি চাইছে এবং তার কাছে চাপটা আরও বেশি যে, এবং এই আমি দেখেছি 1958 সালের পর 1962 ব্রাজিল পরপর 2 বছর চ্যাম্পিয়ন হয়েছিল, তো আবার সেই জায়গাটা আর্জেন্টিনার কাছে কিন্তু সেরা ফিরে এসছে মেসির কাছে যে এইটাকে প্রুফ করার জন্য, তো আমি আশাবাদী মেসি সেটাকে পরিপূর্ণতা দেবে।
1: এর আগে দুটি দলই মাত্র পরপর 2 বার জিতেছিল, ইটালি এবং তারপর ব্রাজিল, দেখা যাক আর্জেন্টিনা সেটি করতে পারে কিনা। আর অবশ্যই সৌজন্যে থাকতে পারেন সেক্ষেত্রে লিওনেল মেসি। শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করছি ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে

চট করে একবার চোখ বুলিয়ে নেব আজকের দিনের দিকে। আজ 22শে জুন, আজকের দিনটি বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। আজকের দিনে 1996 সালে লর্ডসে অভিষেক টেস্টে 131 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন দ্য প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলি। 4 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরে নিজেকে প্রমাণ করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন মহারাজ। সেদিন লর্ডসের ঐতিহ্যবাহী ক্রিকেট ময়দানে 301 বল খেলে সৌরভ করেন 131 রান। তার ইনিংসে ছিল 20টি বাউন্ডারি, যার মধ্যে অফসাইডে ছিল একাধিক সৌরভ গাঙ্গুলির সিগনেচার শট। প্রসঙ্গত, পরের টেস্টটিতেও 100 রান করেন সৌরভ। এই কৃতিত্ব অর্থাৎ প্রথম 2টি টেস্টে কৃতিত্ব 100 রান করার কৃতিত্ব ভারতীয়দের মধ্যে আর রয়েছে মোহাম্মদ আজহারউদ্দিন এবং রোহিত শর্মার। আজকের দিনে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটেছিল আর এক ক্রিকেটারের, এক কিংবদন্তি ক্রীড়াবিদের, তিনি ডব্লিউজি ক্রেস। 16 বছর বয়সে তিনি জেন্টলম্যান অব দ্য সাউথ দলের হয়ে দ্য প্লেয়ার্স অব দ্য সাউথ দলের বিরুদ্ধে খেলেন। 44টি মরশুম খেলে নজির সৃষ্টি করা এই ক্রিকেটার প্রথম দিন অবশ্য কোনো রান করতে পারেননি। 870টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা, ডব্লিউজি ইংল্যান্ডের হয়ে খেলেন 22টি টেস্ট ম্যাচ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই তিনি ছিলেন প্রকৃত অর্থে গ্রেসফুল।

0: আজকের দিনে 10,000 মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেন ফিনল্যান্ডের কিংবদন্তি অ্যাথলিট পাভো নুরমি। ফ্লাইং ফিন হিসেবে পরিচিত নুরমি অলিম্পিক গেমসে 9টি সোনা পেয়েছিলেন অ্যান্টওয়ার্প, প্যারিস ও আমস্টারডামে। 1980 সালে আজকের দিনে রোমে ইউরোপিয়ান কাপের ফাইনালে সাবেক পশ্চিম জার্মানি বেলজিয়ামকে 2-1 করে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। অতীত থেকে আবার ফিরে আসব বর্তমানের কথায়। হ্যাঁ, ফিফা বিশ্বকাপ 2026, আমরা আলোচনা করছি এই বিশ্বকাপ নিয়ে। আর আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার শুভ কুমার। আমরা মেসির কথা বললাম, কিন্তু মেসির সঙ্গে আর একজনের নাম উচ্চারিত হয়, একই সঙ্গে তিনি কিন্তু প্রথম ম্যাচে খুবই হতাশ করলেন CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 25টি টাচ টার্গেটে বা লক্ষ্যে একটিও শট নয়। রোনাল্ডো কি ফিরে আসতে পারবেন?
1: নিশ্চয়ই পারবেন আমার ধারণা। তার কারণ হচ্ছে এরা বড় মঞ্চের প্লেয়ার, আজকে প্রথম খেলা শুরু হয়েছে, কিছু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, সেটা হয়তো তারা রিকভারি করবেন। এবং তার দেখুন, আমার মনে হয় এটা রোনাল্ডোর শেষ বিশ্বকাপ, তিনি এই বিশ্বকাপে একটা ছাপ রেখে যাবেন, এটা আমার মনে হয়। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো নেক্সট ম্যাচে আমরা সেই CR7 পাবো, যে CR7 আমরা দেখে অভ্যস্ত। তো সেই জায়গায় তিনি একটা ছাপ রেখে যাবেন তার ওয়ার্ল্ড কাপে, এটাই আমি আশাবাদী। এবং নেক্সট ম্যাচ থেকেই আমরা রোনাল্ডোকে সেই রোনাল্ডোর মতন জায়গায় দেখবো, সেই আমরা আবার আলোচনায় ফিরবো রোনাল্ডো রোনাল্ডোর মতন জায়গায় ফিরল।
0: অর্থাৎ রোনাল্ডো শেষ হয়ে যাননি?
1: একদমই না, রোনাল্ডো মেসি এরা কখনো শেষ হতে পারেন না, এরা এদের শেষ হওয়ার কোনো জায়গা নেই। এরা আমরা যতদিন এরা খেলবে ততদিন আমাদের কাছে এদের প্রত্যাশাটা এত বেশি থাকে আমাদের, যে আমরা ভাবি তারা নতুন কিছু করবে না, যে এদেরকে আমরা হারাতে চাই না, এদেরকে আমরা শেষ হতে দিতে চাই না।
0: রোনাল্ডো এবং মেসির এটাই শেষ বিশ্বকাপ, কিন্তু আরও বেশ কয়েকটি বিশ্বকাপ খেলবেন ফ্রান্সের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি কিন্তু ইতিমধ্যেই 2টি গোল করে ফেলেছেন প্রথম ম্যাচে, এবং সেনেগালকে তারা হারিয়েছেন 3-1 গোলে। এমবাপ্পে 2টি গোল করেছেন, এবং এই যে প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতা, কন্টেস্ট উইদিন আ কন্টেস্ট, অর্থাৎ রোনাল্ডো মেসি এমবাপ্পে এদের মধ্যে আর একটা প্রতিযোগিতা আছে, গোল করার প্রতিযোগিতা। ইতিমধ্যেই 16টি গোল করে ফেলেছেন মেসি, তিনি ছুঁয়ে ফেলেছেন মিরোস্লাভ ক্লোজেকে। আরেকটি গোল করলেই তিনি সর্বকালের সর্বাধিক বা সর্বোচ্চ গোল স্কোরার হয়ে যাবেন। এমবাপ্পেও কিন্তু পিছিয়ে নেই,
1: না এমবাপ্পে পিছিয়ে নেই, এমবাপ্পে সেই জায়গাটা আসবে। এমবাপ্পে একটা অ্যাডভান্টেজ এদের থেকে, যে এমবাপ্পে আমি আশা করি আরও 2টো বিশ্বকাপ এমবাপ্পে খেলবে, অর্থাৎ তার গোলের পরিসংখ্যানটা এদের থেকে হয়তো ছাপিয়ে যাবে। তো কিন্তু মেসি একটা কথা বলেছে, আপনারা সবাই জানেন যে গোলটা একটা সংখ্যা, পরিসংখ্যান একটা সংখ্যা মাত্র। তার ফেভারিট প্লেয়ার ব্রাজিলের সিনিয়র রোনাল্ডো, কিন্তু তিনি তো এই পরিসংখ্যানের মধ্যে নেই, তো সেখানে তার কাছে গোলটা একটা সংখ্যা মাত্র। তো আমি আশা করি এমবাপ্পে আরও 2টো বিশ্বকাপ খেলবে, এবং হয়তো পরিসংখ্যানের দিক থেকে গোলের

0: পরিসংখ্যানের দিক থেকে মেসি ক্লোজেকে ছাড়িয়ে যাবে, বাট মেসি মেসি
1: একদম ঠিক। আমরা একেবারে শেষে চলে এসেছি অনুষ্ঠানের, যাওয়ার আগে শুভ একটা দলের কথা, কে চ্যাম্পিয়ন হতে পারে?
0: আমি অ্যাস্ট্রোলজার নয় প্রথমেই বলেছি, কিন্তু আমি মনের দিক দিয়ে মেসি ভক্ত, তাই আমি চাই মেসি ওয়ার্ল্ড কাপটা আবার মেসির হাতেই উঠুক।
1: আচ্ছা, অর্থাৎ আর্জেন্টিনাকে ফেভারিট ধরছেন আমাদের বিশেষজ্ঞ প্রাক্তন ফুটবলার শুভ কুমার। আজ সময় একেবারে শেষ, আমরা আবার ফিরে আসবো আগামীকাল এই সময়। সবাই ভালো থাকবেন আর উপভোগ করুন ফিফা বিশ্বকাপ 2026।

0: আকাশবাণী মৈত্রী এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। রাম ভাই বলছি, কেমন আছেন বন্ধু আপনারা? আসলে ইচ্ছা করছে আপনাদের সঙ্গে এমন একটা বিষয় শেয়ার করা যা কিনা আজকের দিনে ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে, হোক আমাদের কৃষি বা কৃষি সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কেও হতে পারে। আসলে বলতে চাইছি ভৌগোলিক নিদর্শক ট্যাগের কথা। খটকা লাগছে তাই না? ভৌগোলিক নিদর্শক সেটা আবার কি? কিন্তু খুব ভালো হয় বোধহয় বুঝতে জিআই ট্যাগ। জিআই এর কথা অনেকেই শুনেছেন, আমাদের রাজ্যে কৃষি ও জিআই ট্যাগ, এ ব্যাপারেই আজকে জানার চেষ্টা করব। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধীন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ও স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের ডিরেক্টর ডক্টর মানস ঘোষ। ডক্টর ঘোষ, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: হ্যাঁ নমস্কার, সকলকে আমার নমস্কার জানাই।
1: প্রথমে যে কথাটা বলছিলাম শ্রোতা বন্ধুদের, যে জিআই ট্যাগ বিষয়টা কিন্তু আজকের দিনে খুব একটা প্রচলিত শব্দ হয়ে গেছে, মানে আমরা সেরকম ভাবেই বুঝি। তো একটু জানার চেষ্টা করবো আপনার কাছে, জিআই ট্যাগ বলতে আমরা ঠিক কি বুঝব?
2: এটা সহজেই বোঝা যাচ্ছে যে জিআই একটা অ্যাব্রিভিয়েশন। এখন জি ফর জিওগ্রাফিক্যাল এবং আই ফর ইন্ডিকেশন। সহজ করে বলতে গেলে এটা কোনো একটা বিশেষ ভৌগোলিক অবস্থানের কথা বোঝাচ্ছে, যেখানে একটা বিশেষ প্রোডাক্ট তৈরি হয় এবং সেই নামেই সেটি বিখ্যাত। যেমন যদি খুব সহজেই আমরা বলি জয়নগরের মোয়া, মানে মোয়া বলতেই জয়নগরের কথাটা মাথায় আসে এবং ওই জয়নগরের মোয়া নামেই বিখ্যাত। এই জন্যে এরকম বিভিন্ন আমাদের বস্তু রয়েছে, কৃষি তো রয়েছেই, অন্যান্য বিভিন্ন রয়েছে যেটা স্থান স্পেসিফিক। যেমন আমরা অনেক সময় কারোর ঘরে যখন ওই মাটির ঘোড়া দেখি তখন প্রথমেই জিজ্ঞাসা করি এটা বাঁকুড়ার ঘোড়া? তো স্বাভাবিকভাবেই যদি বলে যে না অন্য কোনো জায়গা থেকে কিনেছি, মনের মধ্যেই যেন আচ্ছা আচ্ছা তাহলে এটা ঠিকঠাক নয়, এরকম একটা মনে হয়। ব্যাপারটা এই ধরনের জিনিস। এই জন্যেই এই জিআই এই কথাটা, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, কোনো একটা প্রোডাক্টকে বিশেষ স্থানের সঙ্গে জুড়ে দেওয়া, এটাই হচ্ছে জিআই।
1: তার মানে আপনি কি বলতে চাইছেন, এর উপযোগিতাটা কি দাঁড়ালো?
2: উপযোগিতাটা হচ্ছে এই যে কোনো, দেখুন এটার সাথে সম্পূর্ণভাবে ব্যবসা জড়িত, মানুষের কনজিউমারের তাদের পছন্দ জড়িত এবং এর সঙ্গে টোটালটাই ট্রেড ইত্যাদি ইত্যাদি বহির্দেশীয় অন্তর্দেশীয় সব কিছুই জড়িয়ে আছে। যখন একজন মানুষ কোনো একটা বিশেষ স্থানের প্রোডাক্টের প্রতি তার নিজস্ব একটা টান রয়েছে, তখন তিনি আমাদের দেশের বাইরে থাকুন বা ভিতরে থাকুন, যেখানেই থাকুন না কেন, তিনি চাইবেন যেন ঠিক সেই জায়গাটার প্রোডাক্টটাই তিনি পান। এবার ঠিক সেই জায়গাটার

0: রয়েছে তাদেরকে অথেন্টিকেশন করা এবং কনজিউমারের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে জিআই এর বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য।
1: মাথায় রাখতে হবে যে বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন আমাদের, যে দেখুন ব্যবসাটা কিন্তু আসতে হবে, কারণ আমরা যাই কৃষিক্ষেত্রে উৎপন্ন করি না কেন, কেন করি, সবটা কি আমরা খাই বাড়িতে বাজারজাত করি, তার থেকে আমরা যে আর্থিক উপার্জন করি সেটাই কিন্তু আমাদের পরিবার প্রতিপালন বা অন্যান্য কাজে ব্যয় করি। সুতরাং ব্যবসা কেন্দ্রিক ভাবনাটাকে মাথায় রেখে যাতে গ্রামীণ অর্থনীতি, বিশেষত কৃষিক্ষেত্রে বলবো, তাকে যেন চাঙ্গা করা যায়, এটা মাথায় রেখেই হয়তো জিআই এর কথা ভাবা হয়েছে বা আমরা ভাবতে পারি।
0: হ্যাঁ, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্য অন্তত এগ্রিকালচারের ক্ষেত্রে তাই, যে আমাদের যারা কৃষক বা যারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করছে তারা যেন অনেক বেশি সঠিক বেশি দাম পান, কারণ এর কোয়ালিটি আলাদা। এগ্রিকালচারের ক্ষেত্রে এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, যেমন আমি জয়নগরের মোয়ার কথা যদি আবার বলি, যে জয়নগরের মোয়া হচ্ছে কনকচুর ধানের খই আর নলেন গুড় এবং তার প্রপার মিক্সচার ইত্যাদি ইত্যাদি। এখন এই সেম জিনিস যদি অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে, মানে এখান থেকে গুড় এবং খই নিয়ে গিয়ে তৈরি করা হয়, তাহলে হয়তো অনেকটাই স্বাদ আসবে। কৃষির ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। যেমন চুলাইপাজি ধান, এটা বলা হয় দিনাজপুরের ধান। এখন দিনাজপুরের ধান কেন বলা হয়, কারণ তার যে অ্যারোমা, সুগন্ধ বা পায়েস রান্না করার পরে যে তার স্বাদ বা অন্যান্য কিছু রান্না করার পরে, ওই সেম আপনি বীজ নিয়ে গিয়ে যদি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এনে তৈরি করেন, তাহলে কিন্তু সেই অ্যারোমা বা আসবে না, কিছুতেই আপনি সেটা আনতে পারবেন না। সেই জন্য কৃষির ক্ষেত্রে এটা হচ্ছে আরো স্পেসিফিক, যে জায়গার প্রোডাক্ট সেই জায়গাতে যদি না যান তাহলে কিন্তু কোনোভাবেই সেটাকে মান্যতা দেওয়া মুশকিল আছে।
1: তো কৃষি ক্ষেত্রের ব্যাপারটা যখন এসেই গেল, ডক্টর ঘোষ, আপনার কাছে জানতে চাইবো আমাদের রাজ্যে কৃষি ক্ষেত্রে কি কি পণ্য জিআই ট্যাগ পেয়েছে।
0: তার আগে আমি বোধহয় একটু বলে নিলে সুবিধা হবে, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আমরা সাধারণ মানুষ যেগুলো শুনি সেগুলো কোনগুলো জিআই ট্যাগ পেয়েছে সেটা সেটা সেটা বলতে পারলে ভালো হবে। এখন এক নম্বর তো জয়নগরের মোয়ার কথা বলেছি, আর সবথেকে বিখ্যাত হয়ে গেছে কলকাতার রসগোল্লা, যেটা নিয়ে ওড়িশার সাথে বহুদিন মারামারি চলেছে। ওড়িশা বলতে চেয়েছে যে তারা ঠিক স্বাদের রসগোল্লা, আমরা বলতে চেয়েছি না কলকাতার রসগোল্লা আমাদের কলকাতার এখানের। এখন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান যাকেই বলুন না কেন, তারা কলকাতার নাম করলেই সঙ্গে সঙ্গে বলে কলকাতার রসগোল্লা আর মিষ্টি দই। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে। একটা টাইমে শুধুমাত্র কলকাতার রসগোল্লা পাওয়ার জন্য, এটা তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো ছিল না, হাড়িতে বিক্রি হতো, চার পাঁচ দিন থাকলো, কিন্তু যখন বাইরে এর কদর বাড়লো কলকাতার, তখন প্যাকিং সিস্টেম এলো, টিনের প্যাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে কলকাতার তারা সেখানে ইউরোপ বা আমেরিকায় নিয়ে গেল খেলো, কিন্তু দেখলো যে না, কলকাতার রসগোল্লার সেই স্বাদটা তো নেই।
1: একদম,
0: কলকাতার রসগোল্লার যে স্পঞ্জিনেস, যে ছানার কোয়ালিটি, সুতরাং এটা কিন্তু যেখানে তৈরি করে সেই কারিগরদের হাতের ব্যাপার আছে, এবং সেই এলাকায় লোকেরা কিভাবে কোন সময়ে, যেমন একটা রান্না একই মশলা সব কিছুই দিচ্ছে কিন্তু কোন টাইমে দিচ্ছে একজন রাঁধুনি সেই অনুযায়ী ডিফার করে যায়, এটা তার আর্ট, সেই জন্যে এর ইম্পর্টেন্সটা এত বেশি। এবার অন্যান্য যে সমস্ত জিআই প্রোডাক্ট রয়েছে ওয়েস্টবেঙ্গলের, সবার প্রথম হচ্ছে দার্জিলিং চা। এটা আমাদের 2004-05 সালে প্রথম আমাদের পশ্চিমবঙ্গ থেকে জিআই ট্যাগ পায়। এছাড়া রয়েছে আমাদের যে মালদার লক্ষণভোগ আম, আবার মালদারি খিরসাপাতি বা হিমসাগর আম, মালদার ফজলি আম, সুন্দরবনের মধু রিসেন্টলি এটা ইনক্লুড হয়েছে, বাড়ুইপুরের পেয়ারা রিসেন্টলি ইনক্লুড হয়েছে, নলেন গুড়ের সন্দেশ, এটা অন্যান্য গুড়ের ঠিক হবে না, ঠিক নলেন গুড় এবং স্পেসিফিক ওই যে জিরেন কাট বলা হয় ওইটা না হলে হবে না, সুতরাং নলেন গুড়ের সন্দেশ। তাছাড়া কামার পুকুরের সাদা বোঁদে, এই সাদা বোঁদে কামার পুকুর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, এটা আবার রামকৃষ্ণ স্মৃতির সাথে জড়িয়ে আছে, বহুদিনের যুগের সময় আগেকার থেকে এটা চলে আসছে। সেরকমই

0: রয়েছে বাংলা রসগোল্লার কথা আমরা বললাম, বালুচরি শাড়ি, তারপরে রয়েছে ধনেখালির শাড়ি, টাঙ্গাইল জামদানি শাড়ি, গড়দের শাড়ি, কড়িয়াল শাড়ি, নিস্তারি সিল্ক শাড়ি, এগুলো রয়েছে। এছাড়া রয়েছে শান্তিনিকেতনের লেদার প্রোডাক্ট। রবীন্দ্রনাথের সময়ে তিনি যে ধরনের আর্ট তৈরি করেছিলেন, এই লেদার কাজের উদ্ভাবন কিন্তু রবীন্দ্রনাথের ওখানে, বিশেষ করে যে ধরনের ডিজাইন সুন্দর করে লেদারের উপরে দেওয়া যায়, তারপরেই কিন্তু আমার কুটির সেটিকে গ্রহণ করলো। যারা শান্তিনিকেতনে যান, আমার কুটিরের কথা তারা জানেন। ওই এলাকার যারা আর্টিজান এই চামড়ার কাজের উপরে, এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া মুশকিল আছে। সেজন্য শান্তিনিকেতনের লেদার প্রোডাক্টও জিআই ট্যাগ পেয়েছে। বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, এর একটা স্পেশালিটি রয়েছে। পুরুলিয়ার ছৌ মাস্ক, এর প্রচুর বাইরে ডিমান্ড। এটার তৈরির বিশেষ পদ্ধতি আছে, সেখানকার কারিগররাই একমাত্র সেটা তৈরি করতে পারেন। তার থেকেও বড় কথা, একজন আর্টিস্ট যখন সেই ছৌ নাচের মুখোশটি পরে তাকে একটা বিশেষ মর্যাদা দান করল, সেই মাস্কের মর্যাদা তো অন্যরকম হবেই। সুতরাং এটা জিআই ট্যাগ পেয়েছে। পটচিত্র, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যে পটের মধ্যে কাহিনী অবলম্বন করে বিভিন্ন যে কাহিনীগুলো বলা হয়, এবং তার একটা আলাদা ধরনের আর্ট রয়েছে, গ্রামের লোকরা মেয়েরা বা আর্টিস্টরা সেগুলি ইয়ে করেন। বাঁকুড়ার পাঁচমুড়া টেরাকোটা, ওই যে ঘোড়ার কথা যেটা বলছিলাম, সেটা বিখ্যাত ওই পাঁচমুড়া জায়গার ওখানে। তাছাড়াও রয়েছে ডোকরা শিল্প, আমরা জানি পশ্চিমবঙ্গের ওই তামা পিতল সব কাঁসা মিলিয়ে অদ্ভুত ধরনের একটা মেটাল তৈরি করে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তারা তৈরি করে, সেটা মানুষের স্ট্রাকচার হোক বা অন্যান্য যাই হোক না কেন, এর একটা বিশেষত্ব রয়েছে। এছাড়াও আমরা যদি এবারে আসি পিওর এগ্রিকালচারের কথায়, যেটা আপনি বলছিলেন,
1: একটা কথা এখানে ছোট্ট করে আমি একটু বলি ডক্টর ঘোষ, যে আপনি বলতে চাইছেন শুধু কৃষি নয়, আমাদের গ্রাম বাংলার যে সমস্ত লোকসংস্কৃতিও জড়িয়ে আছে, যেমন আপনি পটচিত্রের কথা বললেন, হ্যাঁ, তার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে নানা ধরনের নানা কিছু তুলে ধরা হয়, এবং যে এরিয়া স্পেসিফিক যে কথাটা বলছেন, যে জিওগ্রাফিক্যাল ভৌগোলিক, বাঁকুড়ার হোক কি পুরুলিয়া কিংবা মালদা, প্রত্যেক জায়গারই, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর যাই হোক না কেন, প্রত্যেকটা জায়গা বিশেষে বিশেষত্ব রয়েছে, এবং সেইগুলোকে চিহ্নিত করা এবং তাকে রিকগনিশন বা স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই কিন্তু জিআই ট্যাগ, সেটা একটা পরিচয়।
0: একদম।
1: এবার আসি কৃষি ক্ষেত্রের ব্যাপারে, যেটা আপনি বলতে চাইছেন।
0: এবারে কৃষির, একদম পিওর কৃষির কথা যদি বলি, বিশেষত এখন ধানের এতেই এসছি আমরা, তো সেখানে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং সামেতি নরেন্দ্রপুর, এদের যৌথ সহযোগিতায় সেখানে গোবিন্দভোগ যে ধান, এর জিআই ট্যাগ পেয়েছে 2017 সালে সবার প্রথম। তারপরে পরেই পেয়েছে তুলাই পাঁজি, এটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হয়ে থাকে। তারপরে পেয়েছে কালো নুনিয়া, চারটে ডিস্ট্রিক্টের নর্থ বেঙ্গলের পাওয়া গেছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের এই জায়গাগুলোতেই এরা হয়। শুধু হয় না, ওখান থেকে সরিয়ে নিলেই তার স্পেশালিটিটা চলে যায়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর এক যে রাঁধুনি পাগল, এই রাঁধুনি পাগলের এটা হচ্ছে মোটামুটি আমাদের সাউথ বেঙ্গলের 15টা ডিস্ট্রিক্টের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এগুলো সবগুলোই আমাদের অ্যারোমেটিক রাইস বা সুগন্ধি ধান, এবং এর প্রত্যেকটারই একটা ইউনিকনেস আছে, যার সাথে অন্য কোনো ধান বা অ্যারোমেটিক রাইসকে মেশানো যাবে না, এবং ইন্টারন্যাশনালি এর বিভিন্ন জায়গায় ডিমান্ডও রয়েছে, দেশের মধ্যে তো রয়েছেই, সেটা বিভিন্ন কারণেও রয়েছে।
1: আচ্ছা,
0: এটা হচ্ছে আমাদের ওভারঅল পশ্চিমবঙ্গের জিআই, স্পেশালি আমাদের এগ্রিকালচার জিআই নিয়ে।
1: তো এই যে আমরা যদি এগ্রিকালচার পণ্যের ক্ষেত্রে ভাবি, তাহলে গুরুত্বটা ঠিক কোথায়?
0: অন্যান্যদের যে গুরুত্ব রয়েছে এগ্রিকালচারেও, গুরুত্বটা সেখানেই, যে আমাদের এগ্রিকালচারের গুরুত্ব সেটা হচ্ছে কৃষক বেশি দাম পাবে, এটা হচ্ছে প্রথম। এবং কনজিউমার যে নামে কিনছে, যে জ্ঞানে কিনছে, সঠিক জিনিসটা পাবে, এইটা হচ্ছে গুরুত্ব। এখন এই
1: একটা উদ্দেশ্য মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার, এর কৃষি বিভাগ, সামিটি সম্মিলিতভাবে কৃষকদের যাতে করে বেশি পরিমাণে ওনারা লাভ পেতে পারেন সেই কথা মাথায় রেখেই কৃষিক্ষেত্রে জিআই ট্যাগের ব্যবস্থা চালু করা হয়েছে। বিশেষত্বটা কি?
0: এর বিশেষত্বটা

0: সবার আগে আমাদের যে চারটি ধানের আমরা জিআই ট্যাগ পেয়েছি, এছাড়াও কিন্তু হর্টিকালচারের দিক থেকে আপনারা দেখলেন আম বা গুয়াভা ইত্যাদি ইত্যাদি আছে, দার্জিলিং ম্যান্ডারিনও এর মধ্যে এসে যাচ্ছে, তো সেগুলো তো রয়েছেই। খাদ্য প্রোডাক্ট ধরলে জয়নগরের মোয়া, সে কনকচুর ধান থেকে আসছে, সুতরাং এগ্রিকালচারের ব্যাপ্তিটা
1: দার্জিলিং এর চায়ের কথা,
0: চায়ের সেগুলো
1: জিআই ট্যাগ
0: সেই কৃষিরই অন্তর্গত হয়ে যাচ্ছে। এবারে আমাদের দেখুন, যখন আমরা বলছি জয়নগরের মোয়া, তখন এই জয়নগরের মোয়া জয়নগর বা বহরু এলাকায় ধরুন খুব বেশি হলে 50 জন দোকানদার আছেন, যেটা ওই জিআই যেখানে বলা হয়েছে যে এই প্রসেসে নির্মিত হবে, যে এত পার্সেন্ট খেজুর গুড়, কোন দিনের খেজুর গুড়ের রস থেকে এটা তৈরি হবে, কোন খই তৈরি হবে, তার কি ধরনের মিক্সচারটা কি হয়, কত টেম্পারেচার, এই যে প্রপারলি মেনটেন করা, যারা প্রপারলি মেনটেন করছে সেখানকার ব্যবসায়ী সমিতি তাদেরকেই এর অন্তর্ভুক্ত করছে, তাদেরকেই তাদের প্রোডাক্টে জিআই ট্যাগটা, জিআই এর যে চিহ্ন সেটা বসাবার অনুমতি দিচ্ছে।
1: তাহলে কি বলা যেতে পারে এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়া?
0: নিশ্চয়ই, অবশ্যই। এটা অন্যান্য জিনিসের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডাইজেশন রয়েছে, যেমন ধরুন কোন একটা নির্দিষ্ট কোম্পানির যে ইলেকট্রিক পাখা ফ্যান যেগুলোকে বলি, তাদের নাম রয়েছে, এবং তাদের নাম নিয়ে অন্য কেউ চালিয়ে দিতে পারে, এটা হয়ও। এখন তার জন্য অথেন্টিকেশনের জন্য বিভিন্ন রকম আমাদের সিস্টেম রয়েছে, আগমার্ক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে,
1: আইএসআই
0: আইএসআই বিভিন্ন রকম রয়েছে। এইবারে আমাদের ক্ষেত্রে যখন ঘটছে, যখন জয়নগরের মোয়ার 100 জন দোকানদার তারা এই জিনিসটা করে, এটা কোনো কোম্পানি নয়, তাহলে তাদের ক্ষেত্রে ট্যাগটা কে দেবে, তাদের ক্ষেত্রে অথেন্টিকেশনটা কে দেবে? সেই জন্য ওই অ্যাসোসিয়েশন এরা হচ্ছে সিগনেটারি।
1: এভাবে যদি বলা যায় যে আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে বা ক্ষুদ্র চাষী রয়েছে, তাদেরকে একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণ নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে, এবং তাদের একটা বলা যেতে পারে যে মানোন্নয়ন ঘটানোর একটা প্রক্রিয়া,
0: নিশ্চয়ই তাদের প্রোডাক্টগুলো নিয়ে যে কারণে তারা বিখ্যাত, সবার আগে সেটাকে আইডেন্টিফাই করা হয়। আমি একটু আগে বলছিলাম যে এর ছোট করে প্রসেসটা যদি বলি, এর মূল তিনটে ধাপ রয়েছে।
1: আমরা বরং তাহলে এবারে আসি যে কি প্রক্রিয়া রয়েছে কোন এলাকায়, যদি কোনো একটা নির্দিষ্ট যে কোনো পণ্য হতে পারে, জিনিস হতে পারে, তারা জিআই পেতে গেলে কি করতে হবে?
0: মূলত এর তিনটে ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে গবেষণা, যে আমি একটা গোবিন্দভোগ ধানের কথা বলছি, এই গোবিন্দভোগ ধান আমার পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না, এই কথাটা আমাকে প্রমাণ করতে হবে। আমি বলছি গোবিন্দভোগ ধান বর্ধমানের একটা সম্পদ, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে যে এটা বর্ধমান ছাড়া অন্য কোথাও হয় না, এটা হচ্ছে সবার প্রথম।
1: বেশ,
0: যদি বর্ধমান ছাড়া অন্য কোথাও হয়ে থাকে, তাহলে এর সাথে কোয়ালিটিগত তফাত এসে যাচ্ছে, অর্থাৎ এর ইউনিকনেসটা, স্থান সাপেক্ষে এর ইউনিকনেসটা সবার আগে রিসার্চ করে আমাকে বার করতে হবে। এখন এর অ্যারোমা, অ্যারোমার বিভিন্ন কোয়ালিটি সায়েন্টিস্টরা জানেন, তারা বলতে পারেন অ্যারোমার বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে যে এর এত অ্যারোমা, এত পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি। এবারে নেক্সট যেটা আসছে এর সাথে, আমি যে বলছি গোবিন্দভোগ ধান বর্ধমানের, কতদিন থেকে হচ্ছে, এটা কি রিসেন্টলি এনে কেউ চালু করে দিয়েছে, তাহলে কিন্তু জিআই পাবে না, কারণ এটা স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে, এটা পাশের ডিস্ট্রিক্টেও ছড়াতে পারে, তাহলে আমাকে পুঁথিঘেটে ইত্যাদি ইত্যাদি ঘেটে বার করতে হয়েছে। পরম্পরাগত এটা হচ্ছে বিরাট একটা রিসার্চ, একটা হচ্ছে সাইন্টিফিক, সবটাই সাইন্টিফিক, কেমিক্যাল অ্যানালিসিস ইত্যাদি ইত্যাদিগত, আর একটা হচ্ছে তার তথ্য সংক্রান্ত, যে কোন পুঁথিতে কবে বলেছে, চর্যাপদে বলেছে, বাইয়েতে বলেছে যে এটা পশ্চিমবঙ্গেরই সম্পদ, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন লিটারেচারে রয়েছে, এইগুলো সবার আগে প্রমাণ করতে হয়। এটা যদি প্রমাণ করা যায়, তাহলে জিআই এর যে নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই অনুযায়ী তথ্য দিয়ে একটা একটা বই, জিআই যখন আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট যখন এগুলো করেন, তখন দীর্ঘদিন ধরে রিসার্চ চলে এবং এক একটা থিসিসের মতো বই তৈরি হয় এর উপরে, সেই টোটালটা নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে পেটেন্ট ইনফরমেশন অফিস রয়েছে সল্ট লেকে, সেখানে আমরা জমা দিই। তারা সবার প্রথম সেগুলো ভেরিফাই করেন, তাদের যদি কোয়ারি থাকে তারা সেই কোয়ারি

0: গুলোকে মিট আপ করে আমাদের ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি প্রমোশন অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর আন্ডারে রয়েছে জিআই রেজিস্টার, রেজিস্টার অফ জিআই, সেটা চেন্নাইয়ে তাদের অফিস, তাদের কাছে আমাদেরকে অ্যাপিল করতে হয়। এই অ্যাপিল করার পরে এটাও দীর্ঘ প্রসেস চলে, তারা অ্যাপিল করার সঙ্গে সঙ্গে তারা মেনে নেবে তা নয়, তারা বিভিন্ন রকম কোয়ারি করতে থাকেন অনলাইন এবং লাস্টলি পার্সোনাল অ্যাপিয়ারেন্সে, যে আমাদের এই এই অবজেকশন আছে, তোমরা কেন এটা ডিমান্ড করছো, এর ইউনিকনেসটা কি, সবথেকে বড় কথা এর ট্রেডেবিলিটি। হ্যাঁ, একটা স্পেসিফিক জিনিস হতেই পারে, কিন্তু ব্যবসায়িক মূল্যটা কোথায়, যদি ট্রেডেবিলিটি না থাকে তাহলে কিন্তু সেটাকে কখনো এ করা হবে না। তো সেগুলোকে প্রমাণ করার পরে সেটাকে তারা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট যদি করে তাহলে জার্নালে প্রকাশিত হয়। যেমন জিআই জার্নাল আছে, সেটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এই মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে আলাদা করে ওয়েবসাইট রয়েছে, সেখানে প্রকাশ হওয়ার পরেই একমাত্র সেই জিআই ট্যাগটা আমরা বলতে পারি যে এটা জিআই ট্যাগ পেয়েছে। তারা কনসার্ন সিগনেটারিজদের জানিয়ে দেন, এটা হচ্ছে একটা ধাপ। দ্বিতীয় ধাপের বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা, প্রথম ধাপ গবেষণা, দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, থার্ড প্রসেস ইজ ভেরি ডিফিকাল্ট অন্তত এগ্রিকালচারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এই তো জিআই ট্যাগ পেয়ে গেলাম, যেটা জয়নগরের মোয়ার ক্ষেত্রে খুব সহজ, যেটা বাঁকুড়ার ডোকরার বা পাঁচমুড়ার ঘোড়ার ক্ষেত্রে খুব সহজ, ওখানে মাত্র হয়তো খুব বেশি হলে 50 জন শিল্পী আছে যারা এই ঘোড়া তৈরি করেন, তাদেরকেই যখন বিক্রি করছে তাদের একটা অ্যাসোসিয়েশন বললে এই তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমরা প্রোডাক্টটা তৈরি করে নিয়ে এসে আমার কাছে ছাপটা নিয়ে যাবে। কিন্তু যখন গোবিন্দভোগ আমি ধান তৈরি করছি, আমার পশ্চিমবঙ্গে নট লেস দেন মানে 2 লাখ ফার্মার্স তারা এই গোবিন্দভোগ ধান তৈরি করছে, এবং তাদের কাছে গিয়ে তারা প্রত্যেকেই দাবি করতে পারে আমি তো গোবিন্দভোগ ধান তৈরি করছি, তাহলে তাদেরকে এই যে ভাস্টে, এটাই হচ্ছে এগ্রিকালচারের সব থেকে বড় ডিফিকাল্টি অন্যান্য জিআই এর সঙ্গে। এবার তাহলে আমি কিভাবে, সবার প্রথম আমাকে বলতে হবে, ভাবতে হবে যে যে ভদ্রলোক বলছে গোবিন্দভোগ ধান সে সত্যি গোবিন্দভোগ ধান করছে নাকি অন্য কোন সুগন্ধি ধান তার সাথে মিশে আছে। তার মানে আমি যখন, আমাকে গোড়ার থেকে শুরু করতে হবে, আমাকে আমার মাদার সিড গোবিন্দভোগে তৈরি করতে হবে, তার মাল্টিপ্লিকেশন করতে হবে, আমি নির্দিষ্ট ফার্মারদের মধ্যে দিলাম, তারা করছে, তাদেরকেই আমি প্রাইমারিলি জিআই ট্যাগ দিলাম, মনিটর করলাম। আবার এর মধ্যে আরও একটা প্রবলেম হচ্ছে, সে তো মিলারের কাছে যাবে, মিলার মিক্সার করে দিতে পারে, সেখানে আবার গণ্ডগোল হতে পারে। সুতরাং প্রত্যেকটি পদে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়, যেটা এগ্রিকালচারের জিআই এর ক্ষেত্রে সব থেকে কঠিন সমস্যা। আমরা যে থার্ড প্রসেসের কথা বলছি, ইমপ্লিমেন্টেশন, আলটিমেটলি কৃষকের কাছে তার গুরুত্বটাকে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে সব থেকে বড় কঠিন অবস্থা, যেটা এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ফেস করছি, এবং তার ওয়ে আউট অবশ্যই আমাদেরকে বার করতে হচ্ছে।
1: জিআই ট্যাগ যদি কোনো কৃষক বা কৃষক সম্প্রদায় পেলেন, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে সরাসরি বেনিফিটেড হচ্ছে?
0: হ্যাঁ, এই বেনিফিটটা যেহেতু দেখুন সরকারের পক্ষে বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির এদের পক্ষে এই 2-3 লাখ ফার্মারের কাছে পৌঁছানোটা মুশকিল, সেজন্য আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে সিস্টেম করা হয়েছে যে FPO বা যে FIG বা ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ বা SKUS যে রয়েছে আমাদের কোঅপারেটিভ সংস্থা, এদেরকে বলা হচ্ছে অথরাইজ ইউজার্স, এদেরকে আমরা ট্যাগটা দিচ্ছি। এবার এরা সমস্ত ফার্মারদেরকে, ধরুন আমার কাছে 5 কুইন্টাল ভালো বীজ আছে গোবিন্দভোগের, আমি একটা FPO কে দিলাম, সেই FPO কে কাকে কাকে দিচ্ছে সে তার লিস্ট আমাদের কাছে এসে যাচ্ছে, কি পরিমাণ দিচ্ছে, সে কতটা এরিয়াতে করছে, এগুলো সমস্ত এসে যাচ্ছে। এবার আসার পরে আমাদের কিন্তু গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে তাদেরকে মনিটর করছে 2 স্টেজে, একটা হচ্ছে ঠিক স্টেজে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, আর হারভেস্টিংয়ের সময় তার কত হারভেস্ট হবে, কারণ আমার দেখা গেল আমার টোটাল যা প্রোডাকশন হয়েছে তার থেকে জিআই ট্যাগের রাইস বেশি, তাহলে তো গন্ডগোল ব্যাপার আছে। সুতরাং এই প্রত্যেক পদে কিন্তু মনিটরিংটা রয়েছে, খুব জরুরি, কারণ এটা ইন্টারন্যাশনালি দেখুন এটার সাথে স্টেটের একটা সম্মান জড়িয়ে আছে। এটা ইন্টারন্যাশনালি একটা প্যাকেট চলে গেল এবং তারা বললো এটা গোবিন্দভোগ নয়, এই জিআই দেওয়া আছে, তাহলে তো মুশকিলে পড়ে যাবো আমরা। সেক্ষেত্রে সারা বর্ধমান বা অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সব চাষি মার খাবে। এর মান উন্নয়নের জন্য এক নম্বর ওই ফার্মারদেরকে বলা হচ্ছে যে তারা কি পরিমাণ গোবর সার দেবে।

0: কিনা, এইগুলো যেমন শেখানো হচ্ছে যাতে গোবিন্দভোগের কোয়ালিটিটা সঠিক থাকে, তার জন্য আমাদের দুটো ইউনিভার্সিটি উত্তরবঙ্গ এবং বিধানচন্দ্র তারা সমানে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এরপরে আমরা সাপোর্ট দিচ্ছি এই সুফল বাংলা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে বা প্রিয়দের মাধ্যমে, তারা যাতে বেশি দাম পান জিআইটা। এই প্রসেসিংটা কিন্তু চলছে এখনো, যে ফুল স্টেজে আমরা এসে গিয়েছি আপনি বুঝতে পারছেন, এটা একটা বিরাট প্রসেস এগ্রিকালচারের ক্ষেত্রে। যখনই এলাম, যখনই ফার্মার নাম্বার অফ গ্রোয়ার্স প্রচুর হয়ে যাচ্ছে, তখন কিন্তু জিনিসটা কঠিন এবং আমাদের প্রতি পদে ভেবেচিন্তে স্টেপ নিয়ে তারপর আমাদের আগাতে হচ্ছে। তবে নিঃসন্দেহে ফার্মাররা বেশি দাম পাবে।
1: কি অভিমত, আপনি ঠিক কি মনে করছেন পশ্চিমবঙ্গের কৃষি ক্ষেত্রে জিআই ট্যাগ এর বিষয়ে?
0: সমিতি অ্যাকচুয়ালি অন বিহাফ অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের হয়েই কাজটা করছে। সে গবেষণার ক্ষেত্রে আমি যে দুটো ইউনিভার্সিটির কথা বললাম, দে আর ডেডিকেটেড, দে হ্যাভ ডেডিকেটেড পার্সন, এবং আমি জাস্ট নাম উল্লেখ করছি না, এখানে নাম উল্লেখের ব্যাপার নয়, তারা ডেডিকেটেডলি এই রিসার্চগুলো করছেন। তারা পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় সেই রাজ্যকে তুলে ধরার জন্য প্রচণ্ড রকম চেষ্টা করছেন। তারা নিজেরাই আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এই এই প্রোডাক্টগুলো জিআই এ আসতে পারে, যেমন সোনামুগ, সোনামুগের কথা আসছে বা অন্যান্য প্রোডাক্ট, তারা সেইগুলো নিয়ে রিসার্চ অলরেডি আরম্ভ করেছেন। তারা আইডেন্টিফিকেশনের জন্য যে আর কোন কোন ধান বা আর কোন কোন প্রোডাক্টকে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষত্ব নিয়ে জন্মাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তার ব্যবহার হচ্ছে, এগুলোকে আইডেন্টিফাই করছে। যেমন হর্টিকালচারে ঢুকে গেলে তো আরও অনেক বেশি, আপনি বারুইপুরের পেয়ারা, বারুইপুরের লিচু ইত্যাদি ইত্যাদি, একটার পর একটা আপনি আমের যেমন আগে হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় আরও অনেক আম রয়েছে যেগুলো স্পেসিফিক, কিছু কিছু লেবু রয়েছে, সেগুলোকে এনকোয়ারি করে এখন আমরা এর ইমপ্লিমেন্টেশনের প্রাইমারি পর্যায়ে রয়েছি। তো স্বাভাবিকভাবেই এর পরের যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, সেইগুলো আস্তে আস্তে আস্তে একটা একটা একটা করে হবে এবং আমরাও অভিজ্ঞতা অর্জন করছি।
1: এইখানে কি আপনি মনে করেন যে কোনো এলাকায় ব্যক্তি মানুষের বা গোষ্ঠীর কোনো দায়বদ্ধতা আছে বা দায়িত্ব আছে?
0: নিশ্চয়ই, যদি গোষ্ঠীর বা এলাকার মানুষের দায়বদ্ধতা না থাকে তাহলে এর পিওরিটি আপনি মেনটেন করতে পারবেন না, কিছুতেই পারবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টেটের বা সেই জায়গার বদনাম।
1: ডক্টর ঘোষ, আমাদের সময় সীমিত। বন্ধুরা, আজকে যারা অনুষ্ঠান শুনছিলেন, আমরা কিন্তু একটু অন্য প্রসঙ্গে কথাবার্তা বললাম। আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, যে যে এলাকায় থাকেন, তারাই কিন্তু আদর্শ মানুষ বলবো বা মানুষজন বলবো, গোষ্ঠী বলবো, যারা নাকি সেই এলাকার বিশেষত্ব কি রয়েছে সেটা কিন্তু আপনি চিহ্নিত করতে পারেন। এবং সেইভাবে যদি আপনারা রাজ্য কৃষি দপ্তর, সামিটি বা ইউনিভার্সিটির কাছে বিষয়টা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার এলাকা ওই বিশেষ জিনিসের জন্যই কিন্তু বিখ্যাত হয়ে উঠবে এবং গর্ব বোধ যারা করবেন তার মধ্যে আপনি একজন। অনুষ্ঠান এখানে শেষ করব। ডক্টর ঘোষ, আজকে আপনি আমাদের অনেক কিছু জানালেন রাজ্যের কৃষি ও জিআই ট্যাগ সম্পর্কে, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: বন্ধুরা, কথা বলছিলাম রাজ্যে জিআই বা ভৌগোলিক নিদর্শক ট্যাগ নিয়ে। এতক্ষণ এ বিষয়ে আমাদের জানালেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধীন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল এবং সামিটি বা স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর মানস ঘোষ। নমস্কার।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতার কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, ডায়াবেটিক রোগী কি খাবেন কি খাবেন না, বলছেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
1: ডায়াবেটিস হলে অনেকেরই ধারণা আছে যে আমার বোধহয় মেনু থেকে সমস্ত খাবার বাদ হয়ে গেল।

0: আমি আর কোনোদিন মিষ্টি খেতে পারবো না, আমি কোনোদিন কোনো ফল খেতে পারবো না, আমি ভাত খেতে পারবো না, ইত্যাদি প্রভৃতি। কিন্তু যেটা আশার ব্যাপার সেটা হলো যে ডায়াবেটিস থাকলে কিন্তু আজকালকার দিনে আমাদের কাছে আর কোনো ডায়াবেটিক ডায়েট বলে কিছু আমরা কাউকে খেতে বলি না। তবে ডায়াবেটিসে কি যা কিছু যা খুশি যতটা পরিমাণে খাওয়া যেতে পারে সেটাও নয়, আমরা বলি যে কারুর যদি ডায়াবেটিস থাকে তার সেটাই খাওয়া উচিত যেটা একজন নর্মাল মানুষ তার বয়সে, তার হাইটের এবং তার যে শারীরিক যে এক্সারসাইজ করেন তিনি রেগুলার, যে শারীরিক পরিশ্রম করেন সেই অনুযায়ী, যার ডায়াবেটিস নেই তার যা খাওয়া উচিত, যার ডায়াবেটিস আছে তিনিও তাই খাবেন। তাহলে আমরা আরেকটু বিশদে ব্যাপারটাতে যাই যে এই যে ডায়াবেটিস যার আছে তিনি যখন ঠিক করবেন যে আমি কি ধরনের খাবার খাব, তখন প্রথম মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু খাবারে খুব লম্বা গ্যাপ দেব না। এটা বিশ্ব তো সত্যি যাদের ডায়াবেটিসের জন্য ওষুধ মানে ট্যাবলেট অথবা ইনসুলিন চলে, তাহলে স্মল ফ্রিকুয়েন্ট মিল অর্থাৎ অল্প অল্প বারবার করে খাওয়া এটা গুরুত্বপূর্ণ, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি না, আমি যেটা খাবো তাতে যেন ব্যালেন্সড খাবার হয় অর্থাৎ খাবারটা যেন সুষম হয়। সেটা কিভাবে বোঝা যাবে, না একটা খুব সহজ উপায় ভাবা যে আপনি কল্পনা করুন যে আপনি যে থালাটা নিয়ে খেতে বসেছেন সেই থালার অর্ধেক পরিমাণ থাকবে কিন্তু বিভিন্ন সবজি। এই সবজির মধ্যে আমি আলুটাকে হিসেবে আনছি না, ভাত রুটি মুড়ি চিড়ে এবং আলু, বা আপনি যদি ওটস খান বা এই জাতীয় খাবার খান তাহলে এই কার্বোহাইড্রেটগুলো কিন্তু থাকবে চার ভাগের এক ভাগ প্লেটের, আর বাকি চার ভাগের এক ভাগে থাকবে বিভিন্ন ধরনের প্রোটিন অর্থাৎ মাছ মাংস ডিম ডাল ছোলার তরকারি বা ছানা পনির ইত্যাদি। তো এইটা হলো বিভিন্ন খাবারের প্রপোর্শন। এবার এই খাবারগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে আমরা সাধারণত বলি যে তিনটে দিনে মেজর মিল অর্থাৎ যেখানে আমরা ভাত রুটি মুড়ি চিড়ে ওটস ইত্যাদি খাবো এবং তার সাথে সবজিগুলো খাবো, এবং তার মধ্যে মধ্যে আমরা বলি স্ন্যাক্স অর্থাৎ যে আমরা সকালে যে জল খাবার খাচ্ছি এবং দুপুরে যে আমরা লাঞ্চ খাচ্ছি তার মাঝের সময়টাতে কিন্তু একটা স্ন্যাক্স অর্থাৎ আমরা সেখানে একটা ফল খাবো। আবার সেইভাবেই আমরা যে বিকেলে খাচ্ছি বা দুপুরে খাচ্ছি এবং যে রাতে খাচ্ছি তার মধ্যে বিকেলে আমরা আবার একটা ফল বা অল্প পরিমাণে অন্য কোনো খাবার খেতে পারি। এবার ফলের কথা এলে বারবারই আমাদের প্রশ্ন আসে যে আমরা কি ফল খাবো আর কি খাবো না। প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা কিন্তু সব রকম ফল ডায়াবেটিস থাকলে খেতে পারি, তবে কিছু কিছু ফল যেগুলোতে সুগার কন্টেন্ট তুলনায় বেশি থাকে সেগুলো কিন্তু আমরা কম পরিমাণে খাবো। অর্থাৎ আমরা যদি আম খাই তাহলে আমের একটা চাকা খাবো, আমরা যদি কলা খাই তাহলে একটা ছোট সাইজের একটা কলা খাবো, আর শসা যেটা অবশ্যই ডায়াবেটিস থাকলে খাওয়া হয় সেটা আমরা সাধারণত বলি এটা স্যালাড হিসেবে খেতে, অর্থাৎ এটা দুটো খাওয়ার মাঝখানে না খেয়ে আমরা খাওয়ার ঠিক আগে খেলে শসাতেও আমাদের পেট খানিকটা ভর্তি হতে পারে এবং তার সাথে বিট গাজর ইত্যাদি দিয়ে আমরা একটা স্যালাড বানিয়ে নিতে পারি। সুতরাং এটা হলো খাওয়ার বিষয়বস্তু, তার সাথে আমরা যথেষ্ট পরিমাণে জল খাবো, তার মানে এই নয় যে আমরা প্রচুর পরিমাণে বোতল বোতল জল খাচ্ছি, যতটা জল তেষ্টা পাবে সেই মতো জল খাবো। কারো যদি কিডনির সমস্যা হয়, ডায়াবেটিস সংক্রান্ত কিডনির সমস্যা এটাকে বলি, সেটা হলে খাবার এবং জল এগুলো আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে তার অ্যাডভাইস মতো আমরা সেগুলোকে কন্ট্রোল করব। আর কি কি খাবার একেবারেই খাওয়া যাবে না বা যত সম্ভব কম খেতে হবে সেগুলো হলো কোল্ড ড্রিঙ্কস, যেগুলো হলো ফ্রুট জুস অর্থাৎ ফলের বদলে ফলের রস, এবং খুব বেশি পরিমাণে নুন বা চিনি খাওয়া, এগুলো অ্যাভয়েড করা কিন্তু অত্যন্ত দরকার, এবং যতটা সম্ভব বাড়ির খাবার খাওয়া যায় ততটাই ভালো। সুতরাং খাবার বিরাট কিছু বাদ দেওয়ার দরকার নেই ডায়াবেটিস হলে, আপনি হেলদি ব্যালেন্সড ডায়েট অর্থাৎ সুষম খাবার খান, ভালো থাকুন সুস্থ থাকুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডায়াবেটিক রোগী কি খাবেন কি খাবেন না বলেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য আকাশবাণী।

এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সম্পর্কে। ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুনবেন বেতার নাটক মাকড় সার রস, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য, প্রযোজনা কৌশিক সেন। রাত ৮টা বেজে ১৫ মিনিটে শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত ৯টায় কথায় গানে উপস্থাপনায় দীপান্বিতা দাস। ৯টা বেজে ১৫ মিনিটে শুনবেন বিশ্ব পরিক্রমা। ৯টা বেজে ৪৫ মিনিটে শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর। রাত ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে থাকবে বাগে শ্রীরাগে খেয়াল, শিল্পী শ্যামল লাহিড়ি। তাঁকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। রাত ১০টা বেজে ৪৫ মিনিটে শুনবেন উপমহাদেশের খবর এবং রাত ১১টায় শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন দীপান্বিতা দাস। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত ১২টায়। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা mitrikotha@gmail.com, MAITRWKATH

0: মাকড়সার রস অতি অতি বিষাক্ত, তীব্র নেশা হয়। স্বভাব তো সে যারা সর্বদা স্নায়বিক উত্তেজনার খোরাক খোঁজে, তাদের কাছে এটি এক ভারী লোভনীয় দ্রব্য। অথচ নিয়মিত ব্যবহার করলে প্যারালিসিস হয়ে মৃত্যুও হতে পারে।
1: আজকের নাটক মাকড়সার রস, কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য, প্রযোজনা কৌশিক সেন। নাটক মাকড়সার রস।

0: ব্যোমকেশ, ও ব্যোমকেশ, আরে বাবা কি তখন থেকে হু হু করছো, ভালো করে সাড়াটা দাও না। ব্যাপারটা কি বলো দেখিনি, কদিন ধরে দেখছি সারাক্ষণ তুমি বই মুখে বসে রয়েছ। আমি কেমন দিব্যি এক ঘুম দিয়ে উঠলাম, তুমি তখন থেকে জেকে সেই ঠায় বসে।
1: না না, ও কিছু নয়।
0: কিছু না মানে কিছু নাটা কি? না না, আমি কোনো কথা শুনবো না। ওঠো তো, ওঠো ওঠো ওঠো ওঠো ওঠো ওঠো বলছি, ওঠো।
1: অজিত,
0: ওঠো আগে,
1: ছাড়ো ছাড়ো বইখানা, ছাড়ো।
0: না না, ছাড়বো না, ছাড়বো না।
1: দেখছো না, এসব গভর্নমেন্টের দরকারি কাগজ, একটা এদিক ওদিক হলে কেলেঙ্কারি হয়ে যাবে।
0: কি চেহারা হয়েছে তোমার, দেখেছো? হ্যাঁ, নাই দেখেতে পর্যন্ত হুঁশ থাকে না, চোখের কোণে কালি, না কেস না পত্তর, শুকনো সরকারি দলিল পড়ে পড়ে তোমাকে আমি অসুখ বাঁধাতে দেব না। শোনো, ভালো কথা বলছি, বেলা পড়ে এসেছে, চলো একটু লেকের হাওয়া খেয়ে আসি।
1: কিন্তু মন্ত্রী মশাই রিপোর্ট চাইছেন, খুব তাড়া দিচ্ছেন।
0: আবার কথা, মন্ত্রী মশাই অসুখ করলে কে দেখবে? হ্যাঁ, তোমার মন্ত্রী মশাই, তবে যদি ঘরে একটা বউ থাকতো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পাঞ্জাবিটা কোথায় রেখে? দরজাটা দিয়ে দে বাবা, আমরা একটুখানি ঘুরে আসছি।

0: চমৎকার। কি ব্যোমকেশ, কেমন লাগছে বেড়াতে বলো?
1: বেশ,
0: দিব্যি হাওয়া দিচ্ছে। চা হলে পরে মন্দ হতো না, কি
1: খেলে হতো। চলো। আরে ওই তো পাড়েজি।
0: পাড়েজি, দুটো চায় তৈরি করিয়ে তো। পাড়েজি, একটু কম চিনি দেখে। কম চিনি,
2: মাফ করবেন, আপনি কি অজিত বন্দ্যোপাধ্যায়? মানে 43 স্কটিশে?
0: হ্যাঁ, আপনিও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মুখটা খুব চেনা চেনা। মানে আমি ঠিক,
2: আমি মোহন, আইএসসির পর ডাক্তারি পড়তে।
0: আরে কি আশ্চর্য মোহন, কতদিন পরে, কি খবর ব্যোমকেশ? এসো আলাপ করে দি। মোহন মাইতি আইএসসিতে আমার সঙ্গে পড়তো।
2: বড় খুশি হলাম ব্যোমকেশ বাবু, আপনার সব কীর্তি আমি পড়েছি। অবশ্যই এই লেখক যে আমার বন্ধু এটা আমি ভাবি।
0: পাড়াজি, দুটো না দুটো না, তিনটো চায় বানাও, তিনটো।
1: মোহন বাবু আসুন না, ওই বেঞ্চিটাতে গিয়ে বসা যাক।
0: এসো এসো মোহন এসো।
2: কি আশ্চর্য যোগাযোগ দেখুন, একেই বোধ হয় বলে ভবিতব্য।

0: আসলে আসলে একটা সমস্যা নিয়ে আমি মানে অবশ্য ব্যোমকেশবাবুকে একথা বলতেও মানে মানে ব্যাপারটা ব্যাপারটা এতই সামান্য
1: যে ব্যাপার বলুন তো মোহনবাবু, এত ইতস্তত করছেন কেন?
0: না মানে মানে ভয় হচ্ছে, শুনে আপনি বোধ হয় হাসবেন, কিংবা হয়তো একবার শুনেই আপনি ব্যাপারটা সুরাহা করে দিতে পারবেন। আমি তো মশাই একেবারে থতমত খেয়ে গেছি।
2: ও মোহন, তুমি বলোই না।
0: একজন পঙ্গু বৃদ্ধ আমাকে একেবারে বোকা বানিয়ে ছেড়ে দিচ্ছে, আর শুধু আমাকেই নয়, সারা পরিবারকে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে।
2: মোহন, তুমি ব্যাপারটা একটু ঠিক করে বলো দেখি। একটা কথা বলি, ব্যোমকেশ যখন আছে তোমার কোনো চিন্তা নেই, কোনো খুন জখমের কেস টেস নয় তো?
0: আরে না না, একেবারে ইয়ে ব্যাপার, আমার একজন রুগী আছেন, নাম নন্দদুলাল বাবু, বয়স বেশি হবে না, এই 60-62, কিন্তু সারা জীবনে নানা অত্যাচারে শরীর একেবারে ভেঙে পড়েছে, যাকে বলে রোগের ডিপো, ইদানিং প্যারালিসিসের মতন হয়েও প্র্যাকটিক্যালি শয্যাশায়ী হয়ে পড়েছেন।
1: শরীরটা তো বুঝলাম, মনটা
0: একেবারে কদর্যতায় ভরা, কটুভাষী, সন্দেহবাতী, হিংসুটে, খল, মানে এত নিজ স্বভাব আমি তো আর দ্বিতীয় দেখিনি। বাড়িতে তো কেউ মানে কথা টথা ওর সঙ্গে বলে না।
1: বলেন কি, তো সারাদিন ভদ্রলোক কি করেন?
0: শরীরে শক্তি নেই, ঘরে বন্দি, তাই বিশ্বব্রহ্মাণ্ডের উপর তার সমস্ত রাগ তিনি উজাড় করে দিচ্ছেন ওই দিস্তে দিস্তে কাগজে আবোল তাবোল লিখে। ওফ, সে যে কি অশ্লীল লেখা, কি বলবো ভাই অজিত, আমি ডাক্তার, পড়তে গিয়ে আমারই লজ্জা করে, লেখার রগরগে জায়গাগুলো আবার লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছেন, পাছে কারো নজর এড়িয়ে যায়।
2: বলো কি, এ তো পুরো পাগল মনে হচ্ছে। হ্যাঁ মুকেশ, এটাকে কি বলবে, তুমি এক ধরনের পারভার্সন না?
1: দেখো অজিত, অশ্লীল সাহিত্য রচনা করেন সেটা তার খেয়াল, তা মোহনবাবু আপনি সত্যান্বেষের সন্ধান করছেন কেন?
0: আসুন সিগারেট নিন।
2: কি কাণ্ড দেখো আশ্চর্য মোহন, নিজের ডাক্তারি করছো অথচ সিগারেটের নেশাটি এখনো ছাড়তে পারোনি।
0: আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কিন্তু আছে, এর আরও একটি গুণ আছে, ইনি অদ্ভুত এক নেশা করেন। আপনারা তো নানা রকম নেশাখোর মানুষের সংস্পর্শে এসেছেন, মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি?
2: মাকড়সার রস? কি ব্যোমকেশ,
1: স্পেনে শুনেছি ট্যারেন্টুলা মাকড়সার কামড় খেয়ে লোকে বুঁদ হয়ে থাকত, তবে এদেশে এমন কোনো ঘটনার কথা অবশ্য শুনিনি।
0: খুবই রিয়ার, এই রস অতি অতি বিষাক্ত, তীব্র নেশা হয়, স্বভাব দোষে যারা সর্বদা স্নায়বিক উত্তেজনার খোরাক খোঁজে তাদের কাছে এটি একটি ভারী লোভনীয় দ্রব্য, অথচ নিয়মিত ব্যবহার করলে প্যারালিসিস হয়ে মৃত্যুও হতে পারে। উনি বোধ হয় সেই পথেই হাঁটছেন।
1: আর তাই মোহনবাবু ডাক্তার হিসেবে এটা আপনার প্রেস্টিজের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তাই তো?
0: ঠিকই বলেছেন, দিনের পর দিন আমারই চোখের সামনে নেশা চালিয়ে যাচ্ছে বুড়োটা, আর আমি ধরতে পারছি না যে কোন পথে এটি তার শরীরে যাচ্ছে। উনি আমাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, বুঝলেন, উনি নেশা করবেনই, পারিত আমি যেন আটকাই।
2: সে কি হে মোহন, ভাবতে পারছো ব্যোমকেশ? আচ্ছা পরিবারের আর সবাই কি বলছেন?
0: পরিবারের স্ত্রী ছেলেরা 24 ঘন্টা পাহারা দিচ্ছে, চোখ এড়িয়ে কারুরই ঘরে ঢোকার জো নেই, কিন্তু এত কড়াকড়ি সত্ত্বেও কিভাবে যে উনি নেশা চালিয়ে যাচ্ছেন, কোথা থেকে নেশার জোগাড় করছেন, আমি কিছুই বুঝতে পারছি না।
1: নন্দদুলাল বাবুর মতো মহামান্য লোককে তো এভাবে বেঘরে হারাতে পারি না, কিছু একটা করতে পারলে খুবই ভালো লাগত, কিন্তু এটা সরকারি কাজে এমন ফেঁসে গেছে, সন্দেহ হয়ে এলো, আজ তো আর হবে না, কাল বরং।
0: হবে না, আমি বড় আশা করেছিলাম ব্যোমকেশবাবু।
1: বুঝতে পারছি বুঝতে পারছি মোহনবাবু। আচ্ছা একটা কাজ করা যেতে পারে, আমার বদলে অজিত বরং আপনার সঙ্গে ওর বাড়ি যাক।
0: অজিত?
1: না না, অত হতাশ হবেন না, অজিতের উপর পুরোপুরি ভরসা রাখুন। অজিত।

আজকাল আগের মতো অতটা ইয়ে নেই, কি বলো অজিত? আমার ট্রেনিংয়ে ও অনেকটা ইম্প্রুভ করেছে। অজিত ভায়া, আমার মানটা রেখো, খুঁটিয়ে সব দেখো, কিন্তু রাত্রিরে সব শুনবো, চলে।

0: অরুণ, বাবা কেমন আছেন? এবেলা
1: ভালো না, আবার খেয়েছেন। ইনি?
0: হ্যাঁ, ইনি অজিতবাবু।
2: নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, তোমাকে সব খুলে বলবো, এখন চলো ওনাকে একবার দেখব। অজিতবাবু ব্যাপারটা তদন্ত করতেই এসেছেন।
1: তদন্ত? তাই নাকি? আমরা তো প্র্যাকটিক্যালি হাল ছেড়েই বসে আছি। আপনি আপনি এদিকে আসুন, চৌকাটা দেখে আসবেন।
2: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক।
1: পুরনো বাড়ি তো?
3: এখন হারামজাদা আবার দরজা ঢাকাচ্ছে।
1: বাবা, আমি অরুণ, ডাক্তারবাবু এসেছেন।
3: ডাক্তার? আবার এ কাকে টাকে করে নিয়ে এলি? হ্যাঁ, কি চাই? হ্যাঁ, যেতে বল, যেতে বল। এটা কি চিড়িয়াখানা? আমাকে দেখতে এসেছে? হ্যাঁ,
0: আবার আপনি খেয়েছেন?
3: বেশ করেছি, বেশ করেছি। কার বাবার কি? হ্যাঁ, চারপাশে পেয়াদা বসিয়ে তো ধরতে পারছো না।
0: এ যে কতটা ক্ষতি হচ্ছে তা তো আর আপনি বুঝবেন না। শুধু শুধু
3: এ মা ধরতে পারে না, দুও দুও দিনটা দিনা পাকানো না, দিনটা দিনা পাকানো না। কাঁচকলা কাঁচকলা লবরঙ্কা লবরঙ্কা দূরা দূরা।
0: নাও অজিত, যা দেখার দেখে শুনে নাও, আর পারা যাচ্ছে না।
3: কে তুমি? হ্যাঁ, আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ?
2: হ্যাঁ,
3: চালাকি করবার জায়গা পাওনি? ওইসব ফন্দি ফিকির এখানে চলবে না জাদু।
1: বাবা
2: ভুল করছো,
3: কিচ্ছু ভুল করছি না। চটপট সরে পড়ো, সরে পড়ো, নইলে পুলিশ যাবো। যত সব ছিঁচকে চোরের দল, গ্রেট গ্রেট গ্রেট।
1: কিছু কিছু মনে করবেন না অজিতবাবু। বাবা, ওটা খেলে আর মানুষ থাকেন না।
2: না না না, উনি আপনি একদম ভাববেন না, এসব আমাদের খুব অভ্যেস আছে। অরুণবাবু, আমি ঘরটা একটু ঘুরে টুরে দেখছি, কেমন?
1: ব্যস্ত ব্যস্ত, কিছু দরকার হলে বলবেন।
2: হুম হুম, অবশ্যই। রুগীর ঘরে যে বেশি আসবাব রাখেননি এটা ভালো করেছেন। নন্দদুলালবাবু লিখছেন বুঝি? দাঁড়ান তো একটু দেখি কি লিখলেন। বাপরে, দুগা দুগা দুগা দুগা, কি বিভৎস, কি ভয়ঙ্কর, তো অসম্ভব অশ্লীল। টেবিলে গুটি দু চার কলম, মোমবাতি, কাগজ, এদিকটায় কি এটা পাউডার? অরুণবাবু, এই পাউডারের কৌটো থেকে একটুখানি আমাকে খামে করে পাউডার দিয়ে দেবেন তো, আমি নিয়ে যাব, অ্যানালিসিসের জন্য দরকার হতে পারে। আচ্ছা, এদিকটাতে বাথরুম বোধ হয়? না না না, ঠিক আছে ঠিক আছে, বাথরুমে আর ঢুকে দেখতে হবে না।
3: কেন বাথরুম বাদ থাকবে কেন? আরে মানে হাত ঢুকিয়ে দেখ না, যা খুঁজছিস ওইখানেই পেয়ে যাবি।
2: মোহন, আমার মোটামুটি যা দেখবার দেখা হয়ে গেছে। অরুণবাবু, হ্যাঁ, আপনাকে কটা কথা জিজ্ঞেস করার ছিল।
1: ব্যস্ত, বাইরে চলুন না, কথা বলা যাবে, বাবার সামনে আবার সব কথা ওই।
2: আচ্ছা, একটা কথা বলুন তো অরুণবাবু, আপনার বাবাকে কি সর্বদাই এরকম চোখে চোখে রাখা হচ্ছে?
1: আগে হ্যাঁ, আমি নইলে

0: আ নইলে কেউ না কেউ সর্বদাই ওর ঘরে থাকে। আসলে উনি তো একা বাথরুমেও যেতে পারেন না, এক গ্লাস জলও নিয়ে খেতে পারেন না, তাই কখন কি দরকার হয়।
1: আচ্ছা ওই এটা মাকড়সার রস, ওকে আপনারা কখনো খেতে দেখেছেন?
0: না, মানে উনি শয্যাশায়ী হয়ে পড়ার পর তো কখনো খেতে দেখিনি, তবে খেয়েছেন সেটা মেজাজ দেখে বুঝতে পারি।
1: আচ্ছা জিনিসটা দেখতে কেমন?
2: দেখতে একেবারে জলবৎ, স্বাদ গন্ধ বর্ণ কিচ্ছুটি নেই।
0: আগে যখন বাবা সামনেই ওটা খেতেন তখন আমার মনে আছে হোমিওপ্যাথি শিশিতে থাকতো, কয়েক ফোঁটা কিছুতে মিশিয়ে নিতেন।
1: তা সেরকম শিশিটিশি
2: কিছু নেই, সেরকম শিশিটিশির কোনো চিহ্নই নেই।
0: আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি।
1: তার মানে বোঝা গেল জিনিসটা বাইরে থেকেই সাপ্লাই হয়। আচ্ছা বাইরের লোক কি কেউ ঢোকে ঘরে? ধরুন ওর কাছে কোনো চিঠিপত্র বা পার্সেল টার্সেল?
0: হ্যাঁ, ওই বাবার কাছে ফি হপ্তা একটা পার্সেল আসে।
1: তাই নাকি? পার্সেল কোথা থেকে আসে, মানে কে কে পাঠায়?
0: মানে আসে তো কলকাতা থেকেই, ওই রেবেকা লাইট বলে একজন স্ত্রী লোক পাঠান।
1: বটে, পার্সেলে কি থাকে আপনারা দেখেছেন?
0: সাদা কাগজ।
1: সাদা কাগজ?
0: হ্যাঁ একদম সাদা কাগজ, ওই খালি কতগুলো সাদা কাগজ পার্সেলে করে আসে, আর উনি ওই কাগজেই লেখাটেখাগুলো করেন আর কি।
1: বলেন কি, ভারী আশ্চর্য তো।
0: কি বলবো বলুন তো, প্রতি মাসে ওই সাদা কাগজ পাঠানোর জন্য ভদ্রমহিলাকে ৫০০ টাকা মানি অর্ডার করা হয়।
1: ৫০০?
2: ভাই অরুণ, আমি বলি অজিতবাবুর কাছে দেখো লজ্জা পেলে হবে না। আসলে অজিত, এই যৌবনকালে ওই মেয়ে মানুষটির সঙ্গে নন্দবাবুর একটা সম্পর্ক ছিল, সে কথা মনে রেখেই বোধ হয় উনি এখনো তাকে মাসে মাসে কিছু সাহায্য করেন। আপনারা মানে
1: বুঝলাম অসুম, এরকম কিন্তু কথা শোনা যায় না মোহন। আরে বাবা, আরে কোথায় কোথায় রাত ৯টা হয়ে গেল যে। মোহন অরুণবাবু, আমি আজকে যাই কেমন? আমি দেখি ব্যোমকেশ সব শুনে টুনে কি বলে।
0: ঠিক আছে,
1: আমি খবর দেবো অরুণবাবু, আপনি চিন্তা করবেন না। ব্যোমকেশ যখন দায়িত্ব নিয়েছে আপনি জানবেন একটা সুরাহা হবে।
0: ধন্যবাদ ধন্যবাদ,
2: চলো।

0: অজিত, খাওয়াটা বেশি হয়ে গেল, রান্নাটা জব্বর হয়েছিল।
1: এই তো বাঙালির দোষ, রান্না ভালো হলো কি খাবার পরিমাণটা ভালো বেড়ে।
0: তাম
1: তো যাক, বঙ্গে সব তো শুনলে, কি মনে হচ্ছে বলো দেখিনি।
0: দেখো, মনে হবার তো কিছু নেই, সমস্যাটা জলের মতো পরিষ্কার।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: সত্যি? মানে তুমি তার মানে কেসটা সমাধান করে ফেলেছো? বাহ বাহ বাহ বাহ, চমৎকার। এই না হলে সত্যান্বেষি, বলো বলো আমাকে, বলো কি ব্যাপারটা প্লিজ। মানে আমি আমি সত্যি আর কৌতূহল ধরে রাখতে পারছি না।
0: আরে ভাবো ভাবো, কষ্ট না করলে কি কেসটা পাওয়া যায়? হাঁ করে দেখছো কি? আরে কি করে জিনিসটা ঘরের ভেতর আসে, কি করে নন্দদুলাল বাবু সকলের সামনে সেটা মুখে দেন, তারপর ধরো ওই রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে, ওই স্ত্রীলোকটিকে কেন নন্দদুলাল বাবু নিয়মিত টাকা পাঠান, এইসব কথা ভেবে দেখো অজিত। আরে এটা আবার কোনো সমস্যা হলো নাকি?
1: শুরু হলো। তার মানে সোজা করে কোনো কথাটি বলবে না কেমন?
0: আরে পাঁচ মিনিট ভাবার কষ্টটা তো করবে নাকি? আমার বলে সরকারি রিপোর্ট নিয়ে একবার মাথা খারাপ হওয়ার জন্য
1: সেই সরকারি।
0: হ্যাঁ, আর তাছাড়া আমি একাই বা কষ্ট পাবো কেন বলো? এক নৌকায় থরি এক বাসায় যখন দুজনে চলেছি, তখন তুমিও একটু নাটা ঝামটা খাও অজিত।

পাউডারটা যে নিয়ে এলাম তার মধ্যেই কি তাহলে? না না না না, তা কি করে হবে, পাউডার তো ছেলেরাই কিনে দেয়। তাহলে সাদা কাগজ, সাদা কাগজে কি অদৃশ্যকারীতে লিখ ধর কি সব আবল তাবল ভাবছি। ওই মহিলার কি নাম? রেবেকা লাইট, এককালে নন্দদুলারের রক্ষিতা ছিল, এখনো তাকে মাসে মাসে টাকা পাঠানো হয়। স্ট্রেঞ্জ, নিশ্চয়ই খুব গভীর ভালোবাসা ছিল।

0: এখনো ভুলতে পারেননি। নিশ্চয়ই রেবেকা লাইট খুব সুন্দরী। চেকে মুরগি চাই, বোমকেশ তোমাকে মুখের উপর চ্যালেঞ্জ করে গেল, কিন্তু রে তাই তো পেয়েছি। ইউরেকা!
1: কি হে অমন চমকে উঠলে কেন? কিছু পেলে সমাধান?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি বোধ হয়।
1: পেয়েছো?
0: মানে বোমকেশ, নন্দদুলাল বাবুর ঘরের দেয়ালে আমি কটা মাকড়সা দেখেছিলাম, ওই আমাদের ঘরে যেরকম দেখি আর কি। তার মানে উনি কি সেই মাকড়সাগুলো?
1: বললো কি, ভদ্রলোক দেওয়ালের মাকড়সাগুলো ধরে ধরে খান? অচিত, তুমি তুমি একটা জিনিয়াস। দেওয়ালের মাকড়সাগুলো ধরে ধরে খেলে নেশা হবে না হে, বরং সারা গায়ে গরল ফুটে বেরোবে। ভাবো ভাবো ভাবো, আরো ভাবো।
0: দূর বাবু, আর আমি পারি না ভাবতে। বলো না বাবা, বলো না।
1: অজিত, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছ?
0: ডাকে আসে শুনেছি, বুঝিনি।
1: আচ্ছা, রেবেকা লাইট ভদ্রমহিলাকে কেন টাকা পাঠানো হয়?
0: কেন? এটাও পরিষ্কার, পুরনো ভালোবাসার কথা মনে রেখে।
1: সত্যি অজিত, সত্যি তুমি বড্ড সরল। আরে, রক্ষিতাকে কেউ পেনশন দেয়? ও রীতি কোথাও প্রচলিত আছে বলেও তো শুনিনি। তাছাড়া উনি দিনরাত অশ্লীল গল্প লেখেন কেন, সেটা নিশ্চয়ই বুঝেছ।
0: সে আর বুঝিনি, বুড়ো হয়েছেন, শরীরে তেমন জুত নেই, নিজের ফ্রাস্ট্রেশন ঢাকাই।
1: রাবিশ রাবিশ অজিত, ওসব কিছু নয়। মনে হয় কেসটা সমাধান হয়ে গেছে, খালি একটা কথা আমার জানা দরকার।
0: কি বল?
1: নন্দদুলাল বাবুর জিপটা কোন রঙের?
0: কি কোন রঙের?
1: জিপ জিপ
0: জিপ নন্দদুলাল বাবু?
1: হ্যাঁ।
0: মানে ওহ বোমকেশ, তোমার সব ব্যাপারই ঠাট্টা না? আমি আমি আমি সত্যি বলছি, আমি গিয়ে দেখেছি, ব্যাপারটা কিন্তু সত্যি খুব সিরিয়াস। তুমি ভাবতে পারবে না, ভদ্রলোক তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, না তুমি তাই নিয়ে ঠাট্টা।
1: না অজিত, না, একেবারে ঠাট্টা নয়। দেখো, সবকিছু নির্ভর করছে ওর জিভের রঙের উপরে। অজিত, তুমি নিশ্চয়ই ওর জিভটা লক্ষ্য করনি?
0: না, করিনি। ওর জিভ টিপ লক্ষ্য করার কথা আমার মনেও হয়নি, যত সব উদ্ভট থিওরি তোমার।
1: কিন্তু নন্দদুলাল বাবুর জিভের রঙটা এক্ষুনি জানতে পারা চাই। অজিত অজিত, একটা কাজ করো।
0: বলো।
1: তোমার বন্ধু মোহন, ওই ডাক্তার মোহন যে কার্ডে দিলেন না, সেখান থেকে ওর ফোন নাম্বারটি নিয়ে একটা ফোন করে জেনে নেবে নন্দদুলাল বাবুর জিভের রঙটা কি।
0: বলছো যখন করছি। হ্যালো হ্যালো মোহন, আমি আমি অজিত বলছি। আচ্ছা শোনো, বোমকেশ বোধ হয় তোমার ওই নন্দদুলাল বাবুর রহস্যটা সমাধান করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলো, নন্দদুলাল বাবুর জিভের রঙটা কি? হ্যাঁ হ্যাঁ, জিভ জিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিভ জিভ। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। হ্যাঁ বোমকেশ, মোহন বলছে নন্দদুলাল বাবুর জিভের রং টকটকে লাল, অথচ উনি নাকি পান টান কিছুই খান না।
1: অজিত, মোহনবাবুকে বলে দাও টেবিল থেকে লাল কালির শিশিটা সরিয়ে দিতে, ব্যাস।
0: মোহন শোনো, বোমকেশ বললো এই মুহূর্তে তুমি ওই নন্দদুলাল বাবুর টেবিল থেকে লাল কালির শিশিটাকে সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই, আর কি হয় না হয় আমাকে খবর দিও। হ্যাঁ, রাখি, কেমন? খানিক খানিক যেন বুঝতে পারছি, তবে পুরোটা নয়। এবার একটু দয়া করে আমাকে বুঝিয়ে বলবে কি?
1: নিশ্চয়ই অজিত, গোড়া থেকেই তুমি ভুল পথে হাঁটছিলে। দেখো, নন্দদুলাল বাবুর ঘরে ঢোকেন সাকুল্যে ডাক্তার, ওর স্ত্রী, ছেলে এবং আর একজন। প্রথম তিনজন নিশ্চয়ই হাতে করে সে বিষ ওঁকে দেবেন না, তাই আমি দৃষ্টি দিলাম চতুর্থ জনের ওপর।
0: চতুর্থ জন মানে?
1: ডাকপিয়ন। খেয়াল করো।

0: ওষুধ সাপ্লাই করার জন্য। নন্দলালবাবু বিছানা থেকে উঠতে পারেন না, পিয়নকে আনাবার জন্যই ওর এই ভ্রষ্ট সরস্বতীর সাধনা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: হঠাৎ আমার মনে হলো, আচ্ছা কালীর মধ্যে জিনিসটা নেই তো, পিয়ন যদি চট করে কালীর শিশিটা ফি সপ্তাহে বদলে দিয়ে যায়। হ্যাঁ, একমাত্র এই পথই খোলা আছে।
1: কিন্তু মুকেশ, কালী তো ধরো কালো লাল দুরকমেরই আছে।
0: পাগল, কালো কালীর খরচা বেশি না? নন্দদুলালবাবু ওই অমূল্য ধন অত খরচ করতে পারেন, তার চেয়ে লালই ভালো, জায়গা বুঝে দাগাবেন, আর ফাঁক পেলেই নিবটি মুখে পুরে চুপ চুপ করে চুষে নেবেন, চট করে কারোর বোঝার ক্ষমতা হবে।
1: ও সত্যি ভাই বঙ্কেশ, আমি কি বলবো তোমাকে, দেখো আবার ফোন এলো কার।
0: হ্যালো, বোমকেশ বক্সি বলছি। হ্যাঁ, কে বলছেন? ও ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলালবাবু খুব চেঁচেমেচি করছেন, হাত পা ছুটছেন, তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বললেন? অজিতকে যাচ্ছে তাই গালাগাল দিচ্ছেন, এটা কিন্তু ভারী অন্যায়, ভারী অন্যায়। যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি বলুন? অজিত অবশ্যই সব কিছু গ্রাহ্য করে না, ও জানে মধু আর হুল, কমলে কণ্টক, এই জগতের নিয়ম। আচ্ছা, নমস্কার।

0: মাকড়সার রস নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ব্যোমকেশ, দেবাশিস বসু, মোহন, অসিত সমাদ্দার, অরুণ, চন্দন মজুমদার, অজিত, সতীনাথ মুখোপাধ্যায় ও নন্দদুলালের চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। মাকড়সার রস নাটকটির প্রযোজনা করেছেন কৌশিক সেন।
1: শুনছিলেন এতক্ষণ বেতার নাটক মাকড়সার রস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।

এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজ রাতের হারানো দিনের গানের বিষয়। ঋতুচক্রের আবর্তনে বর্ষা আসে এক বিশেষ বার্তা নিয়ে। তপ্ত গ্রীষ্মের শেষে আকাশ জুড়ে যখন কালো মেঘের আনাগোনা শুরু হয়, তখন প্রকৃতির পাশাপাশি মানুষের মনেও লাগে অন্যরকম ছোঁয়া। বৃষ্টি যেন শুধু প্রকৃতিকে সজীব করে না, জাগিয়ে তোলে স্মৃতি, প্রেম, বিরহ, অপেক্ষা আর আবেগের নানা রং। তাই তো বাংলা সাহিত্য, সঙ্গীত এবং চলচ্চিত্রে বর্ষা বারবার ফিরে এসেছে এক অনন্য সৌন্দর্যের প্রতীক হয়ে। বাংলা গানের ভাণ্ডারে বর্ষার উপস্থিতি অত্যন্ত সমৃদ্ধ। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস, এমনকি লোকগানেও বর্ষা মানেই শুধু প্রকৃতির রূপ বদল নয়, বরং বাঙালির মননের এক বিশেষ অনুভূতি। আবার এর পাশাপাশি বাংলা চলচ্চিত্রের কথায় আসলে দেখা যায়, বর্ষা শুধু একটি ঋতু নয়,

বরং গল্প বলার এক শক্তিশালী ভাষা। বৃষ্টি ভেজা পথ, জানলার কাছে বৃষ্টির ফোঁটা, কিংবা ছাতার আড়ালে দুটি মানুষের নীরব কথোপকথন, এসব দৃশ্য বাংলা সিনেমাকে দিয়েছে এক বিশেষ নান্দনিকতা। প্রেমের দৃশ্যে যেমন বৃষ্টি আবেগকে আরো গভীর করে তোলে, তেমনি বিচ্ছেদের মুহূর্তে তা হয়ে ওঠে মন খারাপের প্রতীক। বিশেষ করে বাংলা চলচ্চিত্রের বহু স্মরণীয় গানে বর্ষার আবহ দর্শক শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। পরিচালকরা বৃষ্টিকে কখনো রোমান্টিকতার, কখনো নাটকীয়তার, আবার কখনো জীবনের নতুন শুরুর প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। আর এই সব কিছু নিয়ে আজ হারানো দিনের গানে জমজমাট আড্ডায় থাকবে রেডিওর এপার ওপারের সবাই। বাংলা গানে ও চলচ্চিত্রে বর্ষা বিলাস, সঙ্গে দীপান্বিতা, আর সঙ্গে থাকবেন আপনারা মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক আজ রাত 11টায় হারানো দিনের গান অনুষ্ঠানে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ড স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে। 100,000 পদ পূরণের কথাও ঘোষণা করা হয়েছে। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের

0: প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। 500 শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বারুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।
1: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যেই এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 100,000 পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1,00,000 নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
0: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি

0: ছয় সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচাউড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্ডে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16-18 বছর বয়সী ওই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকল কর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
1: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है, उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं, जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদের শপথকে তার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মৈত্রী বন্ধু আম্রপালি ঘোষ মিত্র। আগামী কিছু অনুষ্ঠান নিয়ে আমি দীপান্বিতা থাকছি আপনাদের সঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, প্রথম গান সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

মেঘ ছাড়া তো আর বৃষ্টি সম্ভব নয়, তাই না? তাই রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে বৃষ্টির গানের পর এবারে শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মেঘেদের গান।

শুনলেন আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান এরপরে কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মৈত্রী শুরু করছি বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। সবে তো শুরু বর্ষা, তাই এখনই বৃষ্টি এক ঘেমির বিষাদ ছড়িয়ে দেয়নি, তাই না? শুরুর দিকে বৃষ্টি সত্যি উদযাপনের বিষয়, তাই আজকের বাংলা ব্যান্ডের গানের শুরুতেই বৃষ্টির গান, ব্যান্ড দ্য ইস্টার্ন ব্লুজ।

ওই যে বললাম, এখন বৃষ্টি উদযাপনের সময়, তাই শুধু প্রকৃতি নয় বরং মনও চায় বৃষ্টি, অঝোরে বৃষ্টি। এবারের ব্যান্ড মরুদ্যান।

তখনও বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ, যখন তুমি এলে বাইরের আকাশে, তখন সোনা রোদ কালো পিচের রাস্তা সে ছায়া এসে পিঠে পড়ে।

Oh.

0: আর তখন শুকনো পাতার উপর নীল রং মিশছে, সন্ধ্যের পথ ধরে সেই মর্মর শব্দ, আর সেই মুহূর্তে জমে থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখবো বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত, সে স্বপ্নগুলো এখন আর।
1: মন মানেই তো ইচ্ছে, আর ইচ্ছেদের ইচ্ছে হয় ডানা মেনে পাড়ি দিতে। চলুন না সেই ইচ্ছে ডানায় ভর করে আমরাও একটা নতুন পৃথিবীতে চলে যাই। সাথে থাকুক ব্যান্ড পরশ পাথর।

0: কিছুদিন এলোমেলো যেখানে যেমন খুশি জীবন কাটালেও ফিরে আসতে হয়, ফিরে আসতে হয় নিজের ঠিকানায়, ফিরে আসতে হয় নিজের কাছে। এবারের ব্যান্ড মোকাম।
1: কিছুদিন এলোমেলো, কিছু গোছানো, কিছু সকাল নাচে,

রাত বাড়ছে, তাই বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান থেকে আপাতত বিদায় নেওয়ার সময়। এটাই কিন্তু সময় বিদায় নেওয়ার, তাই সঙ্গে যেতে যেতে মাইলসের এই গান আপনাদের সবার জন্য।

শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। সংবাদ কিছুক্ষণ পরেই।

বাঙালি বিয়ে মানেই আনন্দ, সানের সুর আর হরেক রকমের গানের মেলা। গায়ে হলুদ থেকে শুরু করে মালা বদল ও কনে বিদায় সব আচার অনুষ্ঠান ঘিরেই থাকে আলাদা আলাদা বাংলা গান। ঐতিহ্যবাহী লোকসঙ্গীত থেকে শুরু করে আধুনিক বাংলা সিনেমা, সবেতেই বিয়ের গান কিন্তু অলওয়েজ হিট। গ্রাম বাংলার বা বাঙালি বাড়ির অন্দরমহলে কনের সাজ থেকে শুরু করে নানান আচার অনুষ্ঠানের সময় এখনও ঐতিহ্যবাহী মঙ্গল গীত ও চটুল গান গাওয়া হয়, যা বিয়ের আবহকে অনেকটাই আরও প্রাণবন্ত করে তোলে। বিয়ের প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে গান অবশ্যই প্রয়োজনীয়, কি তাই তো বন্ধুরা? এবারে শুনব পরিণীতা ছায়াছবি থেকে প্রণব রায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই জনপ্রিয় গানটি।

বিয়ে মানে কি শুধু দুটি মানুষের মিলন? না, তা নয়। দুই পরিবারের, দুই হৃদয়ের এবং বহু স্বপ্নের এক সুন্দর বন্ধন। আর এই আনন্দ ঘন মুহূর্তকে আরও রঙিন করে তোলে বাংলা বিয়ের গান। বাংলা সংস্কৃতিতে বিয়ের গানের ঐতিহ্য বহু পুরনো। আজও বাংলার ঘরে ঘরে বিয়ের আসর জমে ওঠে গানে, কারণ গানই তো আনন্দকে দেয় সুর আর স্মৃতিকে করে তোলে চিরস্থায়ী। এই কথাতেই শেষ করছি আজকের কথায় গানে। শেষে এই গানটি সমস্ত নতুন এবং পুরনো দম্পতিদের জন্য। হারানো সুর গান থেকে, হারানো সুর ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে এই জনপ্রিয় গানটি, যেটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, শুনবো।

শুনলেন কথায় গানে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, নতুন দিল্লিতে ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, রয়েছেন ব্রাজিল, চীন, রাশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি। আলোচনার ফাঁকে ইরানের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় অজিত ডোভালের।
1: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার জোরদার করার কথা বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমির পারাম।
0: লখনৌয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত 14 জন পড়ুয়ার মৃত্যু।
1: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেটে 1 লক্ষ শূন্যপদ পূরণ, সরকারি কর্মীদের মহার্গ ভাতায় 20% বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা।
0: কাতারের রাস লাফানে ভয়াবহ বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের অন্তত 13 জন নিহত।
1: সুইজারল্যান্ডের আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাত দূর করায় ইতিবাচক পরিসর তৈরি করেছে, বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
0: আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের আগে কড়া নিরাপত্তা বাংলাদেশ জুড়ে, গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করল সরকার।
1: কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দক্ষিণপন্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।
0: ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলেন কির স্টারমার।
1: বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনার মোকাবিলা অস্ট্রিয়ার সঙ্গে, রাতে ফ্রান্স মুখোমুখি হবে ইরাকের।
0: আসছে বিস্তারিত খবরে, এখন দেশের খবর। নতুন দিল্লিতে ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক চলছে। দুদিনের এই বৈঠকে সভাপতিত্ব করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই বৈঠকে জোটের 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারত, ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি। বর্তমানে বিশ্বের অজানা নিরাপত্তা চ্যালেঞ্জ শীর্ষক এই বৈঠকে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হুমকিগুলি নিয়ে পর্যালোচনা করা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানরা সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক সাম্প্রতিক ব্রিক্স যৌথ ওয়ার্কিং গ্রুপের ফলাফলগুলি নিয়েও মতবিনিময় করবেন। উল্লেখ্য, এবছর ভারত এই নিয়ে চতুর্থবার ব্রিক্সের সভাপতিত্ব করছে। এর আগে 2012, 2016, 2021 সালে ভারত এই জোটের নেতৃত্ব দিয়েছিল।
1: নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতিরক্ষা বিষয়ক উপসচিব গাদিন নিজামিপুরের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষই পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছে। এর পাশাপাশি ব্রিক্স ফোরামের আওতায় পারস্পরিক সহযোগিতা এবং ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও তাঁরা আলোচনা করেন। এছাড়া শ্রী ডোভাল ইথিওপিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সিকিউরিটি সার্ভিসের অ্যানালিসিস উইং এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিলিয়ান লেমা তাদাসের সঙ্গেও একটি বৈঠক করেন। এই বৈঠকে ভারত ও ইথিওপিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যে উভয় পক্ষ মত বিনিময় করেছেন।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমির বারামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ভারত ও ইসরায়েলের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে ইসরায়েলের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন মেজর বারাম।
1: কেন্দ্রীয় সরকার আজ সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সম্প্রতি ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট বা অনিয়মিত শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সিবিএসই একটি নতুন নীতি তৈরি করেছে। বিচারপতি এস ভি এন ভাট্টি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আঞ্চলিক সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলিতে পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা নিরসনের উদ্দেশ্যেই এই উদ্যোগ। নতুন এই নীতির আওতায় বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া অনিয়মিত শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি পৃথক সূত্র বা ফর্মুলা তৈরি করা হয়েছে। যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেগুলোর মূল্যায়ন করা হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর দশম শ্রেণীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং তার শেষবার দেওয়া দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার নম্বরের ভিত্তিতে। শ্রী মেহতা জানান, নতুন নীতি অনুযায়ী যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে সেগুলোর নম্বর গণনার ক্ষেত্রে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা থিওরি নম্বরের 40% এবং শেষবার দেওয়া দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা থিওরি নম্বরের 60% যোগ করে হিসেব করা হবে।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বর্তমানে 100 বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। নতুন দিল্লিতে আজ একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সময় দেশের সশস্ত্র বাহিনী কেবল তাদেরকেই নিশানা করেছিল যারা ভারতীয় নাগরিকদের হত্যার জন্য দায়ী ছিল। তিনি আরও বলেন, সক্ষমতা এবং সংস্কৃতি এই দুই বিষয়ের উপরই জোর দিয়ে একটি শক্তিশালী ভারত গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুষ্ঠান শ্রী সিং জোর দিয়ে বলেন, হাজার হাজার বছর ধরে দেশের সংস্কৃতি মানবতাকে পথ দেখিয়ে আসছে। নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধের চেতনা জাগ্রত করার জন্য তিনি ভারতীয় সাধু সন্ন্যাসীদের প্রশংসা করেন।
1: পরীক্ষার আগে নিট ইউজি 2026 এর পুনঃ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এমন ভিডিও দাবি করা হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে এনটিএ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে এনটিএ জানিয়েছে, কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত বা আতঙ্কিত করার উদ্দেশ্যে এ ধরনের ভুল তথ্য তৈরি ও ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া একটি গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছে তারা। এনটিএ আরও জানিয়েছে, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় যারা এই ভুয়ো কন্টেন্ট তৈরি ও প্রচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে 14 জন শিক্ষার্থী প্রাণ

0: হারিয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় আজ বিকেলে একটি দোকানের ওপর তলায় অবস্থিত কোচিং সেন্টারে আগুন লাগলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 16 থেকে 18 বছর বয়সী এই 14 জন শিক্ষার্থী ওই ভবনের অ্যানিমেশন সেন্টারে উপস্থিত থাকাকালীন অগ্নিদগ্ধ হয়। তিনি জানান, দমকল কর্মীরা বাড়িটির শৌচাগার সহ বিভিন্ন জায়গায় আটকে পড়া শিক্ষার্থীদের সন্ধান করছেন। প্রশাসন সূত্রে খবর, কোচিং সেন্টারের ভেতরে প্রথমে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ভেতরে থাকা লোকজন আটকে পড়েন। খবর পাওয়া মাত্র দমকল বাহিনী, পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। কিছু শিক্ষার্থী কোচিং সেন্টারের শৌচাগারে লুকিয়ে নিজেদের রক্ষা করে এবং কেউ কেউ প্রাণ বাঁচাতে দোতলা থেকে নিচে ঝাঁপ দেয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ডিজিপি এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং উদ্ধার কাজ তদারকির নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় দায়ী ব্যক্তিদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।
1: সংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত সীমান্ত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের এক সমীক্ষা সফর শুরু করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের লক্ষ্যে কমিটি এই মাসের 25 তারিখ পর্যন্ত জম্মু, শ্রীনগর, কার্গিল ও লেহ সফর করবে। কমিটি ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ঘটনাবলী, সিন্ধু জল চুক্তি স্থগিত বিষয়টি এবং নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের হুমকির বিষয়গুলি খতিয়ে দেখছে। এছাড়া ভারত চীন সম্পর্ক এবং পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতির উপরও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। কমিটির সদস্যরা সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। এর আগে নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রক এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি ভারত চীন সম্পর্ক ও পাকিস্তানের বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে কমিটিকে বিস্তারিত অবহিত করেছিলেন।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট আজ পেশ হল বিধানসভায়। রাজ্য সরকারের 1 লক্ষ শূন্যপদ পূরণ, সরকারি কর্মীদের মহার্গ ভাতায় 20% বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা বাজেটে। দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার পাশাপাশি আরও বিমানবন্দর তৈরি করার কথা বলেছেন অর্থমন্ত্রী। মধ্যবিত্ত ও কৃষকবর্গের জন্য বেশ কিছু ঘোষণা রয়েছে তাঁর বাজেটে। একটি প্রতিবেদন,
2: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন শ্রেণীর কর্মীদের আর্থিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেট বক্তৃতা এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের বার্তায় স্পষ্ট, গ্রাম বাংলার ভোট ব্যাংক এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তাকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে সবথেকে বড় ঘোষণা ধান চাষীদের জন্য। বর্তমানে ধানের সহায়ক মূল্যের সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 200 টাকা প্রতি কুইন্টালে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে ধানের দাম 3100 টাকা প্রতি কুইন্টালে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচ কমাতে প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্যের ব্যয় হবে 800 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মসংস্থানেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির কথাও বাজেটে পুনরুল্লেখ করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, জল সংরক্ষণ, সেচ, রাস্তা ও জনসম্পদ সৃষ্টিতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পাশাপাশি রাজ্য সরকারের তরফে অতিরিক্ত 3000 টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেচ, নদীবাঁধ সংস্কার ও বন্যা নিয়ন্ত্রণে 3,699 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগে বরাদ্দ হয়েছে 8,665 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ, কৃষি বিপণন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা রয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত আর্থিক সহায়তা যোগ করে 21,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 5টি পুষ্টিকর খাদ্য কিটও দেওয়া হবে। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় বা স্নাতক স্তরের ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

0: বা কলকাতা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে আবারও তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এবার বিদেশের খবর।
2: কাতারের রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনায় ভারতীয় নাগরিক সহ 13 জন প্রাণ হারিয়েছেন। কাতারের মন্ত্রী সাদ বিন সারিদা আল কাউবি জানিয়েছেন, বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে গত সন্ধ্যায় এই বিস্ফোরণে 66 জন আহত হয়েছেন। আল কাউবি নিশ্চিত করেছেন, এই দুর্ঘটনায় নিহত 13 জন ব্যক্তি ভারত ও পাকিস্তানের বংশোদ্ভূত। নিহতদের মধ্যে ঠিক কতজন ভারতীয় রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দোহার ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা কাতারি কর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। যে কোনো সহায়তার জন্য হেল্পলাইন নম্বর +97455647502 অথবা +97455384683 এবং cons.doha@mea.gov.in ইমেল ঠিকানায় দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। আহত ব্যক্তিরা ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া এবং নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিক বলে জানা গেছে।
1: মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শান্তি আলোচনা একটি সফল ও চূড়ান্ত চুক্তির জন্য ভালো পরিস্থিতি তৈরি করেছে। তিনি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দুই দেশের সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধ করার উদ্দেশ্যে দীর্ঘ আলোচনা শেষ করার পর সংবাদ মাধ্যমের কাছে একথা বলেন। একই সুরে সমাজ মাধ্যমের এক বার্তায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, লেবাননে যুদ্ধ অবসানের ক্ষেত্রে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা বড় ধরনের অগ্রগতি এনে দিয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানও জানিয়েছে, প্রথম দফার আলোচনা আশাবাঞ্চক অগ্রগতির মধ্যে দিয়ে শেষ হয়েছে। একটি যৌথ বিবৃতিতে তারা জানায়, সব পক্ষই 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ বা কর্ম পরিকল্পনায় সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এবং ভুল বোঝাবুঝি এড়াতে একটি যোগাযোগ মাধ্যম বা কমিউনিকেশন লাইন তৈরি করা হয়েছে। পাশাপাশি লেবাননে সামরিক অভিযান বন্ধ করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলির সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও লেবাননের মধ্যে একটি সংঘাত নিরসন সেল বা ডি কনফ্লিকশন সেল গঠনে উভয় পক্ষ সম্মত হয়েছে। জেডি ভ্যান্স আরও জানান, মার্কিন প্রশাসন ইরানের সম্পদ আংশিকভাবে মুক্ত করতে পারে যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন, ভুট্টা ও গম কিনতে পারে। ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির অংশ হিসেবে মার্কিন অর্থমন্ত্রক একটি 60 দিনের লাইসেন্সের মাধ্যমে ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এই ছাড়পত্রটি ইরানের তেল উৎপাদন, সরবরাহ এবং বিক্রয়ের অনুমতি প্রদান করে। আগামী 21 আগস্ট পর্যন্ত এটি কার্যকর থাকবে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রথম দফার আলোচনার পর বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী বলে খবর।
2: মঙ্গোলিয়া সফরে সেদেশের প্রেসিডেন্ট খুরেল সুখ উখানার সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। গত বছর মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এসেছিলেন, তারপর থেকে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হয়েছে বলে বিদেশমন্ত্রী সমাজ মাধ্যমে উল্লেখ করেছেন। মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ভারতের সঙ্গে তার দেশের বন্ধুত্বে অধ্যাত্মবাদের বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন আজকের বৈঠকে। বিদেশমন্ত্রী আজই মঙ্গোলিয়ার বিখ্যাত গান্ডাং মনাস্ট্রির খাম্বা নোমন খান গোসে লারাম্পা ডি জাভজান ডোরোজের সঙ্গেও বৈঠক করেছেন। তার বৈঠক হয়েছে সেদেশের বিদেশমন্ত্রী বার্তেস তেক বাডমুকের সঙ্গেও। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে এই বৈঠকে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ডক্টর জয়শঙ্কর। এছাড়াও বিকাশমূলক প্রকল্পের রূপায়ণ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। পরিবেশবান্ধব শক্তি এবং কৃষি প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। মঙ্গোলিয়া সফরের পর বিদেশমন্ত্রী যাবেন দক্ষিণ কোরিয়ায়। ওই দেশের বিদেশমন্ত্রী চো হুয়েনের সঙ্গেও বৈঠকের পাশাপাশি জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপেরিটির মঞ্চ

0: ভাষণ দেবেন তিনি।
1: আওয়ামী লীগ প্রতিষ্ঠা দিবস আগামী 23 জুন। এর আগে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর সহ গুরুত্বপূর্ণ নানা জায়গায় সেনা মোতায়েন করেছে তারেক রহমান সরকার। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 2025 মে মাসে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরও সেই নিষেধাজ্ঞা বলবৎ আছে এখনও। 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিল এই দল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী সমর্থকদের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা প্রশাসন।
0: কলম্বিয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে দক্ষিণপন্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বামপন্থী সেনেটর ইভান সেপেদাকে হারিয়ে দিয়েছেন। এসপ্রিয়েলা 49.7% এবং সেপেদা 48.7% ভোট পেয়েছেন। এই নির্বাচনের ফল কলম্বিয়ার রাজনৈতিক চালচিত্রে বড় পরিবর্তন নিয়ে এল। পূর্বতন রাষ্ট্রপ্রধান গুস্তাভো পেত্রো সাংবিধানিক সংস্থান অনুযায়ী আবারও ভোটে দাঁড়ানোর অধিকারী না হওয়ায় সেপেদোকে সমর্থন জানিয়েছিলেন। এসপ্রিয়েলার জয়ে খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের দক্ষিণপন্থী নেতারা।
1: ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন কির স্টারমার। বছর দুয়েক আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। প্রশাসনে দিশাহীনতা এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েন স্টারমার। নিজের দল লেবার পার্টির অভ্যন্তরেও তীব্র ক্ষোভ দেখা দেয় তাঁর বিরুদ্ধে।
2: Every decision I've taken has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. I have spoken to His Majesty the King this morning to inform him of my decision. In the case of a contest, this will ensure a new leader is in place before Parliament returns in September. I will remain in post as Prime Minister until the contest is complete.
0: এদিকে স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ ছেড়ে দেওয়ার পর ওই দুই পদের দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরতে জোরদার উদ্যোগে সামিল অ্যান্ডি বার্নহাম। একটি উপনির্বাচনে জয়ী হওয়ার পর বার্নহামকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভেবে নিচ্ছেন অনেকেই।
1: ইথিওপিয়ায় সংসদীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছে প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি। প্রতিনিধি সভার 501 আসনের মধ্যে 438টিতেই তারা জয়ী হয়েছে। আগামী অক্টোবরে নবনির্বাচিত সংসদে আরও 5 বছরের জন্য আবি আহমেদের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়া কার্যত নিশ্চিত। ওই দেশে 1 জুন সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ পর্বে দমনপীড়নের বিস্তর অভিযোগ উঠেছে। সংঘাতদীর্ণ ওরোমিয়া ও আমহারা অঞ্চলে 143টি ভোটকেন্দ্র খোলেইনি। ওরোমিয়ায় সরকারি বাহিনী ও ওরোমো লিবারেশন আর্মি এবং আমহারায় সরকারি বাহিনী এবং ফ্যানো সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লাগাতার সংঘর্ষ চলছে। ইথিওপিয়ায় জনসংখ্যা প্রায় 13 কোটি, এর মধ্যে ভোটদাতা 5 কোটির বেশি। 1 জুন ভোটদানের হার ছিল প্রায় 94%।
0: তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক মহড়া সম্প্রতি অনেকটাই বেড়ে গেছে। এই পরিস্থিতিতে বেজিংয়ের সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় বিশেষ মহড়া শুরু তাইওয়ান জুড়ে। তাৎক্ষণিকভাবে চীনের আক্রমণ প্রতিরোধের জন্য প্রস্তুতি হিসেবেই 5 দিনের এই মহড়ার আয়োজন বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। চীনের বক্তব্য, তাইওয়ান তাদেরই অবিচ্ছেদ্য অংশ। এখন খেলার খবর।
1: এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আজ গোল করলেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড করবেন মেসি। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্ম হয়ে প্রথম স্থানে রয়েছেন মেসি। প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকের পর আশায় বুক বাঁধছেন বহু আর্জেন্টাইন সমর্থক। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। এদিকে আজ সকালের খেলায় মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের হয়ে প্রথমে 15 মিনিটে ফিন সারমান গোল করেন। এরপর মিশরের হয়ে মোস্তাফা জিকো 58 মিনিটে, মোহাম্মদ সালাহ 67 মিনিটে ও ত্রেসগুয়েত 82 মিনিটে গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন।
1: আগামীকাল বিশ্বকাপের 4টি খেলা রয়েছে। গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালের মুখোমুখি হবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 5:30। ভারতীয় সময় 8:30 সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে জর্ডান আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো

0: স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30টায়।
1: এবার দৃষ্টিকোণ, সুরস্রষ্টা ভি বালসালার জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: তিনি ছিলেন আপাদমস্তক সুরের মানুষ। পিয়ানো, মাউথ অর্গান, ইউনিবক্স, মেলোডিকা, যে কোনো ধরনের বাদ্যযন্ত্রে সিদ্ধহস্ত এই মানুষটি জন্মসূত্রে বাঙালি না হয়েও বাংলার প্রাণের মানুষ, সুরের জাদুকর ভি বলসারা। ভিস্তাস আরদেশের বলসারার জন্ম মুম্বাইয়ের এক গুজরাটি পার্সি পরিবারে। ছোটবেলা থেকেই সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠা বলসারার প্রথম শিক্ষক ছিলেন তার মা, তিনিই তাকে হারমোনিয়াম বাজাতে শেখান। মাত্র ছ বছর বয়সে মায়ের অনুপ্রেরণাতেই পাবলিক পারফরমেন্স করেন বলসারা।
1: যখন আমি ছ বছর বয়সে ছিলাম তখন আমার মা স্টেজে তুলে দিয়েছেন। তার আগে চার বছর বয়সে আমাকে কণ্ঠসঙ্গীত শিখিয়েছিলেন, এই ভজন আছে ওই আছে। তো প্রথমে যখন স্টেজে উঠেছি তখন আমাদের ওই হারমোনিয়াম, আমরা এইরকম হারমোনিয়াম বাজাতাম না, আমাদের প্যাডেল হারমোনিয়াম ছিল। প্যাডেল পা দিয়ে আমরা বম্বেতে ওকে পাউপেটি বলতাম, প্যাডেল হারমোনিয়াম। তো ওইটা দু হাতে বাজানো যেত। এখন ওর প্যাডেল এত মানে এই হয়ে গেছে কি আর ওই ইনস্ট্রুমেন্ট বাজছে না। ও আমারও মানে আমার যদি 80 বছর বয়স ও বোধ হয় 100 বছর উপরে হয়ে গেছে সেই হারমোনিয়ামে।
0: 1942 সালে বাদল ছবিতে সঙ্গীত পরিচালক উস্তাদ মুস্তাক হোসেনের সহকারী হিসেবে কর্মজীবন শুরু। সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম কাজ 1943 সালে সার্কাস গার্ল ছবিতে। স্বাধীনতার বছর 1947-এ অর্কেস্ট্রা ডিরেক্টর হিসেবে যোগ দেন HMV-তে। প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধনের অনন্য প্রয়াসের অন্যতম পথিকৃৎ তিনি। 1953 সালে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের আমন্ত্রণে কলকাতায় আসা, প্রথম দেখাতেই প্রেম, এই শহরকে ভালোবেসে এখানেই থেকে যাওয়া।

একের পর এক বাংলা ছবিতে অর্কেস্ট্রা কন্ডাক্টর, সঙ্গীত পরিচালক ও আবহ সঙ্গীত নির্মাতা হিসেবে জড়িয়ে থেকেছেন তিনি। সলিল চৌধুরী, সত্যজিৎ রায় ও রুমা গুহ ঠাকুরতার উদ্যোগে গঠিত ক্যালকাটা ইউথ কোয়ারের জন্য সুরারোপ করেন তিনি।

তার অর্কেস্ট্রার অংশবিশেষ প্রায়শই ব্যবহার করা হতো আকাশবাণী ও রেডিও সেলনের ফিলার হিসেবে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল তার নিবিড় সখ্য।

0: Вот репит.
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, রয়েছেন ব্রাজিল, চীন, রাশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি। আলোচনার ফাঁকে ইরানের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় অজিত দোভালের।
2: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার কথা বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমির বারাম।
1: লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত 14 জন পড়ুয়ার মৃত্যু।
2: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেটে 1,00,000 শূন্যপদ পূরণ, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতায় 20% বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা।
1: কাতারের রাস লাফানে ভয়াবহ বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের অন্তত 13 জন নিহত।
2: সুইজারল্যান্ডের আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাত দূর করায় ইতিবাচক পরিসর তৈরি করেছে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জিডি ভান্স।
1: আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের আগে কড়া নিরাপত্তা বাংলাদেশ জুড়ে, গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করল সরকার।
2: কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দক্ষিণপন্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।
1: ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলেন কি স্টারমার।
2: বিশ্বকাপে আজ আর্জেন্টিনার মোকাবিলা অস্ট্রিয়ার সঙ্গে, রাতে ফ্রান্স মুখোমুখি হবে ইরাকের।
1: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
2: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর।

কিছুদিন আগে চীন ও ইউরোপীয় মহাকাশ সংস্থা মহাকাশে এক নতুন যান পাঠালো। এটি পৃথিবী থেকে 1,21,000 কিলোমিটার উচ্চতায় উড়বে এবং সৌরঝড় নিয়ে গবেষণা চালাবে। সৌরঝড় পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের ওপর কি কি প্রভাব ফেলে তার উপর গবেষণা চালাবে। এই অনুসন্ধানী যানের নাম স্মাইল, পুরো নাম সোলার উইন্ড ম্যাগনেটোস্ফিয়ার লিঙ্ক এক্সপ্লোরার। এটি যৌথভাবে তৈরি করেছে ইএসএ এবং চাইনিজ একাডেমি অব সায়েন্স। ভেগা সি রকেট এই যানকে মহাকাশে পাঠায়। রকেট উৎক্ষেপণ হয় ফ্রেঞ্চ গোয়ানা কৌরু থেকে। প্রথমে স্মাইল পৃথিবীর 700 কিলোমিটার ওপর দিয়ে উড়বে, পরে এটি 5,000 কিলোমিটার উচ্চতা থেকে নজরদারি চালাবে, তারপর 1,21,000 কিলোমিটার ওপর থেকে অনুসন্ধান চালাবে। এই প্রথম পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে নজরদারি চালানোর জন্য এই ধরনের অনুসন্ধানকারী যান পাঠানো হল। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ZSI এর বিজ্ঞানীরা সম্প্রতি নাগাল্যান্ডে পেক্রাস গণের দুটি নতুন প্রজাতির আরশোলার সন্ধান পেয়েছেন। ওই রাজ্যের এন্টু এবং ফেনশুনিও নামে দুটি গ্রামে এদের সন্ধান মেলে। গ্রামের নামানুসারে এদের বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়। একটির নাম রাখা হয় পেক্রাস এন্টু, অপরটির নাম পেক্রাস ফেনশুনিও। আর্দ্র অরণ্য এলাকায় এদের বসবাস। এরা লম্বাটে চাপা আকৃতির, অনুভূমিকভাবে জাল বুনে বসবাস করে। এদের সন্ধান মেলায় ভারতে এখন পেক্রাসগণের মোট 9টি মাকড়সা প্রজাতির সন্ধান মিলল। এদিকে ZSI ভারতীয় উপমহাদেশে থাকা আর

0: কমলাদের প্রতিটি প্রজাতির জন্য দেশের প্রথম এবং বৃহত্তম ডিএনএ বারকোড রেফারেন্স লাইব্রেরি তৈরি করেছে। এই লাইব্রেরির সৌজন্যে ভারতীয় উপমহাদেশের আরশোলাদের সম্পর্কে নির্ভরযোগ্য ও পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা যাবে।
1: এবার শুনবেন সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলবিজ্ঞান কেন্দ্রের 40 বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বেতার প্রতিবেদক প্রদীপ্তা কুণ্ডু।

0: কোয়ান্টাম তত্ত্বে বিশ্বকে নতুন পথের দিশা দেখান সত্যেন্দ্রনাথ বসু। ১৯২৪ সালে লিখিত তার একটি গবেষণাপত্রই জন্ম দিয়েছিল বিখ্যাত বোস আইনস্টাইন কন্ডেনসেটর। মৌলবিজ্ঞানে সত্যেন্দ্রনাথ বসুর এই অবদান স্মরণ করে ১৯২৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলবিজ্ঞান কেন্দ্র। গত ১৩ জুন পালিত হল ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনস্থ স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটির ৪০তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, প্রতিষ্ঠানের পরিচালন সমিতির চেয়ারম্যান অধ্যাপক জিডি যাদব, আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী এবং আইআইটি ভুবনেশ্বরের ভারত কলা ভবনের অধ্যাপক শ্রীরূপ রায় চৌধুরী। স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির চার দশকের পথ চলা নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন বর্তমান ডিরেক্টর তনুশ্রী সাহা দাশগুপ্ত।
1: এই ইনস্টিটিউটটির জন্ম হয়েছিল ১৯৮৬ এর ১৩ জুন। ইনস্টিটিউটটি গড়ে তোলা হয়েছিল অধ্যাপক সত্যেন বোসের যে যুগান্তকারী আবিষ্কার সেটাকে সম্মানিত করার জন্যে। অধ্যাপক সত্যেন্দ্রনাথ বোস কোয়ান্টাম সায়েন্সের একজন পুরোধা ছিলেন। এই ইনস্টিটিউটটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে একটি অটোনমাস ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনের ৪০ বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষে একটি আর্কাইভের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার। সেই আর্কাইভটিতে এই যে ৪০ বছরের পথ চলা সেটাকে তুলে ধরা হয়েছে, ডিফারেন্ট মাল্টিমিডিয়া, ডিফারেন্ট প্যানেল, ডিফারেন্ট ছবি, এগুলির মাধ্যমে। ইনস্টিটিউট যেটি জন্ম হয়েছিল মূলত তাত্ত্বিক বিষয়ে গবেষণার জন্য, সেই ইনস্টিটিউটটিতে আজকের দিনের যতগুলো যুগান্তকারী এরিয়াতে কাজ হয়, যেমন কোয়ান্টাম টেকনোলজি, কোয়ান্টাম ইনফরমেশন, অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, কম্পিউটেশনাল ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ইআই অ্যান্ড মেশিন লার্নিং, মানে একটা সম্মিলিত প্রয়াস যাতে থিওরি, এক্সপেরিমেন্ট, কম্পিউটেশন সমস্ত কিছু জুড়ে রয়েছে, যেটা আজকের দিনের কিছু সমস্যা, প্রবলেম যেগুলো মানুষের জীবনে রেখাপাত করতে পারে সেই ধরনের প্রবলেমগুলো সলভ করার একটা অভিপ্রায় নিয়ে। এই ইনস্টিটিউটে ছাত্রদের জন্যে ইন্টিগ্রেটেড পিএইচডি এবং পিএইচডি প্রোগ্রাম আছে এবং পোস্ট ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম আছে, যার মাধ্যমে উন্নত মানের প্রশিক্ষিত গবেষক তৈরি করা হয়। এই ইনস্টিটিউট সম্পর্কে আরও বিশদে জানতে হলে আপনারা চোখ রাখুন এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ওয়েবসাইটে। আমাদের সাদর আমন্ত্রণ রইল আমাদের ইনস্টিটিউট আর্কাইভ, তার সাথে সাথে এসএন বোসের ওপরে নির্মিত আর্কাইভটি ভিজিট করার জন্য।
0: মৌলবিজ্ঞান সম্পর্কিত গবেষণার জন্য সীমিত পরিকাঠামো নিয়ে যে চারাগাছটি রোপিত হয়েছিল ১৯৮৬ সালে, আজ আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চারা থেকে মহিরুহের এই যাত্রা সকলের সামনে তুলে ধরতে নির্মিত হয়েছে একটি আর্কাইভ ভার্চুয়াল মোডে, যার উদ্বোধন

0: করেন শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আর্কাইভ সম্পর্কে প্রতিষ্ঠানের ডিরেক্টর জানালেন,
1: এই আর্কাইভটিতে বিভিন্ন মাল্টিমিডিয়া, বিভিন্ন প্যানেল, বিভিন্ন ছবির সাথে এই যে চার দশকের যাত্রা যেটা শুরু হয়েছিল DB-17 একটি ভাড়া বাড়ি থেকে সীমিত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সেটা কি করে তিলে তিলে গড়ে উঠেছে আজকের এই পূর্ণাঙ্গ একদম ইন্টারন্যাশনাল মানের একটি গবেষণা প্রতিষ্ঠানে, সেই গল্পটিকেই তুলে ধরা হয়েছে। অবশ্যই এই যাত্রার পেছনে বিভিন্ন লোকের অবদান আছে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন পরিচালক সমিতির অধিকর্তা, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন প্রাক্তনী ছাত্র বন্ধু, তাদের সবার যে অবদান সেটা এই আর্কাইভটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই আর্কাইভটিতে ভ্রমণ করলে একজন এই যে যাত্রা, যেটা কিভাবে একটা বৈজ্ঞানিক উৎকর্ষের দিকে এগোতে হয় সেটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং এই আশাটি পাবেন যে কিভাবে এই ইনস্টিটিউটটি, যেটা আমাদের কলকাতা শহরে অবস্থিত, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কিনারায় তার একটা ছাপ তৈরি করেছে। আমাদের এই ইনস্টিটিউটটির অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে দেশে এবং বিদেশে একটা নেটওয়ার্কিং তৈরি করা। সেই নেটওয়ার্কিংটা কিভাবে শুরুর দিন থেকে শেষ অবধি তৈরি হয়েছে তার গল্পই লেখা আছে এই আর্কাইভটিতে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বজুড়ে এগিয়ে চলেছে মৌলবিজ্ঞান চর্চা। চারটি দশক পূর্ণ করে সেই ছন্দে এগোচ্ছে এই প্রতিষ্ঠানও। সত্যেন্দ্রনাথ বসুর নামাঙ্কিত এই প্রতিষ্ঠান আগামী পৃথিবীকে নতুন আলোর দিশা দেখাবে, সেই আশাই জারিত করে বৈজ্ঞানিক মহলকে।

জ্ঞান বিজ্ঞানের আসরে এতক্ষণ শুনছিলেন সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলবিজ্ঞান কেন্দ্রের 40 বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বেতার প্রতিবেদক প্রদীপ্তা কুণ্ডু।

শুনলেন জ্ঞান বিজ্ঞানের আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা।

0: মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ আজ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অ্যান্ডি বারহাম মেকারফিল্ডের সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ভারত আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্ব প্রতিযোগিতায় আরও 4টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1,000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়।
0: শ্রী মোদী আরও বলেন, গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত উদ্যোগ আগামী 1,000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগ

0: এর জন্য ইউপিএসসি ঢাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগট বা মিশন কর্মযোগী কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
1: আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউটাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকে, এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত DA ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। এর সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে আজ জানিয়েছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকছাওড়ে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্ধে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবেও তিনি বর্ণনা করেন।
2: আজ কা দিন শিবসেনা কে লিয়ে ঐতিহাসিক দিন হ্যায়। হামারে 6,000 শিবসেনা মে শামিল হুয়ে হ্যায়, ইসসে শিবসেনা কি তাকত বড় রহি হ্যায়। শিবসেনা সেকেন্ড লার্জেস্ট পার্টি মহারাষ্ট্র মে হো চুকি হ্যায় অর ইয়ে ডাবল ইঞ্জিন কি সরকার হ্যায়। মহারাষ্ট্র কো আদরণীয় প্রধানমন্ত্রী মোদী জি ভি বহুত বড়ে পৈমানে পে সহযোগ কর রহে হ্যায়, ইসলিয়ে বিকাশ হো রহা হ্যায়।
0: উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের উপর একটি অ্যানিমেশন কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, 16-25 বছর বয়সী ওই ছাত্রছাত্রীরা যখন কোচিং সেন্টারে ছিলেন সেই সময় এই আগুন লাগে। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা ছোটাছুটি শুরু করে। বেশিরভাগ পড়ুয়ারই মৃত্যু হয় দম বন্ধ হয়ে। আহত 6 জন ছাত্রকে লখনৌয়ের KGMC হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। আরও কেউ আটকে আছে কিনা তারা তা খুঁজে দেখছেন। উপমুখ্যমন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
3: घटना के उच्च स्तरीय जांच के निर्देश दे दिए हैं। प्रमुख सचिव को है, DGP मौके पर बुलाया गया है और उनको निर्देश दिए हैं कि घटना के कारणों की जांच और घटना कैसे घटी, भविष्य में न घटे इसके कड़ी कार्रवाई करें।
0: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ দুর্ঘটনাস্থলে যান, ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতা মিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন।

অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণীর কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিজের দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। দুবছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। এদিকে কিয়ের স্টারমারের পদত্যাগের পর মেকারফিল্ডের সাংসদ হিসেবে ব্রিটেনের বরিষ্ঠ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত বার্নহাম মেকারফিল্ডের এক গুরুত্বপূর্ণ উপনির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থীকে পরাজিত করে ওয়েস্টমিনস্টারে ফেরার পর অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। ভারতীয়দের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি বৈঠক সংঘাত অবসানে সফল ভিত রচনা করেছে। সুইজারল্যান্ডে দুদেশের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে প্রাথমিক আলোচনার অঙ্গ হিসেবে ইরান সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর ভান্স এ কথা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরাংশে বসবাসকারী এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তৈরি হওয়া যে কোনো রকম বিপদের প্রত্যক্ষ বা পরোক্ষ আশঙ্কা প্রতিহত করার পূর্ণ অধিকার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর আছে। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। ভারত শুটিং এর আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরো 4টি পদক পেয়ে পদক তালিকায় নিজের স্থান মজবুত করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি আমাদের আগামীকালের অর্থাৎ 23 জুন 2026 মৈত্রীর অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 শুনবেন সুচিন্তন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় শুনবেন রুদ্রপীণা উস্তাদ আসাদ আলী খাঁ, রাগ যোগিয়া এবং মিয়াকি টরি। 6:30 এই মহাজীবন রজনীকান্ত সেনের জীবন কথা। 6:35 শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীরাধা গুপ্ত। 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা জলবায়ু সহনশীল সুসংগত মৎস্য চাষ বলবেন ডক্টর অনিন্দ্য নায়েক। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে উপস্থাপনায় দীপান্বিতা দাস, স্থান ঊনকোটি ত্রিপুরা। 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় দীপান্বিতা দাস। 8:30 ঐতিহাসিক শহরের কথা শহর বাকু উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রযোজনায় দুর্বাদে। 8:45 কথাকার আমার বাবা নারায়ণ সান্যাল বলবেন

মো সান্যাল। সকাল নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, রাগ বৈরাগী, শিল্পী সঞ্জয় কবিরাজ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুরজিৎ সাহা। 9:30 মনের মতো গান উপস্থাপনায় ত্রিশিতা মুখোপাধ্যায়। 10:30 রামধনু, রামধনুতে শুরুতে শুনবেন নজরুল গীতি শিল্পী শ্যামল মুখোপাধ্যায়, এবং এরপরে শুনবেন পুরাতনী শিল্পী শ্রাবণী মণ্ডল। সকাল 11:00 গ্রামীণ মহিলাদের জন্য লোকায়ত কৃষি সংস্কৃতি বিষয়ে ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক।

এরপরে সকাল 11:30 শুনবেন রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী, 12:30 বেতার নাটক স্বীকারোক্তি, রচনা সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ দেবু বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস, 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় মন নিয়ে, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 4:35 অন্বেষা, বিজ্ঞানের টুকরো খবর, রিমোট সেন্সিং স্যাটেলাইট বিষয়ে ডক্টর দিব্যেন্দু দত্তের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুকন্যা রায়, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, উন্নত প্রথায় আমন ধান চাষের বিষয়ে ডক্টর মাধব চন্দ্র ধারা সাক্ষাৎকার গ্রহণ করছেন রামরঞ্জন দাস রায়, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় বিকিরণ চিকিৎসার নবদিগন্ত বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী, শুনবেন প্রথম পর্ব, 7:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, 7:45 কবি কণ্ঠে কবি অদিতি বসু রায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন হৈমন্তী রায়, সম্পাদনায় দীপজ্যোতি কর, শুনবেন প্রথম পর্ব, রাত 8:15 এক মাটি এক সুর কথায় গানে লোকশিল্পী আমিরুল খানের সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রভাত সাহা, প্রযোজনা তনয়া বিশ্বাস, শুনবেন দ্বিতীয় পর্ব। এরপরে রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, কলকাতায় কুস্তির আখাড়া, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন দ্বিতীয় পর্ব, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ রাগ জয় জয়ন্তী, শিল্পী সঞ্জয় কবিরাজ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুরজিৎ সাহা, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর আগামীকালকের দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00, জানিয়ে রাখলাম আকাশবাণী মৈত্রীর আগামীকাল অর্থাৎ 23 জুন 2026 অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ বাগিশ্রী রাগে শুনবেন খেয়াল, শিল্পী শ্যামল লাহিড়ী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শ্রীজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, নতুন দিল্লিতে ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, রয়েছেন ব্রাজিল, চীন, রাশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি। আলোচনার ফাঁকে ইরানের প্রতিনিধির সঙ্গে মত বিনিময় অজিত দোভালের।
1: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার কথা বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমির বারাম।
0: লখনৌয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত 14 জন পড়ুয়ার মৃত্যু।
1: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেটে 100,000 শূন্যপদ পূরণ, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতায় 20% বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা।
0: কাতারের রাস লাফারে ভয়াবহ বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের অন্তত 13 জনের প্রাণহানি।
1: আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের আগে কড়া নিরাপত্তা বাংলাদেশ জুড়ে, গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করল সরকার।
0: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি, রাতে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী ইরাক।
1: আজ সে বিস্তারিত খবরে, নতুন দিল্লিতে ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক চলছে। দুদিনের এই বৈঠকে সভাপতিত্ব করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই বৈঠকে জোটের 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারত, ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমির সাহিম। বর্তমানে বিশ্বের অজানা নিরাপত্তা চ্যালেঞ্জ শীর্ষক এই বৈঠকে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হুমকিগুলি নিয়ে পর্যালোচনা করা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানরা সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক সাম্প্রতিক ব্রিক্স যৌথ ওয়ার্কিং গ্রুপের ফলাফলগুলি নিয়েও মত বিনিময় করবেন। উল্লেখ্য, এবছর ভারত এই নিয়ে চতুর্থবার ব্রিক্সের সভাপতিত্ব করছে। এর আগে 2012, 2016 এবং 2021 সালে ভারত এই জোটের নেতৃত্ব দিয়েছিল।
0: নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতিরক্ষা বিষয়ক উপসচিব গাদি নিজাবিপুরের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষই পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছে। এর পাশাপাশি ব্রিক্স ফোরামের আওতায় পারস্পরিক সহযোগিতা এবং ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও তাঁরা আলোচনা করেন। এছাড়া শ্রী ডোভাল ইথিওপিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের অ্যানালিসিস উইংয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মিলিয়ান লেমা তাদাসের সঙ্গেও বৈঠক করেছেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমির বারামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, ভারত ও ইসরায়েলের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে ইসরায়েলের

0: প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন মেজর বারাম।
1: কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সম্প্রতি ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট বা অনিয়মিত শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সিবিএসই একটি নতুন নীতি তৈরি করেছে। বিচারপতি এস ভি এন ভাট্টি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আঞ্চলিক সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলোতে পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা নিরসনের উদ্দেশ্যেই এই উদ্যোগ। নতুন এই নীতির আওতায় বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া অনিয়মিত শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি পৃথক সূত্র বা ফর্মুলা তৈরি করা হয়েছে। যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেগুলোর মূল্যায়ন করা হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর দশম শ্রেণীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং তার শেষবার দেওয়া দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার নম্বরের ভিত্তিতে। শ্রী মেহতা জানান, নতুন নীতি অনুযায়ী যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে সেগুলোর নম্বর গণনার ক্ষেত্রে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার থিওরি নম্বরের 40% এবং শেষবার দেওয়া দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার থিওরি নম্বরের 60% যোগ করে হিসাব করা হবে।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বর্তমানে 100 বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। নতুন দিল্লিতে আজ একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সময় দেশের সশস্ত্র বাহিনী কেবল তাদেরকেই নিশানা করেছিল যারা ভারতীয় নাগরিকদের হত্যার জন্য দায়ী ছিল। তিনি আরও বলেন, সক্ষমতা এবং সংস্কৃতি এই দুই বিষয়ের উপরই জোর দিয়ে একটি শক্তিশালী ভারত গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুষ্ঠানে শ্রী সিং জোর দিয়ে বলেন, হাজার হাজার বছর ধরে দেশের সংস্কৃতি মানবতাকে পথ দেখিয়ে আসছে। নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধের চেতনা জাগ্রত করার জন্য তিনি ভারতীয় সাধু সন্ন্যাসীদের প্রশংসাও করেন।
1: পরীক্ষার আগেই নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এক ভিডিওয়ে এমন দাবি করা হল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে এনটিএ। সোশ্যাল মিডিয়া পোস্টে এনটিএ বলেছে, কঠোর নিরাপত্তা এবং নজরদারির মধ্যে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত বা আতঙ্কিত করার উদ্দেশ্যে এই ধরনের ভুল তথ্য তৈরি ও ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া একটি গুরুতর অপরাধ বলেও তারা উল্লেখ করেছে।
0: উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে 14 জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় আজ বিকেলে একটি দোকানের উপর অবস্থিত কোচিং সেন্টারে আগুন লাগলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 16 থেকে 18 বছর বয়সী এই 14 জন শিক্ষার্থী ওই ভবনের অ্যানিমেশন সেন্টারে উপস্থিত থাকাকালীন অগ্নিদগ্ধ হয়। তিনি জানান, দমকলকর্মীরা বাড়িটির শৌচাগার সহ বিভিন্ন জায়গায় আটকে পড়া শিক্ষার্থীদের সন্ধান করছেন। প্রশাসন সূত্রে খবর, কোচিং সেন্টারের ভেতরে প্রথমে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ভেতরে থাকা লোকজন আটকে পড়েন। খবর পাওয়া মাত্র দমকল বাহিনী, পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। কিছু শিক্ষার্থী কোচিং সেন্টারের শৌচাগারে লুকিয়ে নিজেদের রক্ষা করে এবং কেউ কেউ প্রাণ বাঁচাতে দোতলা থেকে নিচে ঝাঁপ দেয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ডিজিপি এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং উদ্ধার কাজ তদারকির নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।
1: সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত সীমান্ত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের সমীক্ষা সফর শুরু করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের লক্ষ্যে কমিটি এ মাসের 25 তারিখ পর্যন্ত জম্মু, শ্রীনগর, কার্গিল ও লেহ সফর করবে।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট আজ পেশ হল বিধানসভায়। রাজ্য সরকারের 1 লক্ষ শূন্যপদ পূরণ, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতায় 20% বৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দাদন পাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার পাশাপাশি আরও বিমানবন্দর তৈরির কথা বলেছেন অর্থমন্ত্রী। মধ্যবিত্ত এবং কৃষকবর্গের জন্য বেশ কিছু ঘোষণা রয়েছে তার বাজেটে। একটি প্রতিবেদন,
2: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন শ্রেণীর কর্মীদের আর্থিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেট বক্তৃতা এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের বার্তায় স্পষ্ট, গ্রাম বাংলার ভোট ব্যাংক এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তাকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে সবথেকে বড় ঘোষণা ধান চাষীদের জন্য। বর্তমানে ধানের সহায়ক মূল্যের সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 200 টাকা প্রতি কুইন্টালে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে ধানের দাম 3100 টাকা প্রতি কুইন্টালে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচ কমাতে প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্যের ব্যয় হবে

0: 800 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মসংস্থানেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির কথাও বাজেটে পুনরুল্লেখ করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, জল সংরক্ষণ, সেচ, রাস্তা ও জনসম্পদ সৃষ্টিতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পাশাপাশি রাজ্য সরকারের তরফে অতিরিক্ত 3,000 টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেচ, নদীবাঁধ সংস্কার ও বন্যা নিয়ন্ত্রণে 3,699 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগে বরাদ্দ হয়েছে 8,665 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ, কৃষি বিপণন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা রয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত আর্থিক সহায়তা যোগ করে 21,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 5টি পুষ্টিকর খাদ্য কিটও দেওয়া হবে। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় বা স্নাতক স্তরের ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের কথা জানিয়েছে সরকার। স্নাতক যুবকদের প্রতি মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য যুবকদের প্রতি মাসে 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন প্রকল্প ভিত্তিক কর্মী ও স্বল্প বেতনের কর্মীদের ভাতা বাড়িয়েছে বাজেট ঘোষণায়। আশা কর্মী ও ICDS কর্মীদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রেও 5,000 টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। NVF, হোমগার্ড এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অতিরিক্ত 2,000 টাকা করে ভাতা বৃদ্ধির কথা বাজেটে প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এই বাজেটের অন্যতম বড় আকর্ষণ। আগামী 1 অক্টোবর থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে। পেনশনভোগীরাও অতিরিক্ত DNS স্লিপ পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: শুনছেন উপমহাদেশের খবর।
2: কাতারের রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনায় ভারতীয় নাগরিক সহ 13 জন প্রাণ হারিয়েছেন। কাতারের মন্ত্রী সাদ বিন শারিদা আল কাউবি জানিয়েছেন, বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে গত সন্ধ্যায় এই বিস্ফোরণে 66 জন আহত হয়েছেন। আল কাউবি নিশ্চিত করেছেন, এই দুর্ঘটনায় নিহত 13 জন ব্যক্তি ভারত ও পাকিস্তানের বংশোদ্ভূত। নিহতদের মধ্যে ঠিক কতজন ভারতীয় রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দোহার ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা কাতারি কর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। সহায়তার জন্য হেল্প লাইন 9745564750 অথবা 9745384683 ইমেল ঠিকানায় দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। আহত ব্যক্তিরা ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া এবং নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিক বলে জানা গেছে।
1: মঙ্গোলিয়া সফরে সেদেশের প্রেসিডেন্ট খুরুলসুক উকনার সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। গত বছর মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এসেছিলেন, তারপর থেকে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হয়েছে বলে বিদেশমন্ত্রী সমাজ মাধ্যমে উল্লেখ করেছেন। মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ভারতের সঙ্গে তার দেশের বন্ধুত্বে অধ্যাত্মবাদের বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন আজকের বৈঠকে।
2: আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস আগামী 23 জুন। এর আগে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর সহ গুরুত্বপূর্ণ নানা জায়গায় সেনা মোতায়েন করেছে তারেক রহমান সরকার। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 2025-এর মে মাসে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরও সেই নিষেধাজ্ঞা বলবৎ আছে এখনও। 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সমর্থকদের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা প্রশাসন।
1: বিশ্বকাপ ফুটবলে ডালাস স্টেডিয়ামে আজ গ্রুপ জেড ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে খেলা এখনো গোলশূন্য রয়েছে। প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আজ গোল করেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়বেন মেসি। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে মেসির হ্যাট্রিকের পর আশায় বুক বাঁধছেন বহু আর্জেন্টাইন সমর্থক। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30।
2: আগামীকাল বিশ্বকাপের 4টি খেলা রয়েছে। গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালের মুখোমুখি হবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 5:30। ভারতীয়

0: সময় সকাল 8:30 সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ চের ম্যাচে জর্ডন আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্স স্পোর্টস স্টেডিয়ামে খেলা শুরু 1:30।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, রয়েছেন ব্রাজিল, চীন, রাশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি। আলোচনার ফাঁকে ইরানের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় অজিত ডোভালের।
0: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার কথা বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমির পারাম।
1: লখনৌয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত 14 জন পড়ুয়ার মৃত্যু।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেটে 1,00,000 শূন্যপদ পূরণ, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতায় 20% বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা।
1: কাতারের রাস লাফানে ভয়াবহ বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের অন্তত 13 জন নিহত।
0: আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের আগে কড়া নিরাপত্তা বাংলাদেশ জুড়ে, গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করল সরকার।
1: বিশ্বকাপে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি, রাতে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী ইরাক। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। নমস্কার শ্রোতা বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই আকাশের মুখ ভার, মাঝে মধ্যেই বৃষ্টি আসছে ঝেঁপে, সব মিলিয়ে বর্ষা এলো বলি বঙ্গে। তা কাজ করতে করতে মন তো জানলা দিয়ে খানিক উড়বেই, ঘনি আসা গাঢ় মেঘ দেখে মনে মনে চেনা গানটার সুর ভাঁজবেন আপনি। আর সবচেয়ে মজার ব্যাপার, আকাশের মুখ একটু ভার হয়েছে কি হয়নি, আপনার মনে কিন্তু আসবে বৃষ্টির গানই। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, দূরে কোথাও বিদ্যুতের ঝলকানি আর টুপটাপ বৃষ্টির শব্দ। বর্ষা যেন প্রকৃতির এক অপূর্ব উৎসব। বাংলা সাহিত্য, কবিতা এবং সঙ্গীতে বর্ষার উপস্থিতি চিরকালীন। প্রেম, বিরহ, অপেক্ষা, আনন্দ কিংবা স্মৃতির আবেশ, সবকিছুকেই নতুন রঙে রাঙিয়ে দেয় বর্ষা। আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপান্বিতা। আর আজকে নিয়ে এসেছি বাংলা গানে এবং চলচ্চিত্রে বর্ষা বিলাস। চলুন তাহলে শুরুতেই শুনে নেওয়া যাক একটি চির সবুজ বর্ষার গান অদিতি বসুমল্লিকের কণ্ঠে।

বর্ষা আর রবীন্দ্রনাথ, এই দুই যেন একে অপরের পরিপূরক। প্রকৃতির রূপ, মানুষের মনের অনুভূতি আর বৃষ্টির স্নিগ্ধতা তাঁর অসংখ্য গানে ধরা পড়েছে। রবীন্দ্রনাথের বর্ষার গানগুলিতে যেমন আছে আনন্দ, তেমনি আছে অপেক্ষা আর গভীর অনুভবের স্পর্শ। তাই তো বর্ষা মঙ্গল আজও হৃদয়স্পর্শী। এবারে শুনব একটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত, কণিকা বন্দ্যোপাধ্যায়।

কাজী নজরুল ইসলামের গানেও বর্ষা এসেছে নানা রূপে, কখনো বিদ্রোহী আবেগে, আবার কখনো প্রেমের মাধুর্যে। নজরুলের সৃষ্টিতে মেঘ, বৃষ্টি আর প্রকৃতির উচ্ছ্বাস যেন জীবন্ত হয়ে ওঠে বারে বারে। এবার শুনে নেওয়া যাক সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি সুন্দর নজরুল গীতি।

বন্ধু জানেনই তো, ভারতীয় উপমহাদেশে বর্ষা ঋতুর আগমন ঘটে সাধারণত জুন মাসে, মানে এই যে মাস চলছে এই মাসেই। কৃষি নির্ভর বাংলার অর্থনীতি, সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে বর্ষার সম্পর্ক অত্যন্ত গভীর। তাই বাংলা সাহিত্যে বর্ষার বর্ণনা দিয়েছেন রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন সহ অসংখ্য কবি এবং সাহিত্যিক। আবার বন্ধু জানেন তো, বাংলার লোকসঙ্গীতেও বর্ষার প্রভাব কিন্তু অত্যন্ত স্পষ্ট। বিভিন্ন ভাটিয়ালি, ভাওয়াইয়া কিংবা পল্লীগীতিতে বৃষ্টির সৌন্দর্য এবং গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে। তাহলে চলুন এবার একটি মন ছুঁয়ে যাওয়া লোকগান শুনি, শিল্পী আব্বাসউদ্দিন আহমদ।

সময়ের সঙ্গে সঙ্গে বাংলা গানের ধারা বদলেছে, কিন্তু বর্ষার আবেদন কখনো কিন্তু ফুরিয়ে যায়নি। বন্ধুরা, আধুনিক গানও বৃষ্টি মানেই প্রেম, স্মৃতি আর অনুভূতির অন্যরকম প্রকাশ। যেমন ধরুন না, বৃষ্টি ভেজা একটা বিকেল, বা বৃষ্টিতে জানলার ধারে বসে আছেন আপনি, অথবা বৃষ্টি দেখতে দেখতে মনে পড়ছে প্রিয়জনের কথা। আর এই সবই বারে বারে ফিরে এসেছে বাংলা গানের কথায়। তাহলে চলুন শুনি জনপ্রিয় একটি আধুনিক গান অঞ্জন দত্তের কণ্ঠে।

বন্ধুরা, এবার বাংলা চলচ্চিত্রে বর্ষা বা বৃষ্টি কিভাবে এলো বা কি তার অবদান সে কথায় আসিব। বাংলা চলচ্চিত্রেও বর্ষা এক গুরুত্বপূর্ণ উপাদান। বৃষ্টির দৃশ্য যেন গানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনেক স্মরণীয় চলচ্চিত্র গানের সঙ্গে জড়িয়ে আছে বৃষ্টির আবহ। বাংলা চলচ্চিত্রে বৃষ্টিকে ব্যবহার করা হয়েছে নানাভাবে। পরিচালকের নিজস্ব

দক্ষতায় সেই বৃষ্টি স্থাপন করেছে চরিত্রের অবস্থান। যেমন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিতে বৃষ্টি খুবই ইঙ্গিতবহ, কারণ সেই বৃষ্টিতে ভিজেই মৃত্যু হবে দুর্গার। বিভূতিভূষণের মূল উপন্যাস পড়ে আমরা যা কল্পনা করেছিলাম সত্যজিৎ রায় তাই ফ্রেমবন্দি করলেন। বাংলা সাহিত্য কিংবা চলচ্চিত্রের আবেগ থেকে দুর্গার অল্প বয়সী মৃত্যুর জন্য হয়তো অবশ্যম্ভাবী ছিল হঠাৎ বৃষ্টি। আবার এর পাশাপাশি দেখুন ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার সেই অমোঘ দৃশ্য, যেখানে নীতা বাড়ি ছাড়া হচ্ছেন, পেছনে দাঁড়িয়ে রয়েছেন তার দাদা, সেদিনও বৃষ্টি হয়েছিল খুব। এই বৃষ্টি কিসের ইঙ্গিত বলুন তো? নীতার জীবনের আরেক অধ্যায়ের সূচনা নাকি কোনো কিছুর সমাপ্তি? আসলে এভাবেই বৃষ্টি নিয়ে এসেছে এমন অনেক সিনেম্যাটিক প্রশ্ন। সত্যজিৎ ঋত্বিক থেকে হাল আমলের অনিরুদ্ধ প্রদীপ্ত অনেকেই বর্ষাকে ব্যবহার করেছেন সিনেমায়। আবার এই ধরুন না, বর্ষার মরশুমে পর্দায় বর্ষা দেখার মজাটাই কিন্তু আলাদা। না, এখন পর্দায় নয়, বরং গানে গানে শ্রবণে অনুভব করি আমরা বর্ষাকে। আর সাথে থাকবে রমা ভট্টাচার্যের কণ্ঠ।

বাংলা সিনেমার গানে বর্ষা এক অবিচ্ছেদ্য আবেগের নাম, এ কথা তো আগেই বললাম বন্ধুরা। বর্ষা ভেজা রোম্যান্স, বিরহ কিংবা নস্টালজিয়া, সব ধরনের অনুভূতি ফুটিয়ে তুলতেই পরিচালকেরা বর্ষাকে পর্দায় নিয়ে এসেছেন বারে বারে। চিরসবুজ এই গানগুলির আবেদন আজও বোধহয় দুই বাংলার বাঙালির মনে দোলা দেয়। বন্ধুরা, এই কথা বলতে বলতে খুবই জনপ্রিয় আপনার আমার আমাদের সকলের অতি পরিচিত অতি ভালো লাগার গান, একটি বিশেষ গান, সেটির কথা মনে পড়ছে। কোন গানটি বলুন তো? আচ্ছা, আমি বরং বলে দিই, শেষ পর্যন্ত সিনেমার সে কালজয়ী গান, যে গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বৃষ্টি মুখর সন্ধ্যার রোম্যান্স তৈরি করেছিল, যে রোম্যান্স আজও অতুলনীয়। শুনব সেই গানটি। গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়।

সৃষ্টি। বাগানে বৃষ্টিতে ভিজতে ভিজতে গানে লিপ মেলাচ্ছেন অপর্ণা সেন, পরনে তার শাড়ি, বাগান জুড়ে তিনি ইতি উতি ছুটছেন বিস্ময়ে। ছবির নাম সোনার খাঁচা, ছবির নায়ক উত্তম কুমার আর গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর, গানটি লিখেছিলেন এবং সুর করেছিলেন বীরেশ্বর সরকার। হ্যাঁ বন্ধুরা, এ কথা জোর দিয়ে বলাই যায় যে যতদিন বঙ্গে ঋতুরঙ্গ থাকবে এবং সেই রঙ্গমঞ্চে যতদিন আষাঢ় থাকবে, ততদিন থেকে যাবে এই গান আর ওই আবেগ।

এবারে শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি আগামীকাল অর্থাৎ 23 জুনের হারানো দিনের গানের বিষয়। সুর নিজেই এক ভাষা, ভৌগোলিক সীমানায় তার বিস্তার মাফা অসম্ভব। আর সেই সুর যদি জন্ম নেয় শিশি বোতল ইত্যাদি দিয়ে তৈরি বটল ফোন থেকে, কিংবা গ্লাসোফোন, স্টিলোফোন, বেলোফোন, টাইপরাইটার, সাইকেলের ঘুমটি, কিংবা মুসুরির ডাল যদি হয়ে ওঠে সঙ্গীতের উৎস। সুরের আনন্দের সঙ্গে উৎসের এই আশ্চর্যকে মিলিয়ে দিয়েছিলেন যিনি তাঁর সুরের জাদুতে মোহিত সারা দেশ। আজ থেকে 104 বছর আগে একটি শার্ট আর প্যান্ট কাগজে মুড়ে পকেটে মাত্র 3 টাকা নিয়ে মুম্বাই থেকে কলকাতায় চলে এসেছিলেন তিনি, ভিস্তাব আর দ্য সিলভার সারা। তারই সুর, আবহ ও সঙ্গীত আয়োজনে সাজানো আগামীকালের হারানো দিনের গান স্মরণে ভিভা সারা। সুরের সফরে সঙ্গী হবেন কেয়া মুখোপাধ্যায়। এবারে ফিরে আসি বন্ধুরা আজকের হারানো দিনের গানে। এবারে শুনব মান্নাদের কণ্ঠে একটি জনপ্রিয় বর্ষার গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছেন নচিকেতা ঘোষ।

একটা সময় ছিল বন্ধুরা, যখন বাংলা বাণিজ্যিক ছবি মানেই ঋতুপর্ণা, আর ঋতুপর্ণা থাকা মানে ছবিতে একটা বৃষ্টি ভেজার গানের দৃশ্য থাকবে। হ্যাঁ, বাংলা সিনেমার হার্টথ্রব নায়িকাই বোধহয় বাংলা রূপলী পর্দায় সবথেকে বেশি ভিজেছেন। বৃষ্টির গানের শুটিংয়ের কথায় তিনি একবার জানিয়েছিলেন যে বৃষ্টি যে কৃত্রিমভাবে তৈরি করা যায় সেটাই এক অন্যরকম আশ্চর্যের ব্যাপার ছিল তাঁর কাছে। প্রথম যখন বৃষ্টির গানের দৃশ্যের শুটিং করতে গিয়েছিলেন তখন শুটিংয়ের জন্য বৃষ্টি তৈরি করা হচ্ছে এটা তাঁর কাছে একটা নতুন আবিষ্কারের মতন ছিল। মানে চারিদিকে বৃষ্টি পড়ছে অথচ আসলে বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, বৃষ্টির গানের দৃশ্য যতটাই মাখোমাখো হোক না কেন ঠিক ততটাই কষ্ট করতে হয় নায়ক নায়িকাদের। বৃষ্টিতে 12 থেকে 14 ঘন্টা ভিজে ভিজে শুটিং করা খুব কষ্টের। বরাবরই বৃষ্টির গানের শুটিংয়ের জন্য কষ্ট হয়েছে সিনেমার মানুষজনদের। একবার বৃষ্টির গানের শুট করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন স্বয়ং দেবশ্রী রায়। যাই হোক, এখন সময় রোমান্টিক একটা বৃষ্টির গানের। গানটি প্রেমের কাহিনী ছায়াছবি থেকে প্রিয়া চট্টোপাধ্যায়ের কথায় এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে। গানটি গিয়েছেন শান এবং শ্রেয়া ঘোষাল। শুনবো সেই গান।

একটা সময় ছিল পুজো মণ্ডপ হোক কিংবা বিয়ে বাড়ি, একটা গান বাজতো একটানা, আর কত রাত একা থাকব। মোটামুটি গ্রামের দিকের বিয়ে বাড়িগুলির থিম সং হয়ে উঠেছিল এই গানটি। রাতভোর বৃষ্টিতে ছাদে ভিজতে ভিজতে প্রেমিক মনের আকুতি উদার করে নাচছেন, গাইছেন দেবশ্রী রায়। প্রেমের তীব্র অপেক্ষা গানের প্রতিটি পড়তে পড়তে নায়িকার চোখে মুখে অভিব্যক্তিতে। ছবির নাম চোখের আলোয়। চোখের আলোয় ছবিটিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানটিতে সুর দিয়েছে।

দেখতে দেখতে শেষ প্রান্তে এসে পৌঁছেছে আজকের অনুষ্ঠান হারানো দিনের গান। বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি আমাদের অনুভূতি, স্মৃতি, প্রেম আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক অনন্ত সুর। বাংলা গানের ভাণ্ডারে সেই সুর নানা রূপে ধরা দিয়েছে, আর আজ আমরা তারই কিছু পরত উপভোগ করলাম। বিদায় নিতে নিতে সকল শ্রোতা বন্ধুদের জন্য আরও একটি কালজয়ী বর্ষার গান, দ্বৈতকণ্ঠে শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়। বিদায় নিচ্ছি আমি, দীপান্বিতা।

শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে এবং 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 39 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 12:28 হয়ে 55 সেকেন্ড।

ডিটিএইচ বাংলায় আজ 12টা থেকে 2টা পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2টা থেকে 3টা পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 3টা থেকে 4টা পর্যন্ত শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্সে। শুনবেন আধুনিক বাংলা গান জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী শিল্পী রূপরেখা বন্দ্যোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী শিল্পী লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছিলেন আধুনিক বাংলা গান লোপামিত্রা মিত্র কণ্ঠে। এখন শুনবেন আধুনিক বাংলা গান শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা। এতক্ষণ শুনলেন আধুনিক বাংলা গান। স্টুডিও ঘড়িতে এখন 2:02, 4 সেকেন্ড, সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন ফুলেশ্বরী ছায়াছবি থেকে গান, লিখেছেন হরিধন মুখোপাধ্যায়।

শুনলেন বাংলা ছায়াছবি ফুলেশ্বরী থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। পরবর্তী গানগুলি শুনুন বাংলা ছায়াছবি তুফান থেকে। প্রথম গানটি গেয়েছেন অমিত কুমার এবং শক্তি ঠাকুর।

শুনলেন তুফান ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানগুলি শুনবেন হীরক রাজার দেশে ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন অনুপ ঘোষাল।

0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার,
1: সবই তো বাকি, কিছুই দেখা হয় নাই।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
1: অসহ্য
0: এখনো আছে।

শুনছেন বাংলা ছায়াছবি হীরক রাজার দেশে থেকে গানগুলি গাইছেন অনুপ ঘোষ।

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

রাজার আসল খানা করবে তলোমার, রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজা ধিক ধিক।

করলেন হীরক রাজার দেশে ছায়াছবি থেকে অনু ঘোষালের কণ্ঠে গান করে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। তিনটে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান। এর পরের গানগুলি শুনবেন দুই ভাই ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন দুই ভাই ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। পরবর্তী গানটিও গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবি দুই ভাই।

झाले

কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। স্টুডিও ঘরেতে এখন 3:58, সময় এখন নানা রঙের গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন লোকগীতি শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনলেন লোকগীতি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। এখন শুনবেন বাউল শিল্পী পূর্ণদাস বাউল।

ওরা এসে গাড়ি বলি কদম তলে ফুল মজা সে এক জনা তারে।

আকাশবাণী কলকাতা, ডিটেলস বাংলা পরিষেবায় শুনছিলেন বাউল। এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী অধীর বাগচী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটায় ভোর 4:03 হয়ে 55 সেকেন্ড, আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আপনি প্রথমে শুনবেন ঠুমরি ও দাদরা, প্রিয় মুখোপাধ্যায়ের পরিবেশনায়। ঠুমরি শুনবেন মিশ্র যোগিয়ার আগে এবং মিশ্র ভৈরবীর আগে শুনবেন।

এতক্ষণ আপনি শুনছিলেন প্রভাতিতে থুমরি ও দাদরা প্রিয় মুখোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন খেয়াল পরিবেশনায় প্রবীর বন্দ্যোপাধ্যায়, রাগ গুজরি টোড়ি।

গলিত সময় ভোর 5:02। আপনি শুনছেন আনন্দধ্বনি, আর আনন্দধ্বনিতে আজ প্রথমের রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আনন্দ ধ্বনিতে। এতক্ষণ আপনি শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত সনক চট্টোপাধ্যায়ের গলায়, পরের শিল্পী সৌমি ভট্টাচার্য। আপনি শুনছেন আনন্দ ধ্বনি, সঙ্গে রয়েছি আমি মহুল।